0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
2: তিলাওয়াতকৃত সূরা নাহল এর 53 থেকে 56তম আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের কাছে যেসব নিয়ামত রয়েছে তা তো আল্লাহর তরফ থেকে। আবার যখন দুঃখ দৈন্য তোমাদেরকে স্পর্শ করে তখন তোমরা তাঁরই কাছে ফরিয়াদ করো। তারপর যখন আল্লাহ তোমাদের থেকে সে কষ্ট দূরীভূত করেন তখন তোমাদের মধ্য থেকে একদল স্বীয় রবের সাথে শরিক সাব্যস্ত করে, যা আমি তাদেরকে দান করেছি তা অস্বীকার করার জন্য। অতএব কিছু সময়ের জন্য আনন্দ উপভোগ করে নাও, অচিরেই জানতে পারবে। আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে একটি অংশ তারা নির্ধারিত করে তাদের জন্য যাদের সম্বন্ধে তারা কিছুই জানে না। আল্লাহর কসম, তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে সম্বন্ধে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেও আজকের বিষয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। বলছেন মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসাইন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক তার ইবাদতের জন্য যেমন মানব জাতিকে সৃষ্টি করেছেন, তেমনি তাদের হেদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। তারা নিজেদের সকল চেষ্টা ও প্রচেষ্টা, শ্রম সাধনা এ পথে অকাতরে বিলিয়ে দিয়েছেন। দিন রাত মানুষকে আহ্বান করেছেন আল্লাহর পথে, কিন্তু খুব কম লোকই নবী রাসূলগণের হকের দাওয়াতকে কবুল করেছেন। অধিকাংশ লোক তাদের দাওয়াতকে অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, বরং আল্লাহ পাকের এই প্রিয় বান্দাদেরকে নানাভাবে অত্যাচার ও নিপীড়ন করেছে, তাদের ইবাদতের দাওয়াতে বাধা বিঘ্ন সৃষ্টি করেছে, তাদেরকে মাতৃভূমি থেকে উৎখাত করার এমনকি হত্যা করার চক্রান্ত করা হয়েছে। পৃথিবীতে এলেন রহমতের নবী, মায়ার নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত লাভের পর প্রায় 13 বছর তার নবুয়তির জীবনে তিনি কাটিয়ে দিলেন মক্কার কাফিরদের মাঝে। মক্কার মানুষদের তিনি আহ্বান করেছেন ইসলামের কালেমার দিকে, তাওহীদের সত্য পথের দিকে। কিছু মানুষ তার দাওয়াতে সাড়া দিয়েছে, কিন্তু মক্কার অধিকাংশ লোক ইসলামের দাওয়াতকে প্রতিহত করতে উঠে পড়ে লেগে গিয়েছে, সাহাবীদের তারা অতিষ্ঠ করে তুলেছে। হিজরত হলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কিংবা স্থান ত্যাগ করা, আর এটি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত একটি ঘটনা। ইসলামে হিজরত হলো দাওয়াতি কাজ প্রচার ও প্রসারের লক্ষ্যে মহান আল্লাহ তাআলার নির্দেশে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া। পবিত্র মক্কানগরী থেকে পবিত্র মদিনায় চলে যাওয়ার ঘটনাই ইসলামের ইতিহাসে ঐতিহাসিক হিজরত হিসেবে পরিচিত। পবিত্র মেরাজ থেকে প্রত্যাবর্তন করার পর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরাইশদের অত্যাচার বৃদ্ধি পেয়ে গেল। ওই বছরই হজ উপলক্ষে আরবের বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা হজে আগমন করল। ইয়াসরিব অর্থাৎ মদিনা থেকে 70 জন পুরুষ এবং 2 মহিলা, মোট 72 জনের একটি কাফেলা হজ করার উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে আগমন করেছে। এর পূর্বেও 6 ও 12 জনের দুটি দল বিগত 2 হজ মৌসুমে এসে ইসলাম গ্রহণ করে পবিত্র মদিনায় ফিরে গিয়েছে। এবারের তৃতীয় দলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে তাকে মদিনাতুল মুনাব্বারা চলে যেতে আমন্ত্রণ জানালেন এবং জান মাল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার অঙ্গীকারও তারা ব্যক্ত করলেন। ইসলামের প্রসার দেখে কুরাইশদের সর্দারগণ নানা চিন্তা ভাবনা করে অবশেষে সফর মাসের শেষ শনিবার দারুন নাদওয়া নামক মিলনায়তনে এক পরামর্শ সভার আহ্বান করে। কুরাইশদের বিভিন্ন গোত্র ছাড়া অন্যান্য গোত্রের সর্দারগণও পরামর্শ গৃহে একত্রিত হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে 3 প্রস্তাব উত্থাপিত হলো। তন্মধ্যে একটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটক করে রাখা, দ্বিতীয় প্রস্তাব হলো দেশ থেকে বহিষ্কার করা, তৃতীয় প্রস্তাব হলো জীবনে শেষ করে দেয়া। ইসলামের দুশমনরা যখন প্রিয় নবীকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে, তখনই আল্লাহ পাক কাফেরদের এই কুপরামর্শের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে হিজরতের নির্দেশ দেন। আল্লাহ পাক সূরা আনফালে ইরশাদ করেন, হে রাসুল, ওই সময়ের কথা স্মরণ করুন যখন কাফেররা আপনার ব্যাপারে এই দুর্বিষণ দিয়ে এটিছিল যে হয় আপনাকে বন্দী করে রাখা হবে, অথবা আপনাকে শহীদ করা হবে, অথবা আপনাকে দেশান্তর করে দেয়া হবে। তারা একদিকে দুর্বিষণ করেছিল, অপরদিকে আল্লাহ পাক কৌশলপূর্ণ পরিকল্পনা করেছিলেন। আল্লাহ দুর্বিষণের বিরুদ্ধে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলার বিশেষ রহমতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 বছরের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে নিজের বিছানায় শুয়ে এবং নিজের চাদরখানা গায়ে চড়িয়ে দিয়ে বললেন, আমার কাছে মানুষের গচ্ছিত আমানতের মাল ফেরত দিয়ে তুমি মদিনাতে চলে যাও, আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি, কেননা কুরাইশদের 100 জন মতান্তরে 70 জন যুবক আমার ঘর ঘেরাও করে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বিছানায় শুয়ে এক মুষ্টি ধুলা হাতে নিয়ে সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি শত্রুর মাথায় ও চোখে সে ধুলা পৌঁছিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়েই বের হয়ে গেলেন, অথচ তারা কেউ নবীজিকে দেখতেই পেল না। নিজ ঘর থেকে বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে ঘরের কড়া নাড়া দিয়ে আবু বকর বলে ডাক দেওয়ার সাথে সাথেই লাব্বাইক ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে হযরত আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কি নিদ্রা যাওনি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আপনি আমাকে প্রস্তুত থাকতে ইঙ্গিত করেছিলেন সেদিন থেকেই আমি আপনার আগমনের অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকি। রাত্রির ঘন অন্ধকার ভেদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে মক্কা শরীফের দক্ষিণে অবস্থিত সাউর পর্বতের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে কুরাইশ যুবকরা ঘরে ঢুকে নবীজিকে বিছানায় না পেয়ে চতুর্দিকে অনুসন্ধানের জন্য লোক পাঠালো। এক দল যুবক ও পদরেখা বিশেষজ্ঞ নিয়ে উমাইয়া ইবনে খলফ পদচিহ্ন ধরে সাউর পর্বতে গুহার নিকটে এসে অবস্থিত হল। সবাই অনুমান করল এই গুহাতেই তিনি আশ্রয় নিয়েছেন। উমাইয়া ইবনে খলফ বলল, গুহার মুখে বৃক্ষ, মাকড়সার জাল আর কবুতরের বাসা, এখানে প্রবেশ করলে তো এসব থাকার কথা নয়। এ বলে সে দলবল সহ অন্যদিকে ছুটে গেল। এভাবে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে রক্ষা করলেন। গারে সাউর বা জাবালে সুর পাহাড়ের গুহায় 3 রাত্র অবস্থান করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা শরীফের পথে রওনা হলেন। বিদায়ের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাইতুল্লাহর দিকে নজর করে বললেন, হে পবিত্র বাইতুল্লাহ, তুমি আমার কাছে এবং আল্লাহর কাছে ও পৃথিবীর সবচেয়ে প্রিয় ভূমি, তোমার স্বদেশবাসী যদি আমাকে তোমায় ছেড়ে যেতে বাধ্য না করত তাহলে আমি তোমায় ছেড়ে কোথাও যেতাম না। 12 দিন সফর করার পর পবিত্র মদিনা শরীফে পৌঁছেন। ইসলামের ইতিহাসে প্রিয় নবীজির দেশ ত্যাগের এ ঘটনার ঐতিহাসিক স্মৃতি বহন করছে হিজরি সন। হিজরতের পর থেকেই ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধি পেতে থাকে। রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা লাভ করে ইসলাম, আর প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন সেই মদিনার রাষ্ট্রপ্রধান। বিশ্বব্যাপী শান্তি স্থাপনের লক্ষ্যে তিনি ঘোষণা করেন মদিনার সনদ। এসবই হিজরতের ফলাফল। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও। আজকের বিষয় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। বললেন মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফোয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: দিনে যাওয়া।
1: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
2: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধু, আয়োজন মালায় এখন রয়েছে দেশের গান, শিল্পী বশির আহমেদ, গানের কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুরারোপ করেছেন অজিত রায়।

0: বশির আহমেদের কণ্ঠে দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
0: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক৬৯৩ কিলোহার্জ, FM ৯০ মেগাহার্জ, FM ১০৬ মেগাহার্জ ও FM ১০২ মেগাহার্জে।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা ক, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম অমসির, সকাল 7:45, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল 9:05।
1: ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10:05। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ প্রচারিত হবে বেলা 11:20। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20।
0: এই সপ্তাহের নাটক দীর্ঘশ্বাস শুনবেন বেলা 3:05। রচনা সালমা আক্তার, প্রযোজনা শাহান আরা জাকির। ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধূ সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা প্রচারিত হবে রাত 10:00।
2: এবারে FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:00 10:00 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা ক এর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ ভোরের গান শোনার জন্য। আজকের ভোরের গানের শিল্পী মনিকা দেবনাথ কথা, গীতিকার সেলিম মাহমুদ, সুরকার সুমন রেজা খান।

0: দোয়েল পাখি ডাকছে ভোরবেলায়, সেলিম মাহমুদের কথাই সুমন রেজা খানের সুরে ভোরের গানটি শুনলেন মনিকা দেবনাথ কথার কণ্ঠে।
1: গাহি শ্যামের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী খালিদ হোসেন, শিল্পী কণ্ঠে প্রথম গান বাজলো কিরে ভোরের সানায়।

0: খালিদ হোসেনের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রোকাইয়া হাসিনা।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন, শিল্পী ছিলেন রুকাইয়া হাসিনা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। এটি দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়নের পথকে সুগম করে। ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার বিপরীতে ক্রমহ্রাসমান আবাদী জমি আর বৈরী জলবায়ু মোকাবেলা করে এগিয়ে চলছে এদেশের কৃষি। কৃষিভূমির প্রতি ইঞ্চি বৈজ্ঞানিক পদ্ধতিতে নিবিড়ভাবে চাষাবাদের মাধ্যমে দেশের কৃষিতে নব বিপ্লব ঘটানো সম্ভব। কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন, কৃষক পর্যায়ে দ্রুত সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ, উন্নত বীজ ও সার ব্যবহার, উন্নত বিপণন এবং কৃষকের কঠোর শ্রমে সব প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাবে বাংলার কৃষি, এই আশাবাদ ব্যক্ত করে আমি সেলিন আক্তার সেলি শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, বাংলাদেশের কৃষিখাতের মধ্যে রয়েছে ফসল, মৎস্য, প্রাণীজ সম্পদ এবং বন। মাছ হচ্ছে প্রাণীজ আমিষের অন্যতম উৎস। আজকাল অনেক মাছই বিলুপ্ত প্রায়, তাই বিভিন্ন উপায়ে মাছ চাষ করে মাছের উৎপাদন বৃদ্ধি এবং বিলুপ্তপ্রায় মাছের প্রজনন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। প্রিয় শ্রোতা, চলুন আমার বাংলা পর্বে শোনা যাক ভেটকি মাছ চাষ ও সম্ভাবনা নিয়ে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে দানিয়া সুলতানা। আজ আমরা কথা বলব ভেটকি মাছ চাষ ও সম্ভাবনা সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুরুতে আপনার কাছে জানতে চাইব, ভেটকি বা কোরাল মাছ কি?
2: আসলে আপনি ভেটকি বা কোরাল মাছের কথা বলছেন। এই মাছটি আসলে উপকূলে নানা রকম নামে পরিচিত। কেউ এটাকে ভেটকি, কোরাল বা ব্রামন্দি বা সারা পৃথিবী কিন্তু এই মাছটাকে অন্য নামেও বলে, লেটাস ক্যালক্রিফার বা এসব নামে, কিন্তু সারা পৃথিবীর উপকূলে কিন্তু এই মাছটা পাওয়া যায় এবং এটা একটি সুস্বাদু মাছ। এবং এই মাছের পুষ্টিগুণের দিক থেকে যদি চিন্তা করি তাহলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, সিক্স ফ্যাটি অ্যাসিড এবং উন্নত মানের আমিষ এবং ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ডি, বি, যেগুলোকে আমরা উন্নত ভিটামিন বলি। এবং এটা হচ্ছে উপকূলে হওয়ার কারণে এটার সাথে খনিজ পদার্থ, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে। এই জিনিসগুলোতে যেই উপাদানগুলো থাকে তাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, এছাড়াও হার্টের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করা এবং শিশুদের সার্বিকভাবে যে বৃদ্ধি এবং গঠন হয় এটার জন্য কিন্তু উপকারী। এই জন্য উপকূলে এই মাছটা বেশ পপুলার।
1: ভেটকি মাছ চাষ কিভাবে করবে আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা?
2: ভেটকি মাছটা আসলে আমাদের উপকূলে চাষ হয় এবং এটার একটা সমস্যা হচ্ছে কি, এটার পোনা পাওয়াটার একটা নিশ্চয়তার একটা বিষয়। কারণ কি, ভেটকি মাছের পোনা উৎপাদন করার জন্য ওইভাবে হ্যাচারি তৈরি হয় নাই, কিন্তু তারপরেও উপকূলে অনেক জেলেরা আছে যারা কিনা এই পোনাটা উপকূল থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে বিক্রি করে। সুতরাং যেই পুকুরগুলোতে অল্প একটু লবণাক্ততা আছে বা সাগরের পানি বা নদীর পানি ঢোকার সম্ভাবনা আছে, এই পুকুরগুলোতে সাধারণত এই মাছটা চাষ করা হয়। এবং স্বাভাবিকভাবে চাষের মতোই পুকুরে যেরকম চুন দিয়ে বা সার দিয়ে ওইটাকে প্রস্তুত করে, এবং নার্সারি পুকুরে আমরা সাধারণত 3-5 ফিটের মতো পানি থাকার কথা বলি, এবং আমরা বলি মোটামুটি 1 একরে যদি 2000 পোনা মজুদ করা যায় তাহলে এটা থেকে ভালো উৎপাদন হয়।
1: ভেটকি মাছের পরিচর্যা কিভাবে করতে হবে?
2: ভেটকি মাছটা অন্য মাছের মতো না, যেমন হচ্ছে অন্য মাছ যে কোনো কিছু খাবে, কিন্তু সে সাধারণত মাংসাশী প্রাণী যেরকম বলছি সে হচ্ছে জীবন্ত মাছ খেতে পছন্দ করে, এই জন্য তার বেশি পরিমাণ প্রোটিনের দরকার হয়। এই জন্য দেখা যাচ্ছে কি, ভেটকি মাছের পুকুরে যদি ছোট তেলাপিয়া ছেড়ে দেওয়া হয় তারা কিন্তু ওইগুলা খায়। এবং আমাদের দেশে কিন্তু এখন এই ভেটকি মাছের খাবার তৈরি করা হয়েছে, এটা অত পপুলার না হলেও এই খাবারটাও কিন্তু বাজার থেকে কিনা হয়। এবং আস্তে আস্তে যেই খাবারটাই হোক এই খাবারের সাথে একটু উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার সাধারণত খায় তারা।
1: আমাদের দেশে ভেটকি মাছের চাষের সম্ভাবনা কতটা?
2: অবশ্যই আমাদের দেশের উপকূলে একটা বড় অংশের জায়গা রয়েছে যেই জায়গায় আসলে এই ভেটকি মাছটা চাষাবাদ হয়, এবং এটার অনেক দাম হওয়ার কারণে এটা যেহেতু প্রায় 3-4 কেজি পর্যন্ত হয় উপকূলে, খুব স্বাভাবিকভাবে এটার বাহিরেও কিন্তু এটা একটা চাহিদা রয়েছে। এবং আমি যদি বলি যে এই মাছটা শুধু মাঝখানে একটা কাটা আছে, অন্য কোনো কাটা নাই, এবং কোনো রকমের রিস্ক না থাকার কারণে এটা দিয়ে ফিলে তৈরি করা সম্ভব হয় এবং নানাভাবে এই মাছটাকে বাইরে এক্সপোর্টও করা সম্ভব হয়। সেজন্য এই মাছটার কিন্তু সম্ভাবনা রয়েছে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো, ভেটকি মাছ কিভাবে বাজারজাতকরণ করা হয়?
2: আসলে আমরা যদি মাছ চাষ করি, এটা যদি আমরা বিক্রি করতে না পারি, তাহলে আসলে ওইভাবে লাভবান হওয়ার সুযোগ নাই। কিন্তু এই মাছটা আমাদের বাংলাদেশে এখনো 700 থেকে প্রায় 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়, এবং এটা আমরা যদি উপকূল বা কক্সবাজারের কথা চিন্তা করি, যারা ভ্রমণে যায় তারাও কিন্তু এই কোরালের ফ্রাইটা খাইতে খুবই পছন্দ করে। সেটা কিন্তু প্রায় 1200 থেকে 1500 টাকায় কিন্তু তারা কেজি কিনে খায়, যেটা বড় সাইজের, এবং এটা কিন্তু 2 থেকে 3 কেজি সাইজ অনায়াসে হয়। সুতরাং এটা বাজারজাত করার ক্ষেত্রে যদি এটাকে লাইভ যদি বাজারজাত করা যায় এবং ফ্রেশ অবস্থায় যদি বাজারে নেওয়া যায়, তাহলে একটু বেশি দাম পাওয়া যায়।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই সাথে কৃতজ্ঞতা জানাবো, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের মৎস্যজীবী ভাই বোনদের উপকারে আসবে।
0: প্রিয় শ্রোতা, আমিষের ঘাটতি পূরণে মাছের উৎপাদন বাড়াতে একই পুকুরে যেমন নানা জাতের মাছ চাষ করা যায়, খাল বিল ও ডোবায় মাছ চাষ করা যায়, আবার চৌবাচ্চায়ও মাছের চাষ করা যায়। এবারে শুনব একটি কৃষি বিষয়ক গান, শিল্পী মুসাম্মত মরিয়ম বেগম মারিয়া, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, সুর করেছেন লোকমান হাকিম।

0: তথ্য ও প্রযুক্তির সঠিক ও সময়োপযোগী ব্যবহারে এগিয়ে যাবে বাংলার কৃষি। সবার জন্য শুভকামনা।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় সেলিনা আক্তার শেলি, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করেছেন হরপিলাস রায়।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরেই শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 13ই ভাদ্র, 14ই রবিউল আউয়াল, 28শে আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু, চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 SI, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 390, এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি, প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত বাংলাদেশ। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদের বৈঠক শুরুর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তৃতীয় অধিবেশনের সময়কাল নির্ধারিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি ছুটির দিন এবং আগামী 31শে আগস্ট ও 1লা সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন বসবে এবং আগামী 10ই সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদে তৃতীয় অধিবেশন শেষ হবে। বৈঠকে উন্নয়নের মধ্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, বিরোধী দলের উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম অংশগ্রহণ করেন। এদিকে সংসদের নিয়মিত কার্যক্রম, মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাদুল আহমদ বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা তা দেশের বর্তমান অবস্থা বিবেচনা করলেই জানা যায়।
2: আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, 24 ঘন্টা, 48 ঘন্টা, ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে।
0: সালাদুল আহমদ সংসদকে জানান, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 SI, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের। মব সহিংসতায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা বা গণপিটুনের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। সহিংসতা ছড়াতে পারে এমন সন্দেহভাজন এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি ও নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোন দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত 7ই আগস্ট 2026 মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে তিন দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
3: এই প্যাক্ট তিনটি দেশের ভেতরে হয়েছে, আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত একটি সেই সময়টি এখনো আসেনি।
0: ডক্টর খলিল রহমান বলেন, বর্তমান সরকারের স্বাবলম্বী ও সুদৃঢ় পররাষ্ট্রনীতির সুবাদে বিশ্ব দরবারে বাংলাদেশ বিগত 15 বছরে দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার এ শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ সদস্যবৃন্দ এ উপলক্ষে 1 মিনিট নীরবতা পালন করেন। এছাড়া সংসদের পূর্ববর্তী অধিবেশনের শেষ এবং চলমান অধিবেশন শুরু পর্যন্ত দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে আরও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সংসদে গতকাল মানবাধিকার সুরক্ষা জোরদার, গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও দণ্ডনীয় করা এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকার প্রবর্তনের লক্ষ্যে 3টি বিল উত্থাপন করা হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল 2026 উত্থাপন করেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 সংসদে উত্থাপন করেন। এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি গতকাল বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাষ্ট্রপতির দরবারে এ অঙ্গীকার ব্যক্ত করেন।
4: আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সবকিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোন রাগ বিরাগ অনুরাগ কোন কিছু জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ।
0: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণের অর্থে সরকারি সম্পদ এবং অন্যান্য সুযোগ সুবিধা পরিচালিত হয়, তাই এসব সম্পদের সঠিক, দায়িত্বশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে পালন করার আহ্বান জানান।
4: বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে এর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জন আস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, এনআইডি সংশোধন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের এনআইডি সেবাসহ বিভিন্ন বিষয়ের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে আসন্ন স্থানীয় সরকার সহ অন্যান্য সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ব্যাপারে তাঁর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এর আগে তিনি নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি CEC বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন সমান পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে পরিচালনা করতে কমিশন আগ্রহী। তফসিল ও ভোটের সময়সূচি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে এবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে, তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল জার্মানির রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব এবং ইউরোপ উইংয়ের প্রধান ড. রোকসানা তারান্নুম এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড এর কান্ট্রি ডিরেক্টর মার্ক গুম্বার্ট নিজ নিজ পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পে 5 মিলিয়ন ইউরো বা প্রায় 71 কোটি 52 লাখ টাকা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে 7 মিলিয়ন ইউরো বা প্রায় 100 কোটি 12 লাখ টাকা অনুদান আসবে। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প দুটির লক্ষ্য। দেশের 64টি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল মন্ত্রী পরিষদের এক প্রজ্ঞাপনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নামের বিপরীতে জেলা বণ্টন করে দেওয়া হয়েছে। এর মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পেয়েছেন জামালপুর ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। এর মধ্যে মির্জা আব্বাসকে পৃথক 15 মামলায় ও আমির খসরুকে এক মামলায় খালাস দেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ গতকাল তার নিজ কার্যালয়ে মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ তাদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এ বিষয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন।
6: রংপুরে চাঞ্চল্যকর 4 হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার নিজ কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ। ময়নাতদন্তের প্রতিবেদনে চক্রবর্তী পরিবারের 4 সদস্যের মৃত্যু শ্বাসরোধের কারণে ঘটেছে বলে জানান রংপুর মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ। এছাড়াও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানানো হয়।
7: ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন, আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী, আমি উনাদের প্রতি সম্মান রেখে, মৃতদের প্রতি সম্মান রেখে বলছি যে উনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণ আলামত পাওয়া যায় নাই।
6: পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও শিক্ষক গণপতি চক্রবর্তীর জমি ক্রয় নিয়ে অভিযুক্ত সিদ্ধার্থের স্বজনদের মধ্যে বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
7: যে কেয়ারটেকার বিদ্যুৎ দাস শ্মশানের গার্ড, সে একাই থাকে শ্মশানে। বিদ্যুৎ দাসের সাথে আমরা কথা বলেছি, তিনিও কোর্টে 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন। পূর্বপুরুষদের জমি সম্ভবত যেটা একটা শোনা গেছে একটু বেশি মূল্যে কেনা হয়েছিল, ওই জমি কেনাটা হয়তো তারা বা তাদের বংশরা শরিকরা তারা ওটা ভালোভাবে নেয় না, তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি।
6: গত শনিবার রংপুর নগরীর মাছুয়াপাড়ার বাড়ি থেকে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।
5: মহাকাশ প্রেমীদের জন্য আজ একটি বিশেষ দিন। মহাকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা, প্রায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদের প্রায় 96.3% অংশই পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে, ফলে খালি চোখেই দেখা মিলবে এক অদ্ভুত লালচে বা তামাটে চাঁদের। দুর্লভ এই দৃশ্যটি কিভাবে এবং কোথা থেকে দেখা যাবে তা নিয়ে বিস্তারিত শুনুন বিশেষ প্রতিবেদনে।
8: সূর্য, পৃথিবী আর চাঁদ, তিন মহাজাগতিক বস্তুর একই সরল রেখা চলে আসার এক অপূর্ব দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ববাসী। পূর্ণিমা তিথিতে পৃথিবীর গাঢ় ছায়ার মধ্য দিয়ে অতিক্রম করবে চাঁদ, ফলে চাঁদের বিশাল অংশ ঢাকা পড়ে তৈরি হবে এক দুর্লভ দৃশ্যপট। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ গ্রহণ না হলেও একে প্রায় পূর্ণ গ্রাস বলা চলে। চাঁদের প্রায় 96% আবৃত থাকবে পৃথিবীর ছায়ায়, আর বাকি মাত্র 4% অংশ সূর্যের আলো পাবে। বায়ুমণ্ডলের আলোর প্রতিফলনের কারণে এ সময় চাঁদকে লালচে বা তামাটে রঙের দেখাতে পারে, যা ব্লাড মুন নামেও পরিচিত। অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চলে দেখা যাবে এই দুর্লভ দৃশ্য। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রহণের পুরো প্রক্রিয়াটি প্রায় 5 ঘন্টা 38 মিনিট স্থায়ী হলেও এর দৃশ্যমান মূল অংশটি দেখা যাবে প্রায় 3 ঘন্টা 18 মিনিট। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা অঞ্চল থেকে এটি সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। তবে গ্রহণটি দিনের বেলা হওয়ায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে সরাসরি এই দৃশ্য দেখা যাবে না। বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ সরাসরি দেখা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থার অনলাইন প্ল্যাটফর্ম ও লাইভ টেলিস্কোপ স্ট্রিমিং এর মাধ্যমে ঘরে বসেই এই মহাজাগতিক দৃশ্যটি উপভোগ করতে পারবেন দর্শকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির বেড়ে 390 জনে পৌঁছেছে। এরই মধ্যে এই অঞ্চলে ফের বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এ ঘটনায় 1400 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার থেকে শুরু হওয়া এই বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাঘাট জলমগ্ন হয়েছে এবং সেতু ভেসে গেছে। নেপাল ও তিব্বতে উদ্ধারকর্মীরা দুর্গতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে। নেপাল জানায়, নিখোঁজদের মধ্যে 100 বিদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে 288 জন ভারতীয়, 127 জন নেপালি, 65 জন মার্কিন, 33 জন ব্রিটিশ এবং প্রায় 100 জন চীনা পর্যটক রয়েছেন। নিখোঁজদের মধ্যে বহু পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যও আছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, নেপালের দুর্গত এলাকায় খাদ্য সহায়তা ও উদ্ধার কর্মীদের পাঠানো হচ্ছে। কর্মকর্তারা নেপালের এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের টেলিফোনে আলাপের পর সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সেখানে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে সরকার। ডক্টর খলিলুর রহমান বলেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশটি এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে। তিনি বলেন, এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া মাত্রই ঢাকাকে অবিলম্বে তা জানানোর জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নেপালে ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল এক সরকারি বিবৃতিতে বলা হয়, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, পানির পাত্র এবং মৃতদেহ রাখার ব্যাগ। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় 1:30 শুরু হবে। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:39 এবং সূর্য অস্ত যাবে 6:21। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু, চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 এসআই, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আগামী মাসে স্থানীয় সরকার নির্বাচনের তাফসিল ঘোষণা করা হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখের ঠিকানা। শ্রোতা বন্ধুরা, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে শিশুদের কিডনি বৈকল্যের কারণ নিয়ে। আর এই বিষয়টি নিয়ে যিনি আলাপ করবেন আমাদের সঙ্গে, তিনি হচ্ছেন ডাক্তার শাহাবুদ্দিন মাহমুদ, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো প্রথমেই জানতে চাইব শিশুদের কি কি ধরনের কিডনি বৈকল্য হতে পারে।
2: শিশুদের যে কোনো বয়সে কিডনি বৈকল্য হতে পারে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি কিডনি ফেইলিওর বা রিনাল ফেইলিওর। এখানে মূলত দু ধরনের কিডনি ফেলিওর হয়ে থাকে। একটা হচ্ছে যে হঠাৎ ঘটে যাওয়া কিডনি বৈকল্য, যেটাকে আমরা অ্যাকিউট রেনাল ফেলিওর বলে থাকি। আরেক ধরনের হচ্ছে যে দীর্ঘমেয়াদী বা ক্রনিক রেনাল ফেলিওর, যেটাতে কিডনিটা দীর্ঘদিন ধরেই অকার্যকর থাকে বা অল্প কার্যকর থাকে। স্বল্পমেয়াদী যেটা হয়ে থাকে সেটা দেখা যায় যে মোটামুটি চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা ভালো হয়ে যায়, কিন্তু দীর্ঘমেয়াদী যেগুলো থাকে সেগুলোর আসলে পরবর্তীতে ভবিষ্যতে হয়তো পুরোপুরি ভালো হয় না, চূড়ান্ত পরিণতির দিকে সেটা এগিয়ে যেতে থাকে।
1: আচ্ছা, কি কি কারণে শিশুদের কিডনি বৈকল্য হতে পারে?
2: শিশুদের অনেকগুলো কারণেই হতে পারে। জন্মগত কিছু কারণে হতে পারে, যেমন জন্মগতভাবে যদি কিডনি কোনোটা না থাকে, একটা কিডনি বা দুটো কিডনি না থাকতে পারে কারো কারো ক্ষেত্রে, অথবা দুটো কিডনি আছে কিন্তু কিডনিগুলোর মধ্যে যে গঠনগত কিছু মূল পার্থক্য থেকে থাকে স্বাভাবিক কিডনির থেকে জন্মগতভাবে, সেটা জন্মগতভাবেই দেখা যায় যে কিডনিটা কাজ করে না। আর কিছু আছে যে আপনার কিডনি দিয়ে প্রোটিন যাওয়ার একটা রোগ আছে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি নেফ্রোটিক সিন্ড্রোম। এই ধরনের রোগগুলো যদি দেখা যায় ছ মাস বয়সের আগেই শুরু হয়ে যায়, এসব ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে তারা কিডনি রোগে বৈকল্য রোগে ভুগছে, এবং সেখানে

0: এরকম মানে কিডনিটা দেখা যায় যে আলটিমেটলি এটা নষ্ট হয়ে যায়। তো অনেকগুলো কারণে হয়ে থাকে। এছাড়াও আরো কিছু কারণ, যেটা স্বল্পমেয়াদী যেটা হয়ে থাকে সেটার মূল কারণ হয়ে থাকে আপনার পানি শূন্যতা। এই যে গরমে বা ঘামে বেশি ঘামালে অথবা মনে করেন ডায়রিয়া বা বমি করলে যে শরীরে যে পানি শূন্যতার সৃষ্টি হয়, এই পানি শূন্যতা থেকেও একটা পর্যায়ে গিয়ে কিডনির মধ্যে পর্যাপ্ত পরিমাণ রক্ত না যাওয়ার কারণে কিডনিটা অকার্যকর হয়ে যেতে পারে। সেটা মূলত সাময়িক, তবে যদি এটা চিকিৎসা করতে দেরি হয়ে যায় সেক্ষেত্রে এটা হয়তো দীর্ঘমেয়াদী কিডনি বৈকল্যে চলে যেতে পারে।
1: তার মানে শিশুরা তো বেশ ঝুঁকির মধ্যে থাকে, কারণ শিশুদেরই তো আসলে ডায়রিয়া হয়ে থাকে, পাতলা পায়খানা হয়ে থাকে, এবং আসলে তারা নিয়ম করে পানি খাওয়া এটিও করে না। তো আমি যদি একজন সন্তানের মা অথবা আমি যদি অভিভাবক হিসেবে বলি, তাহলে অনেক সময় আমরা লক্ষণগুলো বুঝতে পারি না যে একটি শিশু আসলে কি করে বুঝবো আমার শিশুটির যে কিডনির সমস্যা।
0: সাধারণত দেখা যায় যে কিডনি বৈকল্য শুরু হলে পরে সেটা যেটাই হোক, স্বল্পমেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, সেটা শুরুতে একটা প্রস্রাব সংক্রান্ত একটা সমস্যার সৃষ্টি হয়, যেমন প্রস্রাবের পরিমাণটা হঠাৎ করে কমে যায়। স্বাভাবিক একটা বাচ্চা দিনের মধ্যে 5-6 বার বা বেশি প্রস্রাব করতে পারে, কিন্তু হঠাৎ করে দেখা যাবে একটা বাচ্চা প্রস্রাব করছে কম, সে হয়তো 1 বার বা 2 বার বা হঠাৎ করে দেখা গেল যে 10-12 ঘন্টা ধরে সে প্রস্রাবই করছে না, এরকম একটা লক্ষণ নিয়েই শুরু করতে পারে। সেই সাথে সাথে দেখা খেয়াল করলে দেখতে পাবেন যে বাচ্চাদের মুখ চেহারাটা ফুলে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে শরীরে পানি এসে গেছে, এরকম একটা ধারণা হয়ে যায়। প্রথমে সাধারণত মুখ থেকে শুরু হয়, পরবর্তীতে সারা শরীরে হয়তো হাত পাগুলো ফুলে যেতে পারে। সেই সাথে বাচ্চার একটু মানে একটু খিটখিটে মেজাজে হয়ে যেতে পারে বা একটু নেতিয়ে পড়তে পারে। এই ধরনের সমস্যাগুলো মূলত যেটা স্বল্পমেয়াদী বা অ্যাকিউট রেনাল ফেলু তাতে হয়ে থাকে। এছাড়াও যেটা হয়ে থাকে যে হঠাৎ করে দেখা যায় বাচ্চাটা ফ্যাকাশে হয়ে যেতে পারে রক্ত শূন্যতার কারণে। আর যেগুলো ক্রনিক বা দীর্ঘমেয়াদী রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর হয়ে থাকে সেসব ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের গঠন গড়নটা বাধাপ্রাপ্ত হয়। বাচ্চারা যেই বয়সে যতটুকু বাড়ার কথা, লম্বা হওয়ার কথা, বুদ্ধিবৃত্তি বাড়ার কথা, সেগুলো হয়তো অতটা বৃদ্ধিপ্রাপ্ত হয় না, সেটার কারণে একটা হবে। সেই সাথে আস্তে আস্তে শরীরে রক্ত শূন্যতা বা এনিমিয়া দেখা দিতে পারে, এক পর্যায়ে গিয়ে হয়তো কিডনি যখন আরও বেশি কাজ করবে না তখন আস্তে আস্তে প্রস্রাবের পরিমাণটা কমে যেতে যেতে এক পর্যায়ে বন্ধ হয়ে যেতে পারে। তো এই ধরনের লক্ষণগুলো দেখে আমরা ধারণা করতে পারি যে বাচ্চাটার হয়তো কিডনি রোগে আক্রান্ত।
1: প্রিয় শ্রোতা, আপনারা কিন্তু শুনছেন শিশুদের কিডনি বৈকল্যের কারণ বিষয়ে। একটু জানিয়ে রাখি, আমরা আলাপ করছি ডাক্তার শাহাবুদ্দিন মাহমুদ, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, সহিসওয়ার্দী মেডিকেল কলেজ, তার সাথে। এবং তিনি যে বিষয়গুলো বলছেন সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। সবসময় আপনার সন্তানের দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে, বিশেষভাবে সে পানি ঠিকভাবে খাচ্ছে কিনা এবং তার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা, যদি আপনার কথা বুঝে থাকি। আচ্ছা, এটা তো অবশ্যই একটি জটিল রোগ, কিন্তু চিকিৎসা পদ্ধতিটি কেমন? আসলে
0: চিকিৎসা পদ্ধতির মধ্যেও আমাদের কিডনি ফেলিওর বা যেটা স্বল্পমেয়াদী হয়ে থাকে সেটাতে প্রথমে আমরা পানি শূন্যতাটাকে মূলত প্রাধান্য দিয়ে থাকি। যদি পানি শূন্যতা থেকে থাকে এবং বাচ্চাটা যদি প্রস্রাব করতে থাকে, অল্প অল্প হলেও করতে থাকে, সেক্ষেত্রে আমরা তাকে পানি শূন্যতাকে পূরণ করে থাকি। এবং এটার চিকিৎসাটা প্রাথমিক পর্যায়ে আমরা ধরে থাকি যে বাসায় করাটা আসলে সম্ভব হয় না, কারণ এখানে স্যালাইন দেওয়ার একটা ব্যাপার আছে, আমাদের শিরায় স্যালাইন দিতে হয়, সেটা আমরা হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রেই দেওয়া সম্ভব। সেটার জন্য আমরা বাচ্চাদেরকে ভর্তি হতে বলি, হাসপাতালে ভর্তি হয়ে ইমিডিয়েটলি আমরা স্যালাইন শুরু করতে পারি। পানি শূন্যতাটা দূর করলে দেখা যায় অনেক ক্ষেত্রে কিডনিটা স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে না, বাচ্চাটা প্রায় 6-12 ঘন্টার বেশি সময় ধরে একদম প্রস্রাবই হয়নি, তখন আমরা কিছু রক্ত পরীক্ষা করে থাকি এবং দেখে থাকি যে কিছু ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো বেড়ে গেছে কিনা, সেই মাত্রাগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিই। এবং সেই ক্ষেত্রে হয়তো বাচ্চাকে ডায়ালাইসিস নামে যে পদ্ধতিটা আছে, যে কিডনি বিকল্প কাজ করানোর ব্যবস্থা, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটাও হাসপাতাল ছাড়া সম্ভব না।
1: একটি বিষয় আমি যদি জানতে চাই শ্রোতাদের হয়ে, সেটি হচ্ছে আমরা যে শিশুর কথা বলছি, এই শিশুদের আসলে বয়সটা কেমন? মানে আমরা 18-র নিচেই কি বলছি তাদেরকে?
0: আমরা হ্যাঁ, 18-র নিচেই এখন আমরা WHO 18-র নিচে সবাইকেই আমরা শিশু হিসেবে, জন্মের থেকে 18 বছর পর্যন্ত সবাইকে আমরা শিশুর মধ্যে অন্তর্ভুক্ত।
1: শেষ একটি বিষয়, সেটি হচ্ছে যে প্রতিরোধ কিভাবে করব? আসলে
0: প্রতিরোধ আমরা কারণগুলো থেকে আমরা প্রতিরোধটা বুঝতে পারছি, যেহেতু আমরা যেটা স্বল্পমেয়াদী বা অ্যাকিউট কিডনি ফেলিওর হয়ে থাকে সেটা সাধারণত মূলত ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থেকে হয়ে থাকে। সুতরাং ডায়রিয়া বা বমি হলে অবশ্যই খাবার স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে, এর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আর যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে, যেমন বাচ্চাদের যদি কোনো ক্ষেত্রে গড়নটা বাড়ছে না, বাচ্চারা দেখা গেল যে যেই বয়সে যতটুকু বড় হওয়ার কথা এরকম হচ্ছে না, বাচ্চারা রক্ত শূন্য দেখা যাচ্ছে, ফ্যাকাশে দেখা যাচ্ছে, বাচ্চাটা লেখাপড়া অত যা মনোযোগ নেই, তো এই ধরনের লক্ষণগুলো যাদের থাকবে তাদেরও ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের বুঝে নিতে হবে যে কিডনির সমস্যা আছে কি না। না, থাকতেই পারে। এছাড়া কিডনি সমস্যা ছাড়াও এগুলো হতে পারে, তবে একটা কিডনি কারণ এদের মধ্যে একটা। সুতরাং কিডনির কারণ হলে সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে কোনো রকম দূর করা যায় এমন কোনো কারণের জন্য এটা হচ্ছে কিনা, যদি দেখা যায় সেরকম কোনো কারণ পাওয়া যায় তাহলে হয়তো সেটা কিছুটা হলেও উন্নতি পাওয়া যায়। আর যদি দেখা যায় যে না এটার মধ্যে কিছুই আর তেমন করার নাই, কিডনি প্রায় নষ্টই হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা যে বিকল্প যে পদ্ধতি ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টেশন এগুলোর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং বাংলাদেশে এখন শিশুদের কিডনি ট্রান্সপ্লান্ট মোটামুটি যথেষ্ট পরিমাণেই হচ্ছে।
1: আচ্ছা, এবং এটার অনেক সাফল্যের খবর আমরা পেয়ে থাকছি। তো প্রিয় শ্রোতা, আপনারা যে বিষয়টি নিয়ে আজকে শুনলেন সেটি হচ্ছে শিশুদের কিডনি বৈকল্যের কারণ। সুখের ঠিকানা নির্ধারিত সময়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যদি কোনো রোগের লক্ষণ আমরা দেখতে পাই, সেটি ছোট হোক বা বড় হোক, অবশ্যই চিকিৎসার আওতায় যেতে হবে। এবং আপনার বাড়ির কাছে যে হাসপাতাল আছে আপনি অবশ্যই প্রথমে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, যেতে যেতে শেষ কথাগুলো জানিয়ে দিই। আজ সুখের ঠিকানা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমিনা ফেরদৌস মনি, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 90 মেগাহার্জে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। প্রথম গানটির কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

এবারের শিল্পী আপেল মাহমুদ, গীতিকার ইমরান নূর, আর শুরু করেছেন শিল্পী নিজেই।

প্রিয় বন্ধুরা, দেশের গান শুনছেন। এবারের শিল্পী রাকিবা ইসলাম ঐশী। গানটির কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার সলক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আপনারা জানেন 2026-27 এই বছরটা সরকারিভাবে নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়েছেন এবং আমরা যারা নজরুল চর্চা করি, শিল্পী, গবেষক, সবাই আমরা ভীষণ আনন্দিত এই ব্যাপারটাতে। তো এই বিষয়টিকে সম্মান জানিয়েই বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে চির অন্যতম মমশির এই অনুষ্ঠান অবতারণা হয়েছে এবং সেখান থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই চমৎকার অনুষ্ঠানটিতে আজকে আমাদের অতিথি হিসাবে এসছেন এদেশের অত্যন্ত গুণী জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুস্তারি। তাকে আমি প্রথমে শুভেচ্ছা জানাই এবং স্বাগতম জানাই। স্বাগতম ইয়াসমিন মুস্তারি।
1: আমি সালাউদ্দিন ভাই আপনাকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং যত জনে শুনছেন আমাদের কথা সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।
0: তো এই যে আমি যেটা বলছিলাম এক্ষুনি, আমাদের সরকারিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় কবিকে নজরুল বর্ষ হিসাবে 2026-27 ঘোষণা করা হয়েছে। তো একজন এদেশের অত্যন্ত শীর্ষস্থানীয় একজন শিল্পী হিসাবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন?
1: এত ভালোবাসি আমরা নজরুল সঙ্গীতটাকে, প্রাণের চেয়েও বেশি মনে হয় এখন, খাদ্যাভ্যাস তারপরে নিত্যদিনের অভ্যাসের মতো পরিণত হয়ে গেছে না?
0: দারুণ। এবং আমি আর একটু কথা বলি, স্বাধীনতা পূর্ববর্তী কাল থেকেই নজরুলকে আন্তরিকভাবে ধারণ করে নজরুল চর্চা শুরু করেছিলেন আমাদের দেশের যে মানুষটি, কবি তালিম হোসেন। তো কবি তালিম হোসেনের মেয়ে যারা, তিনজন মেয়ে, তিনজন মেয়েই নজরুল সঙ্গীতে একেবারে অত্যন্ত দক্ষ এবং নজরুলকে আন্তরিকভাবে ধারণ করে তারা চর্চা করে, তাদেরই ছোট মেয়ে হচ্ছে ইয়াসমিন মুস্তারি। সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে এবং নজরুল বর্ষে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। প্রাতিষ্ঠানিকভাবে নজরুল চর্চার প্রয়োজনেই কিন্তু কবি তালিম হোসেন বাংলাদেশে যে প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন সেটি নজরুল একাডেমি। ধন্যবাদ ইয়াসমিন মুস্তারি। আমরা এই অনুষ্ঠানে কথা শুনছি কিন্তু গান তো শুনতে হবে, আমরা প্রথমে কোন গানটি শুনব?
1: এখন তো বেশ সকাল, এই সকালের আবহে এই ভৈরবীর উপরে স্বপনে এসেছিল মৃদু ভাসিনী,
0: অসাধারণ এই গানটি আমরা শুনি।
1: নিশ্চয়ই।

0: ভারী চমৎকার, কারণ উচ্চাঙ্গ সঙ্গীতকে আশ্রয় করে আর বিশেষ করে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীকে দিয়ে নজরুল যেসব গান করাতেন তার যে উচ্চাঙ্গ সাংগীতিক যে স্ট্যান্ডার্ড সেটা এমনই একটা জায়গায় গিয়েছিল বাংলা গানে, তার প্রকৃষ্ট উদাহরণ এটি। অনেক ধন্যবাদ। তো এরপর আরেকটি গান শুনি আমরা, কোন গান শুনবো?
1: বুলবুলি নীরব একটি গজল
0: শুনি গানটি।
1: জি, বুল।

0: অসাধারণ, দুবার বলি অসাধারণ, ভারী সুন্দর।
1: আপনি বরাবরই আমার বেশি প্রশংসা করেন।
0: মোটেও না, আমরা ভালোর কথা বলি সবসময়, যারা ভালো যারা কমিটেড তাদের কথা।
1: সেই আসলে খারাপ হলে খারাপ বলতে হবে না,
0: নাহলে তো উন্নতি হবে না। তো আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ধন্যবাদ ইয়াসমিন মুস্তারি, আমাদের ডাকনাম শামা, আমরা আদর করে শামা বলি। তার বিখ্যাত বাবার এমন চমৎকার একটি দেয়া নাম, তো সেই ইয়াসমিন মুস্তারি আমাদের দেশের গুণী শিল্পী, আজকে শিল্পী আমাদের গান শোনাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগছে এবং শেষ গানটিও ভালো লাগবে। এই শেষ গানটি ওকে উদাসী বেনু বাজাই, এই গানটির সঙ্গে সঙ্গে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান।
1: সালাউদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, শ্রোতা মন্ডলীকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথা শুনবার জন্য।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুভ সকাল,
1: শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চিরন্নত মমশির। গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় ইয়াসমিন মুশতারি, অনুষ্ঠান সম্পাদনায় তানফির সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চিরোন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: সনত কুমার বিশ্বাসের কথাই বিমানচন্দ্র বিশ্বাসের সুরে এ সপ্তাহের গানটি শুনলেন। শিল্পী ছিলেন প্রিয়াঙ্কা গোপ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ মাহমুদুল হাসান।

গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, শুনলেন নজরুল সঙ্গীত, শিল্পী ছিলেন মোহাম্মদ মাহমুদুল হাসান। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন পল্লী গীতি, শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, গীতিকার গোলাম রসুল, সুর করেছেন টিপু সুলতান বাবর।

পল্লীগীতি শুনছেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, গীতিকার গোলাম রসুল, সুরকার টিপু সুলতান বাবর।

দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, শহুরে জীবনে শরতের সকাল মানেই যান্ত্রিকতার মাঝে প্রকৃতির এক টুকরো স্বস্তি। ইট পাথরের খাঁচায় ঘেরা ঢাকায় ভোরের আকাশ হয়ে ওঠে গাঢ় নীল, যেখানে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘের ভেলা। দালানের ফাঁক দিয়ে আসা মিষ্টি রোদে কাটতে থাকে রাতের জড়তা। মেঘবৃষ্টির লুকোচুরি শেষে ভোরের আকাশ একদম পরিষ্কার ও স্বচ্ছ। ভোরে বয়ে যাওয়া এক পশলা হালকা ও মনোরম বাতাস মনকে ফুরফুরে করে তোলে। এই মুহূর্তে খোলা বারান্দায় দাঁড়িয়ে এক কাপ চা অথবা কফি, গরম চায়ের কাপে চুমুক দিয়ে মন জোড়ানোর সুযোগ খুঁজছেন অনেকেই।
1: প্রতিটি ঋতু আসে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের ডালে সাজিয়ে, কিন্তু কংক্রিটের ঘেরা জঞ্জালে এই ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল প্রিয় শহর ঢাকায় সেই সৌন্দর্য উপভোগের ফুরসতি মেলা ভার। কারণ একটাই, সেটা হল দূষণ। দেশের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এই শহরে প্রতিদিন লাখো মানুষ জীবিকার সন্ধানে ছুটে আসে। জনসংখ্যার অস্বাভাবিক চাপ, অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়নের নৈতিবাচক প্রভাব এবং পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের অবহেলার কারণে ঢাকা আজ ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়েছে।
0: বর্তমান সময়ে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রায় উপরের দিকের অবস্থান করে। বিশেষ করে শুষ্ক মৌসুমে বায়ু দূষণ এমন মাত্রায় পৌঁছায় যে সাধারণ মানুষের জন্য বাইরে চলাফেরা করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। শহরের রাস্তাঘাট, নির্মাণ কাজ, পুরনো যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া পরিবেশকে প্রতিনিয়ত বিষাক্ত করে তুলছে। জনসংখ্যার তুলনায় পর্যাপ্ত সবুজ এলাকা না থাকায় নগরীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও ঢাকাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
1: পরিবেশ দূষণ শুধু স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে না, এটি দেশের অর্থনীতির উপরও নৈতিবাচক প্রভাব ফেলে। কেননা দূষণজনিত রোগের কারণে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায়, কমে যায় মানুষের কর্মক্ষমতা, শিশুদের শিক্ষা এবং মানুষের জীবনমান ক্ষতিগ্রস্ত হয়। একটি দূষিত শহর বিদেশি বিনিয়োগ, পর্যটন এবং আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষেত্রেও নৈতিবাচক প্রভাব ফেলে, ফলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
0: ঢাকা শহরের পরিবেশ দূষণ আজ একটি জাতীয় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। সচেতন নাগরিক সমাজে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা শহর গড়ে তুলতে পারে। সবার সচেতনতা ও দায়িত্বশীলতার সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে প্রিয় নগরী ঢাকা বসবাসের এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে। এই প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি মইনুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবী।

0: প্রিয় বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ, যুগের সাজ, যুগের পোশাক এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন থাকুন আমাদের সাথে।

0: প্রতিটি দিনের অন্তরালে নীরবে ঘটে চলেছে সময়ের প্রবাহ। প্রকৃতির অপরিবর্তনীয় পরিবর্তন এবং মানুষের জীবনে সুখ দুঃখের লুকোচুরি, চোখের পলকে ফুরিয়ে যাচ্ছে এক একটি দিন, আর তার সাথে সাথে রচিত হচ্ছে নতুন সব স্মৃতি ও ইতিহাস। প্রকৃতির বুকে ঘটে চলেছে অরূপান্তর ও ঋতু বদল, মানুষের মনে জমা হয়েছে নতুন অভিজ্ঞতা ও শিক্ষা, সমাজের অদৃশ্য কোণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা বা সংকট। এই ধারাবাহিকতা পৃথিবীর সৃষ্টির পর থেকেই চলেছে এবং এরই পরিক্রমার মধ্য দিয়ে আবিষ্কার অর্জন বিসর্জনের মধ্য দিয়ে সভ্যতা এগিয়ে চলেছে।
1: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শোনাব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

শ্রোতা বন্ধুরা, আজ 28 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 240তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তির তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1845 খ্রিস্টাব্দের 28 আগস্ট বিখ্যাত বিজ্ঞান পত্রিকা সায়েন্টিফিক আমেরিকান এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ দাসপ্রথা বাতিল ঘোষণা করা হয় 1833 খ্রিস্টাব্দের এই দিনে। 1916 খ্রিস্টাব্দের আজকের দিনে জার্মানি রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরণী আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরণীর বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1828 খ্রিস্টাব্দের 28 আগস্ট বিখ্যাত রুশ সাহিত্যিক ও ঔপন্যাসিক লিও তলস্তয় জন্মগ্রহণ করেন। প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন 1855 খ্রিস্টাব্দের এই দিনে। 1965 খ্রিস্টাব্দের আজকের দিনে জনপ্রিয় কানাডীয় ফোক ও কান্ট্রি মিউজিক গায়িকা সানিয়া টোই ইন জন্মগ্রহণ করেন। আমেরিকান অভিনেতা ও কমেডিয়ান জ্যাক ব্ল্যাক জন্মগ্রহণ করেন 1969 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1969 খ্রিস্টাব্দের এই দিনে ফেসবুকের সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রযুক্তি নির্বাহী শেরিল স্যান্ডবার্গ জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 28 আগস্ট, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1987 খ্রিস্টাব্দের 28 আগস্ট প্রখ্যাত শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যক্ষ সাইদুর রহমান ইন্তেকাল করেন। আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী মৃত্যুবরণ করেন

এই দিনে 1980 খ্রিস্টাব্দের এই দিনে প্রখ্যাত রম্য লেখক ও সাহিত্যিক শিবরাম চক্রবর্তী ইহলোক ত্যাগ করেন। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: বন্ধুরা, বহু শাসকের পদচিহ্ন পড়েছে এই বাংলার মাটিতে এবং বহু শাসনামল পেরিয়ে বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডের জন্ম হয়েছে। সুতরাং ছোট হলেও ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধির কোনো কমতি নেই। এদেশের চারপাশে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা হল আমাদের অতীত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নীরব সাক্ষী। এগুলো পূর্বপুরুষদের জীবনযাত্রার, শিল্পকলা এবং সামাজিক রূপরেখার সত্য পরিচয় তুলে ধরে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও শিকড়ের সন্ধান জাগাতে এই নিদর্শনগুলোর ভূমিকা অপরিসীম।
0: শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন উপস্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: প্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আপনাদেরকে নিয়ে যাব পুরানো ঢাকার বেগমবাজার এলাকায়। এখানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই এলাকার সবচেয়ে পুরাতন প্রাচীন স্থাপনা করতলব খান শাহী জামে মসজিদের সাথে। করতলব খান মসজিদ, যা বেগমবাজার মসজিদ নামে পরিচিত, পুরনো ঢাকার বেগমবাজার এলাকায় অবস্থিত সবচেয়ে প্রাচীন মসজিদ। এটি দেওয়ান নওয়াব মুর্শিদ কুলি খান নির্মাণ করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় 1701 থেকে 1704 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন দেওয়ান মুর্শিদ কুলি খান এবং তার ডাক নাম ছিল করতলব খান। তার ডাক নাম অনুসারে এই মসজিদের নামকরণ করেন করতলব খান জামে মসজিদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো ঐতিহাসিক করতলব খান জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব হাজী জিয়াউদ্দিন বাদশা সাহেবের সাথে। কেমন আছেন?
3: ভালো আছি।
2: আপনি কত বছর যাবত এই মসজিদের সভাপতি হিসেবে আছেন?
3: 16 বছরের উপর থেকে আমি এই মসজিদে খেদমত করে যাচ্ছি সভাপতি হিসেবে।
2: এর আগেও কি আপনাদের পূর্বপুরুষরা এই মসজিদ পরিচালনার দায়িত্বে ছিল?
3: হ্যাঁ, আমার বড় ভাই হাজী শফিউদ্দিন আহমেদ মৃত, উনি এই মসজিদের সেক্রেটারি ছিলেন এবং অনেক বছর থেকে উনি এই মসজিদে খেদমত করে গেছেন।
2: আপনি একটু বলবেন যে আপনি সভাপতি হওয়ার পরে এই মসজিদের কি কি উন্নয়নমূলক কাজ করেছেন এবং করছেন?
3: পুরনো স্ট্রাকচার যা আছে সেটা বাদ দিয়ে আমরা মসজিদের পূর্বাংশে, যেটা মসজিদের জায়গা ছিল, ওখানে নতুন করে কনস্ট্রাকশন করেছি। বারান্দার ছাদ ছিল না, সেটা বারান্দার ছাদ দিয়েছি আমরা। তারপর এখানে নতুন করে বাথরুম সুন্দর করে আমরা এখানে কনস্ট্রাকশন করে দিয়েছি। প্লাস তিনতলা হয়েছে, বিশেষ করে শুক্রবার দিন পুরো মসজিদ মুসল্লিদের দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং অনেকেই দূর দূরান্ত থেকে এসে এই মসজিদে নামাজ পড়ে সওয়াব হাসিল করে।
2: আপনাকে অনেক ধন্যবাদ। ১৭৭৭ সালে তৎকালীন নাইবি নাজিম সরফরাজ খানের কন্যা বেগম এই এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং পরবর্তীতে এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই এলাকার নাম বেগম বাজার এবং স্থানীয়দের মধ্যে এই মসজিদের নাম বেগমবাজার মসজিদ নামে ধীরে ধীরে পরিচিতি লাভ করতে থাকে। এই মসজিদের কেন্দ্রীয় মেহরাবের পাশে একটি তিন ধাপ বিশিষ্ট পাকা মিম্বর রয়েছে, 5.60 মিটার এবং 5.18 মিটার আয়তন বিশিষ্ট। মসজিদটি অভ্যন্তরভাগে আড়াআড়িভাবে স্থাপিত চারটি চতুর্কেন্দ্রিক খিলান দ্বারা পাঁচটি বেতে বিভক্ত। কেন্দ্রীয় বেটি বর্গাকার এবং পার্শ্ববর্তী অন্যান্য ছোট ছোট আয়তকার বেগুলি থেকে অপেক্ষাকৃত বড়। প্রত্যেকটি বে গম্বুজ দ্বারা আচ্ছাদিত। গম্বুজগুলি অষ্টভুজাকার ড্রামের উপর স্থাপিত এবং পদ্ম ও কলস চূড়ায় শোভিত আছে। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো করতলব খান জামে মসজিদের একজন নিয়মিত মুসল্লি হাজী আব্দুল জব্বারের সাথে। আপনি কি এখানে নিয়মিত নামাজ পড়েন?
4: জি ইনশাআল্লাহ, আমি এখানে।

0: নিয়মিত নামাজ পড়ি।
1: কত বছর যাবত এখানে নামাজ পড়েন?
0: 50 হবে।
1: 5 ওয়াক্ত নামাজ পড়েন?
0: ইনশাআল্লাহ 5 ওয়াক্ত।
1: এই ঐতিহাসিক মসজিদে নিয়মিত নামাজ পড়ছেন, আপনার অনুভূতি কেমন?
0: জি আলহামদুলিল্লাহ, অন্যান্য মসজিদে পড়ি নামাজ কিন্তু এইরকম লাগে না,
1: জি
0: মন থেকে একটা ভালো লাগে, যেখানেই থাকি জলদি আইসা পড়ি, আইসা এখানে নামাজ পড়ি।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ।
2: মসজিদ ভবনটির অলঙ্করণে এর স্থাপত্যিক বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, বিশেষ করে প্রবেশ পথগুলির পার্শ্ববর্তী অলঙ্কৃত ক্ষুদ্র মিনার, অভিক্ষিত মেহরাব ছত্রি, ছোট গম্বুজ এবং পদ্ম ও কলসশোভিত ফিনিয়াল। কেন্দ্রীয় খিলানপত্রের অর্ধগম্বুজ ভল্ট মুকারানা নকশায় স্টাকো করা, যা কিনা বাংলায় মুঘল স্থাপত্যের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় এক বাসিন্দা হাজি হাফেজ মোহাম্মদ কফিলউদ্দিন, এই মসজিদের একজন খেদমতকার এবং নিয়মিত মুসল্লি। আমরা কথা বলছি তার সাথে। কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ।
2: আপনি কত বছর যাবৎ নামাজ পড়েন এবং এই মসজিদের খেদমত করছেন?
3: প্রায় 39 বছর চলে। এটি একটা ঐতিহাসিক মসজিদ, কোরআন শহরে যতগুলো মসজিদ আছে তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য মসজিদ নবাবের আমলের।
1: জি,
2: মসজিদের বাউলি যা একটি স্বতন্ত্র সৌধ হিসেবে প্রতীয়মান, এটি বাংলায় একমাত্র ও স্বতন্ত্র নিদর্শন। এ ধরনের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় দাক্ষিণাত্যে, যেখানে এই মসজিদের নির্মাতা করতলত খান অর্থাৎ মুর্শিদ কুলি খান বাংলায় আসার পূর্বে দীর্ঘদিন অতিবাহিত করেছিলেন। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো করতলত খান জামি মসজিদ মার্কেটে ব্যবসা করেন মোহাম্মদ নুরুল হকের সাথে। কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, খুব ভালোই আছি।
2: আপনি কি এই মসজিদে নিয়মিত নামাজ পড়েন?
4: হ্যাঁ, আমি নামাজ পড়ি নিয়মিত।
2: এবং এই মসজিদ মার্কেটেই ব্যবসা করেন?
4: জি জি।
2: এই যে একটা ঐতিহাসিক মসজিদ নবাব মুর্শিদ কুলি খান নির্মাণ করেছিলেন, এই মসজিদে নামাজ পড়ছে নিয়মিত, আপনার অনুভূতি কেমন?
4: মসজিদ খুব সুন্দর, ভালো লাগছে, ঠান্ডা আরাম লাগছে, 400 বছর আগে তুলনা মসজিদ।
2: আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে ঢাকা শহরের ঐতিহ্যবাহী করতলত খান জামে মসজিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে। আগামী পর্বে অন্য কোনো ঐতিহাসিক স্থাপনার ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
5: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
6: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন একটি প্রবাহমান বৈচিত্র্যময় ধারা। প্রাচীন বৌদ্ধ সনাতনী আমল, মধ্যযুগের সুলতানি ও মুঘল প্রভাব, ব্রিটিশ আমলের নবজাগরণ এবং আধুনিক স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, প্রতিটি পর্যায়ে এদেশের সংস্কৃতিকে নতুন রূপ দান করেছে। ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এবং অসাম্প্রদায়িক চেতনার উপর দাঁড়িয়ে সংস্কৃতি আজ বৈশ্বিক এবং নগর সংস্কৃতির ছোঁয়ায় রূপান্তরিত হচ্ছে আমাদের।
5: প্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
7: প্রিয় শ্রোতাবৃন্দ, গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম গুপ্তযুগ এবং শশাঙ্কের আগমনের মধ্যবর্তী সময় নিয়ে, সে সময়ের সমাজ ব্যবস্থা এবং সে সময়ে কারা শাসন করেছিল এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত শশাঙ্ককে নিয়ে আলোচনা করব। শশাঙ্ক হচ্ছে প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি। নরপতি হিসাবে শশাঙ্ক এই অঞ্চলের ইতিহাসে বিশিষ্ট স্থান দখল করে আছেন। শশাঙ্ক 600 থেকে 625 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়। মেদিনীপুর থেকে তার অষ্টম ও দশম রাজ্যঙ্কে উৎকীর্ণ দুটি লিপি এবং তারিখবিহীন অপর একটি লিপি খড়গপুরের নিকট এগ্রাহতে আবিষ্কৃত হয়েছে। এছাড়াও শশাঙ্কের অধীনস্থ গঞ্জামের অর্থাৎ উড়িষ্যা রাজা মাধব বর্মার তাম্রশাসন 619 খ্রিস্টাব্দে, হর্ষবর্ধনের বাঁশখেরা ও মধুবন তাম্রশাসন এবং কামরূপের রাজা ভাস্কর বর্মনের নিদানপুর তাম্রশাসন থেকে তার সম্পর্কে অনেক কিছুই জানা যায়। শশাঙ্কের উৎকীর্ণ স্বর্ণ ও রৌপ মুদ্রাও পাওয়া গেছে। গুপ্তদের পতন ও শশাঙ্কের উত্থানের মধ্যবর্তী সময়ে বাংলায় বেশ কিছু স্বাধীন শাসকের উদ্ভব ঘটে। এদের অস্তিত্ব সম্পর্কে জানা যায় অল্প কিছু লিপি এবং স্বর্ণমুদ্রার ভিত্তিতে। রুহতা সাগরে প্রাপ্ত সিলের ছাঁচে লিখিত শ্রী মহাসামন্ত শশাঙ্ক, বাণভট্টের সমসাময়িক সাহিত্য উপকরণ, চৈনিক তীর্থযাত্রী হিউয়েনসাংয়ের বিবরণ এবং বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রী কল্পে শশাঙ্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস। শশাঙ্কের প্রাথমিক জীবন সম্পর্কে অল্প তথ্য জানা যায়। ধারণা করা হয় তিনি রুহতা সাগরের মহাসামন্ত হিসাবে কর্ণসুবর্ণের গৌর রাজার অধীনে কিছুদিন রাজ্য শাসন করেন। কর্ণসুবর্ণের গৌর রাজা ছিলেন সম্ভবত মৌখরি বংশের প্রতিনিধি। কর্ণসুবর্ণের অপর একজন রাজা জয়নাগ শশাঙ্কের সমসাময়িক বলে প্রতীয়মান হয়। বস্তুত কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী এবং এ বিখ্যাত নগরী অবস্থিত ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাজবাড়ি ডাঙ্গার, রক্ত মৃত্তিকা মহাবিহারের প্রত্নস্থল অথবা আধুনিক রাঙ্গামাটি সন্নিকটে চিরুটি রেল স্টেশনের কাছে। লিপিমালা এবং সাহিত্যিক সূত্রে শশাঙ্কের গৌরশাসক হিসেবে উল্লেখ করা হয়েছে। সংকীর্ণ অর্থে পদ্মা ও ভাগীরথীর নদীর মধ্যবর্তী অঞ্চলেই গৌর, কিন্তু সময়ের বিবর্তনে এক বিস্তৃত এলাকার এর অন্তর্ভুক্ত হয়। গৌরের সীমানা বঙ্গদেশ হতে ভুবনেশ অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এটি অসম্ভব নয় যে লেখক শশাঙ্কের রাজ্যসীমা যা উড়িষ্যার একটি অংশকেও অন্তর্ভুক্ত করেছিল।
5: প্রিয় শ্রোতা, পোশাক কেবল শরীরের একটি আবরণ নয়, এটি উৎসব, সামাজিক মর্যাদা ও শিল্পবোধের প্রতীক। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার বাঙালির হাজার বছরের প্রাচীন সংস্কৃতি, আবহাওয়া এবং শিল্পকলার এক অনন্য প্রকাশ। উষ্ণ আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানানসই করে এখানকার মানুষ সুতি, সিল্ক ও খাদি কাপড় বেছে নিয়েছে যুগ যুগ ধরে। বাঙালি নারী শাড়িতে এবং পুরুষ পাঞ্জাবিতে পরিচিত হলেও যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বাঙালির পোশাকে এসেছে ভিন্ন ফিউশন। বাঙালির একক সংস্কৃতি ও ঐতিহ্যকে মুখ্য রেখে নানান দেশের সাংস্কৃতিক প্রভাব বাঙালির পোশাক ও সাজসজ্জায় প্রাধান্য পাচ্ছে।
6: হ্যাঁ বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
8: সম্মানিত শ্রোতা, ফতুয়া বাংলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী হালকা পোশাক। এটি সাধারণত পাঞ্জাবির তুলনায় ছোট, ঢিলে ঢালা এবং আরামদায়ক হওয়ায় খুব জনপ্রিয়। ফতুয়ার সুনির্দিষ্ট উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একমত নেই, তবে ধারণা করা হয় যে এটি মধ্যযুগীয় বাংলা ও পূর্ব ভারতের সাধারণ মানুষের ব্যবহারের হালকা জামা থেকে ধীরে ধীরে বিকশিত হয়েছে। অনেক গবেষক মনে করেন ফতুয়া পাঞ্জাবি বা কুর্তার একটি সংক্ষিপ্ত ও সহজ সংস্করণ। গ্রামীণ বাংলায় কৃষক, জেলে, তাঁতি ও শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে ফতুয়া ব্যবহার করে আসছেন, কারণ এটি হালকা, বাতাস চলাচল উপযোগী এবং দৈনন্দিন কাজের জন্য সুবিধাজনক। সাধারণত লুঙ্গি বা ধুতির সঙ্গে ফতুয়া পরা হতো। ব্রিটিশ আমলে পশ্চিম শার্টের প্রচলন বাড়লেও ফতুয়া গ্রামীণ ও ঘরোয়া পোশাক হিসেবে জনপ্রিয়তা ধরে রাখে। বিংশ শতাব্দীতে এটি শহরাঞ্চলেও আরামদায়ক নৈমিত্তিক পোশাক হিসেবে গ্রহণযোগ্যতা পায়। বর্তমানে বাংলাদেশের ফতুয়া শুধু ঘরোয়া পোশাকে নয়, ফ্যাশনেও একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরুষ ও নারী উভয়ের জন্যই বিভিন্ন নকশা, সূচিশিল্প, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, জামদানি মোটিভ, বিভিন্ন লোকোমোটিভের ফতোয়া তৈরি হচ্ছে। বিশেষ করে গ্রামে গ্রীষ্মকালীন বৈশাখ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপকভাবে বাংলাদেশের পোশাক সংস্কৃতি নিয়ে আলোচনায় কিছু গবেষণা ও সংস্কৃতি চর্চাকারী ফতোয়াকে বাংলা অঞ্চলে নিজস্ব পোশাক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন। সংক্ষেপে, ফতোয়া হল বাংলাদেশে আবহাওয়া ও জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়ানো একটি ঐতিহ্যবাহী পোশাক, যা সাধারণত মানুষের কর্মজীবনের পোশাক থেকে আজকের আধুনিক ফ্যাশন জগতে বিশেষ স্থান করে নিয়েছে। অনেক ফ্যাশন হাউস আছে যারা নানা রকম স্টাইলে ফতোয়া থেকে ফতুঞ্জি, ফতুঞ্জি থেকে ফতোয়া নানা রকম প্যাটার্ন স্টাইল করে তারা ছেলে মেয়ে সবার ভিতরে সেটাকে ভালোভাবে পরিচিত করে দেওয়ার চেষ্টা করছে। আশা করি আগামী দিনে আমাদের ফতোয়া আরও বেশি বিকশিত হবে এবং বাংলার ঘরে ঘরে এই ফতোয়া পৌঁছে যাবে।
5: প্রিয় শ্রোতা, দর্পণের শেষ পরিবেশনায় আমাদের গান পর্বে এবারে আমরা শুনব একটি দেশাত্মবোধক গান। গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল আর গেয়েছেন সাবিনা ইয়াসমিন। চলুন শোনা যাক।

0: সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গান শুনতে শুনতে চলে এলাম দর্পণের শেষ প্রান্তে। এবার বিদায় নেবার পালা।
1: তবে বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম।
0: আল্লাহ হাফেজ।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদের বৈঠক শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের তৃতীয় অধিবেশনের সময়কাল নির্ধারিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি ছুটির দিন এবং আগামী 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন বসবে এবং আগামী 10 সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে। এদিকে সংসদের নিয়মিত কার্যক্রম মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। সালাউদ্দিন আহমেদ সংসদকে জানান, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 SI, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত 7 আগস্ট 2026 মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে তিন দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমি ধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার এই শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ সদস্যবৃন্দ এই উপলক্ষে 1 মিনিট নীরবতা পালন করেন। এছাড়া সংসদের পূর্ববর্তী অধিবেশনের শেষ এবং চলমান অধিবেশন শুরু পর্যন্ত দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে আরও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সংসদে গতকাল মানবাধিকার সুরক্ষা জোরদার, গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও দণ্ডনীয় করা এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকার প্রবর্তনের লক্ষ্যে 3টি বিল উত্থাপন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এর আগে 3 জন নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 2টি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির 2টি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ERD-র অতিরিক্ত সচিব ও ইউরোপ উইংয়ের প্রধান ডক্টর রোকসানা তারান্নুম এবং জার্মান সরকারের পক্ষে GIZ-এর কান্ট্রি ডিরেক্টর মার্ক গোম্বার্ড নিজ নিজ পক্ষে MOU-তে স্বাক্ষর করেন। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প দুটির লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 390 জনে পৌঁছেছে। এরই মধ্যে এই অঞ্চলে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় 1400-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার থেকে শুরু হওয়া এই বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাঘাট জলমগ্ন হয়েছে এবং সেতু ভেঙে ভেসে গেছে। নেপাল ও তিব্বতে উদ্ধার কর্মীরা দুর্গতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়া ডারউইনের টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় 1:30টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: নতুন সূর্যের আলো যেমন পৃথিবীকে আলোকিত করে, তেমনি প্রতিটি নতুন দিন আমাদের শেখায় নতুন কিছু জানার, নতুন কিছু শেখার আর আরও সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠার গল্প।
1: বন্ধুরা, তোমাদের হাসি, তোমাদের স্বপ্ন, তোমাদের কৌতূহল আর নির্মল মনি আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তোলে।
0: আজকের ছোট্ট শিশুই আগামী দিনের বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক, কবি, শিল্পী, প্রকৌশলী কিংবা একজন সৎ ও আদর্শ নাগরিক। তাই ছোটবেলাতেই যদি হৃদয়ে দেশপ্রেম, মানবতা, সততা, শৃঙ্খলা এবং সৌন্দর্য বোধের বীজ রোপণ করা যায়, তাহলে সেই শিশুই একদিন সমাজ ও দেশের জন্য আলোর দিশারি হয়ে ওঠে।
1: আজকের কলকাকলি সাজানো হয়েছে গান, ছড়া, কবিতা, লোকসঙ্গীত, নজরুল চর্চা, খবর এবং আনন্দের নানা আয়োজনে।
0: তাহলে আর দেরি কেন, এসো আনন্দ আর ভালোবাসায় ভরা আজকের সকালটিকে আরো সুন্দর করে তুলি।

0: প্রিয় বন্ধুরা, মায়ের ভালোবাসার সঙ্গে যদি কোনো কিছুর তুলনা করা যায়, তবে তা হলো মাতৃভূমির ভালোবাসা। মা যেমন সন্তানের জন্য নিজের সব কিছু বিলিয়ে দেন, তেমনি আমাদের এই বাংলাদেশও তার সবুজ মাঠ, নদী, আকাশ, বাতাস আর অফুরন্ত সম্পদ দিয়ে আমাদের আগলে রেখেছে।
1: দেশকে ভালোবাসা মানে শুধু বড় বড় কথা বলা নয়, দেশকে ভালোবাসা মানে নিজের বিদ্যালয়কে পরিষ্কার রাখা, মিথ্যা না বলা, সবার সঙ্গে সুন্দর ব্যবহার করা,
0: গাছ লাগানো, জাতীয় পতাকাকে সম্মান করা আর নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করা। আজকের দেশাত্মবোধক গানটি সেই মায়ের কাছে এক আবেগ ভরা নিবেদন। আমায় গেঁথে দাও না মা গো একটা পলাশ ফুলের মালা। শিল্পী আজিতা আলাউদ্দিন।

0: বন্ধুরা, দেশকে ভালোবাসার শিক্ষা ছোটবেলাতেই শুরু হয়। আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের দেশকে ভালোবাসব,
1: বাংলা ভাষাকে ভালোবাসব, নিজেদের সংস্কৃতিকে ভালোবাসব এবং একজন ভালো মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করব। এবার ছড়া কবিতার আসর, উপস্থাপনায় নামিরা রায়দা।

ছোট্ট বন্ধুরা, একবার চোখ বন্ধ করে ভাবো তো। একটা সবুজ মাঠ, মাঠের পাশে ছোট্ট একটা নদী, আকাশে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, আবার গাছে গাছে পাখির কলকাকলি, দূরে কোথাও শোনা যাচ্ছে রাখালের বাঁশির সুর। আর ঠিক সেই সময় তোমার হাতে একটি রঙিন বই, বইয়ের পাতা খুলতেই যেন বেরিয়ে এলো ছড়া কবিতার কল্পনার এক আশ্চর্য জগৎ। শিশু মনের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন হলো ছড়া, আর কবিতা সে তো হৃদয়ের কথা বলার সবচেয়ে সুন্দর ভাষা। বন্ধুরা, ছড়া শুধু মুখস্থ করার জন্য নয়, ছড়া আমাদের হাসায়, কখনো অবাক করে, কখনো দুষ্টুমিতে মাতিয়ে তোলে, আবার কখনো ছোট্ট ছোট্ট কথার ভেতর দিয়েই বড় বড় শিক্ষা দিয়ে যায়। একটি সুন্দর ছড়া আমাদের ভাষাকে আরও সুন্দর করে, উচ্চারণকে শুদ্ধ করে, কল্পনাকে প্রসারিত করে এবং মনকে আনন্দে ভরিয়ে তোলে। আমাদের বাংলা ভাষা সত্যি সৌভাগ্যবান, কারণ এই ভাষায় লিখেছেন সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, শফিক ইমতিয়াজ, শম শামসুল আলমের মতো অসংখ্য গুণী কবি। তাঁদের লেখা ছড়া ও কবিতা যুগের পর যুগ ধরে শিশুদের আনন্দ দিয়ে আসছে। আজকের ছোট্ট শিশুরা যেমন এসব ছড়া শুনে আনন্দ পায়, তেমনি তোমাদের বাবা মা, এমনকি দাদা দাদিরাও ছোটবেলায় এ ছড়াগুলো শুনে বড় হয়েছেন। তাই বলা যায় ছড়া আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে এক অদৃশ্য ভালোবাসার বন্ধনে বেঁধে রাখে। আজকের ছড়া কবিতার আসর সাজানো হয়েছে এক গুচ্ছ বৈচিত্র্যময় ছড়া ও কবিতা নিয়ে। কোথাও আছে মজার গল্প, কোথাও আছে দুষ্টুমির হাসি, কোথাও আছে প্রকৃতির অপার সৌন্দর্য, আবার কোথাও আছে জীবনের ছোট্ট অথচ মূল্যবান শিক্ষা। তাই মন দিয়ে শুনবে, ছন্দের সঙ্গে গলা মেলাবে, আর কল্পনার রঙিন ডানায় ভর করে উড়ে যাবে এক আনন্দ ভরা জগতে। চলো বন্ধুরা, শুরু করি আজকের ছড়া কবিতার আসর।

0: বন্ধুরা, বাংলা শিশু সাহিত্যিকের কথা উঠলেই যে নামটি সবার আগে মনে আসে, তিনি হলেন সুকুমার রায়। তাঁর লেখা পড়লেই মনে হয় কল্পনারও যেন কোনো সীমা নেই। সাধারণ একটি ঘটনাকেও তিনি এমন মজার করে তুলতে পারতেন যে ছোট বড় সবাই হেসে উঠত। আজকের প্রথম ছড়া বাবুরাম সাপুরে। এখানে আছে হাস্যরস, কৌতুক, শব্দের দারুণ খেলা এবং শিশু মনের অফুরন্ত আনন্দ। চলো প্রাণ খুলে শুনি। ছড়াটি আবৃত্তি করে শোনাচ্ছে সাফুয়া জামাল জোয়া।
1: বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, মারে না কো ঘোষ ফাঁস, মারে না কো ঢুস ঠাস, সেই সাপ উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা, করে দেই ঠান্ডা।
0: কি মজা, তাই না বন্ধুরা? হাসতে হাসতে বুঝতে পারলাম সুন্দর ছড়া কখনো শুধু বিনোদন দেয় না, ভাষার প্রতি ভালোবাসাও তৈরি করে। ধন্যবাদ আমাদের ছোট্ট আবৃত্তি শিল্পীকে। প্রিয় সোনামণি বন্ধুরা, বলো তো, তোমরা কি কখনো ব্যাঙের লাফানো দেখেছ, কিংবা দুষ্টু কোনো বিড়ালকে চুপি চুপি হেঁটে যেতে দেখেছ? প্রকৃতির প্রতিটি প্রাণী যেন এক একটি মজার গল্প। কেউ লাফিয়ে চলে, কেউ গাছে চড়ে, কেউ ডাকে, কেউ আবার দুষ্টুমি করে সবাইকে হাসায়। আমাদের চারপাশের এই ছোট্ট ছোট্ট প্রাণীদের নিয়েই কবিরা কত সুন্দর ছড়া লিখেছেন। এসব ছড়া পড়তে পড়তে আমরা যেমন আনন্দ পাই, তেমনি প্রাণীদের প্রতিও আমাদের ভালোবাসা জন্মায়। আজকের এই ছড়ায় ব্যাং আর বেড়াল যেন কল্পনার রঙিন মঞ্চে একসঙ্গে হাজির হয়েছে। মজার ঘটনা, চমৎকার ছন্দ আর সহজ ভাষা, সব মিলিয়ে এটি শিশুদের খুব প্রিয় একটি ছড়া। চলো বন্ধুরা, প্রাণ খুলে শুনি কবি শম শামসুল আলমের ব্যাং বিড়ালের ছড়া। পাঠ করে শোনাচ্ছে দেবস্মিতা কুণ্ডু।
2: ব্যাঙের হলো সর্দি কাশি, ডাক্তার এলো বাঘের মাসি, এলো বেড়াল হলো, ব্যাঙের নাকে ঢুকিয়ে দিল আড়াই কেজি তুলো। তুলো ভরা ব্যাঙের নাক, শ্বাস নিতে নেই একটু ফাঁক, কাশ দিতে পায় বাধা, দম ধরে ব্যাং ডাকতে থাকে, ঘ্যাঙর ঘ্যাঙর দাদা। দাদা এলেন হাঁচতে হাঁচতে, মক্কা থেকে নাচতে নাচতে, বুড়ো কোলা ব্যাং, এক ঠ্যাঙেতে ভর দিয়েছেন শূন্যে আরেক ঠ্যাং, ঠ্যাং পিছলে পড়তে ঠাস, সারলো ব্যাঙের সর্দি কাশ, অট্ট হাসি হেসে, তাই দেখে সেই ব্যাঙে বাঘের মাসি পালিয়ে গেল শেষে।
0: প্রিয় বন্ধুরা, জীবনে আমরা সবাই ভালো মানুষ হতে চাই, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য কি লাগে? অনেক ধনসম্পদ নাকি বড় বড় পরিচয়? না, ভালো মানুষ হতে হলে দরকার সুন্দর মন, সুন্দর ব্যবহার, সততা আর বিনয়। কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর অসাধারণ ছন্দে আমাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে। এবারের কবিতাটি শুধু একটি কবিতা নয়, এটি যেন আমাদের জীবনের একটি ছোট্ট পাঠশালা। চলো মন দিয়ে শুনি কবিতা অধম উত্তম, শুনব শিফা আরওয়ানের কণ্ঠে।
3: কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোতে বিষ তাত ফুটে বিষ লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিয়রের আগে। বাপরে সে বলে বৎসনা ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসিয়া আর তো কহিল তুই রে হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায় দংশি কেমন করে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পায়?
0: প্রিয় বন্ধুরা, বর্ষার আকাশের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে? সাদা কালো ধূসর কত রঙের মেঘ, কখনো মনে হয় তারা দৌড় প্রতিযোগিতা করছে, কখনো মনে হয় তারা লুকোচুরি খেলছে, আবার কখনো মনে হয় তারা বুঝি ছোট্ট ছোট্ট দুষ্টু বাচ্চাদের মতো আকাশ জুড়ে খেলায় মেতে উঠেছে। কবি শফিক ইমতিয়াজ সেই দুষ্টু মেঘগুলোকে কল্পনার রঙে রাঙিয়ে তুলেছেন তাঁর দুষ্টু মেঘের দল কবিতায়। চলো মেঘেদের সঙ্গে আমরাও একটু খেলতে খেলতে শুনে নি কবিতাটি, শুনব রুহামা তাহকিমের কণ্ঠে।
4: সাদা সাদা মেঘ, কালো কালো মেঘ, মেঘেদের উড়ু উড়ি, মেঘগুলো যেন সুতো ছেঁড়া কোনো খোকনের সাদা ঘড়ি, মেঘেরা যেন বা দল ছুট কোনো বিচ্ছু ছেলের দল, আকাশের মাঠে সারা দিন মান করে শুধু কোলাঘল, কখনো মেঘেরা রবীন্দ্রনাথ, কখনো বা নজরুল, কখনো বা তারা চাঁদের বুড়ির উড়ে যাওয়া সাদা চুল, মেঘের ডিঙিটা বেয়ে বেয়ে চাঁদ পায় না যে খুঁজে তল, চাঁদকে ডোবায় চাঁদকে ভাসায় দুষ্টু মেঘের দল।
0: প্রিয় সোনামণি বন্ধুরা, শৈশবের সবচেয়ে আনন্দের শব্দটি যদি বলতে হয় তাহলে নিশ্চয়ই বলবে খেলা। খেলতে ভালোবাসে না এমন শিশু পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। খেলা শুধু আনন্দই দেয় না, খেলা আমাদের শেখায় একসঙ্গে চলতে, বন্ধুত্ব করতে, নিয়ম মানতে, হেরে গিয়েও হাসতে, আবার জিতলেও অহংকার না করতে। এই খেলার মধ্য দিয়ে একজন শিশু বড় হতে শেখে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিশুমনের এই সহজ আনন্দকে অসাধারণ মমতায় তুলে ধরেছেন তাঁর খেলা কবিতায়। এখন আমরা কবিগুরু সেই কালজয়ী কবিতা শুনব, চলো মন ভরে শুনি। ছড়াটি পড়ে শোনাচ্ছে ফারহানা করিম খেয়া।
5: হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবে আনন্দ কল্লোলাকুল নিখিলের সনে, সব ছেড়ে মৌনী হয়ে কোথা বসে রবে আপনার অন্তরের অন্ধকার কোণে, যেন মনে শিশু তুমি এ বিপুল ভবে অনন্তকালের কোলে গগন প্রাঙ্গণে, যত জানো মনে করো যেন কিছুই জানো না, বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুমি বর্ণ গন্ধ গীতময় যে মহা খেলনা তোমারে দিয়াছে মাতা, হয় যদি ধুলি হোক ধুলি এ ধুলির কোথায় তুলনা, থেকো না অকাল বৃদ্ধ বসিয়া একেলা, কেমনে মানুষ হবে না করিলে খেলা।
0: প্রিয় বন্ধুরা, আজকের ছড়া কবিতার আসরে আমরা কখনো হেসেছি, কখনো ভেবেছি, কখনো প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছি, আবার কখনো শিখেছি ভালো মানুষ হয়ে ওঠার শিক্ষা। এমন সুন্দর ছড়া ও কবিতাগুলো আমাদের বাংলা ভাষার অমূল্য সম্পদ। এগুলো শুধু মুখস্থ করার জন্য নয়, জীবনের সৌন্দর্য, মানবিকতা আর মূল্যবোধ গড়ে তোলারও এক অনন্য মাধ্যম। চলো আমরা বইকে বন্ধু বানাই, প্রতিদিন একটু করে কবিতা পড়ি, ছড়া কবিতা আবৃত্তি করি এবং বাংলা ভাষাকে আরও ভালোবাসি।

0: এবার আমরা প্রবেশ করব বাংলা লোকসঙ্গীতের এক মায়াময় ভুবনে।
1: অপেক্ষায় রয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালজয়ী গান বন্দে মায়া লাগাইছে। শুনব শিল্পী জ্যোতি সাহা অর্পার কণ্ঠে।

0: কাজী নজরুল ইসলাম। তোমরা তাকে বিদ্রোহী কবি নামেই বেশি চেনো, কিন্তু তিনি শুধু বিদ্রোহের কবি ছিলেন না, তিনি ছিলেন ভালোবাসার কবি, সাম্যের কবি, সম্প্রীতির কবি এবং শিশুদের আপন কবি।
1: আজকের এই নজরুল বর্ষের বিশেষ আয়োজন আমাদের নতুন করে পরিচয় করিয়ে দেবে জাতীয় কবির জীবন, সাহিত্য এবং তার অসাধারণ চিন্তার সঙ্গে।
0: চলো বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনি কাজী নজরুল ইসলামের খোকার সাথ কবিতাটি। আবৃত্তিতে রয়েছে জাহিম।

আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠব বাধার চূড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নই কো খোকন ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো। বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে।

0: প্রিয় বন্ধুরা, কবিতা যেমন মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তেমনি গানও মানুষের মনের গভীরে আলো জ্বেলে দেয়।
1: এবারে যে নজরুল সঙ্গীতটি শুনব সেটি স্নিগ্ধ, কোমল ও হৃদয়স্পর্শী। গানটি শুনলে মনে হয় যেন ভালোবাসার শান্তির এক মায়াময় আবেশ চারিদিকে ছড়িয়ে পড়ছে।
0: চলো বন্ধুরা, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে শুনিস শিল্পী সানজিদা জামান অর্পার কণ্ঠে, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে।

0: বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো প্রতিদিন আমাদের চারপাশে কত সুন্দর সুন্দর ঘটনা ঘটে। কেউ পড়াশোনায় অসাধারণ ফল করছে, কেউ বিজ্ঞান মেলায় নতুন কিছু আবিষ্কার করছে, কেউ আবার খেলাধুলা, আবৃত্তি, গান কিংবা চিত্রাঙ্কনে দেশের জন্য সম্মান বয়ে আনছে।
1: এসব খবর শুনে আমরা শুনি তখন কিছু আনন্দ পাই, নতুন করে স্বপ্ন দেখার সাহসও পাই, মনে হয় আমিও পারবো, আমিও একদিন ভালো কিছু করব।
0: তোমাদের ছোট ছোট সাফল্যই একদিন বাংলাদেশের বড় অর্জনে পরিণত হবে। তাই আজকের এই আয়োজনে আমরা জানব দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদে বন্ধুদের সাফল্য, সৃজনশীলতা এবং আনন্দের খবর।
1: চলো বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনি
0: ছোট্ট মনিদের খবর। খবর সংগ্রহ করেছেন সাদিয়া ইসলাম লিজা এবং পাঠ করবে জাহিম মাহনুর। ছোট মনিদের খবর। ছোটমণিদের খবর পড়ছি আমি জাহিন মাহনুর। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার। জুম বাংলা নিউজ। গত 24 আগস্ট শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামীতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সরকার শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে শিক্ষার বিভিন্ন স্তরে এই প্রতিযোগিতা চালুর উদ্যোগ নিয়েছে। এর আগে গত 18 জুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তখন তিনি বলেছেন, সরকার শিক্ষার সব ক্ষেত্রেই সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
1: প্রিয় বন্ধুরা, গান মানুষের হৃদয়কে এক করে। একটি সুন্দর গান কখনো আমাদের আনন্দ দেয়, কখনো সাহস যোগায়, কখনো আবার মানুষে মানুষে বন্ধুত্বের সেতু বন্ধন গড়ে তোলে।
0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের সাহিত্য ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। তার গানে আছে প্রকৃতির সৌন্দর্য, মানবতার বাণী, আনন্দের আহ্বান এবং একসঙ্গে পথ চলার প্রেরণা।
1: এবার শুনবো রবীন্দ্রসঙ্গীত। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, এ যেন আমাদের সবাইকে হাত ধরাধরি করে এগিয়ে যাওয়ার আহ্বান জানায়।
0: বন্ধুত্ব, সম্প্রীতি আর মিলেমিশে সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন এই গানের প্রতিটি সুরে ধ্বনিত হয়েছে। চলো বন্ধুরা, সমবেত কণ্ঠে শুনি বিশ্বকবির সেই চিরসবুজ গান।

0: প্রিয় সোনামণি বন্ধুরা, দেখতে দেখতে আজকের কলকাকলি অনুষ্ঠানের শেষ আয়োজনের কাছে চলে এসেছি। শেষ পর্ব হলেও আনন্দে এর কোনো কমতি নেই।
1: এই আয়োজনটি তোমাদেরই জন্য, তোমাদেরই অংশগ্রহণে। হাসি, গান, ছড়া, মজার গল্প, প্রশ্নোত্তর আর প্রাণ খোলা আনন্দে ভরে ওঠে ফুলপাখিদের আসর।
0: তোমাদের উচ্ছ্বাস, সরলতা আর প্রাণবন্ত অংশগ্রহণ আমাদেরও নতুন করে আনন্দে ভরিয়ে দেয়, কারণ শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে নির্মল সুর।
1: আজকের ফুলপাখিদের আসর পরিচালনা করছেন আপা কাজী সাকেরা বানু। অংশ নেবে আমাদের প্রিয় ক্ষুদে শিল্পীবৃন্দ।

0: আলাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। অনেক নতুন বন্ধু আসল তো, গম গম করছে। দেখি নিয়মিত একটা বন্ধু আছে আমাদের, ওই বন্ধুটাকে আগে দিই। হলুদ বন্ধু নাম বলো।
2: আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাকে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসি নিয়ে গিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই পরে কি সকাল হবে না গো, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠতে না গো রাত হবে তবে।
0: আমাদের নিয়মিত বন্ধু শাহরিয়ার বিশেষ শিশু শিল্পী আমাদের, ওকে আমরা নিয়মিত অংশগ্রহণ করতে দিই। সবাই বুঝতে পারছেন কথা ভালো করে বোঝা যায় না, কিন্তু ওর আগ্রহ অদম্য, ওই জন্য আমরা নিয়মিত ওকে অংশগ্রহণের সুযোগ দিয়ে থাকি। এবারের বন্ধু নাম বলো।
3: জোয়া।
0: কি শোনাবে?
3: কবিতা।
0: বলো।
3: আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠকিন, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাইনি কো সাত দিন।
0: মানুষ কবিটা তো দারুণ, কিন্তু আমাদের অনেক সময় লাগবে। খুব সুন্দর আবৃত্তি করছিলে তুমি, আবেদন দিয়ে আবৃত্তি করছিলে, কিন্তু আমাদের বড্ড সময় কম, সব বন্ধুকে সুযোগ দিতে হবে। এবারে বন্ধু নতুন বন্ধু নাম বলো। নাম বল।
4: আমার নাম হলো আরিয়ান।
0: কি শোনাবে?
4: আমি শোনাবো একটা কবিতা।
0: বলো।
4: মামার বাড়ি জসীমউদ্দিন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে শু, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ।
0: আচ্ছা, মুখটা রঙিন করে এর পরের দিনে আমাদের দেখিয়ে যাবে কেমন করে জাম খেয়েছিলে। হ্যাঁ, এবারের বন্ধু নাম বলো।
5: হিমেল রায়।
0: কি শোনাবে?
5: একটা গান।
0: আচ্ছা।

0: এবারের বন্ধু ঝটপট করে বন্ধুদের এগিয়ে আসতে হবে, নাম বলো।
1: আমার নাম রুহামা তাহকিম।
0: শোনাবে
1: একটি কবিতা। একটি কবিতার জন্য লিখেছেন কবি শামসুর রহমান। বৃদ্ধের নিকটে গিয়ে বলি, দয়াবান বৃক্ষ, তুমি কি একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, আমার বাকুল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। জীর্ণ দেয়ালের কানে বলি, দেয়াল, আমাকে তুমি একটি কবিতা দিতে পারো? পুরনো দেয়াল বলে শ্যাওলা ঢাকা স্বরে, এই ইট সুরকির ভেতর যদি নিজেকে গুঁড়িয়ে দাও, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি, নত জানো, হে প্রাচীন, দয়া করে দিবেন কি একটি কবিতা?
0: পরের দিন আমরা শুনবো বাকিটা, কেমন? এবারের বন্ধু, নতুন বন্ধু, নাম বলো।
2: আমার নাম সোনালী রেজা।
0: কি শোনাবে?
2: আমি একটি গান গাইতে চাই।

0: সুন্দর হচ্ছে তোমার গানটা, কিন্তু আমাদের সময় দিয়ে বাধা, কি করা যাবে বলো? এবারের বন্ধুর নাম বলো।
1: আমার নাম শিফা রোয়ান।
0: কি শোনাবে?
1: আমি একটি কবিতা আবৃত্তি করব। আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা কবিতা নোলক। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছাড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিত টিয়ে করে রে ঝিকমিক।
0: এত সুন্দর হচ্ছে পারফরমেন্স। কিন্তু এবারের বন্ধু, নতুন বন্ধুর নাম বলো।
2: আমার নাম ইভা আক্তার ইয়াসমিন। আমি একটি পল্লী গীতি গান গাবো।

0: এগিয়ে আনতে হবে। নামটা বলো আগে।
1: আমি নামিরা।
0: কি শোনাবে?
1: কবিতা।
0: বলো।
1: কবিতা এমন কি আর খাই, কবি সুনির্মল বসু। তোমরা যাই বলো না ভাই, এমন কি আর খাই, আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে, যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা বিশেক পাই, এমন কি আর খাই। চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নাই কোতাতে, আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই, এমন কি আর খাই। হয় না হজম এখন দাদা, খাওয়া দাওয়ায় অনেক বাধা, এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই, এমন কি আর খাই।
0: না না না, অল্প স্বল্প খাই। এবারের বন্ধু, গান না কবিতা?
2: গান।
0: নামটা বলো আগে।
2: আমার নাম দেবস্মিতা কুণ্ডু।

0: এবারের বন্ধু নামটা বলো।
1: আমি রোদেলা।
0: কি শোনাবে?
1: একটি কবিতা। আবৃত্তি করছে কবি জসিম উদ্দিনের কবিতা নিমন্ত্রণ। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া।
0: চটপট চটপট, একদম দেরি করা চলবে না। নাম বলো।
2: আমার নাম খেয়া, একটি গান গাইছি।

0: ও আমি তো এগিয়েছিলাম, তুমি বলবে এর পরের লাইনটা। এবারে বন্ধু নাম বলো।
1: আদিব। আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি কবিতাটি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য যে চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলিস্বাত, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনই বহু নগরে বহু রাজ্যকে করে দিতে পারি ছাড় খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের, মনে নেই? এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ, আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব। ধন্যবাদ।
0: দারুণ দারুণ উচ্ছ্বাস। এবারের বন্ধু নাম বলো।
2: হিমে।
0: ঝটপট
2: একটি গান করব। মোমের পুতুল

হবে না। খুব সুন্দর করে ও মনোযোগ দিয়ে গাইছিল, কিন্তু আমাদের সময় বড্ড কম ছোট বন্ধুরা। তো এই অপূর্ণতা নিয়েই আমরা আজকের ফুল পাখিদের আসর এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।

0: প্রিয় সোনামণি বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের কলকাকলি।
1: আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা ছিলেন তানজিলা শামসুন নাহার, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি মোহাম্মদ আদিবুজ্জামান
0: এবং আমি নাওরিন নাজিফা। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান ও আব্দুল মতিন খান, প্রকৌশল সহযোগিতায় সাজ্জাদ হোসেন, সম্পাদনা মোহাম্মদ শামসুল হক এবং তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনা করেছেন ইশাদ শারমিন।
1: বন্ধুরা,
0: শুভ বিদায়।

0: এতক্ষণ শুনলেন শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রীতিলতা গুপ্তা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হলে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন ৪,০০০ এসআই, ৪,০০০ সার্জেন্ট ও ১০,০০০ কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোন দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি জানান, এই চুক্তিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সংসদের পূর্ববর্তী অধিবেশনের শেষ এবং চলমান অধিবেশন শুরু পর্যন্ত দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে আরও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সংসদে গতকাল মানবাধিকার সুরক্ষা জোরদার, গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও দণ্ডনীয় করা এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকার প্রবর্তনের লক্ষ্যে তিনটি বিল উত্থাপন করা হয়। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে এবং আগামী ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল ৩টায় আবার বসবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন এবং উপনির্বাচন ও ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে, তবে নির্বাচন শেষ হতে আগামী বছর শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। দেশের ৬৪টি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নামের বিপরীতে জেলা বণ্টন করে দেওয়া হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পেয়েছেন জামালপুর ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট ১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প দুটির লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৯০ জনে পৌঁছেছে। এরই মধ্যে এই অঞ্চলে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় ১৪০০র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার থেকে শুরু হওয়া এই বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাঘাট জলমগ্ন হয়েছে এবং সেতু ভেসে গেছে। নেপাল ও তিব্বতে উদ্ধারকর্মীরা দুর্গতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে। খেলা খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় ১:৩০টায় শুরু হবে। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারে টুর্নামেন্টে দুটি গ্রুপে ৮টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় ম্যাচটি শুরু হবে। সবশেষ আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: সিনেমা কেবল কোনো কল্পকাহিনী নয়, এটি মানুষের জীবনেরই দর্পণ, যেখানে ধরা পড়ে আমাদের আনন্দ, বেদনা, চেতনা ও সংস্কৃতির বহুমাত্রিক রূপ। আর একটি চলচ্চিত্রকে পরিপূর্ণতা দিতে গানে গানে ছড়িয়ে পড়া সুরের কোনো বিকল্প নেই। প্রতিটি গানই যেন ক্যানভাসে আঁকা এক একটি জীবন্ত স্বপ্ন, ভালোবাসা ও সংগ্রামের গল্প। আজকের আয়োজনে আমরা নিয়ে এসেছি রূপালী পর্দার চিরসবুজ কিছু গান, যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে গভীর এক আবেশে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গ দিতে আছি আমি এবিএম শাহিনুজ্জামান শিশির,
1: এবং সাথে আছি আমি ইয়র্মা শাহজাহান।
0: চলুন শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে শুনে আসি দুই দুয়ারে সিনেমার গান।

প্রেমিকা একে অপরকে মুখের ভাষা ছাড়াই শুধুমাত্র চোখের ভাষা, ইশারা এবং হৃদয়ের স্পন্দন দিয়ে ভেতরের গভীর ভালোবাসাটি বুঝে নেওয়ার আকুল আবেদন জানায়। সাথে তুমি কার চলচ্চিত্রের একটি অত্যন্ত জনপ্রিয় ও কালজয়ী গান বুঝিনিও বুঝিনিও। গানটির মিষ্টি সুর আর আবেগ ঘন কথার কারণে বাংলাদেশি সিনেমা প্রেমীদের হৃদয়ে আজও এক বিশেষ স্থান দখল করে আছে। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি গানটি।

মানুষ যখন সুসময়ে থাকে তখন অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃসময় বা স্বার্থের সংঘাত এলে রক্তের কিংবা খুব কাছের মানুষও মুহূর্তের মধ্যে চেনা রূপ বদলে পর বা শত্রু হয়ে যেতে পারে। রক্তের বা মনের প্রিয় মানুষ স্বার্থের কারণে পর হয়ে গেলেও পর মানুষকে কখনোই আপন করা যায় না। বিশ্বাস ভঙ্গ ও প্রিয় মানুষের বদলে যাওয়ার গভীর বেদনা, অবহেলা এবং ভাগ্যের কাছে আত্মসমর্পণের চিরন্তন করুণ দৃশ্য। মানুষের জীবন সবসময় একরকম যায় না। নিয়তির খেলায় মানুষ কিভাবে একা হয়ে পড়ে এবং কাছের মানুষের অবহেলার শিকার হয়, সেই করুণ পরিস্থিতি গানের ছত্রে ছত্রে ফুটে উঠেছে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি লাট সাহেব চলচ্চিত্রের স্বর্ণযুগের একটি কালজয়ী বিরহ এবং বাস্তবমুখী গান।

প্রেমিকের অনবরত দুষ্টুমি, পিছু নেওয়া এবং খুনসুটি কিভাবে নায়িকার মনে এক ধরনের মিষ্টি যন্ত্রণা সৃষ্টি করছে তাই গানে প্রকাশ পেয়েছে। মনের মানুষটির এই সার্বক্ষণিক উপস্থিতি এবং তাকে নিয়ে সারাক্ষণ ভেবে ব্যাকুল হওয়াকে নায়িকা এক মধুর সমস্যা হিসেবে বর্ণনা করেছেন। মুখে দূরে থাকার অভিনয় করলেও মনে মনে যে তার প্রতি তীব্র টান রয়েছে, গানের প্রতিটি চরণে সেই সত্যটি ফুটে উঠেছে। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি কালজয়ী বাংলা চলচ্চিত্র অতীতের একটি অত্যন্ত জনপ্রিয় এবং মিষ্টি রোমান্টিক গান কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

শিশিমো মনে চুরি পুতি শিনি যে সাধা দোষে মুরগিয়া বসে শিখেন পরিষ্ঠ মন্ত্রণা চা চা চা চা চা চা।

একজন নারী তার পুরো পরিবার ও ঘরকে আগলে রাখে। একজন নারীর জীবনের শূন্যতা এবং তার জীবনে স্বামীর বা প্রিয় মানুষের গুরুত্ব অনেক। নায়িকা প্রকাশ করেন যে তার স্বামী তার জীবনে আসার পরে এই ঘর এবং তার জীবন সুখে শান্তিতে পূর্ণ হয়ে উঠেছে। এটি মূলত দাম্পত্য জীবনের গভীর ভালোবাসা ও একে অপরের প্রতি কৃতজ্ঞতার এক অনন্য বহিঃপ্রকাশ। শ্রোতা বন্ধুরা, শুনে আসা যাক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কালজয়ী পারিবারিক চলচ্চিত্র মরণের পরের একটি অত্যন্ত জনপ্রিয় এবং আবেগঘন গান।

ভালোবাসার মানুষের প্রতি চরম নির্ভরশীলতা ও দূরত্বের ভয় সবসময় যেন বিচলিত করে রাখে। প্রিয়া দূরে চলে গেলে প্রেমিকের প্রাণ প্রদীপ যেন নিভে যায়। প্রেমিক পুরো পৃথিবীর সামনে ঘোষণা করছে এমন ভাবে যে তার প্রিয়া কেবল তার ভালোবাসাই নয়, বরং তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন বা নিঃশ্বাস। ঠিক তেমনই একটি গান, ঢালিউড চলচ্চিত্র প্রিয়া আমার প্রিয়ার নিঃশ্বাস আমার তুমি। শ্রোতা বন্ধুরা, শুনে আসা যাক জনপ্রিয় এই গানটি।

0: কথায় গল্পে আর সুরের মূর্ছনায় সময় যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। বিদায় নেওয়ার মুহূর্ত চলে এলো। সিনেমার গানগুলো আমাদের স্মৃতির অ্যালবামে জমে থাকা নানা স্বপ্ন আর চলার পথের কথাই মনে করিয়ে দেয়।
1: আশা করি আজকের গানগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও ভালো লাগার রেশ রেখে গেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী পর্বে আবার ফিরব নতুন পুরানো সুরের পশরা সাজিয়ে। ততদিন
0: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বাংলাদেশ বেতার।

এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ, গবেষণা ও গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনায় এবিএম শাহিনুজ্জামান শিশির ও ইয়র্মা শাহের জাহান, সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সেলিনা পারভেজ।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী সেলিনা পারভেজের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন উচ্চাঙ্গ সঙ্গীতে আভোগী কানাড়া রাগে খেয়াল শুনবেন। শিল্পী জাবির ইমাম খান, তবলায় সুব্রত কুমার মোদক, রাগ আভোগী কানাড়া।

এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতে আভোগী রাগ কানাড়া রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন জাবির ইমাম খান, তবলায় ছিলেন সুব্রত কুমার মোদক। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানটির কথা সাজিয়েছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শান শাহ।

0: বৃক্ষরোপণের গান শুনলেন। শিল্পী ছিলেন শানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীনা মমতাজ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হলে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, সংসদকে জানান পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 এসআই, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বললেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি জানান, এই চুক্তিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সংসদের পূর্ববর্তী অধিবেশনের শেষ এবং চলমান অধিবেশনের শুরু পর্যন্ত দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে আরও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, সরকারি ছুটির দিন এবং আগামী 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন বসবে এবং আগামী 10 সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে। সংসদের বৈঠক আগামী রোববার বিকেল 3:30টায় আবার বসবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তাফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন ও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, তবেই নির্বাচন শেষ হতে আগামী বছর শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। দেশের 64টি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল মন্ত্রী পরিষদের এক প্রজ্ঞাপনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নামের বিপরীতে জেলা বল্টন করে দেওয়া হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পেয়েছেন জামালপুর ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এই উপলক্ষে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প, কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প দুটির লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 469 জনে পৌঁছেছে। এরই মধ্যে এই অঞ্চলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনায় 1500-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাঘাট জলমগ্ন হয়েছে এবং সেতু ভেসে গেছে। নেপাল ও তিব্বতে উদ্ধারকর্মীরা দুর্গতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় দেড়টায় শুরু হবে। সব শেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন, আজ শপথ গ্রহণ। র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি গঠনের বিধান মন্ত্রিসভায় অনুমোদন। ২০২৮-২৯ অর্থ বছর থেকে অর্থ বছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ করার সিদ্ধান্ত। ৯,৩৩৩ কোটি টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি, বললেন তারেক রহমান। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হল এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক প্রকাশ। এবং অস্ট্রেলিয়ায় ক্রিকেট টেস্টে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
3: মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ৩৫ বছর পর গতকাল দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হল, কারণ এই পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট। নবনির্বাচিত রাষ্ট্রপতি আজ বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন।
2: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসআরবি আইনের খসড়া অনুমোদন করা হয়। মন্ত্রিসভা দেশের বিদ্যমান জুলাই জুন অর্থ বছরের পরিবর্তে এপ্রিল মার্চ সময়সীমা অনুযায়ী নতুন অর্থ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। সরকার ২০২৭-২৮ অর্থ বছরটিকে একটি অন্তর্বর্তীকালীন অর্থ বছর হিসেবে গণ্য করার এবং জুলাই থেকে মার্চ এই ৯ মাসের মধ্যে তা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে ২০২৮-২৯ অর্থ বছর থেকে সমস্ত সরকারি কার্যক্রম নতুন এপ্রিল মার্চ অর্থ বছরের ভিত্তিতে শুরু হবে।
3: জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক ৯,৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। বুধবার রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৮,৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সারা দেশে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪,৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের ৮ বিভাগের ৬৪ জেলা ও সব উপজেলায় প্রকল্পটির আওতায় ৫,২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৭,০০০ মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোববার কিশোরগঞ্জের কাটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনকালে একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে জনমুখী উদ্যোক্তাদের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার।
2: দেশে বুধবার যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিস্ট্রি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে তার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
4: প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেন।
2: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। বুধবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা দোয়া মাহফিলে তিনি অঙ্গীকার করেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য প্রয়োজনীয় সমর্থনের মাধ্যমে সহযোগিতার জন্য জনগণের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান।
4: তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই আহ্বান জানান। শেখ হাসিনা সহ ভারতে পলাতক আসামিদের প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন সহ বিগত সময়ের সব অপরাধের সঠিক বিচারের স্বার্থে যাদের নামে মামলা রয়েছে তাদের সবাইকে ফেরত আনা হবে।
2: আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভি এ কর্মসূচি ঘোষণা করেন।
4: বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার সচিবালয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়।
2: কলেরা প্রতিরোধে দেশে শনিবার থেকে শুরু হয়েছে কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। শনিবার থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
4: ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য দশ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড বহাল রাখা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীম। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ 1-1 ব্যবধানে ড্র করার পর প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এল বাংলাদেশ। এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশ।
2: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় শিরিন শিরা এবং আমি নির্বাচিত।
5: বাংলাদেশ বেতার ঢাকা।
6: বৌমা।
7: জি আব্বা।
6: বাবুর জ্বরটা কি কমছে?
7: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
6: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
7: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
6: কি কারণে?
7: হুন তো সি সাইড থেকে নাকি ভাষাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
6: যত হুনতাস তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
7: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
6: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
7: ডাক্তারে কি বলছে আব্বা?
6: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
8: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
6: ডাক্তারের কাছে।
8: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
7: আফা
8: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
7: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
6: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
8: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
6: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
7: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
8: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
6: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
8: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
6: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
7: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
6: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
7: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
8: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
6: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
7: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
6: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
7: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
6: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
7: জি আব্বা,
6: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
7: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
6: হ্যাঁ,
9: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণীর স্বপ্নে বাংলাদেশ। সঞ্চালনায় সাদিয়া ইসলাম লিজা।

আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ। প্রজন্ম থেকে প্রজন্ম তারুণ্যের মধ্যেই সর্বদা লুকায়িত সব বাধা বিপত্তি, অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে ওঠার উজ্জীবিত শক্তি, বৃদ্ধের প্রজ্ঞা, পরামর্শ আর তারুণ্যের শক্তি একটি জাতির সমৃদ্ধি অর্জনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে থাকে। তাই বলা হয় তারুণ্যেই শক্তি, তারুণ্যেই মুক্তি। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার আয়োজিত তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম লিজা চলে এসেছি আবারও একটি নতুন ক্যাম্পাসে। শ্রোতা বন্ধুরা, আজ আমি এসেছি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, যেটি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দশম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 1996 সালের 25 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস গ্রিন রোড ফার্মগেট ঢাকাতে অবস্থিত, যা ইউপি সিটি ক্যাম্পাস নামে পরিচিত। এই ইউনিভার্সিটির নীতিবাক্য হল উৎকর্ষ সাধনে অঙ্গীকারাবদ্ধ। তো চলুন শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে সাথে নিয়ে ঘুরে দেখি এই ক্যাম্পাসটি আর পরিচিত হই এই ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে।

0: শ্রোতা বন্ধুরা, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে প্রথমেই দেখা হয়ে গেল দুজন বন্ধুর সাথে। তো চলুন পরিচিত হই। ভাই, আপনার নাম?
1: আমি নাফিজ ইয়াসিন, ল ডিপার্টমেন্ট থেকে। আমি পড়ছি ফোর্থ সেমিস্টার, কাজ করছি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ ক্লাবের সাথে।
0: আপনার এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে একটু আমাদেরকে বলুন।
1: ক্লাবের কার্যক্রম সম্পর্কে যদি বলি, তাহলে আমাকে প্রথমে কবিতা বলতে হবে। আমার পরিচয়, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদীর সুধায় মরে কোথা থেকে তুমি এলে। এই যে লাইনের শেষে যে কবিতা অংশটুকু আছে, কোথা থেকে তুমি এলে, এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই কিন্তু থাকে। আমরা কোথা থেকে এলাম, আমাদের অতীত কী বা আমাদের অতীতের ইতিহাসটা কী, সেইটা যে জানার জন্যই আসলে আমরা হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ ক্লাবটা আমাদের। আমরা চেষ্টা করি, আমরা বইয়ের পাতায় যে ইতিহাসগুলোকে পড়ি সেগুলোকে সরাসরি প্রত্যক্ষ করার জন্য আমরা তার জন্য বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসে ভ্রমণ করে থাকি। আমরা ইতিমধ্যে হচ্ছে মুন্সীগঞ্জে ইন্দ্রাকপুর দুর্গ, অতীশ দীপঙ্করের জন্মভিটা, এছাড়া সোনারগাঁওয়ে হচ্ছে পানামনগর, বড় সর্দার বাড়ি ভ্রমণ করেছি। আমরা ভ্রমণ করেছি মানিকগঞ্জে হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি, টাঙ্গাইলের পাকুটিয়া জমিদার বাড়ি, ঠালবন বিহার, ময়নামতি, ওয়ার সিমেট্রি সহ অনেক স্থান। এছাড়া আমরা ঢাকার মধ্যে যে স্থানগুলো রয়েছে সেগুলো আমাদের অলরেডি কভার করা শেষ। এরপরও আমাদের নতুন মেম্বার্স যারা আছে তাদের নিয়ে যাই আমাদের আসলে পুরান ঢাকার সেই ইতিহাস ঐতিহ্যকে জানানোর জন্য মাঝে মধ্যেই। এটাই হচ্ছে আমাদের ক্লাবের কার্যক্রম, যে আমরা আসলে বইয়ের পাতা থেকে একদম ছোট থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যা শিখি সেটাকে হচ্ছে আমরা বাস্তবে সামনাসামনি থেকে সরাসরি প্রত্যক্ষ করাতে চাই ক্লাবের কার্যক্রম। আর ক্লাবের অ্যাচিভমেন্ট যদি বলি, যেহেতু আমরা এটা হাতে কলমে শিখছি, ইউনিভার্সিটির বাইরে প্রতিযোগিতায় গিয়ে চ্যাম্পিয়ন বা আমরা ভালো একটা প্লেস করতে পেরেছি, আমরা ইন ফিউচারে আসলে ভালো করব বলে আশাবাদ করছি। এছাড়া হচ্ছে আমাদের যে ক্লাবের যে ফেয়ারগুলো হয়, সেই ফেয়ারে আমরা অলরেডি দুবার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছি। লাস্ট টাইম আমরা চ্যাম্পিয়ন ছিলাম ক্লাব ফেয়ারে, আমাদের স্টল বেস্ট হয়েছিল। তো আমরা আসলে চাই যে আমাদের ক্লাবটা মাধ্যমে সবাইকে আসলে ইতিহাস সম্পর্কে জানাতে।
0: জি ভাইয়া, আপনি দারুণ কথা বলেছেন। এবারে দুইজন তরুণকে পেয়েছি যারা কিনা স্পোর্টস ক্লাবের, তো চলুন তাদের সাথে পরিচিত হই।
2: আমি রিয়াজুল ফেরদৌস, বিবিএ ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারের একজন স্টুডেন্ট। কারেন্টলি আমি সালমান মেমোরিয়াল স্পোর্টস ক্লাবের ইনডোর গেমস কোঅর্ডিনেটর পজিশন হোল্ড করছি।
3: আমি দীপ চক্রবর্তী, বিবিএ ডিপার্টমেন্ট থেকে সালমান মেমোরিয়াল স্পোর্টস ক্লাবের আমি বর্তমানে সাব এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছি।
2: সালমান মেমোরিয়াল স্পোর্টস ক্লাব আমাদের বিবিএ ডিপার্টমেন্টের একটি পরিচিত এবং ওয়েল স্ট্রাকচার্ড একটি ক্লাব। প্রতি সেমিস্টারে আমরা ইনডোর এবং ক্রিকেট গেম আয়োজন করে থাকি এবং স্প্রিং সেমিস্টারও ইনডোর এবং ফুটবল গেম আয়োজন করে থাকি। তাছাড়াও পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থী কিভাবে নিজেদের ব্যক্তিগত জীবনে ওয়েল ডিসিপ্লিন এবং স্ট্রাকচার হিসাবে গড়ে উঠবেন, এটা এই ক্লাবের মূল কার্যক্রম।
3: আর আমাদের অ্যাচিভমেন্টগুলো বলতে গেলে শেষ করা যাবে না। কিছুদিন আগেই আমাদের হচ্ছে স্প্রিং সেমিস্টারে আমরা হচ্ছে ইন্টার ভার্সিটি টুর্নামেন্টে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ফুটবলে, এবং রিসেন্টলি আমরা ফল সেশনে এবার বাস্কেটবল টুর্নামেন্টে হচ্ছে রানার্স আপ হয়েছি। এবং আমাদের ক্লাবের ছেলেরা খুবই ভালো করছে, সামনে ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে ভার্সিটির ইন্টার ডিপার্টমেন্ট, সো আমরা চাই যে ওখানেও আমরা চ্যাম্পিয়ন হব
2: ইনশাল্লাহ। আমার ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের বিবিএ ডিপার্টমেন্টের স্পোর্টসটাকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং শিক্ষার্থীদের সেরা পারফরমেন্স মাঠে আনা যায়।
0: ভাই, আপনারা যে এত সুন্দর এত আয়োজনে মেতে থাকেন প্রায় সারা বছরই, আমাদের মতো যারা তরুণ প্রজন্ম আছে তাদের কি উপকারে আসতে পারে, দেশের জন্য এটা কি ভূমিকা রাখতে পারে?
2: অ্যাকচুয়ালি স্পোর্টস ক্লাব মানেই যে শুধু খেলাধুলা তা কিন্তু নয়। স্পোর্টস মানে ডেডিকেশন, হার্ডওয়ার্ক, পেশেন্স, স্কিলড মেন্টালিটি পিপলদের জন্যই। এছাড়াও পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থী যদি খেলাধুলায় মেতে থাকে তাহলে তার শরীরের জন্য এবং মানসিক উন্নয়নের জন্য এটি বেটার। এছাড়াও তরুণ সমাজ মাদক এবং অন্যান্য নেশাদ্রব্য সামগ্রী থেকে খেলাধুলার মাধ্যমে যদি তারা অ্যাক্টিভ থাকে তাহলে তারা এসব থেকে দূরে থাকতে পারবে।
0: এই যে আমরা বন্ধুদের সাথে কথা বলছিলাম তখন কিন্তু হয়তো বা আপনারা পেছন থেকে গিটারের আওয়াজ শুনতে পেরেছেন। চলে এসেছি সেই বন্ধুটির কাছে যার হাতে গিটার রয়েছে, তো চলুন কথা বলি তার সাথে। ভাই, আপনার নাম?
4: আমি মোহাম্মদ রিয়াদ, ইউএপিতে সিএসসি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছি। আমাদের যেই সিএসসি ডিপার্টমেন্টের কালচারাল যেই ক্লাবটা আছে ওটার সদস্য। আমাদের কিছুদিন আগে একটা ফেস্ট গিয়েছিল, ওটার মধ্যে কভার ফর ফেভার নামে একটা হচ্ছে আনপ্লাগের একটা কনটেস্ট ছিল, যেটা দিয়ে আপনার হচ্ছে মানে সিঙ্গিংয়ের কনটেস্ট মূলত। ওটাতে আমি চ্যাম্পিয়ন হই, ভাই আমার সাথে বাজায়, তো উনি হচ্ছে শিষ্য ভাই। তো যাই হোক, এখন একটা ফোক গান করবো।

0: থ্যাংক ইউ।
1: অনেক সুন্দর হয়েছে আপনার গান, অন্য যারা আছে তাদের সাথে কথা বলি। শ্রোতা বন্ধুরা, এবারে এই ইউনিভার্সিটির দুইজন আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো চলুন পরিচিত হই তাদের সাথে। আপনার নাম?
2: আমি ইকরা চৌধুরী রিশা। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছি। আমি ইউএপি প্রোগ্রামিং কনটেস্ট ক্লাবের সেক্রেটারি হিসেবে আছি। আমাদের ইউএপি প্রোগ্রামিং কনটেস্ট ক্লাবে কিছু নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে প্রধান হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুইটা করে ট্রেনিং সেশন এবং একটা কম্পিটিশনের আয়োজন করা হয়। একটা ট্রেনিং সেশন করা হয় সিনিয়রদের জন্য, আরেকটা ট্রেনিং সেশন করা হয় জুনিয়র ক্যাটাগরির জন্য। বিভিন্ন ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টের জন্য সিলেকশন কনটেস্টের আয়োজন করা হয়, যার মাধ্যমে টপ টিমকে সিলেক্ট করে বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠানো হয়। উইকলি প্রোগ্রামিং কনটেস্ট এবং আইওপিসি সিলেকশন কনটেস্টের র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে টপ প্রোগ্রামারদেরকে পুরস্কৃত করা হয়, এবং ফিমেল প্রোগ্রামারদেরকে মোটিভেট করার জন্য টপ ফিমেল প্রোগ্রামারকে আলাদাভাবে পুরস্কৃত করা হয়। প্রত্যেক সেমিস্টারে এই সাপ্তাহিক কার্যক্রমের উপর ভিত্তি করে আইসিপিসি জামিলুর রেজা চৌধুরী স্কলারশিপ দেওয়া হয়। আমাদের ক্লাবের অ্যাচিভমেন্টের মধ্যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে 2022 সালে আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল আয়োজন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, যার মধ্যে ইউএপি প্রোগ্রামিং কনটেস্ট ক্লাবের অনেক বড় ভূমিকা ছিল। ইউএপি প্রোগ্রামিং কনটেস্ট ক্লাব থেকে ইউএপি লুমিনাস নামে একটি টিম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করে এবং তারা অনারেবল মেনশন পায়। আমাদের বিভিন্ন অ্যালামনাইরা যারা ইউএপি প্রোগ্রামিং কনটেস্ট ক্লাবে নিয়মিত প্রোগ্রামিং শিখেছেন এবং বিভিন্ন কনটেস্টে অংশগ্রহণ করেছেন, তারা এখন দেশে বা বিদেশে বিভিন্ন বড় বড় সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেটা অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছে।
1: এবারে আপনার সাথে একটু পরিচিত হই আর আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এই ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের?
3: আমি সুহরাত ফারিহা। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ছি। আমাদের এই ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা হলো কলেজ লেভেলে ন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করা এবং মেয়েদের জন্য ইন্টার ইউনিভার্সিটি ফিমেল প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করার পরিকল্পনা করছি। নিয়মিতভাবে প্রোগ্রামিং কনটেস্টে পার্টিসিপেট করার মাধ্যমে স্টুডেন্টরা নিজেদেরকে আইসিপিসির জন্য প্রিপেয়ার করছে, যার মাধ্যমে স্টুডেন্টরা বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে। এবং রিসেন্টলি স্টুডেন্টরা অনেক বেশি এআই নির্ভর হয়ে যাচ্ছে, যার ফলে তাদের প্রবলেম সলভিং স্কিল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বাড়ছে না। কিন্তু নিয়মিতভাবে প্রোগ্রামিং কনটেস্ট করার মাধ্যমে স্টুডেন্টরা তাদের এই ক্রিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং স্কিলটা বাড়াতে পারছে, যেটা তাদের চাকরির বাজারে প্রিপেয়ার্ড হওয়ার জন্য সাহায্য করছে।
1: শ্রোতা বন্ধুরা, এবার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একজন আবৃত্তিকার, তো চলুন পরিচিত হই তার সাথে। ভাই, আপনার নাম?
4: আমি মোহাম্মদ মাহিন। আমি বর্তমানে সিএসসি ডিপার্টমেন্টে 2-2 সেমিস্টারে পড়ছি। আমি আবৃত্তি করছি সৃজন সেনের লেখা মাতৃভূমির জন্য কবিতাটি। আমার বয়স তখন কতই বা হবে, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়টো লাগছে, রায়টো লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালওয়ালা, গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার জন্মভূমিকে, আমার মাতৃভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব।
1: আপনার কবিতার পড়ার মানে যে ঢংটা খুবই চমৎকার, মানে এত সুন্দর আবেগ দিয়ে আপনি আবৃত্তি করেছেন, খুব ভালো হয়েছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা এশিয়া প্যাসিফিকের আরও দুজন বন্ধুকে পেয়ে গেছি, চলুন তাদের সাথে পরিচিত হই।
5: আমি মাহমুদ আফরিন চৈতি।
0: সাইবার সিকিউরিটি ক্লাব সিএসএ ইউরোপিয়ার বর্তমান প্রেসিডেন্ট।
1: আপনি যে ক্লাবে আছেন বললেন, এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে একটু আমাদের জানান।
0: আমরা আমাদের ক্লাব থেকে প্রতি বছরই চেষ্টা করি কিছু ট্রেনিং সেশনস, ওয়ার্কশপস, তারপর কনটেস্ট নামানোর জন্য। আমরা গত বছর ন্যাশনাল ইভেন্ট নামিয়েছিলাম ইউপি সাইবার সিরিজ 2025, যেখানে অনেকগুলো ইউনিভার্সিটিজ বাইরে থেকে এসে আমাদের সাথে পার্টিসিপেট করেছে এখানে। এছাড়াও আমরা হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি সিটিএফ নামাই। এই ইন্টার ইউনিভার্সিটি সিটিএফগুলো আমরা মেইনলি নামাই হচ্ছে ওয়ার্ম আপ করার জন্য, যাতে আমরা হচ্ছে আমাদের নেক্সট ডে কোনো ন্যাশনাল ইভেন্ট বা অন্য ইন্টার ইউনিভার্সিটি কনটেস্টের সময় আমরা যাতে আমাদের ক্যাম্পাস থেকে টিমস পাঠাতে পারি। সো এই ইন্টার ইউনিভার্সিটি সিটিএফগুলো হচ্ছে গিয়ে ওয়ার্ম আপের মতো কাজ করে।
1: বেশ ভালো ভালো অ্যাচিভমেন্ট। আপনি কি মনে করেন যে এই ক্লাব থেকে আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন, বাংলাদেশকে কিভাবে হেল্প করতে পারবেন পরবর্তীতে?
0: সিকিউরিটি ফিল্ডটা এখনো ওভাবে ইভলভ হয়নি আদার্স যে কম্পিউটার সায়েন্সের যে ফিল্ডগুলো আছে সেটার তুলনায়। তো আমরা চেষ্টা করি যাতে আমাদের স্টুডেন্টদেরকে এটা নিয়ে সচেতন করতে, যে আসলে সাইবার যে সিকিউরিটি এটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, এটা খুবই ক্রুশিয়াল। আসলে এখন আমাদের বাংলাদেশ যেভাবে ডিজিটালাইজেশন যে দিকে যাচ্ছে সেক্ষেত্রে সিকিউরিটি আসলে ম্যান্ডেটরি হয়ে গেছে। তো আমরা চাচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে আরও বেশি এই ফিল্ডটার সাথে ইন্টারেক্ট করাই দিতে। আলটিমেটলি তারাই তো হচ্ছে গিয়ে ওই ক্রুশিয়াল সিচুয়েশন পজিশনগুলোতে যাবে, তারাই তো হচ্ছে গিয়ে সিকিউরিটিগুলো মেনটেন করবে বা এনশোর করবে। তো আমরা চাই যাতে অ্যাটলিস্ট ক্লাবের থ্রুতে হলেও তারা এই ফিল্ডগুলো সম্পর্কে জানুক, অ্যান্ড এই যে আমরা যে কোলাবোরেশনগুলো করি, আমরা যে ইভেন্টগুলো করি, সেই থ্রুতে তাদের যাতে নেটওয়ার্কিংটা ভালো হয়, আদার্স বাইরের যে ইন্ডাস্ট্রি লেভেলে যেই যারা আছে তাদের সাথে যাতে হচ্ছে একটা বন্ডিং ক্রিয়েট হয় এই ইভেন্টগুলোর থ্রুতে বা হচ্ছে কোলাবোরেশনগুলোর থ্রুতে।
5: আমি যদি আমার ক্লাবের পার্সপেক্টিভ থেকে বলি, আমরা বাংলাদেশে রিসেন্টলি কিছু ডাটা ব্রিজের ঘটনা দেখতে পেয়েছি। আমাদের এই জায়গাটা নিয়ে অ্যাকচুয়ালি কিছুটা কাজ করার ইচ্ছা আছে। আমাদের ক্লাবের মোটিভটাই হচ্ছে ওরকম যে আমরা সিকিউরিটি আর এইসব ফিল্ডগুলো নিয়ে আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে ওইভাবে প্রশিক্ষণ দিব এবং সেভাবে হচ্ছে আমরা সবাই টিম বিল্ড করে একসাথে কাজে এগিয়ে যাব।
1: শ্রোতা বন্ধুরা, গিটারের যে টুংটাং আওয়াজ পাচ্ছিলাম, শীর্ষ ভাইয়া আপনি, তাই না? আপনার এখন একটা গান শুনতে চাচ্ছি। আপনি বলছিলেন যে আপনি নিজে একটি গান লিখেছেন, সুর করেছেন, তো সেটা একটু শুনি। তার আগে একটু বলুন যে কোন ডিপার্টমেন্টে পড়ছেন এবং কোন ক্লাবে আছেন কিনা।
6: আমি শীর্ষ হালদার, আমি বর্তমানে সিএসি ডিপার্টমেন্টে আছি, কালচারাল ক্লাবের সাথে সংযুক্ত আছি।

0: এবারে আরও দুজন বন্ধু যুক্ত হয়েছেন এই ইউনিভার্সিটির। আপনাদের সাথে একটু কথা বলি।
1: আমি সিএসসি ডিপার্টমেন্টের লাস্ট সেমিস্টারে আছি।
0: কোন ক্লাবের সাথে কি যুক্ত হচ্ছেন?
1: ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সাথে আছি, এটি আমাদের ডিপার্টমেন্টাল ক্লাব।
0: ক্লাবের অ্যাক্টিভিটিস অ্যাচিভমেন্ট সম্পর্কে একটু জানান।
1: আমাদের ক্লাবের অ্যাক্টিভিটি বলতে যা যা আছে, তার মধ্যে স্পেশাল একটা অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের আইডিয়াথন প্রোগ্রাম, যেখানে কিনা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা আসে তাদের আইডিয়াকে প্রেজেন্ট করতে, এবং সেই আইডিয়ার উপর বেস করে আমরা তাদেরকে ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন ইনভেস্টরের সাথে কানেক্ট করিয়ে দিই এবং তাদেরকে আমরা উৎসাহিত করি এন্টারপ্রেনর হওয়ার জন্য। বলা চলে যে এটা আমাদের ইউনিভার্সিটির একটা বড় একটা প্রোগ্রাম। এছাড়া আমরা জব ফেয়ার, এছাড়া ওয়ার্কশপ ক্যারিয়ার রিলেটেড করে থাকি, যা কিনা আমাদের সিএসসি রিলেটেড হয়ে থাকে।
0: আপনাদের এই ক্লাব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, আর এই ক্লাবের কার্যক্রম বাংলাদেশের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখছে বলে মনে হয়?
2: ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের ফিউচার আইডিয়া সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে থাকি। আগামী 13 মে আমাদের আইডিয়াথন 4.0 নামছে। আমরা ইতিমধ্যে 3টা এডিশন কিন্তু আইডিয়াথনে নামিয়ে ফেলেছি। আমাদের আইডিয়াথন 4.0টা হতে যাচ্ছে বেসিক্যালি শার্ক ট্যাঙ্ক টাইপের। শার্ক ট্যাঙ্ক টাইপের যেটা হয় যে স্টুডেন্ট মানে যারা আইডিয়া নিয়ে আসে তারা আইডিয়া পিচ করে এবং সেখান থেকে বেস্ট আইডিয়াগুলোকে সিলেক্ট করা হয়। আমাদের ইভেন্টটা কাইন্ড অফ সেম। আমরা চাচ্ছি আমাদের এই আইডিয়াথন ইভেন্টটাকে আমরা আরও বেটার করে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমরা আইডিয়াথন ইভেন্টটাকে বাংলাদেশের অন দ্য বেস্ট সিগনেচার ইভেন্টে পরিণত করতে চাই। এছাড়াও আমাদের মাইন্ডে আরও অনেক কিছু ঘুরছে, আমরা সেগুলো নিয়ে আগাচ্ছি, কাজ করব ইনশাল্লাহ। আমরা চাই শুধুমাত্র ইউপি না, গোটা বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সবাই যাতে আমাদের ক্লাব দ্বারা বেনিফিটেড হতে পারে এমন কিছু করার।
0: আপনার সাথে পরিচিত হই, আপনার নাম ভাইয়া?
3: আমার নাম সাজিদ হোসেন, আমি ইংরেজি বিভাগে পড়ছি, আমি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ ক্লাবের প্রেসিডেন্ট।
0: আচ্ছা, এই যে আপনাদের ক্লাবের কার্যক্রম, আপনি কি মনে করেন যে এই ক্লাবের কার্যক্রম আমাদের বাংলাদেশের উন্নয়নে কিংবা তরুণদের উন্নয়নে কিভাবে আসলে সহায়ক ভূমিকা পালন করবে?
3: আমরা যারা তরুণ আছি আমরা অনেকেই জানি না আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। তো আমার কাছে মনে হয় যে হিস্ট্রি হেরিটেজ ক্লাবের আমাদের সেই প্রত্যয় নিয়ে এগোচ্ছে যে আমরা তরুণদের মাঝে সেই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করব এবং তরুণদের মাঝে আমরা হিস্টোরিক্যাল কনসাসনেস যেটাকে আমরা বলি সেইটা আমরা জাগ্রত করার চেষ্টা করব। এবং একজন সচেতন নাগরিক হিসেবে সেই তরুণ যখন বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করার সুযোগ পাবে তখন সে তার শেকড়কেও মনে করবে। তো এই কারণে আমি মনে করি এভাবে আসলে হিস্ট্রি হেরিটেজ ক্লাব তরুণদের সাথে কাজ করতে চায়।
0: জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তারুণ্যের শক্তি হলো অদম্য সাহস, সৃজনশীলতা এবং পরিবর্তনের অসীম ক্ষমতা, যা একটি জাতির সমৃদ্ধি ও উন্নয়নের প্রধান চালিকা শক্তি। এই শক্তি প্রথা ভাঙার, নতুন কিছু গড়ার এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার অদম্য মনোবল যোগায়। তারুণ্য হলো জীবনের সেই সোনালী সময় যখন দেহ ও মনে থাকে পূর্ণ উদ্যম ও কর্মক্ষমতা। এই চালিকা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, এভাবে তো বিদায় নিচ্ছি না, আমাদের সাথে যে গানের শিল্পীরা রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের, তাদের গান শুনতে শুনতে চলুন আজকের অনুষ্ঠানের ইতি টানছি। সবাই ভালো থাকবেন।

0: এতক্ষণ শুনলেন
1: ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এই পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা খান নজমিল্লাহি, ওয়াহিদা আফরিন, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন পিঙ্কু সাধক, গীতিকার এবং সুরকার কানাইলাল শীল।

0: পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন পিঙ্কু সাধক।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন নীলুফার ইয়াসমিন।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আদনিনা মোরিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হলে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমদ সংসদকে জানান, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4,000 এসআই, 4,000 সার্জেন্ট ও 10,000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি জানান, এই চুক্তিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সংসদের পূর্ববর্তী অধিবেশনের শেষ ও চলমান অধিবেশন শুরু পর্যন্ত দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে আরও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির দিন এবং আগামী 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন বসবে এবং আগামী 10ই সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3:30টায় আবার বসবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। দেশের 64 জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল মন্ত্রী পরিষদের এক প্রজ্ঞাপনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নামের বিপরীতে জেলা বণ্টন করে দেওয়া হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী পেয়েছেন জামালপুর ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধি দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প দুটির লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 469 জনে পৌঁছেছে। এরই মধ্যে এই অঞ্চলে ফের বন্যা শঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনায় 1500-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার থেকে শুরু হওয়া এই বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাঘাট জলমগ্ন হয়েছে এবং সেতু ভেঙে গেছে। নেপাল ও তিব্বতে উদ্ধারকর্মীরা দুর্গতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইন টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ নর্দার্ন টেরিটরিজ স্ট্রাইকের বিপক্ষে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় বেলা 1:30টায় অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1:00টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও এর আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। জ্বর হলেই আতঙ্কিত হবেন না কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন।

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
1: বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু। একে বড় হবার সুযোগ দিন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکا انوشٹھان پرچار ہچھے ڈھاکا کو مدھم ترنگ 693 کلو ہارز ایف ایم 106 میگا ہارز ایف ایم 90 میگا ہارز اور ایف ایم 102 میگا ہارز ہے.
1: بنگلہ دیش بیتار ڈھاکا آج سندھے 6 پرجنت دیشر ابھنترین ندی بندر گلور جنو آبہوار پورواباس দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না. ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন.
2: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি. পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনতে পাবেন বেলা 2:20। এ সপ্তাহের নাটক দীর্ঘশ্বাস শুনবেন বেলা 3:05। রচনা সালমা আক্তার, প্রযোজনা শাহান আরা জাকির। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন রয়েছে বিকেল 4:35। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু শুনতে পাবেন সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 9:05 রয়েছে বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত 10:00।
0: সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজা তোয়ালে দিয়ে ঘাম মুছে ফেলুন।

0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ তাফসির পেশ করছেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার থেকে প্রচারিত তাফসিরুল কোরআনে। আমরা আজকে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাকারা এর 176, 77 এবং 78 আয়াতের সংক্ষিপ্ত তাফসির জানার চেষ্টা করব। প্রিয় শ্রোতা, শুরুতেই সুরা বাকারার 176 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহ নাযযালাল কিতাবা বিল হক। এটা অর্থাৎ এই শাস্তি এই কারণে যে আল্লাহ তাআলা সত্য কিতাব অবতীর্ণ করেছেন। وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ আর যারা এই কিতাবে মতবিরোধ করেছে নিশ্চয়ই তারা চরম বিরোধিতায় লিপ্ত বা তারা চরম জেদবশত তারা অনেক দূরে সরে গিয়েছে। কোরআন কারীমের এই আয়াতটির সাথে এর পূর্বের আয়াতসমূহের একটা সূত্র রয়েছে বা এর সংযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বের আয়াতগুলিতে মূলত ইহুদি জাতি আহলি কিতাব তাদের প্রসঙ্গ আলোচনা করেছেন, যারা তাওরাতের অনেক বিষয়গুলোকে, যারা যেগুলি তাদের পছন্দ হতো না সেগুলোকে গোপন করত। ইয়াকতুমু আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে তারা গোপন করে ফেলত, এগুলোকে তারা প্রকাশ করত না। যেগুলি তাদের মনমতো হতো কেবল সেগুলি তারা পড়ত বা সেগুলি মানত। এই একটা অপরাধ ছিল তাদের। এরপর আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, আর আগের আয়াতগুলোতে তাদের অভ্যাস ছিল, এটা স্বভাব ছিল, এটা তারা হেদায়াতের পরিবর্তে গোমরাহিকে গ্রহণ করত, তারা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পরিবর্তে আজাব প্রার্থনা করত, এবং এটা এমনভাবে করত, আল্লাহ বলেছেন, ফামা আসবারাহুম আলান নার, যে তাদের কতই না ধৈর্য আগুনকে গ্রহণ করার ক্ষেত্রে, তারা যে আগুনের অধিবাসী হবে, জাহান্নামে তাদের জীবন কাটবে, এই ব্যাপারে তাদের কতই না ধৈর্য, মনে হয় যেন এটাকেই তারা বেছে নিয়েছে, এটাকেই তারা তাদের কর্মকাণ্ডের দ্বারা সেই জাহান্নামের পথটাকে তারা ইচ্ছাকৃতভাবেই গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ পাক শব্দটাকে এইভাবে বলেছেন, ফামা আসবারাহুম আলান নার, যে আগুন সহ্য করার বিষয়ে কতই না তারা ধৈর্যশীল। তো মূলত এই পূর্বের ইহুদি জাতি খ্রিস্টান তাদের প্রসঙ্গগুলি আল্লাহ পাক বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন। এর মধ্যে এই আয়াতগুলোতেও 177 আয়াত বা 176 আয়াতগুলাতে যে প্রসঙ্গগুলি আল্লাহ বলেছেন, এর আগের আয়াতগুলাতে ইহুদি জাতির গুমরাহী, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন এবং এক কথায় তারা আসমানে কিতাবের আহকাম সমূহ পর্যন্ত গোপন করে ফেলত। এই ধরনের মারাত্মক অপরাধে যারা অপরাধী তাদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা 76 আয়াতে বলছেন, তাদেরকে শাস্তি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ নার আগুনের শাস্তি, এই জাহান্নামের শাস্তি এই জন্য দেওয়া হবে যে তারা আল্লাহ যে সত্য কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবকে তারা শুধু অস্বীকারই করেনি, বিকৃত করেছে, গোপন করেছে। তাই আল্লাহ পাক এই ভাষায় বলেছেন, আল্লাহ পাক সত্য কিতাব অবতীর্ণ করেছেন কিন্তু তারা সেটাকে গ্রহণ করেনি, তাদের জন্য ফয়সালা এবং সিদ্ধান্ত হয়েছে তারা আগুনের অধিবাসী হবে, তারা জাহান্নামে থাকবে তারা। এবং একই সাথে আল্লাহ বলছেন, ও ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, আর যারা এই কিতাবে মতবিরোধ করেছে, কোরআন যখন অবতীর্ণ হয়েছে কোরআনের মধ্যেও ত্রুটি তারা তালাশ করতে শুরু করে দিয়েছে এবং কোরআনের আহকাম বিধানগুলি নিয়ে তারা তাদের মতো করে ব্যাখ্যা করতে শুরু করে দিয়েছে এবং বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা কাজ করেছে। তো আল্লাহ বলেন, যারা ইখতিলাফ করে, বিভেদ সৃষ্টি করে এবং কিতাবের মধ্যে যারা মতবিরোধ করে, নিশ্চয়ই তারা লাফি শিকাক বাঈদ, শিকাক বলা হয় খুব জেদ, ঝগড়া, ফাসাদ, তো সেই তারা জেদবশত আল্লাহর কিতাবকে গ্রহণ না করে তারা মতবিরোধ করে, ইখতিলাফ করে আল্লাহর কিতাবের সঠিক শিক্ষা থেকে, আল্লাহর পক্ষ থেকে আনিত যে বাণী কোরআনের আহকাম এগুলির থেকে তারা অনেক অনেক দূরে সরে গিয়েছে, শুধুমাত্র তাদের জেদবশত এবং কোরআনের সাথে আল্লাহর বিধানের সাথে তাদের মতবিরোধ করার কারণে এবং এর প্রতি চরম বিরোধিতা তাদের মধ্যে থাকার কারণে তারা আল্লাহর দয়া থেকে অনেক দূরে সরে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ নং আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এখানে আলোচনা করেছেন। এতে আল্লাহ বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। মাশরিক বলা হয় পূর্ব দিক, আর মাগরিব হলো পশ্চিম দিক। যে পশ্চিম দিকে আর পূর্ব দিকে মুখ ফিরালেই এটাকে নেক কাজ বলা হয় না বা এটাকে পুণ্য বলা হয় না, এটার দ্বারা কোনো দিনদারি প্রমাণিত হয় না। তো পুণ্য কি, দিনদারি কোথায়? এরপরই আল্লাহ বলছেন, ওয়ালাকিন না, কিন্তু পুণ্য বা প্রকৃত পুণ্যের কাজ সেটা তো হচ্ছে তারাই সেই প্রকৃত পুণ্যের মধ্যে আছে এবং নেকির মধ্যে তারা আছে যারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ইমান রাখে, আখিরাতে বিশ্বাস করে, ওয়াল মালাইকা আল্লাহর ফেরেশতাদেরকে যারা মানে বিশ্বাস করে, ওয়াল কিতাব আসমানে কিতাব সমূহের প্রতি ইমান রাখে, ওয়ান নাবিয়্যিন এবং সমস্ত নবীদের প্রতি তারা ইয়াকিন এবং বিশ্বাস রাখে। নবীরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তারা হক এবং সত্য, তাদের বাণী, তারা যে যুগে যে রসুল আসছেন সবাই তাদের স্বীয় উম্মতের কাছে তারা হক এবং সত্য নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পয়গাম পৌঁছিয়েছেন। আমরা সমস্ত নবীদেরকেই সত্য নবী হিসেবে বিশ্বাস করি, সত্য রসুল হিসেবে বিশ্বাস করি। হ্যাঁ, সর্বশেষ যে বিষয়টি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে আল্লাহ নবুয়তের ধারাকে সমাপ্ত করেছেন, এই জন্য আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ বলেছেন, নবীদের ধারাকে আমি তার মাধ্যমে সমাপ্ত করেছি, এই জন্য তিনি খাতামুন নবী, সর্বশেষ নবী। এটা আমরা বিশ্বাস করি এবং পৃথিবীর সকল মানুষের জন্য এই বিশ্বাস করাটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত, এটা করতেই হবে, এর বাইরে থাকার সুযোগ কারো জন্য নাই। অর্থাৎ যেদিন থেকে, যে মুহূর্ত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়েছেন আমি আল্লাহর নবী এবং পয়গাম্বর, তখন থেকে পূর্বেকার সমস্ত আদিয়ান অর্থাৎ দিন, ধর্ম, অন্যান্য আসমানি কিতাবের আহকাম সব কিছুকে রহিত করে দেওয়া হয়েছে এবং সব কিছুকে তখন থেকে আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র কোরআনের আহকাম চলবে, আর বাকি বিষয়গুলোকে আল্লাহর পক্ষ থেকে সবকিছুকে স্টপ করে দেওয়া হয়েছে, এখন থেকে আর কিছু চলবে না। তাওরাত, তাওরাতের কপিও দুনিয়াতে আসলে নাই, ইঞ্জিলের অরিজিনাল কোনো কপিও দুনিয়াতে নাই, যা আছে সেটা অনেক চেঞ্জ হয়ে, পরিবর্তন পরিবর্ধন হয়ে, অনেক রকমের বিকৃত হয়ে কিছু নমুনা হয়তো দুনিয়ার মানুষের কাছে খুব আংশিক কিছু আছে যা এখন বাইবেল বা অন্যান্য নাম হিসেবে মানুষ জানে। তো আসলে আল্লাপাক কোরআনে করিম শুধুমাত্র সর্বশেষ আসমানি কিতাব হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। তো কোরআনের মাধ্যমে আল্লাহ বলে দিচ্ছেন যে যারা মনে করে যে পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফিরালেই হয়, এটার দ্বারা পুণ্য হাসিল করা যায় না, যেটা মনে করত ইহুদিরা নাসারারা, ইহুদিরা তারা মাগরিব অর্থাৎ পশ্চিম দিকে মুখ করত, আর খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ করত এবং বলতো যে আমরাও তো, আমাদের একটা দিক আছে, কেবলা আছে। অতএব এই বলে তারা নিজেদেরকে সত্যবাদী হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করত। আল্লাহ বললেন যে কেবলা বাইতুল মুকাদ্দাস ছিল, পরে করা হয়েছে মসজিদে হারামকে, এটা তো আমি করেছি, আমি আল্লাহ করেছি। বাকি তারা শুধু কোন একটা কেবলার দিকে মুখ ফিরালেই যদি মনে করে যে তারা ইমানের উপর আছে, তারা নেক আমলের মধ্যে আছে, এটা ভুল। তাদের সেই বিভ্রান্তিটা, তাদের সেই ভুল চিন্তাটা দূর করার জন্য আল্লাহ বলে দিলেন যে আসলে যদি কেউ সত্যিকার অর্থেই সে যদি দাবি করে যে আমি আল্লাহর পথের পথিক, আমি আল্লাহর গোলাম, আল্লাহর সত্যিকার অনুসারী, তাহলে পূর্ব আর পশ্চিমে মুখ ফিরালে হবে না, বরং আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান রাখতে হবে, আখিরাতে ফেরেশতাদেরকে এবং সমস্ত কিতাব এবং নবীদেরকে বিশ্বাস করতে হবে। এটা হলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ বলেছেন শুধু বিশ্বাসের জায়গায় নয়, একটা তো হচ্ছে নবীদেরকে বিশ্বাস করা নবী হিসেবে, আর সর্বশেষ নবী যে এটাও আল্লাহর কথা, আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি শেষ নবী, তারপরে নবী আসবেন না, এটাও বিশ্বাস করতে হবে সবাইকে। একই সাথে এই বিশ্বাসগুলির পাশাপাশি সত্যিকারের পুণ্যবান মানুষ তারা যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি ঈমান আনার পরে তারা তাদের স্বীয় সম্পদ আল্লাহর পথে সবসময় খরচ করতে থাকে। এই কথাটি আল্লাহ বলছেন পরে, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, 177 নম্বর আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ভালোবাসা এবং মহব্বত থাকার কারণে তারা তাদের সম্পদগুলাকে, তাদের আত্মীয় স্বজন, যাবিল কুরবা আপনজন, আত্মীয় স্বজন, ইয়াতামা ইতিম যারা আসলে ইতিম, মিসকিন গরিব অসহায়, অবিনাস সাবিল মুসাফির, ওয়াসাইলিন যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষুক, ওফির রিকাব এবং যারা কৃতদাস তাদেরকে আজাদ করার জন্য খরচ করে, এই কাজগুলি যারা করে এটা হলো পুণ্যবান হওয়ার আলামত। আল্লাহ জানিয়ে দিলেন, শুধু পূর্ব আর পশ্চিমে কেউ কেবলা মনে করে মুখ ফিরালো তাতেই হয়ে যাবে না, বরং আল্লাহর প্রতি পরকালের প্রতি ইমান আনার পাশাপাশি সম্পদ ব্যয় করতে হবে। যে সম্পদের প্রতি ভালোবাসা আছে, হুব আছে, মহব্বত আছে, সেই সম্পদ তারা আত্মীয়কে দিবে, এতিম, অসহায়, মুসাফির, সায়েল, এইভাবে অনেকগুলি পর্যায়ে আল্লাহ বলেছেন। কোরআন কারিমের অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা দাহার যদি আমরা তেলাওয়াত করি, সেখানে আল্লাহ তাআলা যারা আল্লাহর পথে খরচ করে এবং কাদেরকে কাদেরকে দান করবে এবং দান করা উচিত, খরচ করা উচিত কাদের জন্য, সে বিষয়টি আরো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বলেছেন, ওয়ায়ুতঈমুনা ত্বআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়তীমান ওয়া আসীরা, মিসকিন, ইয়তীম, বন্দী, তাদের জন্য তারা আল্লাহর প্রতি মহব্বতের ভালোবাসায় তারা কি করে খরচ করে আল্লাহর পথে, এবং তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যে তোমাদেরকে এই সম্পদ ব্যয় করি, তোমাদের খাওয়াই, ইয়তীম, মিসকিন, অসহায় মানুষের জন্য খরচ করি, এটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, কারো থেকে বাহবা পাওয়ার জন্য নয় বা দুনিয়াবি কোনো ফায়দা হাসিল করার জন্য নয়, বরং লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সেটা আমরা করি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা কারো কাছে কোনো বিনিময়ও চাই না, কেউ আমাদেরকে কৃতজ্ঞতা জানাবে এই জন্য নয়, বরং লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, সেজন্য আমরা খরচ করি। কথাগুলি আল্লাহ তাআলা সূরাতুদ দাহারের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আর এখানে 177 নং আয়াতে আল্লাহ বলছেন যে যারা সে সম্পদ তারা এতি মিসকিন, মুসাফির, সায়েল, এদের জন্য খরচ করে, অথচ সম্পদের প্রতি মায়া যে নেই তা নয়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি কথা বলেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে আইয়ু সাদাকা আফদল, কোন সাদাকা, কোন দানটি বেশি আল্লাহর কাছে দামি এবং বেশি ফজিলতপূর্ণ, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সাদাকা, আনতা সাদাকা ফি সাবিলিল্লাহ ওয়া আনতা সহীহুন শহীহুন তাআম্মাল আল গিনা ওয়া তাখশাল ফাকরা, যে তুমি সুস্থ সবল এবং ধনী হওয়ার আকাঙ্ক্ষা আছে, দারিদ্র্যের ভয় আছে, এরপরেও তুমি যে তোমার সম্পদের প্রতি মোহ মায়া থাকার পরেও, সুস্থ সবল থাকার পরেও তুমি আল্লাহর পথে খরচ করো, তাহলে এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি সাদকা, এই দানটা বেশি মকবুল এবং এর মর্যাদাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এটা এই জন্য বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের দুনিয়াতে মানুষ দান কখন করে, বিপদে পড়ে করে, হঠাৎ কোনো মুসিবত আসছে তখন দেখবেন মানুষ দান করে, এটা কিন্তু কাম্য নয়। হঠাৎ কোনো একটা কিছু ক্ষতি হয়ে গেছে তখন মানুষ দান করে, আল্লাহ বলছেন সুস্থ সবল তখন করো তুমি, সম্পদ হারালে তোমার সম্পদ কমবে যে এটা তুমি ভয়ও পাও যে আবার অভাবই না হয়ে যাই, তাকশাল ফাকরা, আবার সম্পদ তোমার বৃদ্ধি হোক সেটা তুমি আশাও করো, এর ভিতরেও তুমি আল্লাহর পথে খরচ করো আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, তাহলে এই সাদকাটা বেশি দামি এবং আল্লাহ বেশি কবুল করবেন। অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে গেছো যে আর জীবন নিয়ে কোনো আশাই নাই, তখন দান করলে সেটাও দান, কিন্তু এই দানের চেয়ে যখন সুস্থ সবল অবস্থায় দান করা হয় এটা হাজারো লাখ কোটি গুণ বেশি দামি আল্লাহর কাছে। এরপর আল্লাহ পাক একই আয়াতে 177 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন ও আকামাসসালা, যে নেক পুণ্য এবং নেককার এবং পুণ্যবান মানুষ তারা আকামাসসালা ওয়া আতাজ্জাকা, যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তারা কোনো প্রতিজ্ঞা করে, ওয়াদা করে, সে অনুযায়ী তারা ওয়াদা এবং প্রতিজ্ঞা পূরণ করে, ও সাবিরিনা ফিল বাসা, যখন তারা রোগ বালাই, অভাব অনটন এগুলি দেখা দেয় তখন তারা ধৈর্য ধারণ করে, ওয়াদদাররা, বিভিন্ন সময়ের কষ্ট, যাতনা, অসুস্থতা তখনও তারা সবর করে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, ওয়াহিনাল বাস, এবং যুদ্ধের সময়ও তারা আল্লাহর কাছে সবর করে, উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকাহুমুল মুত্তাকুন, আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই পরহেজগার, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আছে তারাই সত্যিকার অর্থে সত্যবাদী এবং তাদেরকে বলা হবে পরহেজগার। পরহেজগারি শুধু মুখে দাবি করলেই হয় না, বরং কোরআনের এই আয়াতে আল্লাহ পাক যে গুণগুলির কথা বলেছেন, দানের কথা বলেছেন, সালাত আদায়ের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ওয়াদা পুরার কথা বলেছেন, এবং বিপদে আপদে ধৈর্যে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখার কথা বলা হয়েছে, এবং শুরুতে বলা হয়েছে ইমানের কথা, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, নবীদের প্রতি, কিতাবের প্রতি পরিপূর্ণ ইমান থাকতে হবে, এই সব কিছুর সমন্বয়ে একজন মানুষ নেককার হয়, এবং এগুলি হচ্ছে নেকির কাজ। কোনো একটা বিষয়কে সামনে রেখে কেউ নিজের নেককার দাবি করার কোনো সুযোগ নেই। প্রিয় শ্রোতা, আমরা সুরা বাকারার 177 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনলাম। এরপর 178 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এখানে দিয়েছেন, যে বিধানটি কিয়ামতকাল পর্যন্ত, আসলে কোরআনের এই বিধান পৃথিবীতে যতদিন আছে এবং থাকবে, এই বিধানগুলি মানুষ মেনে চলবে, ততদিন পৃথিবীর বুকে সত্যিকারের শান্তি, নিরাপত্তা, মানুষের সম্মান মর্যাদা সবকিছু থাকবে। যখন আল্লাহর কোরআনের বিধানগুলি দুনিয়ার মানুষ যথাযথভাবে মানতে পারে না, তখন প্রকৃত অর্থে এই পৃথিবীর জীবনেও শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা এগুলি খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে পড়ে। মহান রব্বুল আলামিন 178 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, যে নিহত যারা, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কেসাস ফরজ করা হয়েছে। সেটা কেসাস কিরকম? অর্থাৎ সমতা রক্ষা করা। যে হত্যা যদি ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে করে, তাহলে এর বদলে যিনি হত্যাকারী, কাতেল, যে হত্যা করলো তাকেও হত্যা করা হবে। এইটাকে বলা হয় কেসাস। এই যে কেসাসের বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন এটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কেসাস এই জন্য দেওয়া হয়েছে, যদি কেউ কাউকে হত্যা করে, যাকে হত্যা করলো, তার পক্ষ থেকে রাষ্ট্রীয় আইনে এবং সেই কানুনের মধ্যে এটা থাকবে, হত্যাকারীকে এই হত্যার বদলায় হত্যা করা হবে। বিধানটা আল্লাপাক এই জন্য দিয়েছেন, যেমন আল্লাপাক বলছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, যে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, গোলামের বদলে গোলাম, নারীর বদলে নারী, তাদেরকে হত্যা করা হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তিকে তার ভাইয়ের পক্ষ থেকে, অর্থাৎ যিনি নিহত হয়েছেন, নিহত ব্যক্তির পরিবার বা তার অভিভাবকের পক্ষ থেকে যদি কিছুটা মাফ করে দেওয়া হয়, তাহলে যথানিয়ম সেটা অনুসরণ করতে হবে। আল্লাপাক বললেন, জাহিলি যুগেও এরকম কেসাসের একটা নিয়ম তাদের মধ্যেও চালু ছিল, কিন্তু ইয়াতে আল্লাহ জানায় দিলেন ওই নিয়মটা ছিল ভুল। সে মূর্খ যুগে, জাহিলি যুগে মানুষ করত কি, যখন কেউ কাউকে হত্যা করে ফেলত, তো যে মারা গেলে তো গেলই, কিন্তু সে যদি এমন মানুষ হতো যে আসলে খুব অসহায় শ্রেণীর মানুষ, একটু দুর্বল পর্যায়ের মানুষ, তাহলে তার যারা অভিভাবক বা বলি, তারা যখন কেসাস দাবি করত, তাকে যেহেতু হত্যা করা হয়েছে, যে কাতেল, যে হত্যাকারী, তাকেও হত্যা করা হবে। যে হত্যাকারী সে যদি প্রভাবশালী হতো, তারা বলতো যে কেসাস নিতে পারো, কিন্তু যিনি হত্যাকারী তাকে নয়, বরং তার দূরের কেউ, কোনো একজন অধীনস্থ গোলাম, তার বদলে তাকে তোমরা হত্যা করে ফেলো। কিন্তু যে প্রকৃত কাতেল, সে যেহেতু প্রভাবশালী মানুষ, তাকে হত্যা করা যেত না, এটা আইন ছিল এরকম। কখনো কখনো দুর্বল হরে পড়ে একজনের বদলায় দুইজনকে কতল করা হতো, পরিবার যদি দুর্বল হতো, যারা বদলা নিত, এরা যদি প্রভাবশালী হয়, তাহলে কাতেলের পরিবারের একজনের বদলায় দুইজনকে হত্যা করা হতো। এরকম কিছু অসমতা এবং সীমালঙ্ঘন বাড়াবাড়ি, সেটা মূর্খ যুগে, জাহেল যুগে সেই সমাজের মধ্যে ছিল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, না, এটা বিধান আমার পক্ষ থেকে, এখানে মানুষের জীবন, মানুষের প্রাণ সবই সমান। একটা মানুষ যদি সে আর্থিকভাবে দুর্বল হয়, পারিবারিকভাবে একটু সাধারণ পরিবারের হয়, খুব সম্ভ্রান্ত পরিবারের নাও হয়, কিন্তু তাকে যদি কেউ হত্যা করে আর কাতিল খুব প্রভাবশালী হয়, তাহলে সে ছাড় পেয়ে যাবে, এটা নয়। আল্লাহ সেই বিষয়টাকে এইভাবে মানে বিচার করার সুযোগ আল্লাহ পাক রাখেন না, বলেছেন প্রতিটা প্রাণের দাম এবং মূল্য সমান। অতএব একটা অসহায়, নিতান্ত একটা গোলাম, দাস, দাসী, তাকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যিনি হত্যাকারী, তিনি যত বড় প্রভাবশালী মানুষই হোক না কেন, এর বদলা হিসেবে তাকেও হত্যা করা হবে, কেসাস নেওয়া হবে। সেই বিধানটিকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতগুলি অবতীর্ণ করেছেন। এবং শেষের দিকে আল্লাহ বলেছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যিনি মকতুল, অর্থাৎ যাকে হত্যা করা হলো, ওই ব্যক্তির পরিবার অথবা এই ব্যক্তির ওলি, অভিভাবক, তারা যদি কিছুটা ক্ষমা করে দেয়, যে কেসাস না নিয়ে তারা যদি বলে আমাদেরকে মুক্তিপণ দিলেই হবে, যে যিনি কাতিল, হত্যাকারী, তাকে হত্যা করতে হবে না, বরং তার পক্ষ থেকে কিছু আর্থিক বিনিময়, এটাকে বলা হয় মুক্তিপণ, এটা যদি দেওয়া হয় তাহলে আমরা মেনে নেব। এইভাবে যদি আপোষ হয়, আল্লাহ তাআলা বলছেন ফাত্তিবা আমবিল মারুফ, তাহলে এটা যথাযথভাবেই করা উচিত, ও আদা উন ইলাইহি বি ইহসান, এবং আদায়টাও সুন্দরভাবে হওয়া উচিত। অর্থাৎ যিনি হত্যাকারী, তার পক্ষ থেকে যে মানে বিনিময় দেওয়া হবে, মুক্তিপণ দেওয়া হবে, এটা যেন সুন্দরভাবে আদায় করা হয়, আর যারা দাবি করবে সেই দাবিটাও যেন অযৌক্তিক না হয়, সে দুই দিক থেকেই তারা যেন ন্যায় এবং ইনসাফের মধ্যে থাকে, সেই বিষয়টি আল্লাহ পাক এভাবে বলে দিলেন। এবং শেষে বললেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, এই যে আল্লাহ পাক মুক্তিপণ দিয়ে হত্যা থেকে বাঁচানোর যে বিধানটা দিয়েছেন, যে অভিভাবক যিনি নিহত ব্যক্তি তার অভিভাবকরা তারা যদি কেসাস দাবি না করে, হত্যার বদলা হত্যা দাবি না করে আর্থিক সুবিধা নিয়ে ছাড় দিতে চায়, তাহলে এইটা আল্লাহর পক্ষ থেকে এই সুযোগটাকে আল্লাহ বলছেন তাখফীফুম মির রব্বিকুম ওয়া রাহমা, এটা একটা সহজীকরণ এবং আল্লাহর পক্ষ থেকে দয়া, মানুষের জীবনটাকে একটু সহজ করার জন্য আল্লাহ এই সুযোগটা রেখে দিয়েছেন, মুক্তিপণের বিধান আল্লাহ দিয়েছেন এবং বলছেন এটা আমার পক্ষ থেকে দয়া এবং রহমত। ফামান ইতাদা বাদা যালিক ফালাহু আযাবুন আলীম, এর পরেও কেউ যদি বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাহলে মনে রাখা উচিত আল্লাহর আজাব অত্যন্ত কঠিন। অর্থাৎ এই যে বিধান আল্লাহ দিয়েছেন, এরপরেও কেউ যদি সীমা লঙ্ঘন করে, এই নিয়মটা না মেনে তার মন মতো কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে বুঝতে হবে আল্লাহর আজাব অনেক কঠিন। আল্লাহ এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ কখনোই ছাড় দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই কোরআনের আয়াতগুলোতে চমৎকার কিছু বিধান দিয়েছেন, যেগুলি মানুষের জীবনে সত্যিকারের সাম্য শৃঙ্খলা বজায় থাকবে, সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায়। সেই বিধানগুলি এর মধ্যে আমরা দেখলাম এবং নেকি এবং পুণ্য কাকে বলে এর ব্যাখ্যা আল্লাহ পাক তার ভাষায় কোরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, যাতে কেউ দু একটা কোনো ভালো কাজ করেই না মনে করে যে আমি তো খুব পরহেজগার হয়ে গিয়েছি, আমি বোধহয় খুব ন্যাক্কার হয়ে গিয়েছি, এর যেন মনে না করে। এবং পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ এটাও বলে দিয়েছেন যে আসলে এই যে যারা বিবেক বুদ্ধিমান মানুষ তাদের জন্য যে কেসাসের বিধান, এই কেসাসের বিধানের মধ্যেই রয়েছে জীবন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, আশা করা যায় তোমরা বেঁচে থাকবে। এই বিধান যদি কার্যকর হয় পৃথিবীতে, তাহলে হত্যার ঘটনা কমে যাবে, মানুষের জীবন নিরাপদ হয়ে যাবে, সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ এই কথা বলেছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। প্রিয় শ্রোতা, এখানে আমরা আরেকটি কথা বলতে চাই, যে আল্লাহ তাআলা এখানে দানের কথা বললেন এবং নেক আমল কাকে বলা হয় এর ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন, এবং দিতে গিয়ে যে প্রথমেই শুরু করেছেন আল্লাহ রাসূল আখিরাত নবী রাসূল এদের প্রতি ইমানের পাশাপাশি, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন, যে আল্লাহর পথে খরচ করা, সেটা আত্মীয় হোক অনাত্মীয় হোক, এতিম মিসকিন অসহায় এদের জন্য খরচ করা, দান করা, সম্পদ ব্যয় করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জীবনে। মানুষ সম্পদ অর্জন করে, একজন ধনী মানুষ আরো ধনী হতে চায়, কিন্তু তার সম্পদের মধ্যে যে আরো কিছু অসহায় মানুষের হক আছে, আত্মীয়দের হক আছে, প্রতিবেশীদের হক আছে, এটা মানুষ আজকের দুনিয়াতে অনেকটা ভুলেই যেতে বসেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, মনে রাখা উচিত যারা ধনী তাদের সম্পদে, যারা অসহায় যারা সায়েল যারা ভিক্ষুক তাদের অধিকার এবং হক রয়েছে। আল্লাহ হক বলেছেন, এরকম বলেন নাই যে তাদেরকে তোমরা দিও, বলেছেন তাদের অধিকার, এটা তাদের পাওনা আছে, তাদের হক তোমাদের উপর রয়েছে, অতএব সেই হকটা তার কাছে তোমরা পৌঁছে দেবে, এই ভাষায় আল্লাহ বলেছেন। এবং আরেকটা বিষয় এখানে আমরা চমৎকার ভাবে আমরা দেখলাম, আল্লাহ পাক বলছেন আত্মীয় স্বজন যাবিল কুরবা, আত্মীয়দেরকে দেওয়া, এখানে দুইটা ফজিলত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ফজিলত হলো যে সে গরিব, আত্মীয় যদি গরিব হয় গরিব হিসাবে তাকে দান করার সওয়াব পাওয়া যাবে, আরেকটা হলো তার সেলা, একটা হচ্ছে সাদাকা আর একটা হচ্ছে সেলা, তার সাথে যে সম্পর্ক, তার সাথে যে রক্তের বাঁধন বা তার সাথে আত্মীয়তার বন্ধন আছে, সেই কারণে আত্মীয় হিসাবে আরেকটি নেকি এবং সওয়াব, ডাবল সওয়াব এখানে পাওয়া যাবে। প্রিয় শ্রোতা, আসুন মহান রবের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের আয়াতগুলো

0: হল। আজ তাফসির পেশ করলেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।
1: অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতবন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে ভক্তিমূলক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান, গানের কথা লিখেছেন মনিজা খানম, সুর করেছেন লোকমান হাকিম।

0: ভক্তিমূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবার শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন আঞ্জুমান আরা শিমুল, গানের গীতিকার শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন খৈয়াম আহমেদ।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পিছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুর্নীতি কিংবা কোন ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে কাজ করতে হবে। অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিকও বাড়বে। আইনমন্ত্রী আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও একজন আইনজীবীর সামাজিক ও পেশাগত দায়িত্ব। তিনি পারিশ্রমিকের বিনিময়ে পরিচালিত মামলার পাশাপাশি অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনার চেষ্টা করারও আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঠাকুরগাঁও এক আসনে উপনির্বাচন ও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্প বাংলাদেশকে মোট প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক উন্নয়ন বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পের লক্ষ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের 62 জন গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে 4 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা 2026 শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণই এই মেলার মূল লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যার মৃতের সংখ্যা বেড়ে 489-এ দাঁড়িয়েছে এবং নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া এখনও 100 লোক নিখোঁজ রয়েছে। গত বুধবারের আকস্মিক বন্যায় 3টি জেলায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস ও রাস্তাঘাট প্লাবিত হয় এবং সেতু ভেসে যায়। নেপাল ও তিব্বতের উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আজ নেপালের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল ত্রিশূলির একটি জলবিদ্যুৎ ট্যানেলে আটকে পড়া প্রায় 100 জনকে উদ্ধারে কাজ করছে। এদিকে রেডক্রস নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবেলায় 3 কোটি 10 লাখ মার্কিন ডলারের তহবিলের জন্য জরুরি আবেদন জানিয়েছে। এই অর্থ দিয়ে নেপালের স্থানীয় রেডক্রস দল আশ্রয়কেন্দ্র নির্মাণ, নগদ অর্থ সহায়তা, ত্রাণ সামগ্রী বিতরণ, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপনে কাজ করবে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারুইনে টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশের বিপক্ষে টসে জিতে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নর্দার্ন টেরিটরি স্ট্রাইক 17 ওভারে 8 উইকেটে 118 রান করেছে। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে। এবারে টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি এ সপ্তাহের নাট্য অনুষ্ঠানে।
2: আজকের নাটক দীর্ঘশ্বাস। রচনা সালমা আক্তার, প্রযোজনা শাহানারা জাকির। নাট্যানুষ্ঠান দীর্ঘশ্বাস।

0: দেখো তো মা, আজকে সকালটা কত সুন্দর, প্রাণ জুড়ানো।
1: তোমার তো ভোর আছে, দিন আছে, রাত আছে, প্রকৃতিও আছে, আমার কোথায়?
0: মানে কি তো মা, এইসব কি বলছো তুমি?
1: হ্যাঁ তাই তো, তোমার ভোর হয়েছে 6টা বাজে, আর আমার ভোর হয়েছে সেই 4টের সময়।
0: ও তাই, বলো তো তুমি এত ভোরে কেন জাগো?
1: এত ভোরে না জাগলে সকালের নাস্তা দুপুরের খাবারের আয়োজন কে করবে শুনি?
0: হ্যাঁ তাই তো, মধ্যবিত্তের সংসারে সারা জনম খেটে যেতে হয়। হায় রে জীবন,
1: শুধু মধ্যবিত্তের দোহাই দিলেই হবে?
0: তাহলে
1: সংসারে মেয়ে না থাকলে যা হয়, দুটো ছেলে আর তুমি, সবাই হাতে হাতে কাজ করলেই।
0: দেখো আমি কি অত বুঝি, আর ছেলেরা মাত্র পড়াশোনা করছে।
1: হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্র আর শিক্ষক বাবা, আর ছেলে বলেই দায় সেরে যায়।
0: আসলেই আমাদের একটা মেয়ে থাকলে ভালো হতো।
1: সংসার ঘোচাবার বেলায় শুধু মেয়ে চাই, আর অন্য কিছুতে মেয়ে না ছেলে চাই।
0: সন্তান নেবার বেলায় ছেলে সন্তান কিন্তু তোমরা মেয়েরাই বেশি চাও।
1: তা ঠেকেই তো শিখলাম, বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মায়ের জন্য মেয়ে কত প্রয়োজন।
0: যাই বলো, আমাদের ছেলেদের দেখলে প্রাণটা জুড়িয়ে যায়।
1: প্রমাণ পেলে তো, সব পুরুষই ছেলে সন্তানই চায়।
0: এভাবে বলো না প্লিজ।
1: হয়েছে হয়েছে, ছেলেদের নিয়ে নাস্তা খেতে বসো, আমার স্কুলের সময় হয়ে গেছে।
0: এক্ষুনি ওদের নিয়ে আসছি ম্যাডাম, আপনি টেবিলে নাস্তা সাজান।
1: তাই করো।
2: কিরে স্বাধীন, মন মলিন করে বসে আছিস কেন?
3: ভাইয়া, আজ একটা দুঃসংবাদ শুনলাম।
2: সংবাদ তো সংবাদই ভাই, তা কি এমন সংবাদ, কি হয়েছে?
3: ভালো লাগা আর মন্দ লাগার কিছু বিষয় আছে না ভাইয়া?
2: হ্যাঁ তা আছে, অনুভব মানুষকে বাস্তবতা স্পর্শ করতে শেখায়।
3: আজ আমার বন্ধু অনেকের বাবা ফুসফুস ক্যান্সারে মারা গেছে।
2: বলিস কি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই অনেকের বাবা না যিনি হসপিটালে চাকরি করতেন? ধূমপানের অভ্যাস ছিল নাকি ওনার?
3: হাসপাতালে ডিউটি, বেশিরভাগ সময় রাতের ডিউটি ছিল, রাত জাগা ডিউটি।
2: হাসপাতালে থেকে নিজের যত্ন নিতে পারেননি হয়তো।
3: আমাকে খুব আদর করত, দেখা হলেই বলতাম আঙ্কেল ধূমপান ছেড়ে দিন।
2: ভালোই তো বলতি।
3: তিনি বলতেন, বাবা রাত জাগা ডিউটি খুব খারাপ, ঘুম কাটাতেও অনেক সময় সিগারেট ধরাতে হয়।
2: আহারে জীবন, ভুল সিদ্ধান্ত জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়।
3: সংবাদটা শোনার পর থেকে কিছুই ভালো লাগছে না ভাইয়া।
2: নিজেকে স্বাভাবিক করে নে, পরিস্থিতি কখন কি ঘটিয়ে দেয় কেউ বলতে পারবে না।
3: খুব ভালো লাগছে না ভাইয়া।
2: তুই তরতাজা সংবাদ পেয়ে কষ্ট পাচ্ছিস, আর আমি বাসি সংবাদ শুনে ভীষণ কষ্ট পেলাম আজ।
3: কোন সংবাদ ভাইয়া?
2: তোর তো অনিকের বাবার সাথে সেদিনও কথা হলো, অথচ।
3: অথচ কি ভাইয়া?
2: ফেসবুক ঘাটতে গিয়ে দেখি আমার বন্ধু বাবলার আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।
3: তোমার সেই বন্ধু না, 3 বছর আগে ঢাকা ছেড়ে চট্টগ্রাম চলে গেছে আঙ্কেলের চাকরিতে ট্রান্সফার হওয়ার কারণে?
2: তাই তো মাঝখানে যোগাযোগ হয়নি, আজ যখন সংবাদটা ফেসবুকে দেখলাম তখন আমার কেমন যে লেগেছে।
3: হ্যাঁ সত্যি ভাইয়া, ভীষণ কষ্টের সংবাদ।
2: এমন এক পরিস্থিতিতে জানলাম যে আঙ্কেল আন্টিকেও কিছু বলতে পারছি না।
3: কেন?
2: বুঝলি না, এখন কিছু বলা মানে যে কাটা শুকিয়ে গেছে তাকে আবার তাজা করা। আমি তো তোর চেয়েও অসহায় রে।
3: হ্যাঁ ভাইয়া, আমি তো ওদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছি,
2: এই জন্যই তো তোর বুকটা খানিকটা হালকা। কিন্তু আমার অবস্থা দেখ।
3: তাহলে কি করবে ভাইয়া?
2: কি আর করব, কিছু যন্ত্রণা নির্বাক করে দেয়, বুকটা ফেটে যায়, পরিস্থিতি মেনে নিতে হয়।
3: থাক ভাইয়া, মন খারাপ করো না।
2: মৃত্যু এমন এক সত্য যেখানে একবার পৌঁছে গেলে তাকে আর কোনো মূল্যেই ফিরিয়ে আনা যায় না।
3: হ্যাঁ ভাইয়া ঠিক তাই।
2: এই জন্যই বলা হয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, শ্বাস থেমে গেলে মানুষ একেবারে চির নিরুপায় হয়ে পড়ে।
3: থাক ভাইয়া আর বলো না, চলো আমরা কথার প্রসঙ্গ পরিবর্তন করি।
2: সেই ভালো, সত্য থেকে পালিয়ে বেড়াই বরং।
3: হ্যাঁ তাই চলো।

0: তমা, ঘুমিয়ে পড়েছ?
1: তুমি যেদিন থেকে আমার তাহমিনা নামটি ভেঙে আমাকে তমা বলে ডাকা শুরু করলে, সেদিন থেকে সত্যি সত্যি আমি যেন আর তাহমিনা নেই।
0: তাহলে কি তোমার আক্ষেপ আছে তমাটাকে?
1: না, আমি জেনে গেছি মেয়েরা কাঁদা মাটির পাত্র।
0: কেমন করে?
1: মেয়েরা কখনো বাবা মায়ের সংসারে, কখনো স্বামীর সংসারে, কখনো সন্তানের সংসারে।
0: শোনো তোমা, এটা আসলে সৃষ্টিকর্তার একটা সিস্টেম বলতে পারো। তবে সৃষ্টিকর্তার এই অপার দানকে এটা ভেবে পজিটিভলি ভাবতে পারো যে তিনটি প্রজন্মকে শাসন করে যাচ্ছ কোনো বিরোধিতা ছাড়া।
1: সে তুমি মন্দ বলনি, আসলে এটাই নারীকুলের সবচেয়ে বড় সান্ত্বনা। তবে সমাজ সংসারে মেয়েদেরকে প্রথমে বাবা, তারপর স্বামী, পরে সন্তান, যে যেমন দেখতে চায় মেয়েরা তেমনই হয়ে ওঠে।
0: তবু তোমরাই দামি, তোমাদের খুশির জন্য পুরুষ কখনো সিংহ পুরুষ, কখনো আসামিও হতে পারে।
1: দেখো, যাদের নিয়ে বসবাস তাদের খুশির যত্ন নিলে জীবন এমনিতেই শান্তিময় হয়ে ওঠে।
0: কিন্তু আমরা যে নিজের খুশি খুঁজতে গিয়ে সব গুলিয়ে ফেলি,
1: এজন্যই তো জীবন জীবনের সঠিক মূল্য পায় না, ইচ্ছেরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।
0: ইচ্ছে নিয়ন্ত্রণ করি কিভাবে? তুমি কাছে এলেই তো সব এলোমেলো হয়ে যায়।
2: জানো বাবা, আজ একটা আজব ঘটনা দেখলাম রাস্তায়।
0: কি রকম?
2: মানুষের জন্য মানুষের মানবতা নেই, অথচ এক অটোরিকশায় পা আটকে যায় একটা কুকুরের।
0: তারপর
2: কুকুরটা চিৎকার করতেই আশেপাশের সব কুকুর এসে চিৎকার করতে শুরু করলো।
0: বুঝলি সাহস? এর নাম একতা, একজনের জন্য অন্যজন ঝাঁপিয়ে পড়া।
2: এই রিক্সাওয়ালা তো প্রায় এক প্রকার দিশেহারা হয়ে পড়েছিল।
0: উন্নত দেশে তো প্রাণীদের অ্যাক্সিডেন্ট করলে জেল জরিমানা হয়।
2: এই জন্যই তো বলি, উন্নত দেশগুলোর নিয়ম কানুন, মানুষে মানুষে সহমর্মিতা, মানবতা, পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্যাপ্ত কাজের সুযোগ, সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে বাবা।
0: আমাদের দেশেও কম কিসে, দিনে দিনে আরো উন্নত হবে।
2: বাবা, আমাদের দেশে কাজের সুযোগ এতই সীমিত যে মেধাবীরা সবাই এখন উন্নত দেশগুলোর দিকে ঝুঁকছে।
0: শোনো বাবা, আমাদের দেশে কর্মসংস্থানের চেয়ে কর্মীর সংখ্যা অনেক বেশি হয়ে পড়েছে, তাই শুধু মেধাবীরা নয়, সবারই কাজের সুযোগ সীমিত হয়ে পড়ছে। তবে সরকারও বসে নেই, খুব দ্রুত এর সমাধান করবেন ইনশাল্লাহ।
2: বাবা, দেশে দক্ষ জনশক্তি, সুষ্ঠু পরিকল্পনার অভাব ছিল, এ কারণেই মেধার মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না।
0: তোমাদের মতো মেধাবী ছাত্রদের এ দেশে প্রয়োজন, অথচ তোমাদের বাইরে যাওয়ার মন মানসিকতা বেশি।
2: কি করব বাবা, অর্থবিত্ত কে না চায়, দরিদ্র জীবন দেখে দেখে অতিষ্ঠ হয়ে উঠেছি।
0: ওখানেই যত ভয়, দেশের ছেলে দেশকে নিয়ে ভাবে না, ভাবনা ধন সম্পদের।
2: বাবা তুমি যাই বলো, আমি স্কলারশিপ নিয়েই দেশের বাইরে যাব।
0: ইঞ্জিনিয়ারিং পড়ছ, সরকারিভাবে চান্স পেয়েছ, এটা কম কিসের?
2: কিন্তু বাবা, এদেশে ভবিষ্যৎ কোথায়? আমাকে সামনে এগিয়ে যেতে বাধা দিও না প্লিজ।
0: তুমি এখন বুঝবে না দেশ আর দেশের মানুষের টান।
2: ওহ, বাদ দাও তো বাবা এসব, চলো বাইরে গিয়ে বরং ব্যাডমিন্টন খেলি।
0: খেলবি?
2: হ্যাঁ
0: চল।
2: চলো বাবা।
3: সাহস, এই সাহস, শোনো, তোমার সাথে কিছু কথা আছে।
2: বলো, কি বলবে?
3: আরে বাবা, এত তাড়া কিসের, চলো না ওদিকটাই গিয়ে বসি।
2: না রে ভাই, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমি বাসায় যাব।
3: এ কেমন ছেলে রে বাবা, শুধু খাই খাই করে, চলো আমি তোমাকে খাওয়াবো।
2: তোমাকে খাওয়াতে হবে না, আমি বাড়িতে গিয়েই খেয়ে নেব। তা তুমি কি বলতে চাও বলে ফেলো তো।
3: আরে বাবা, এভাবে কি বলা যায়, চলো না কোথাও বসি।
2: আমি এখন বসতে পারবো না, তুমি যা বলার হাঁটতে হাঁটতে বলো।
3: ঠিক আছে, তাই হোক। আমি আসলে বলতে চেয়েছিলাম, পাশ করার পরে কি করবে, কিছু ভেবেছো?
2: ও, এই কথা? কি আর করব, চাকরি বাকরি কিছু একটা করব হয়তো।
3: মানে কি, তোমার কি বড় হওয়ার কোনো স্বপ্ন নেই? তুমি কি আর উপরে উঠতে চাও না, গাড়ি চড়ার ইচ্ছে নেই তোমার?
2: শোনো চৈতি, আমরা সাধারণ মানুষ, আমাদের বড় বড় স্বপ্ন দেখা ঠিক না।
3: সাহস, তুমি এসব কি বলছো? তুমি ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করবে, স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাবে, বিদেশে পড়াশোনা করবে, আমারও তাই ইচ্ছে।
2: বলো কি, আমি স্কলারশিপ নিতে পারবো? আমি বিদেশে পড়াশোনা করতে পারবো? এটা কি চাইলেই পাওয়া যায়?
3: কেন যাবে না, অবশ্যই যাবে। তুমি ভালো স্টুডেন্ট, তুমি অবশ্যই পারবে। তবে তার জন্য তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তুমি যদি চাওয়ার মতো চাও তাহলে সেটা তুমি পাবেই, এটা আমার বিশ্বাস।
2: তোমাকে অনেক ধন্যবাদ চৈতি, আমি আসলে এভাবে ভাবিনি কখনো। তুমি তাহলে এখন যাও, পরে আবার কথা হবে, কেমন?
3: আচ্ছা, আমি যাচ্ছি। তুমি বিষয়টি ভেবে দেখো, কিন্তু ভুলে যেও না আবার।
2: আরে না না, আমি আজই বাবা মাকে বলবো।
3: আহারে, এ তো দেখছি বাবা মায়ের ওবিডিয়েন্ট কোলা।
1: বাপ বেটা, ঘরের কোণে কি করছো?
4: বাবা আর আমি দাবা খেলছি মা।
1: হ্যাঁ, তা তো খেলবেনই, আপনি তো হয়েছেন পড়াচোর। সাহসের মতো একটু পড়াশোনাতে মনোযোগ দেন, কেমন?
0: তোমার সাহসের কাঁধে ভূত চেপেছে, স্কলারশিপ নিয়ে দেশের বাইরে গিয়ে বিরাট বড়লোক হবে সে।
1: সে কি, তুমি ফান করছো না তো? ও আমাকে তো কিছু বলেনি। না না, আমি ওকে ছাড়া থাকবো কেমন করে?
4: মা, তুমি অত ভাবছো কেন? ভাইয়া বলেছে ওখানে গিয়ে তোমাকে, বাবাকে, আমাকে নিয়ে যাবে।
1: তাই নাকি? তাহলে তুমিও ওই একই পথের পথিক হতে চাইছো? আমিও চাই, আমরা যেখানেই থাকি সবাই যেন একসাথে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, তা বেশ বলেছো।
0: তুমিও কি ছেলের মতো টাকার পাহাড় গড়তে স্বপ্ন দেখতে শুরু করলে?
1: কি করব বলো, নিজেরা তো সংসারের জন্য খেটে খেটে মরছি, এখন ছেলে দুটো আমাদের মতো ধুঁকে ধুঁকে জীবন যাপন করবে, মা হয়ে সেটা চাইতে পারি না।
4: ভাইয়া আরো বলেছে আমাকে IELTS পরীক্ষায় ভালো স্কোর করতে হবে।
0: যাও যাও, আমি গ্রামের ছেলে, মাটির গন্ধ এখনো শরীর ছুঁয়ে আছে, আমি এই মাটি ছেড়ে কোথাও যেতে পারবো না। তোমাদের আগেই জানিয়ে রাখছি, এই মাটিতেই আমি মরতে চাই।
1: হয়েছে হয়েছে, ঘাটতারা স্বভাব যে কোনোদিন যাবে না সেটা আমার বোঝা হয়ে গেছে। ছেলেকে দাবা খেলা না শিখিয়ে দয়া করে লেখাপড়াটা ভালো করে শেখাও।
0: শোনো তোমা, আমাদের দেশের মেধাগুলো সব বিদেশে পাড়ি জমাচ্ছে, এতে করে বিদেশিরা উন্নয়ন করছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। কতজনকেই তো জ্ঞানের আলো দিলাম, তাতে কি হয়েছে? যে যেমন চায় সে তেমন বোঝে।
1: এবার তোমার পুচকো ছেলেটাকে একটু জ্ঞানের আলো দাও, কবে যে পড়ার গুরুত্ব বুঝবে।
0: বুঝবে বুঝবে, এত ভেবো না তো, সময় হলে সবই শিখতে আগ্রহী হয়ে উঠবে।
3: কি ব্যাপার সাহস, মন খারাপ মনে হচ্ছে? কোনো টেনশন?
2: হ্যাঁ চৈতি, আমি দেশের বাইরে যাই, বাবা মা কেউ চায় না, বিশেষ করে বাবা তো একেবারেই না।
3: শোনো, ওনারা এদেশেই মানুষ হয়েছে, এদেশের কালচারে নিজেদের তৈরি করেছেন, কিন্তু এখন যুগের পরিবর্তন হয়েছে, এটা ওনাদের বোঝাতে হবে, দেখবে ঠিকই বুঝবে।
2: চৈতি, আমি যতটা সম্ভব ম্যানেজ করার চেষ্টা করছি। আমাদের নিম্নবিত্ত পরিবার, বাবা মা দুজনে মিলে উপার্জন করে আমাদের দুই ভাইয়ের লেখাপড়া চালাচ্ছেন।
3: আরে বোকা, তুমি স্কলারশিপ নিয়ে গেলে তো বেশি টাকা লাগবে না, তাছাড়া আমি তো আছি, প্রয়োজন হলে আমিও হেল্প করতে পারি, অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে।
2: সেটা হয়তো লাগবে না, বাবা ম্যানেজ করে নেবেন, শুধু মাকে দিয়ে বাবাকে রাজিটা করাতে পারলেই সেটা সম্ভব হয়ে যাবে। আগে মাকে ভালো করে বুঝাতে হবে, আর যাই হোক মায়ের কথা বাবা ফেলতে পারবেন না।
3: তাহলে তো হলোই, আমি না হয় একদিন আন্টির সাথে দেখা করে আন্টিকে বুঝিয়ে বলবো।
2: আরে না না, তোমাকে বুঝাতে হবে না, আমার বাবা মা খুব ভালো, আমাদের দুই ভাইয়ের জন্য তারা সব করতে পারেন।
3: তবে আর চিন্তা কিসের, এখন শুধু দৌড়াতে হবে সাহস, শুধু দৌড়াতে হবে, মাকে বুঝিয়ে দাও তুমি পৃথিবীটাকে জয় করতে চাও।
2: হ্যাঁ চৈতি, তুমি ঠিকই বলেছো। আচ্ছা মা, কতদিন পর তোমার সাথে রিকশায় চললাম বলো তো?
1: কি করব বাবা, সময় যে মেলে না কাজের চাপে।
2: একদিন দেখবে মা, আমাদের আর কষ্ট থাকবে না।
1: হ্যাঁ রে সাহস, তোর বাবা বলল তুই নাকি বিদেশ যেতে চাস, আমি তোকে ছাড়া থাকবো কি করে বাবা?
2: আমাকে ছাড়া থাকতে হবে কেন মা, আমি গিয়ে সেটেল হয়ে সবাইকে নিয়ে যাব মা।
1: তুই আমাদের গর্ব, সবার কাছে সেই ছোট্টবেলা থেকেই তো শুনাম।
2: দেখো না মা, বাবা কোনোভাবেই বুঝতে চান না যে আমাদের এদেশে শুধু গুটি কয়েক মানুষেরা অঢেল সম্পত্তির মালিক, আর বাকিরা কত অসহায়।
1: তা তুই ঠিক বলেছিস।
2: জানো মা, গুটি কয়েকের সম্পত্তির সঠিক হিসেব নিয়ে যদি দরিদ্র মানুষের কাজে লাগানো যেত, তাহলে এ দেশটা যে কত সুন্দর হতো।
1: সেদিন যে কবে দেখব রে বাবা।
2: কি করে দেখবে মা, যার আছে তার আরও চাই।
1: যাই হোক, তুই মাথায় এসব চিন্তা ঢুকাস নে বাপ।
2: না, এ দেশে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির প্রতিযোগিতায় নামতে হবে, এত প্রতিযোগীর ভিড়ে সরকার কতজনকে চাকরি দেবে।
1: যাই করিস বাপ, কাজে বাক্যে সবসময় সৎ থাকবি, একটা ব্যবস্থা হবেই।
2: তুমি আমার জন্য দোয়া করো মা।
1: বাবা মায়ের মনে ছেলে মেয়েদের জন্য দোয়া আজন্মকাল নির্ধারিত থাকে বাবা।
2: চৈতি, এই রিক্সাওয়ালা ভাই দাঁড়াও তো, মা ভাড়াটা দাও। চৈতি এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এই যে এদিকে।
1: চৈতিটা আবার কে?
3: আরে সাহস, তুমি এখানে, উনি
2: আমার মা। মা, ও চৈতি আমার বন্ধু, আমার সাথেই পড়ে।
3: আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ মা, তুমি এখানে?
3: আমি ড্রয়িং এর জন্য কিছু সরঞ্জাম কিনতে এসেছি।
2: এই চৈতি, তুমি মাকে একটু বুঝিয়ে বলো তো বিদেশে পড়াশোনার কি কি সুবিধে।
3: আন্টি, আমিও স্কলারশিপের জন্য ট্রাই করছি।
1: আমি বুঝি মা, তোমরা তোমাদের মতো করে মানুষ হতে চাও, কিন্তু আমরা তো মা বাবা, আমরা সন্তানদের দূরে রাখতে চাই না।
3: আমার মা বাবাও প্রথমে চাননি আমি বাইরে যাই, এখন অনেক ছেলেমেয়েরাই যাচ্ছে, তাই আমার ভবিষ্যতের কথা চিন্তা করে তারা অনুমতি দিয়েছেন।
1: হ্যাঁ, তোমরা এখন বড় হয়েছ, ভালো মন্দ বোঝো, তাই তোমরা যদি ভালো মনে করো তাহলে করো। সাহস বাবা, আমার কোনো আপত্তি নেই, তোমার বাবাকে ম্যানেজ করো।
2: থ্যাংক ইউ মা। চৈতি, তোমাকেও ধন্যবাদ। মা চলো এবার, চৈতি যাই তাহলে।
3: ঠিক আছে, যাও, সাবধানে যেও।
2: আরে বাবা, কখন এসেছ, বসো।
0: সাহস, এই গরম দুধটা খেয়ে নে, শরীরে এনার্জি পাবি।
2: আগে বসো তো বাবা, এই চেয়ারটাতে বসো। আচ্ছা বাবা, তুমি কি আমার উপর রাগ করেছ?
0: না রে খোকা, কোনো বাবা মা সন্তানের উপর রাগ করে দীর্ঘ সময় থাকে না।
2: বাবা, তুমি রোজ জেগে থেকে আমার যত্ন করো, দুধ ডিম চা করে খাওয়াও, তোমার কষ্ট হয় না?
0: কষ্ট হবে কেন, তুই যে আমার অহংকার, তোর দাদা বাড়ি নানা বাড়ি সবাই তোকে উদাহরণ দেয়।
2: আমি কি এমন করেছি?
0: তোর চিন্তা চেতনা, ভদ্রতা, লেখাপড়ার গুণ সবাইকে মুগ্ধ করেছে রে খোকা।
2: বাবা, আমি জানি তুমি আমায় নিয়ে চিন্তিত থাকো।
0: জানিস খোকা, যখন ভাবি তোদের বয়সী মেধাবী সন্তানদের মনে স্বদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবার ভাবনা আসে, তখন এদেশের অবস্থা কি হবে, কে দেশটাকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে নিয়ে যাবে।
2: আচ্ছা বাবা, তুমি কি দেখো না মায়ের কষ্ট, সেই ভোরে রাজান থেকে শুরু হয় কাজ, ঘরের কাজ, স্কুল, টিউশন, তুমিও তো স্কুল সেরে যখন যেভাবে পারো টিউশন নিয়ে থাকো।
0: শহরে দুটো ছেলে মেয়েকে নিয়ে খেয়ে পড়ে ভালোভাবে থাকা যে কষ্টকর খোকা।
2: কত কষ্ট করে একটা ফ্ল্যাট কিনলে, অথচ টাকার জন্য মর্গেজ দিয়ে রেখেছ, আর নিজেদের ভাড়া বাসায় থাকতে হয়।
0: এই তো আর কিছুদিন, তোর ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হলেই আমাদের কষ্ট ঘুচবে।
2: বাবা, আমি তো দেখেছি অর্থের কষ্টের জন্য তোমার সকল ইচ্ছে আনন্দ জলাঞ্জলি দিয়ে যাচ্ছ, তাই তো আমাকে টাকা উপার্জনের স্বপ্ন দেখতে হয়।
0: তোরা ভালো থাকলেই আমি ভালো থাকি রে বাবা।
2: তুমি ভেবো না বাবা, আমি গুছিয়ে নিতে পারলেই স্বাধীনের সব দায়িত্ব আমি নিয়ে নেব, তোমরা শুধু রিল্যাক্স করবে।
0: সেদিন দেখার ভাগ্য হবে রে খোকা।
2: কি যে বলো না বাবা, এখন যাও, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো তো।
0: তুই কখন ঘুমাবি?
2: আমি আর একটু পড়াশোনা করি, স্কলারশিপটা তো ধরতে হবে বাবা।
0: আচ্ছা পড়, আমি ওই পাশের রুমে আছি, কিছু লাগলে ডেকে দিস খোকা।
2: তুমি ভেবো না তো বাবা, গিয়ে শুয়ে পড়ো।
0: আচ্ছা যাচ্ছি।
4: আচ্ছা ভাইয়া, তোমরা যে বলো আমাদের দেশে কর্মসংস্থানের অভাব, কিন্তু বাবা মা দুজনেই তো চাকরি করে।
2: তুই যেটা বুঝেছিস সেটারও যুক্তি আছে, তবে দেখ আমাদের বাবা সবগুলো একাডেমিক পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েও কোথাও তার পছন্দ মতো চাকরি না পেয়ে অবশেষে বাধ্য হয়ে তাকে আজ চাকরি করতে হচ্ছে একটা হাই স্কুলে। আর মায়ের কথা বললি না, মা তো সংসারের চাহিদা মেটাতে উপায়ন্তর না পেয়ে শেষে বাধ্য হয়ে কিন্ডারগার্টেনে চাকরি নিয়েছেন।
4: তো সমস্যা কি? আমাদের তো ভালোই চলে যাচ্ছে।
2: আমাদের তো ভালোই চলে যাচ্ছে, কিন্তু একবার কি ভেবে দেখেছিস বাবা মায়ের কথা? তাদের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে যাচ্ছেন, তাই তো হয়তো আমরা ভালো আছি।
4: ভাইয়া আমি তো এভাবে ভাবিনি কখনো।
2: শোন, উন্নত দেশগুলোর কেউ বসে নেই, সবাই কর্মের ভেতরে থাকে, তবে তারা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পেয়ে যায়, তাই তাদের চাহিদা পূরণ হয়ে যায় সহজেই। উন্নত দেশগুলোর মানুষেরা কোনো কিছু করার আগে একটা সুষ্ঠু পরিকল্পনা করে নেয়, যার কারণে তারা এত উন্নত।
4: তাহলে সুষ্ঠু পরিকল্পনাই আসল কথা, তাই না ভাইয়া?
2: ঠিকই বলেছিস, তবে সুষ্ঠু পরিকল্পনার সাথে বাস্তবায়নও জরুরি, উদ্যোগ উদ্যমী হওয়াও প্রয়োজনীয়।
4: তুমি দেশের বাইরে যাবে কবে?
2: আমাদের তো অত টাকা নেই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে চলে যাব, স্কলারশিপটা হোক, হয়ে গেলেই যাব।
4: যদি স্কলারশিপটা না পাও?
2: ইন্টেনশন প্রবল হলে সব পাওয়া যায়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল। আর কেউ যদি পারে আমিও পারবো।
4: যদি ভাগ্য ফেবার না করে?
2: শুধু ভাগ্যের দুহাই দিয়ে থেমে যাবার ব্যক্তি আমি নই, ইচ্ছে আর প্রচেষ্টা আমার আছে, এটাই মুখ্য বিষয়। আর কেউ যদি প্রবল চেষ্টা করেন কিছু করার, সেটা ঘটবেই ঘটবে।
4: আমি অত কিছু ভাবতে পারবো না।
2: শোন, তোকে একটা কাজ অবশ্যই করতে হবে, ওটা হচ্ছে ইংরেজিতে পারদর্শী হতে হবে, তাহলেই সব দেশে টিকে যাবি।
4: আমরা ক্যাম্পাসে এসে গেছি।
2: হ্যাঁ হ্যাঁ, চল নেমে পড়ি, তুই এগোতে থাক, আমি রিক্সা ভাড়া দিয়ে আসছি।
4: আচ্ছা ভাইয়া।
0: আজ সবজির বাজারে গিয়ে তোমার মুখটা মনে এসে গেল তোমা।
1: সবজির বাজারে কেন?
0: তোমাকে প্রথম যেদিন বউ করে ঘরে আনলাম সেদিন একেবারেই ওই কচি সবজির মতো লক লক করছিলে।
1: চারিদিকে এত বৈচিত্র্যের কিছু থাকতে,
0: শরীর মন সুস্থ সবল ও সতেজ রাখতে সবজি যে কত প্রয়োজন তা তুমি জানো না?
1: কেন জানবো না, অবশ্যই জানি।
0: তুমিও আমার জীবনে ভীষণ প্রয়োজন, আমার মনটাকে সতেজ রাখতে।
1: এই শুরু করলে আবার, যাও যাও ভণ্ডামি রাখো।
0: তোমার শোনো শোনো, দুষ্টুমি নয়, সিরিয়াসলি বলছি, বাজারে এখন নানা ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে, কম দামে এসব শাকসবজি আমাদের পুষ্টি চাহিদা পূরণ করবে অনায়াসে।
1: দেশের আজ এই অবস্থা কেন, এর জন্য দায়ী কে? এ আমরাই। এদেশে তো প্রচুর অনাবাদি জমি রয়েছে,
0: কিন্তু মানুষ এসব জমি ফেলে শহরমুখী হচ্ছে অর্থান্বেষণে,
1: আর এভাবে শহরে বেড়ে যাচ্ছে জনসংখ্যার চাপ, কর্মসংস্থানের অভাব দেখা দিচ্ছে, বাসস্থানের অভাব, খাদ্যের অভাব।
0: শুধু কি তাই, অতিরিক্ত মানুষের চাপে যোগাযোগের ক্ষেত্রে ট্রাফিক জ্যাম সৃষ্টি করছে, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে সমস্যা হচ্ছে।
1: আমাদের জনশক্তি এখন কর্মসংস্থানের অভাবে পথভ্রষ্ট হচ্ছে, এটা যে আমাদের জন্য কি লজ্জার বিষয়।
0: শুধু লজ্জার না, বড় কষ্টেরও।
1: আমাদের ঘরে ঘরে সচেতনতা বাড়াতে হবে, জেগে উঠতে হবে সবাইকে, উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে।
0: শুধু পরিকল্পনা নয়, পরিকল্পনার বাস্তবায়নও করতে হবে।
1: তা আপনি এত কাছে আসছেন কেন জনাব?
0: বুঝলে না, মন ভালো থাকার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি।
1: থাক থাক, আর আপনাকে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে না, নিজেও তো বাড়ির পাশে পতিত জমিটুকুতে শাকসবজি বা ফল ফলাদির দু একটা চারা লাগাতে পারো।
0: হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি কিন্তু এভাবে ভেবে দেখিনি।
1: তা ভাববে কেন, মাথায় তো শুধু কুবুদ্ধি ঘুরপাক খায়।
0: ও তাই? না ঠিক আছে।
1: এই কি ব্যাপার, এতেই রাগ?
0: না কেন রাগ করবো, আমি কি তোমার মতো বোকা নাকি? সুবিধা অসুবিধা থাকতে পারে না?
1: ও গুড, ভেরি গুড। আমি আসলে এখানেই সুখী যে তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি।
0: আর আমিও তোমাকে ভীষণ ভালোবাসি তোমা।
1: এই রিক্সা যাবেন?
5: কই যাইবেন?
1: আজিমপুর গার্লস স্কুল।
5: জি, 80 টাকা লাগবো।
1: 60 টাকা দেবো, যাবেন?
5: না পা।
1: আচ্ছা 70 টাকা, চলেন।
5: আচ্ছা উঠেন।
1: কাঁচা বাজারের মতো তোমরাও দর করতে শিখে গেছো।
5: হা পা, দেখেন না, কদিন আগে মাংসের দাম কমতেই অন্য সব কিছুর দাম কইমা গেল, আবার মাংসের দাম বাড়তেই সব কিছুর দাম বাইরা গেল।
1: আরে ভাই, বাজারে না হয় শাকসবজি বয়কটের কারণে দাম কম বেশি হতে পারে, কিন্তু তোমাদের রিক্সা ভাড়া বাড়ে কমে কেন?
5: বুঝলেন না পা, বাজার দর বাড়লে তো আমাদেরও আয়ের পরিমাণ বাড়াইতে হয়, নইলে বেশি দাম দিয়া কিনবো কেমনে?
1: বুঝলাম রে ভাই, খুব ভালো করেই বুঝলাম। বাজারে কাঁচামালের সংকটের কারণে দাম বাড়বে আর তোমরা বেশি দাম দিয়ে কিনবে, আর সেই বাড়তি টাকাটা যাবে আমাদের পকেট থেকে, তাই তো?
5: আপা, আপনারা তো পয়সাওয়ালা মানুষ, আপনাদের কিছু টাকা বেশি লাগলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা
1: তোমরা গরিব, তাই তো? কিন্তু আমরা যে পয়সাওয়ালা সেটা কেন মনে হলো?
5: আপা, আপনার কথাবার্তা আচার ব্যবহার দেখেই বুঝতে পারছি আপনি কোনো ভালো ফ্যামিলির মেয়ে।
1: ও আচ্ছা, শোনো, মানুষের চেহারা ব্যবহার আচার দেখে ভালো মানুষ নির্ণয় করা যায় না রে ভাই, অনেক খারাপ মানুষও আছে দেখতে অনেক সুন্দর, আর ব্যবহার আচার কথাবার্তা দেখতে সুন্দর বলেই যে তাদের অনেক টাকা পয়সা আছে সেটা কিন্তু ঠিক না।
5: আপনি ঠিকই বলছেন আপা, কিন্তু আপনারে দেখা।
1: না রে ভাই, আমি অতি সাধারণ পরিবারের একজন মানুষ, টাকা পয়সা অত নাই আমাদের, তবে পরিবারটা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
5: হ্যাঁ আপা, পরিবারে সবাইরে নিয়া ভালো থাকতে পারলে সেইটাই বড় সুখ।
1: তোমার তো দেখছি বেশ বুদ্ধি, তা রিক্সা চালাও কেন, লেখাপড়া করনি?
5: SSC পাশ করছিলাম।
1: কোনো চাকরির চেষ্টা করনি?
5: তখন ভাবছি মামা চাচা টাকা ছাড়া চাকরি হয় না, তাই চাকরির চেষ্টাও করি নাই।
1: আরে বোকা, মেধা দিয়েও চাকরি হয়, পড়ালেখা ছাড়লে কেন?
5: কৃষক বাবা যতখানি পারছে করাইছে, তাছাড়া তখন শিক্ষার গুরুত্ব বুঝি নাই।
1: সময়ের কাজ ঠিক সময়ে না করলে তার হয় না।
5: হ্যাঁ আপা, সময়ের মূল্য বুঝি নাই বইলাই তো আজ এই খেসারত দিতাছি।
1: যাই হোক, কাজ তো কাজই, এই কাজটাও তো কাউকে না কাউকে করতেই হতো, যে করতো সেও তো একজন মানুষ।
5: হ্যাঁ আপা, তাই তো, একলা কষ্ট পাইলেও পরে মন রে বুঝাই, যা ঘটে ভালোর জন্যই ঘটে।
1: শরীর মন সুস্থ সবল থাকা দিয়ে কথা।
5: আপা, আমরা আইসা গেছি।
1: হ্যাঁ, এই নাও তোমার ভাড়া নাও, ভালো থেকো ভাই।
5: আচ্ছা আচ্ছা, আপনিও ভালো থেকেন।
0: সাহসের স্কলারশিপের তালিকায় নাম এসে গেছে, তাই না তোমা?
1: ছেলে আমার মহা খুশি, তুমি খুশি হওনি?
0: সন্তানের খুশিতে কোন বাবা খুশি না হয়?
1: আনুষাঙ্গিক খরচের টাকাও তো মেলাতে হবে।
0: সে তুমি ভেবো না, আমাদের ফ্ল্যাটটা মর্গেজ দিয়ে আমরা ভাড়া বাসায় চলে যাব।
1: নিজের ফ্ল্যাট করে ফ্ল্যাটেও বাস করা হলো না।
0: ভেবো না, মর্গেজ দিয়ে যে টাকা নিব তা আবার ঘুচিয়ে ফ্ল্যাট ছাড়িয়ে নিব।
1: তোমার মুখটা শুকনো কেন গো?
0: আমি তো তোমাদের মতো বিদেশি টাকার স্বপ্ন দেখিনি, তাই ছেলেকে দূরে পাঠাতে ইচ্ছে করছে না।
1: দেখো, আমাদের কষ্টের কথা ভেবে ওদের ভবিষ্যৎ তো নষ্ট করতে পারি না, তাছাড়া আজকাল দেশের টাকায়
0: বাড়ি গাড়ি হয় না, তাই তো? হলেও ধুকে ধুকে জীবন শেষ।
1: এজন্যই বলছি দুশ্চিন্তা করো না, ওকে পাঠিয়ে দাও।
0: তোমাদের যেমন খুশি, আমি সব ব্যবস্থা করছি। সাহসকেও সব গুছিয়ে নিতে বলো।
1: হ্যাঁ, আগামীকালই বলবো, তুমি এখন ঘুমিয়ে পড়ো।
0: হ্যাঁ চলো, এই তো জীবন, না চাইলেও অনেক কিছু মেনে নিতে হয়, কারো না কারো মুখের হাসির জন্য।
1: এখন একটু ঘুমাও প্লিজ।

0: হ্যালো জ্যোতি, কি হয়েছে, এত রাতে ফোন করেছো কেন?
1: আরে তুমি তো আজব মানুষ।
0: আমি আবার কি করলাম?
1: কাল সকালে আমরা ফ্লাই করছি, তাই না?
0: হ্যাঁ তা করছি, তো কি হয়েছে?
1: তো তুমি একটা ফোন দেবে না?
0: আহা, ফোন দেওয়ার কি আছে, তোমার সাথে তো এয়ারপোর্টে দেখা হবেই।
1: এটা কোনো কথা হলো সাহস? আমরা কখন বেরোবো, কিভাবে যাব?
0: কিভাবে আবার? আমি আমার মতো যাব, তুমি তোমার মতো করে যাবে।
1: সাহস কি বললে? থাকো, তোমার সাথে আর কোনো কথা নেই, যাও তুমি।
0: চৈতি, হ্যালো হ্যালো, ফোনটাই কেটে দিল।
2: ভাইয়া, ওটা কে?
0: কোনটাকে?
2: আরে তোমাকে যে ফোনে শাসাচ্ছিল।
0: ওরে পাজি, তুই তাহলে জেগে জেগে ঘুমাচ্ছিলি?
2: ও কান ছাড়ো ভাইয়া, লাগছে তো, মাকে বলে দিব। কিন্তু
0: কি বলবি রে পাজি, ঘুমা ঘুমা তাড়াতাড়ি।
2: ঘুমাচ্ছি ঘুমাচ্ছি, তুমিও ঘুমিয়ে যাও ভাইয়া।
0: হ্যারে স্বাধীন, তোর সাথে আবার কবে ঘুমাবো জানি না। আয় তো ভাই, বুকে আয়
2: ভাইয়া।
3: বাবা, তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমাদের টাকা উপার্জনে যে কষ্ট করতে দেখেছি, সে কষ্ট নিয়ে জীবন কাটাতে চাইনি।
4: সাহস, নিজের যত্ন নিস, টাকা উপার্জনের রাজ্যে হারিয়ে যাস নি খোকা।
3: মা, তুমি কাঁদছো?
5: সব সময় নিজের যত্ন নিবি, খবর জানাবি।
2: ভাইয়া, তোমাকে ছাড়া আমি থাকবো কেমন করে?
3: আরে ধুর পাগল, মাত্র তো কিছুদিন, তুই HSC দিয়ে IELTS দিতে দিতে সবাইকে নিজের কাছে নিয়ে যাব।
2: সত্যি ভাইয়া?
3: হ্যাঁ রে সত্যি। মা, তুমি এবার ওকে সামলাও তো।
5: আরে চৈতি, তুমি?
6: হ্যাঁ আন্টি, আমিও আজ চলে যাচ্ছি।
5: হ্যাঁ রে সাহস, তুই তো বললি না চৈতিও যাচ্ছে আজ।
3: মানে
4: তুমি ওকে চিনো তো মা?
5: হ্যাঁ, ও চৈতি সাহসের বন্ধু, ওরা একসঙ্গেই পড়ে।
4: যাক, তাহলে তো ভালোই হলো, দুজন দুজনের খোঁজ খবর রাখতে পারবি।
6: আন্টি, উনি
5: তোমার আঙ্কেল, সাহসের বাবা।
6: আসসালামু আলাইকুম আঙ্কেল।
4: ওয়ালাইকুম আসসালাম। মা, তোমরা তো মনে হয় একই সাথে একই জায়গায় যাচ্ছ।
6: জি আঙ্কেল, আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, একই এলাকায় থাকব।
4: যাক, চিন্তামুক্ত হলাম। তা তোমার বাবা মা কেউ আসেননি?
6: না আঙ্কেল, আমার বাবা মা বিশ্বাস করেন যার যার নিজের দায়িত্ব তাকেই নেওয়া উচিত।
4: বলো কি, তুমি একটা মেয়ে হয়ে?
6: মা বাবা সেটা মানতে রাজি না, তারা মনে করেন ছেলে হোক আর মেয়ে হোক সবাই সমান।
5: বাহ, চমৎকার ভাবনা, আসলে এটাই তো হওয়া উচিত।
4: তোমা, ওদের সময় হয়ে এসেছে।
3: বাবা মা, আমার জন্য তোমরা দোয়া করো, নিজেদের খেয়াল রেখো। আসি মা, ভালো থাকিস স্বাধীন।
5: তুই ভালো থাকিস খোকা।
4: ভালো থাকিস,
5: নিজের যত্ন নিস।
4: আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তোমা, চলো বাসায় যাই। খোকা এতক্ষণে বিমানে চড়ে গেছে।
2: চলো মা, আমরা বাসার দিকে রওনা হই।
5: হ্যাঁ চল।

0: তুমি কামাল না?
1: হ্যাঁ, কিন্তু আপনি?
0: আমি আসাদ, তোর বাল্য বন্ধু।
1: আসাদ? বাল্য?
2: ও আসাদ, আরে তোর কি অবস্থা?
0: আর বলিস না ভাই, ছেলেটার শোকে দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে গেছে।
2: কেন, কি হয়েছে? আসাদ চল বাসায় চল, কত বছর পর দেখলাম তোকে।
0: না রে ভাই, ডাক্তারের কাছে এসেছিলাম, বাড়ি যাব, তার চেয়ে ভালো হয় চল ওই চার দোকানে বসে চা খেতে খেতে কথা বলি।
2: হ্যাঁ তাই চল, এখানে বসি। বস ভাই, আমাদের দু কাপ চা দিন তো।
0: আগে বল তোর কি অবস্থা, কেমন আছিস?
2: আছি ভালো। বড় ছেলে বিদেশে আছে, লেখাপড়ার পাশাপাশি জব করছে, ছোটটা কলেজে।
0: সোনার সংসার তোর,

0: নিজেই করে, ওকে নিয়ে দুশ্চিন্তা ছেড়েই দিয়েছে।
1: আহারে, একটু অসাবধানতা কত বড় সর্বনাশের কারণ হতে পারে।
0: সেই থেকে বুকে ব্যথার রোগ নিয়ে ভুগছি।
1: যা হয়েছে তা ভুলে যা দোস্ত, নিজেরও যত্ন নিতে হবে রে।
0: হ্যাঁ রে, তোকেও তো দেখি কেমন নরম দেখাচ্ছে।
1: আমারও ভেতরে একটা যন্ত্রণা, বড় ছেলেটা দেশ ছেড়ে বাইরে থাকবে সে আমি চাইনি।
0: তোর ছেলে না খুব মেধাবী?
1: হ্যাঁ, সাহস। সবসময় আমাকে আর ওর মাকে অর্থের জন্য স্ট্রাগল করতে দেখেছে তো।
0: এ যুগের ছেলে মেয়েরা এমনই হয় রে দোস্ত, দেশপ্রেমের চেয়ে অর্থপ্রেম বেশি।
1: কি আর করার, ওদের সিদ্ধান্তে আমরা নিরুপায়, ওদের সুখের জন্যে আমরা সব পারি রে।
0: এবার গ্রামে এলে আমার বাড়িতে বেড়াবি।
1: সে তো যাওয়া যাবে, কিন্তু আজ আমার বাসায় থেকে জানা।
0: না রে ভাই, অন্য একদিন, চল আজ উঠি।
1: উঠবি? আচ্ছা চল উঠি।

0: একাই থাকতে পারে, নিজের যত্ন নিতে পারে, নিজের ভালো মন্দ বুঝতে শিখে গেছে।
1: তুমি কিন্তু একদম শুকিয়ে গেছো। দেখো, ছেলেদের তো আর সবসময় নিজের কাছে আগলে রাখতে পারবো না, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য ছেড়ে দিতে হবে। তুমি মন খারাপ করে থেকো না।
0: কি করবো বলো, ইচ্ছে ছিল ছেলেদের নিজের কাছে রেখে নিজের মতো করে মানুষ করব, যাতে তারা সুখে দুঃখে পাশে থাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু সেটা আর হলো না তোমা, সেটা আর হলো না।
1: তুমি এভাবে ভেঙে পড়লে চলবে? আমি তো মা, তুমি এমন করলে আমি কি করে থাকি সে কি তুমি বোঝো না? ওদের সুখটাই তো আমাদের চাওয়া। তুমি শান্ত হও প্লিজ।
0: তোমার চোখে স্বপ্ন বিদে

0: যা করার এদেশে থেকে করবে, কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে, কিছুই জানতে পারছি না। আমার মুখে তো কিছু যায় না তোমা।
1: তুমি এমন করে বলো না কামাল, আমি আর নিতে পারছি না। এবার একটু থামো, আমাদের একটা সন্তান দূরে আছে, আর একটা সন্তান তো আমাদের কাছেই রয়েছে, তাই না?
0: আমার কিছু ভালো লাগে না তোমা, কিসের যেন একটা শূন্যতা আমার ভেতরে কাজ করছে। আচ্ছা তোমা, আমি কি আমার ছেলেকে আমার কাছে পাবো তো?
1: কামাল, তুমি কি পাগল হয়ে গেলে? কি সব আজে বাজে কথা বলছো, তোমার ঘুমানো দরকার, প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করো।
0: আমার তো ঘুম আসছে না তোমা, কি করে ঘুমাবো?
1: ঠিক আছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি সব আজে বাজে চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, দেখবে সব ঠিক হয়ে গেছে। ঘুমাও প্লিজ।

0: হ্যালো ভাইয়া, কেমন আছো?
1: হ্যাঁ রে স্বাধীন, ভালো আছি রে ভাই। তুই কেমন আছিস? বাবা মা কোথায়? কেমন আছে তারা? তা তুই কি করছিলি রে?
0: আমি পড়ছি ভাইয়া, মা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে।
1: ডাক্তারের কাছে? কেন রে, কি হয়েছে বাবার?
0: বাবার বুকে ব্যথা। বাবা ডাক্তারের কাছে যেতে চাইছিল না, মা জোর করে নিয়ে গেল আমাকে পড়ার আদেশ দিয়ে।
1: কিসের ব্যথা আল্লাহই জানেন। হে আল্লাহ, হে রহমানির রহিম, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও আল্লাহ। স্বাধীন ভাই, তুই মাকে বলিস বাবাকে যেন ভালো ডাক্তার দেখায়, টাকার চিন্তা করতে না করিস কিন্তু।
0: আচ্ছা ভাইয়া, বলবো।
1: বাবা মা বাসায় আসার সাথে সাথে আমাকে মিস কল দিতে বলিস, আমি কথা বলে নেব।
0: ভাইয়া, তুমি বাড়িতে আসবা না? বাবাকে দেখে যাও।
1: আরে পাগলা, এটা কি ঢাকা শহর? মন চাইলো আর চলে আসলাম? এখান থেকে আসতে অনেক নিয়ম কানুন আছে রে ভাই। তুই বাবা মায়ের খেয়াল রাখিস, আর কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে জানাবি, কেমন? আর তোর কিছু লাগলে আমাকে কিন্তু বলবি।
0: আমার জন্য ল্যাপটপ পাঠিয়ে দিও ভাইয়া।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠাবো। ভালো থাকিস ভাই।
0: তুমিও ভালো থাকো ভাইয়া।
2: তোমা, তুমি কি সত্যি সত্যি ছেলের কাছে যেতে যাচ্ছ?
3: তুমিও যাবে, স্বাধীনও যাবে।
2: তাহলে আমি আমার বাড়িতে, মানে গ্রামের বাড়িতে চলে যাই। জীবনের শেষ কটা দিন ওখানেই কাটাতে চাই।
3: কি বলছো?
2: চাকরির আর আছে 6 মাস, অবসর নেবার পর আমি গ্রামে চলে যাব।
3: এসব যে তুমি কি বলছো! সাহস 3 বছর পর কেবল গুছিয়ে উঠছে, আর তুমি?
2: আমার যে দেশের বাইরে মন টানে না তোমা।
3: দেখো, নিজেকে অবুঝ করো না।
2: আচ্ছা, আমাকে একটু একা থাকতে দাও তো। বুকের ভেতরটা কেমন যেন ব্যথা ব্যথা মনে হচ্ছে।
3: বেশি খারাপ লাগছে।

0: দেখতে, চলো ডাক্তারের কাছে যাই।
1: না না, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে।
0: ঠিক আছে, বেশি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো।
1: আচ্ছা ঠিক আছে।

0: আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? বাবা এখন কেমন আছে?
1: ওয়ালাইকুম আসসালাম। আর বলিস না, তোর বাবা সারাক্ষণ কি যেন চিন্তা করে, আজকাল প্রায় বুকে ব্যথা হয়।
0: বাবাকে তুমি বুঝিয়ে বলো মা, কিছুদিন গেলেই আমি সিটিজেনশিপ পেয়ে যাব, পরে সবাইকে একসাথে নিয়ে আসব।
1: তোর বাবা তো বাইরে যাবার নামই শুনতে পারে না, এখন বল আমি কি করি।
0: তুমি তো বাবাকে জানো, আমি আসার পর প্রাণ খুলে আমার সাথে কথাও বলেনি।
1: আমারও ভাবনা তোর বাবাকে নিয়েই।
0: আচ্ছা ঠিক আছে মা, বেশি চিন্তা করো না তুমি, আমি শীঘ্রই বাবার সাথে কথা বলে নেব।
1: নিজের খেয়াল রাখিস কিন্তু।
0: ঠিক আছে মা, রাখবো, তোমরাও ভালো থেকো।
2: তমা, আমি শ্বাস নিতে পারছি না তমা।
3: কি হয়েছে, কি হয়েছে তোমার, এত ঘামছো কেন? পানি দেব?
2: স্বাধীনকে ডাকো, আমার আর সময় নেই।
3: কি হলো, কি বলছো তুমি?
2: স্বাধীনকে ডাকো।
3: চুপ করো স্বাধীন, স্বাধীন।
4: এই কি হয়েছে মা? কি
3: দেখ, তোর বাবা যেন কেমন করছে বাবা।
2: স্বাধীন, স্বাধীন কাছে বাবা, তোর মাকে দেখিস বাবা, আমি আমি তোর জন্য কিছু করতে পারলাম না রে।
4: বাবা চুপ করো, আমি এখনই অ্যাম্বুলেন্স ডাকছি।
3: স্বাধীন, স্বাধীন, তোর বাবা কথা বলছে না কেন?
4: মা তুমি ভেবো না, এখনই অ্যাম্বুলেন্স এসে যাবে, হাসপাতালে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।

0: ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব,
1: দেখি দেখি একটু সরুন তো, আমাকে একটু দেখতে দিন। হার্ট অ্যাটাক করেছে, এখনই আইসিইউতে নিতে হবে। শুনুন, আপনারা বাকি ফর্মালিটিস পূরণ করুন প্লিজ।
0: গত তিন দিন ধরে মানুষটা কথা বলে না।
2: মা, আর মাত্র একটা দিন বাকি আমার সিটিজেনশিপ পাওয়ার, আমি শীঘ্রই চলে আসব মা, তুমি প্লিজ কেঁদো না মা, একটু ধৈর্য ধরো।
1: শুনুন, কিছু পরীক্ষা এখনই করাতে হবে,
3: যা লাগে করুন ডাক্তার সাহেব।
0: ওকে সুস্থ করে দিন ডাক্তার সাহেব, প্লিজ।
3: মা, তুমি কেঁদো না মা, তুমি এমন করলে আমি কি করব।
1: আমরা সত্যি দুঃখিত ম্যাডাম, আপনারা লাশ নিয়ে যেতে
0: পারেন। না, এ হতে পারে না। কামাল, কামাল তুমি কথা বলো, কামাল, সারাদিন তোর বাবা কথা বলে না।
3: বাবা, বাবা, বাবা, আমি কখনো বিদেশ যাব না বাবা। বাবা, তুমি রাগ করো না বাবা, তুমি ফিরে এসো।
0: আমার
3: আর বিদেশ যাওয়া হবে না, আমি আমি বাবার কবরের উপর দিয়ে বিদেশে যেতে পারবো না।
2: তুই আর মা তো বাবার অকাল মৃত্যুতে প্রাণ খুলে চিৎকার করে কাঁদতে পারছিস, তো তাও পারছি না রে। আমি যে চিরদিনের জন্য অপরাধী হয়ে গেলাম রে ভাই, আমি এই মুখ মাকে কেমন করে দেখাবো।
3: ভাইয়া, আমাকে দুর্বল করে দিও না, আমি আমি বাবার চাওয়াকে বুকে ধরে বাঁচতে চাই।
2: বাবা, তুমি বলে দাও, এক বুক দীর্ঘ শ্বাস নিয়ে

এতক্ষণ সালমা আক্তার রচিত দীর্ঘশ্বাস নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহস, অতনু রায়, স্বাধীন, মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী, চৈতি, রাবিয়া, জেসমিন সুলতানা, দীপু, আসাদ, ফয়েজ আহমেদ, ডাক্তার সৈয়দ মুস্তাক আহমেদ, রিক্সা চালক কাজী আশরাফুল আলম। তমা ও কামাল চরিত্রে অভিনয় করেছেন তাসরিমা নাহিদ ও কামাল মোহাম্মদ আহসান। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। দীর্ঘশ্বাস নাটকটি প্রযোজনা করেছেন শাহানারা জাকির।

দেশের গানটি শুনলেন। শিল্পী ছিলেন অপু আমান, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুর্নীতি কিংবা কোন ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে কাজ করতে হবে। অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিকও বাড়বে। আইনমন্ত্রী আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। তিনি পারিশ্রমিকের বিনিময়ে পরিচালিত মামলার পাশাপাশি অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনার চেষ্টা করারও আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তাফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পের লক্ষ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের 62 জন গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে উপাচার্য ড ওবায়দুল ইসলাম বলেন, 20 বছর মেয়াদী একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের কাজ চলছে। গবেষণার জন্য 1000 কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে 1000 কোটি টাকার ফান্ড গঠনের লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে 4 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা 2026 শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণই এ মেলার মূল লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 489-এ দাঁড়িয়েছে এবং নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া এখনও কয়েকশ লোক নিখোঁজ রয়েছে। গত বুধবারের আকস্মিক বন্যায় 3টি জেলায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস ও রাস্তাঘাট প্লাবিত হয় এবং সেতু ভেসে যায়। নেপাল ও তিব্বতে উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আজ নেপালের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল ত্রিশুলির একটি জলবিদ্যুৎ টানেলে আটকে পড়া প্রায় 100 জনকে উদ্ধারে কাজ করছে। এদিকে রেডক্রস নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবেলায় 3 কোটি 10 লাখ মার্কিন ডলারের তহবিলের জন্য জরুরি আবেদন জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ শেষ খবর পাওয়া পর্যন্ত 9 ওভারে 2 উইকেটে 69 রান করেছে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 143 রান করে। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সংগীত, কণ্ঠ দিয়েছেন দিলরুবা আনাম।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন দিলরুবা আনাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন জহির আলীম, গীতিকার এবং সুরকার সিরাজুল ইসলাম।

0: দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন জহির আলীম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন জিনিয়া জাফরিন লুইপা, গানের কথা লিখেছেন খালেদ বুলবুল, সুর করেছেন শেখ সাদী খান।

জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে গানটির কথা লিখেছেন আবুল হাসান তুহিন, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন জিনিয়া জাফরিন লুইপা। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আলোকিত জীবন। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের বিভিন্ন সূরাসমূহের ফজিলত, শানে নুজুল এবং সংক্ষিপ্ত তাফসির ও অন্তর্নিহিত মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নের উত্তর কোরআন সুন্নার আলোকে দিয়ে থাকি। এ অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ের হাদিসের আলোকে শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। সম্মানিত শ্রোতা, আমাদের জীবনকে সফল ও সার্থক করতে হলে অবশ্যই সর্বাগ্রে আমাদেরকে কোরআনের আলোয় জীবনকে আলোকিত করতে হবে। আর ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি অর্জন করতে হলে ইসলামী শরীয়তের পূর্ণ অনুসরণ করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে করিম ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূল ফাখযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল তোমাদের নিকট যা নিয়ে এসেছেন তা তোমরা সাদরে গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা হতে তোমরা বিরত থাকো। জীবনকে কোরআনের রঙে রাঙাতে, সুন্নার আলোয় আলোকিত করতে বাংলাদেশ বেতারের অনন্য আয়োজন আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা, আজ আমরা কোরআনুল করিমের সূরা আল আনকাবুত সম্পর্কে আলোচনা শুনব এবং এর বিস্তারিত শিক্ষা সম্পর্কে জানব। সূরা আল আনকাবুতের অন্তর্নিহিত শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনকাবুত কোরআন মাজিদের 29 নম্বর সূরা এবং এর আয়াত সংখ্যা 69টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াতটি সূরার প্রথম আয়াত। এই আয়াতের অর্থ আলিফ লাম মিম, মানুষ কি মনে করে যে তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? এই আয়াতের শানে নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কেরাম লিখেন, রেওয়ায়েত দৃষ্টে আয়াতটি সেই সব সাহাবায়ে কেরাম সম্পর্কে নাজিল হয় যারা মদিনায় হিজরতের প্রাক্কালে কাফেরদের হাতে নির্যাতিত হয়েছিল। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই আয়াতটি নাজিল হয়। আবার কেউ কেউ বলেন আয়াতটি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে নাজিল হয়, যাকে কাফেররা অধিক নির্যাতন করেছিল, তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই উক্ত আয়াত নাজিল হয়। ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি। আর আমি মানুষকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি, যদি তারা আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। এই আয়াতের শানুজুল এইরূপ। আলোচ্য আয়াত হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবিদের অন্যতম ছিলেন। তার মাতা হামনা বিনতে আবি সুফিয়ান পুত্রের ইসলাম গ্রহণের সংবাদ অবগত হয়ে খুবই মর্মাহত হয়ে সে পুত্রকে শাসিয়ে শপথ করল, আমি তখন পর্যন্ত পানাহার করব না যে পর্যন্ত তুমি পৈতৃক ধর্মে ফিরে না আসো। আমি এমনিভাবে ক্ষুধা ও পিপাসায় মৃত্যুবরণ করব যাতে তুমি মাতৃহত্যাকারী রূপে বিশ্ববাসীর নিকট হেয় প্রতিপন্ন হও। এই আয়াতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাতার আবদার রক্ষা করতে নিষেধ করা হয়েছে। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহির রাওয়ায়েতে আছে, হযরত সাদের জননী একদিন এক রাত মতান্তরে 3 দিন 3 রাত শপথ অনুযায়ী অনশন অব্যাহত রাখলে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন। মাতৃভক্তি পূর্ববত ছিল, কিন্তু আল্লাহর ফরমানের মোকাবেলায় তা ছিল তুচ্ছ। তাই জননীকে সম্বোধন করে তিনি বললেন, আম্মাজান, যদি আপনার দেহে 100 আত্মা থাকত এবং একটি করে বের হতে থাকে, তা দেখেও আমি আমার ধর্ম ত্যাগ করব না।
4: আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয়ই যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
5: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবী

0: না। এ কথায় নিরাশ হয়ে তার মাতা অনশন ভঙ্গ করে। সুরায় আনকাবুত, আনকাবুতের অর্থ হল মাকড়সা, আর এর পেছনে একটি অন্যতম ঘটনা লুকায়িত আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে গারে সাওরে যখন তিনি অবস্থান করলেন এবং আল্লাহ তাআলার কুদরতে সাওরের মুখে মাকড়সা জাল বুনিয়ে দিল, এবং এই জাল দেখে কাফেররা ভাবল এখানে হয়তো কেউ অবস্থান করছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মাকড়সাকে তোমরা হত্যা করো না। আনকাবুত সম্পর্কে ওলামাদের বিভিন্ন মতামত পাওয়া যায় যে আনকাবুত অর্থাৎ মাকড়সার জাল এটাকে ছিন্ন ভিন্ন করা যাবে কি না। কোনো কোনো ওলামারা বলেছেন ঘরকে সুন্দর রাখার জন্য মাকড়সার জালকে পরিষ্কার করা যাবে। কোনো কোনো আলেমগণ বলেন মাকড়সার জালকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যাবে না।
1: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। সম্মানিত শ্রোতা, এখন আমরা শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর শুনব। আপনাদের প্রেরিত প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন?
1: আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: শুকরান।
1: আমাদের নিকট প্রথমেই চিঠি লিখেছেন মোহাম্মদ এনামুল হক ডুমনি খিলখেত ঢাকা থেকে। তিনি জানতে চেয়েছেন ইসলামের দৃষ্টিতে ঝাড়ফুঁক ও তাবিজ কবচ ব্যবহার করা জায়েজ কিনা।
2: হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে এই বিষয়টা কিন্তু আছে সমাজে ব্যাপকভাবে, রুকাইয়া ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁকের বিষয়টি শরীয়তে প্রথমত যে ঝাড়ফুঁকের বিভিন্ন উপায় বা বিভিন্ন সুরত হতে পারে। প্রথমত যেটা, যে কোরআনের কোন আয়াত, হাদিসের কোন বাণী বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঝাড়ফুঁক করেছেন বা করাটাকে সমর্থন করেছেন, এটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই। বাকি রয়ে গেছে যে, যেমনটি আমি প্রথমেই বলি যে কোন আয়াত তেলাওয়াত করে, যেমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুশ শিফা বলেছেন সূরাতুল ফাতিহাকে, সূরাতুল ফাতিহা পরে ফুক দেওয়ার ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, অনেক আলোচনা সেখানে, যে ফুক দেওয়ার পরে একজন বিচ্ছু দংশিত ব্যক্তি ভালো হয়ে গেছেন, এইসব বিষয় হাদিসের বর্ণনায় আসছে। তার মানে ঝাড়ফুঁক করা, কোরআনের আয়াত পড়ে, কোনো সূরা পড়ে, কোনো হাদিসের দোয়া পড়ে কেউ যদি কোনো ঝাড়ফুঁক করেন, দোয়া ফু দেন, এই ফু দিয়ে পানি পান করেন অথবা গায়ের মধ্যে ফু দেন, এতে এই বিষয়টা স্বীকৃত এবং এটা শরীয়তে কোনো ব্যাপারে ভিন্ন মত নেই। বাকি রয়ে গেছে যে তাবিজ জাতীয় বিষয়গুলি, এগুলি কোথাও বেঁধে রাখা, ঝুলিয়ে রাখা, এই নিয়ে বর্তমান দুনিয়ার আরব বিশ্বের ওলামাগণ এটাকে একেবারেই তারা হারাম হিসেবে ফতোয়া দিয়েছেন। আর আমাদের এই অঞ্চলের, উপমহাদেশীয় এই অঞ্চলের অনেক ওলামা, অনেক মুহাক্কিক আলেম বুজুর্গ, তারা এটাকে শুধুমাত্র দোয়া হিসেবে, যেগুলিকে ব্যবহার করা হয়, যেটা কোনো তাবিজের কোনো ক্রিয়াটাকে তামিমা, এটাকে তারা সে হিসাবে নয়, বরং তারা শুধুমাত্র দোয়া হিসাবে, যে দোয়া যেরকম একজন মানুষ ঝাড়ফুঁক করলো, ফু দিল, ঠিক এটাকে যদি এই পর্যায়ের মনে করে ব্যবহার করে, এটাকে তারা জাওয়াজ হিসেবে, এটাকে তারা বৈধ হিসেবে তারা দেখেছেন। এই দুটা মত এখানে আছে। ঝাড়ফুঁকের বিষয়টা আলেমদের মাধ্যমেই করতে হবে, যারা আমলদার, যারা সহি আলেম, যারা বুজুর্গ, যারা সত্যিকারের নিজেকে পবিত্র জীবন যাপনে অভ্যস্ত, এরকম মানুষের মাধ্যমে ঝাড়ফুঁক করানোটা উচিত। এইসব ব্যাপারে আমাদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে।
1: আমাদের নিকট দ্বিতীয় প্রশ্নটি করেছেন উম্মে সালমা মতিজিল থেকে। তিনি জানতে চেয়েছেন মহিলাদের জন্য জুমা কিংবা অন্যান্য নামাজের জামাতে অংশগ্রহণ আবশ্যক কিনা।
2: অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে অনেকেই, এখন অনেক মসজিদ এমন আছে যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। মৌলিক মাসআলা হলো, ইসলামের শুরুর যুগেও মহিলাদের জন্য ব্যবস্থা ছিল, তারা যেতেন মসজিদে নববীতে, যেতেন নামাজ পড়তেন, সেই ব্যবস্থা ছিল। তো যখন যুগের পরিবর্তন হলো, সময়ের আবর্তন বিবর্তনের একটা পর্যায়ে গিয়ে যেটা হলো, যখন দুনিয়াতে নানা রকমের ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ল, অন্যায় অনাচার ছড়িয়ে পড়ল, পাপঙ্কিলতা সৈলাব হয়ে গেল, তখন পরিস্থিতির কারণেই ফকিগণ, উম্মার যারা বিশেষজ্ঞগণ, তারা মতামত দিলেন যে মহিলাদের বাইরে এসে যে পরিমাণ ফিতনা হয়, অসুবিধার সম্মুখীন তাদেরকে হতে হয়, এর চেয়ে তাদের ঘরের ভিতরে নামাজ আদায় করা, সেটাই তাদের জন্য, নামাজের ক্ষেত্রে তাদের ভিতরে নামাজ আদায় করাটাই উত্তম, এটা বলেছেন। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো জায়গায় নিরাপত্তা, তাদের সিকিউরিটি এবং তাদের যাবতীয় ব্যবস্থাপনা আলাদা, অজুর ব্যবস্থা আলাদা, স্তঞ্জার ব্যবস্থা আলাদা, পর্দা বসিদের সাথে নামাজ পড়তে পারবে, সকল রকমের ইন্তজাম যেখানে আছে সেখানে যেতে পারেন, এখনও পারেন, এই যুগেও পারেন। বাকিটা হচ্ছে

0: যেখানে ব্যবস্থাগুলি নেই সেখানে তাদের ঘরে নামাজ পড়া সেটাই উত্তম, সেটাই শরীয়তের বিধান।
1: আমাদের নিকট জানতে চেয়েছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন চাঁদপুর থেকে, তিনি জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা।
0: চেয়ারে বসে নামাজের বিষয়টা এরকম যে যদি আর কোনো উপায়ই নাই কেবলমাত্র তার জন্য, যিনি হাঁটতে পারেন, চলতে পারেন, এমনকি মাটিতে বসে নামাজ পড়তে পারেন, তাকে বসে মাটিতে বসেই পড়তে হবে। কিন্তু যিনি বসতেও পারেন না, আর কোনো ওয়ে নাই, তার কোনো রাস্তাই নেই, তিনি চেয়ার ছাড়া পড়তেই পারেন না, তার জন্য কেবল চেয়ারে বসে ইজাজত আছে শরীয়তে, এছাড়া আর কারো ক্ষেত্রে এটা নয়।
1: মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, এতক্ষণ আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক বিস্তারিত জবাব প্রদান করলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব পিতামাতার হক সম্পর্কে হাদিস। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসেন।
2: এ পৃথিবীতে আল্লাপাকের অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে পিতামাতা, অর্থাৎ বাবা মা। তাদের মাধ্যমে আমাদের এ পৃথিবীতে পদার্পণ, যার জন্য সদ্ব্যবহার প্রদর্শনের ক্ষেত্রে মহান আল্লাপাকের পরই পিতামাতার স্থান এবং তাদের সন্তুষ্টিতেই মহান আল্লাহর সন্তুষ্টি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, অর্থাৎ আল্লাপাকের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, অনুরূপভাবে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাপাকের অসন্তুষ্টি নিহিত। অনন্তকালের মহাসুখ লাভের নিমিত্তে তাদের সাথে সদ্ব্যবহার করা একান্ত কর্তব্য। এক ব্যক্তি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার প্রতি সন্তানের উপর কি কি অধিকার রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতাই সন্তানের জন্য বেহেস্ত স্বরূপ কথাটির অর্থ হল পার্থিব জীবনে পিতামাতার সন্তুষ্টি অর্জন এবং তাদের আনুগত্যের উপর নির্ভর করে সন্তানের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আমাদের শিশুকাল থেকে তারা অত্যন্ত যত্ন ও ভালোবাসার সাথে দেখাশোনা করেছেন, তাদের স্নেহময় যত্ন ছাড়া পৃথিবীতে আমাদের অস্তিত্ব অসম্ভব ছিল। তাদের স্নেহ, মমতা, যত্ন, ত্যাগ না থাকলে মানব সন্তানের ধরাপৃষ্ঠে বেঁচে থাকাই অসম্ভব ছিল। তাই তাদের প্রতি সন্তানের কর্তব্যের শেষ নেই। সব সময় আমরা আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করব ও তাদেরকে মেনে চলব। সন্তানের উচিত পিতামাতার অবদানের কথা স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাদের প্রতি ইহসান করা। পিতামাতা সর্বদা সন্তানের কল্যাণ চান, তাদের নির্দেশ পালনের মধ্যেই সন্তানের ভবিষ্যৎ উন্নতি অগ্রগতি নির্ভর করে। পৃথিবীতে পিতামাতার মতো আপন আর কেউ নেই, তাই তাদের সাথে কোনো ক্রমেই কর্কশ ভাষায় কথা বলা যাবে না, বরং অত্যন্ত নরম হৃদয়গ্রাহী মুলায়ম সুরে কথা বলতে হবে, বিনয় ও নম্রতার মস্তক অবনত করতে হবে। বিশেষ করে তারা যখন বার্ধক্য বয়সে উপনীত হয় তখন তাদের সেবা যত্ন করা সন্তানের অবশ্যই কর্তব্য। আল্লাপাক আমাদের প্রত্যেককে আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন।
1: সম্মানিত শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। প্রিয় শ্রোতামণ্ডলী, বাংলাদেশ বেতারের অনন্য আয়োজন আলোকিত জীবন এ অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি শুক্রবার বিকেল 4:35। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সার্বিক সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।
3: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন।
4: এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
5: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করুন। দেশ আপনার সেবা চায়।
6: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো,

0: ময়লা থাকে, এই মানুষ কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: committed to handling cases in exchange for fees. Ensuring access to justice for poor and vulnerable people is also a social and professional responsibility of lawyers. He urged lawyers to try to take up some cases of disadvantaged people free of charge alongside their paid cases. Germany will provide Bangladesh with a total of 12 million euros in grants for two projects aimed at protecting mangrove forests and marine resources while improving energy efficiency. Bangladesh and Germany signed two memorandums of understanding on the projects at the Economic Relations Division in the capital yesterday. On the other hand, the two energy efficiency projects will aim to increase energy efficiency in industrial factories and residential buildings and reduce electricity consumption from the national grid with the participation of public-private partners. The project will focus on selected coastal communities and promote the sustainable management of mangroves, swamp forests, and marine areas. The latest grants are expected to strengthen Bangladesh's efforts to protect coastal and marine ecosystems while improving energy efficiency in key sectors of the economy. Five children drowned while taking a bath in the Pagla River in the Chor Chakla area of Chapainobganj, Sodor Upazila today. Officer in charge of Sodor Model Police Station, Ikramul Hossein, said several children went to the river around 1 p.m. to bath. At one point, five of them drowned. Local people later searched the river and recovered the bodies of all five children, one by one. The OC said all five victims were residents of Chor Chakla, but their identities could not be confirmed immediately. Police were sent to the spot after being informed of the incident, he added. The death toll of deadly flash floods across Nepal and China's Tibet region has risen to at least 538 amid fears of new flood. Hundreds are missing. Rescuers are scrambling to search for survivors. Nepalese officials said more than 100 foreign nationals have been rescued. Meanwhile, the Red Cross launched an emergency appeal for $31 million to respond to the devastating flash floods and landslides that struck the Nepal-Tibet border. The appeal will support the local Nepal Red Cross teams' response with shelter, cash assistance, household relief items, water, sanitation and hygiene, mental health and psychological support, and restoring family links. Cricket and the Women's Asia Cup T20 cricket tournament will begin today in the United Arab Emirates. Eight countries will participate in this year's tournament, divided into two groups. In the opening match, Hong Kong will take on Thailand. The match will start at 8:30 p.m. Bangladesh time in Dubai. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports, warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamualaikum, Bangladesh Betar. Banijik Shangbad Purchi, SM Khairul Alam. চলতি মাসের প্রথম 26 দিনে দেশে 245 কোটি 50 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময় তুলনায় 22.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 25 ও 26 আগস্ট এই দুই দিনে প্রবাসীরা দেশে 11.50 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এদিকে চলতি অর্থবছরে 1 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত দেশে মোট 531 কোটি 40 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। গত অর্থবছরে একই সময়ে রেমিটেন্স এসেছিল 448 কোটি 50 লাখ মার্কিন ডলার। এর ফলে চলতি অর্থবছরে 26 আগস্ট পর্যন্ত গত অর্থবছরে একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ 18.5% প্রবৃদ্ধি হয়েছে। চলতি মৌসুমে রাজশাহী জেলায় সোনালী আশপাটের বিপুল ফলন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 549 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 49,000 টন পাট উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাজারগুলোতে বর্তমানে প্রতিমণ পাট ৪,০০০ থেকে ৪,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই দাম ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। এই বাম্পার ফলন ও চড়াদাম গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকদের আয় বাড়বে এবং স্থানীয় বাজারে পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি পাবে। প্রক্রিয়াজাত পাটজাত পণ্যের আন্তর্জাতিক চাহিদা বাড়ায় রাজশাহী থেকে সংগ্রহ করা পাটের একটি অংশ বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে পাট।

0: করতে যাচ্ছে ইকোলাইট লিমিটেড। গতকাল বেবজা কমপ্লেক্সে বেবজা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি বছরে 60 লাখ পিস এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইট সহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করবে। প্রকল্পটি চালু হলে 306 জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে 4 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা 2026 শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে প্রাঙ্গণে মেলা উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণই এমেলার মূল লক্ষ্য। ঢাকার মুদ্রাবাজার কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 145.50 টাকা, ক্রয় 142.77 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.67 টাকা, ক্রয় 166.45 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.16 টাকা, ক্রয় 32.47 টাকা, দিরহাম বিক্রয় 33.82 টাকা, ক্রয় 33.18 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.89 টাকা, ক্রয় 397.16 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.74 টাকা, ক্রয় 95.90 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.86 টাকা, ক্রয় 30.24 টাকা এবং থাইবাত বিক্রয় 3.59 টাকা, ক্রয় 3.71 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন লিপিকা বাড়ুই।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন লিপিকা বাড়ুই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মকবুল হোসেন মারুফ, গীতিকার এবং সুরকার অমর চন্দ্র শীল।

0: দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মকবুল হোসেন ফারুক।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। এই আয়োজনে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, এস এম আসাদুজ্জামান ও নিশাত শাহরিয়ার। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইবতেহাজ আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোসাম্মদ নূরজাহান এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 90 মেগাহার্সে। আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সঙ্গীত গেয়েছেন রিহানা বেগম রানা।

সেটা আমি হিমিয়াপা বলতে পারব। নজরুল সঙ্গীত শুনছেন রেহানা বেগম রানার কণ্ঠে।

0: নজরুল সঙ্গীত শুনলেন রিহানা বেগম রানার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান। গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: খাল খননের গান শুনলেন সমবেত কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর

0: তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
0: হয় ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা, অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
0: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন, সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
0: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
0: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তর।
5: বন আমাদের পৃথিবীর প্রাণ। বন থেকে আমরা অক্সিজেন পাই, যা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। গাছপালা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। বন শুধু মানুষের জন্য নয়, অসংখ্য পশু পাখি ও জীবজন্তুর আবাসস্থল। কিন্তু নির্বিচারে গাছ কাটা, বন উজাড়, নদী, খাল, দূষণ ও প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ আজ হুমকির মুখে। পরিবেশ রক্ষায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, বন উজাড় বন্ধ করতে হবে, বন্য প্রাণী সংরক্ষণ করতে হবে। আসুন সবাই বন ও পরিবেশ সংরক্ষণ করি, এমনই আহ্বানে শুরু করছি আজকের অনুষ্ঠান সবুজ প্রান্তর। তো চলুন যাওয়া যাক মূল পরিবেশ শোনায়। শ্রোতা বন্ধুরা, আবার সবুজ নিয়েই বলতে চাই, আমাদের সুস্থ থাকার জন্য সামাজিক বনায়নের গুরুত্ব অনেকখানি। সামাজিক বনায়ন হল সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে গাছ লাগানো, পরিচর্যা ও বন সম্পদ সংরক্ষণের একটি কার্যকর পদক্ষেপ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক বনায়নের গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রিয় শ্রোতা, সবুজ বাংলা পর্বে এখন শুনবেন দেশব্যাপী সামাজিক বনায়নে সাফল্য নিয়ে বিস্তারিত। আর এ বিষয়ে বলছেন আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, ঢাকা।
3: প্রথমেই জেনে নেই সামাজিক বনায়ন বলতে আমরা কি বুঝি। বাংলাদেশ একটি অধিক জনবহুল দেশ, এ প্রেক্ষিতে বাংলাদেশ বন বিভাগের যুগোপযোগী ও টেকসই কার্যক্রমের মধ্যে সামাজিক বনায়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সামাজিক বনায়ন হল স্থানীয় দরিদ্র জনগণকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করে পরিচালিত বনায়ন কার্যক্রম। সামাজিক বনায়নের আওতায় সৃজিত বাগানের আবর্তকাল কমপক্ষে 10 বছর, উপকারভোগীরা সৃজিত বন বাগানে অন্তর্বর্তীকালীন ফসল হিসেবে আদা, হলুদ, চীনাবাদাম, আনারস, লেবু, সবজি, ঔষধি গাছপালা অন্যান্য

0: ফসল রোপণ করে সম্পূর্ণটাই পেয়ে থাকেন। অংশীদারিত্বমূলক এই সামাজিক বনায়নের চুক্তিনামা অনুযায়ী প্রথম চার বছর ছাটাই বা পাতলাকরণে পুরোটাই পেয়ে থাকেন। এবারে জেনে নেই সামাজিক বনায়নের শুরুটা কিভাবে হয়েছিল। 1862 সালে জার্মান ফরেস্টার স্যার ডায়েট্রিস ব্রান্ডিসকে ইন্সপেক্টর জেনারেল অব ফরেস্ট পদে নিয়োগ করার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে বন বিভাগ প্রতিষ্ঠিত হয়। প্রথম বনায়ন কার্যক্রম শুরু হয় 1871 সালে। জমিয়াদের অংশগ্রহণে টঙ্গিয়া পদ্ধতিতে বনায়ন শুরু হয় 1912 সালে, যা বাংলাদেশে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্তকরণে বন ব্যবস্থাপনায় প্রথম কার্যকরী উদ্যোগ। 1963 সালে সর্বপ্রথম বন সম্প্রসারণ শুরু হয়। চট্টগ্রামের বেতাগি ও পোমরাতে 1979 সালে সর্বপ্রথম সামাজিক বনায়ন শুরু হয়। 1982-83 অর্থবছরে বাংলাদেশের উত্তরাঞ্চলের 60 জেলায় সামাজিক বনায়নের কার্যক্রম চালু হয় এবং বর্তমানে দেশব্যাপী এই কার্যক্রম চালু রয়েছে। এখন জেনে নেই সামাজিক বনায়নের চুক্তি সম্পর্কে। সামাজিক বনায়ন বিধিমালা অনুযায়ী বন অধিদপ্তরের সাথে ভূমি মালিক, বেসরকারি সংস্থা, উপকারভোগীগণ সামাজিক বনায়ন করে থাকেন। আবর্তকাল পূর্ণ হওয়ার পর বৃক্ষ বিক্রি বা মূল্য নির্ধারণের পর বন্টন পদ্ধতি রয়েছে, যেমন বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বনভূমির উডলট বা কাঠের বাগান এবং কৃষি বাগানের ক্ষেত্রে বন অধিদপ্তর অর্থাৎ সরকার 45% অর্থ পেয়ে থাকেন, উপকারভোগীগণ শতকরা 45% অর্থ এবং বৃক্ষরোপণ তহবিল বা TFF থাকে শতকরা 10% অর্থ। এখন জেনে নিই এই TFF বা বৃক্ষরোপণ তহবিলে 10% বলতে কি বোঝায়। বন বিভাগ এবং উপকারভোগী সমন্বয়ে একবার বনায়ন করার পর মেয়াদান্তে কর্তৃত্ব বৃক্ষের বন্টন প্রক্রিয়া পুনরায় বনায়নের জন্য মোট বিক্রয়লব্ধ অর্থের 10% একটি তহবিল রাখা হয়েছে, যা বৃক্ষরোপণ তহবিল নামে পরিচিত। বৃক্ষরোপণে এই যে সামাজিক বনায়নের যথেষ্ট সফলতা রয়েছে। সামাজিক বনায়নের আওতায় 1981-82 অর্থবছর হতে 2024-25 অর্থবছর পর্যন্ত প্রায় 1,07,000 হেক্টর এবং 82,000 কিলোমিটার বাগান সৃজন করা হয়েছে। কমপক্ষে 7,85,000 উপকারভোগী রয়েছেন, যাদের মধ্যে মহিলা উপকারভোগী সংখ্যা প্রায় 1,58,000। সামাজিক বনায়নের মাধ্যমে প্রায় 2,553 কোটি টাকা অর্জন হয়েছে। এযাবৎ 2,58,466 জন উপকারভোগীর মাঝে প্রায় 536,72,00,000 টাকা বিতরণ করা হয়েছে। আর ট্রি ফার্মিং ফান্ড অর্থাৎ বৃক্ষরোপণ তহবিলে 173,38,00,000 টাকা জমা রয়েছে, যা পুনরায় বন উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে। সামাজিক বনায়নের মাধ্যমে এযাবৎ রাজস্বের পরিমাণ প্রায় 850 কোটি টাকা, ভূমি মালিক ও ইউনিয়ন পরিষদ সহ অন্যান্যদের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় 281,04,00,000 টাকা। এবারে একটু জেনে নেই সামাজিক বনায়নে কোন লক্ষ্য রয়েছে কিনা। গ্রামীণ, ভূমিহীন, দরিদ্র, বিধবা ও অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বনায়ন কাজে অন্তর্ভুক্ত করে অধিক বনসম্পদ সৃষ্টির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করাই সামাজিক বনায়নের প্রধান লক্ষ্য। মূলত সামাজিক বনায়নের উদ্দেশ্য হল দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা। এরপরে জেনে নেই সামাজিক বনায়নে যদি কোনো বিরোধ দেখা দেয় তখন কি করণীয়। সামাজিক বনায়ন বিধিমালা অনুযায়ী কোনো বিরোধ দেখা গেলে তা ব্যবস্থাপনা কমিটির দ্বারা নিষ্পন্ন হবে। যদি বিরোধটি ব্যবস্থাপনা কমিটি ও উপকারভোগীর মধ্যে হয় তবে তা সংশ্লিষ্ট বন কর্মকর্তা দ্বারা নিষ্পন্ন হবে। যদি বিরোধটি বন কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটি অথবা উপকারভোগীদের মধ্যে হয় তবে তা সংশ্লিষ্ট বন কর্মকর্তা দ্বারা নিষ্পন্ন হবে। এরপরও মীমাংসিত না হয় তাহলে সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান বা তার অবর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আপিল করা যাবে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
1: প্রিয় শ্রোতা, আমাদের চারপাশের পরিবেশ ভালো থাকলে ভালো থাকবো আমরা, ভালো থাকবে আমাদের সবুজ পৃথিবী। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে শুনব পরিবেশ বিষয়ক একটি গান। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে।

শ্রোতা বন্ধুরা, কথায় গানে আমরা চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে। এবারে বিদায় নিতে হবে, তবে বিদায়ের আগে বলবো শেষের কথাগুলো। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় মরিয়ম আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।

0: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানলার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় ছাতা ইত্যাদি সব সময় পরিষ্কার রাখুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি লুলুয়া ইসাক মুন্নি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুর্নীতি কিংবা অন্য কোন ধরনের পন্থা অবলম্বন করে দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধি দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট ১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পের লক্ষ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৬২ জন গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে উপাচার্য ডক্টর ওবায়দুল ইসলাম বলেন, ২০ বছর মেয়াদী একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের কাজ চলছে। গবেষণার জন্য ১০০০ কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে ১০০০ কোটি টাকা ফান্ড গঠনের লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ৪ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ২০২৬ শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করার, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণই এ মেলার মূল লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ বেলা ১টার দিকে নদীতে গোসল করতে নামে বেশ কিছু শিশু। গোসলের এক পর্যায়ে ৫ শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একে একে ৫ শিশুর মরদেহ উদ্ধার করে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নেপাল ও চীনের তিব্বত অঞ্চল

0: নর্দার্ন টেরিটরি স্ট্রাইক নির্ধারিত 30 ওভারে 9 উইকেটে 143 রান করে। জবাবে বাংলাদেশ 18 ওভার 2 বলে 7 উইকেটে 144 রান করে জয় নিশ্চিত করে। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: ভোরের শিশির মেখে মাঠে নামে যে নারী, রোদে পুড়ে গড়ে তোলে সোনালী ফসলের ভারী, কাদামাটির পথ বেয়ে স্বপ্ন বনে নীরবে দেশের আশা জাগিয়ে রাখে প্রতিটি সবুজ ক্ষেতে। তার হাতের ছোঁয়ায় জেগে ওঠে ধানের শীষ, ঘামে ভেজা কপালে লুকিয়ে থাকে জীবনের রেশ। ঝড় বৃষ্টি খরা এলেও থামে না তার পথ, অদম্য সাহস বুকে নিয়ে জয় করে শতরথ। সে শুধু ঘরের মানুষ নয়, মাঠেরও আপনজন। তার পরিশ্রমে ভরে ওঠে দেশের অন্ন ভাণ্ডারও অনুক্ষণ। তবু কত অবহেলা, কত না বলা ব্যথা, হাসি মুখে সয়ে যায় জীবনের কঠিন কথা। বাংলাদেশের কৃষাণীরা শুধু কৃষক নন, তারা পরিবার, সমাজ এবং দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। তাদের পরিশ্রম, দক্ষতা ও আত্মত্যাগ আমাদের সকলের শ্রদ্ধার দাবিদার। আর তাই তো আমাদের এই মা বোনদের একটু আনন্দ দিতে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রিয় অনুষ্ঠান কৃষাণী নিয়ে। প্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজন কৃষি কথা। সরিষা একটি গুরুত্বপূর্ণ তেল বীজ ফসল। এটি শুধু রান্নার তেল তৈরিতেই নয়, মশলা, ঔষধি ব্যবহার এবং পশু খাদ্য তৈরিতেও ব্যবহার করা হয়। প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতে কৃষি কথায় আমরা জানব ভোজ্য তেলের আমদানি হ্রাসকরণে স্বল্প জীবনকালের সরিষার জাত নির্বাচন নিয়ে। এ বিষয়ে শুনব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার ফসল উইং এর পরিচালক ডক্টর সালমা লায়সুর কাছ থেকে। চলুন শুনি।
3: আপনারা জানেন যে ভোজ্য তেল আমাদের জীবনের একটা অপরিহার্য উপাদান। তেল ছাড়া কোনো কিছুই হয় না। সামান্য যদি আপনি একটু ভর্তা ডিম পোচ করেন তবু তেলের প্রয়োজন। আর সেই তেলটা যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? তাহলে আমরা প্রতিদিনই তিল তিল করে বিভিন্ন বিষাক্ত দ্রব্য গ্রহণ করছি। এই জন্য তেল নির্বাচন মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও আপনি জানেন যে ভোজ্য তেল বাংলাদেশ প্রতি বছরই আমদানি করে থাকে এবং এটার জন্য বিশাল একটা বাজেটের প্রয়োজন হয়। এই ভোজ্য তেলটা যে আমদানি করা হচ্ছে সেগুলো অনেকাংশে স্বাস্থ্যসম্মত নয়, অথচ আমরা দেশীয়ভাবেই আমাদের জমি থেকেই এই তেল কিন্তু উৎপাদন করতে পারি এবং এই ব্যাপারে আমরা কিন্তু স্বয়ংসম্পন্ন হতে পারি, যার ফলে আমাদের যে তেলটা আমদানি করতে হয় সেই খরচটা থেকে দেশ কিন্তু এই টাকাটা অন্য খাতে ব্যবহার করে আমরা কিন্তু অনেক লাভবান হতে পারি। আজকে আমি আপনাদেরকে বলবো যে তেল উৎপাদনের যে প্রস্তুতি তার জন্য এখনই সময়, অর্থাৎ এখন তো আমরা সরিষা লাগাবো না, তাহলে সময় এখন কেন? এখন হচ্ছে আমরা কিন্তু আমন লাগানো শুরু হয়ে গেছে কিংবা অনেক জায়গায় শেষ হয়ে গেছে, তো আমনের পরেই কিন্তু সরিষা চাষের সময়, অর্থাৎ আমন এবং বোরোর মাঝখানে। তাহলে এখন আমাদের প্রস্তুতির কিন্তু আমার আমন থেকেই নিতে হচ্ছে। এই আমনের জাত নির্বাচন, জমি তৈরি কখন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো। এবং আমন ধান যখন আমরা চাষ করব তখন আমাদের অবশ্যই স্বল্প জীবনকাল সম্পন্ন জাতের দিকে খেয়াল রাখতে হবে কিংবা আগাম লাগাতে হবে, যাতে করে আমরা অক্টোবরের শেষ সপ্তাহেই সরিষার বীজগুলো জমিতে বপন করতে পারি। এবং অনেক জায়গায় অনেক সমস্যা হয়, যেরকম আপনার হয়তো জলাবদ্ধতা, দেরিতে পানি চলে যাওয়া, এ সমস্ত বিষয়গুলো হতে পারে, তাই সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের জন্য

0: একটা উপায় আছে, অর্থাৎ আমি যদি দেরিতে রোপণ করি তখন কি করব? দেরি যদি তো রোপণ হয় তখন আমরা কিন্তু বিনা চাষে সরিষা রিলে হিসাবে সরিষা চাষ করতে পারি। বিষয়টা অনেক অঞ্চলে প্রচলিত, আবার অনেকেই কিন্তু আমরা এই বিষয়টা জানি না। সেটা কি, আমরা সরিষা ধান কাটার অর্থাৎ আমন ধান কাটার 10 দিন পূর্বে এই কাজটা আমরা করব। কি করব, এই আমন ধানের মধ্যেই আমরা সরিষার যে বীজ সেটা বপন করে দেব, এটা বিঘা প্রতি 1 কেজির মতো। তাহলে আপনি এর মধ্যে এই সরিষার বীজটা বপন করে দিবেন বিকালের দিকে, এবং 5 থেকে 7 দিনের মধ্যেই এই সরিষা অঙ্কুরিত হয়ে যাবে, এবং 10-12 দিনের পরে আমরা যখন ধানের গাছটা কেটে নিয়ে আসব তখন 3 থেকে 4 পাতা গজাবে। এর ফলে আমার কি হবে, 15 দিন জীবনকালটা গিয়ে গেল, আর সেই সাথে সাথে আমাদের চাষাবাদের যে খরচ সেটা কিন্তু কমে গেল। তাহলে আমার কৃষক ভাইয়ের একসাথে 2টা লাভ হলো। এরপরে আমরা কিন্তু প্রথমে সারের ডোজটা দিয়ে দেব, এই যে ছোট গাছগুলো এগুলোর একটাকে বাড়তি খাবারের জন্য আমরা পচা জৈব সার, তার সাথে আপনার টিএসপি, এমওপি, জিপসাম, বোরন এবং দস্তা সারগুলো যদি ছিটিয়ে দেন তাহলে প্রাথমিক কাজটা আমার শেষ হয়ে গেল। আর সেকেন্ড হচ্ছে যে জলবদ্ধতা কিংবা পানি নামতে দেরি হওয়া, সেখানে কি করব, সেখানে আমরা এই যে কাদা, পানি থাকলে চলবে না কিন্তু থকথকে কাদা আছে, এর মধ্যেই আমরা প্রয়োজনীয় রাসায়নিক সারগুলো ছিটিয়ে দেব, এবং তারপরে একদিন পরে সরিষার বীজগুলো ছিটিয়ে দেব। তাহলে দেখা যাবে আপনার পানি শেষ হতে হতে সরিষার গাছগুলো বড় হয়ে যাবে, এবং এখানে কোনো বাড়তি সেচের প্রয়োজন হবে না, এক্ষেত্রেও কিন্তু আমার চাষাবাদের কোনো খরচ লাগলো না। তাহলে প্রিয় চাষী ভাইরা, আমরা কিন্তু এই 2 পদ্ধতিতেই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করে 2 পদ্ধতিতে সরিষা চাষ কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবো। আর তৃতীয় নাম্বার আর একটা পথ থাকলো, সেটা হলো যথারীতি চাষাবাদ দিয়ে যেরকম করে হাল চাষ করে আপনারা সরিষা চাষ করবেন। তাহলে দেখেন 3টা ভাবে কিন্তু সরিষা চাষ করা যাচ্ছে। অতএব আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আর দেরি নয়, এই ভোজ্য তেলের যে চাহিদা এটার জন্য সরিষা সর্বোৎকৃষ্ট তেল জাতীয় ফসল। এবং আবহমান কালের বাংলার ইতিহাস, হাজার বছরের ঐতিহ্য যদি আপনারা খেয়াল করেন, আমার দাদার দাদার দাদা তারাও কিন্তু সরিষা তেল এতে রান্না খেয়েছে, এই ইতিহাস আমাদের সবার জানা। এখন বর্তমানে আমরা ভোজ্য তেল হিসেবে যেটা খাচ্ছি সেগুলোর মধ্যে এই সয়াবিনের আড়ালে নানান রকম কেমিক্যালস আমরা অহরহ পড়ছি, সেগুলো মিশানো থাকে। কিন্তু আপনি যদি আপনার দৈনন্দিন চাহিদা পূরণে আপনার জমি থেকেই 2টা ধানের মাঝখানে একটা সরিষা চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম দুশ্চিন্তা থাকে না। আপনি একদম পুরোপুরি 100% বিশুদ্ধ তেল আপনি এখান থেকে পাচ্ছেন। আপনি দরকারে মিলে দাঁড়িয়ে থেকেও যদি এটার ভাঙাই করে নিয়ে আসেন তাহলে তো আরও গ্যারান্টি, এখানে কোনো রকম খারাপ কিছু মিশ্রণের কোনো সম্ভাবনা থাকে না। উপরন্ত আমরা কিন্তু এখান থেকে আরও বাই প্রোডাক্ট পাই, তার মধ্যে একটা খৈল। খৈল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্রে, আপনার গরু ছাগল গবাদি পশু সহ অন্যান্য হাঁস মুরগি সকলের কিন্তু একটা পুষ্টিকর উপাদান খৈল। তাদের খাবারে খৈল মিশ্রণ করলে তারা মোটা তাজা হয়। সেকেন্ড হচ্ছে খৈল কিন্তু জমির জন্য অত্যন্ত উৎকৃষ্ট মানের জৈব সার। এছাড়া রয়েছে লাকড়ি, এছাড়া রয়েছে সরিষার ক্ষেত্রে মধু চাষ করা। যেখানে অনেক বেশি জমিতে সরিষা চাষ হয় সেখানে কিন্তু মোয়ালরা যে মধু চাষ করে থাকে, এবং এই মধু আপনারা জানেন আল কোরআনের সূরা নাহলে আল্লাহ পাক বলেছেন যে মধু এবং কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। আমাদের চাষি ভাইরা এবং অনেক নিম্ন আয়ের মানুষরা কিন্তু মধু কিনে খেতে পারে না, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে বাড়তি মধু আহরণ করতে পারি তাহলে আমাদের কোনো দুশ্চিন্তার আর কারণই থাকে না। আমরা সারা বছর আমাদের বাচ্চাদেরকে এবং আমরা একটু হলেও মধু খেতে পারি। অতএব আর কাল বিলম্ব না, আমি আপনাদের সবার প্রতি অনুরোধ করব, আপনারা সরিষা চাষের জন্য অবশ্যই অবশ্যই সচেষ্ট হবেন, এবং যদি আপনার হাতে সময় না থাকে তাহলে দেশি টরি সরিষা হলেও চাষ করবেন। আশা করি আপনারা এই বিষয়টা গুরুত্ব সহকারে নেবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: বাংলাদেশে সরিষা চাষ বৃদ্ধি পেলেও ভোজ্য তেলে আমদানির উপর নির্ভরতা কমতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং কৃষকদের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস। প্রিয় শ্রোতা, হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। এর কাজ হচ্ছে শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্যযুক্ত রক্ত ফুসফুসে পাঠানো, যাতে তা পরিষ্কার হয়ে আবার শরীরে ফিরে আসে। হার্টের অসুখ নিয়ন্ত্রণে খাদ্যের ভূমিকায় আমরা মাতৃসদন হাসপাতাল ঢাকার মা ও শিশু পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান পুষ্টিবিদ ডক্টর শায়লা নাসরিনের কাছ থেকে এটি সাক্ষাৎকার শুনে আসি।
2: প্রিয় কৃষানী মা ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আজ আপনাদের সাথে রয়েছি আমি তানিয়া সুলতানা। আমরা যাপিত জীবনে নানা রকম অসুখ বিসুখ দেখতে পাই, আমাদের এগুলো হয়। এই অসুখ বিসুখ হওয়ার আগে যদি আমরা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিই তাহলে কিন্তু অনেকাংশেই আমরা অসুখমুক্ত থাকতে পারি। হার্টের অসুখ বর্তমান সময় একটি সাধারণ সমস্যা, সব বয়সের মানুষদেরই মোটামুটি দেখা যায়। আজ আমরা কথা বলবো হার্টের অসুখ নিয়ন্ত্রণে খাদ্যের ভূমিকা নিয়ে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর শায়লা নাসরিন, হেড অফ নিউট্রিশন ICMH। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে আমি এই বিষয়ে বিস্তারিত জানবো, শুরুতেই জানতে চাইব কেন আসলে হার্টের অসুখ হয়।
3: চমৎকার প্রশ্ন। আমরা জানি যে আমাদের খাদ্যাভ্যাস একটি বড় কারণ, এছাড়া আমাদের জিনগত কারণ আছে, বংশগতির কারণ আছে। আমরা ভুল খাদ্য পরিকল্পনা করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অলস সময় কাটাই, আমরা যথাযথ শারীরিক পরিশ্রম করি না, এটাও কিন্তু একটি অন্যতম কারণ। মোট কথা হচ্ছে যে খুব স্ট্রেসফুল জীবনযাপন যদি আমরা করি তবেই হার্টের সমস্যাগুলো একটু বেশি দেখা যায়।
2: কোন বয়সের মানুষদের এই হার্টের অসুখ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা কোন বয়সে আসলে নিয়মিত হার্টের যে চেক আপ গুলো করা উচিত?
3: আমি তো বলবো যে 30-এর পর থেকে একটু জোর দেওয়া প্রয়োজন। সাধারণত একটু পার্থক্য আছে যে ছেলেদের খুব অল্প বয়সে হার্টের অসুখ দেখা যায়, কিন্তু মেয়েদের একটু পরে হয়, কারণ মেয়েদের শরীরে ইস্ট্রোজেন নামক হরমোন আছে, যার জন্য যতদিন পর্যন্ত মেয়েদের মাসিক চলে ততদিন পর্যন্ত হার্টের অসুখ খুব বেশি দেখা যায় না। কাজেই ছেলেদের রিস্কটা একটু বেশি হয়ে যায়, তাই ছেলেদের একটু খেয়াল করতে হবে এবং প্রতি 6 মাস বা 1 বছর পর পর চেক আপ করতে হবে।
2: আপনি একটু আগে খাদ্যাভ্যাসের কথা বলছিলেন যে হার্টের অসুখের সাথে খাদ্যাভ্যাসের একটি যোগসূত্র রয়েছে, সেক্ষেত্রে সে জানতে চাইব কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে হার্টের অসুখ অনেকটাই আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব।
3: চমৎকার প্রশ্ন, কারণ আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় ঠিক 6 ধরনের খাদ্য উপাদান রাখতে হবে। আমাদের পরিমিত বোধ রাখতে হবে, কার্বোহাইড্রেটের পরিমাণ পরিমিত, প্রোটিন, তারপর আছে ফ্যাট, আছে ভিটামিন, মিনারেলস এবং পানি। আমরা যদি এই খাবারগুলো একদমই নিয়ম মাফিক খাই এবং খুব বেশি না খাই, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকা যাবে। আমরা দেখছি যে আমাদের কার্বোহাইড্রেট আমরা খুব বেশি খাই, যার জন্য কিন্তু আমরা একটু মুটিয়ে যাই, এটাও কিন্তু একটা বড় কারণ। আমাদের ফ্যাট জাতীয় খাবার বেশি খাওয়া হয় এবং এই ফ্যাটটা কিন্তু আমাদের একটা নির্ধারণ আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 4 চা-চামচ তেল খাবে, 1 teaspoon = 45 kcal, তার মানে 1 চামচে 45 kcal আসছে। কাজে তেলটা আমাদের একটু বুঝে শুনে খেতে হবে। আর ভিটামিন মিনারেলসের কথা যদি বলি, আমরা পরিমিত পরিমাণে শাকসবজি, ফলমূল খাবো এবং পানি খাবো, তাহলে কিন্তু মোটামুটি ভালো থাকা যাবে।
2: কোন খাদ্যাভ্যাস গড়ে তুললে আমরা হার্টের অসুখ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবো সেটা জানলাম। তো এ পর্যায়ে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য জানাবেন কোন খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত এই অসুখ থেকে নিজেদের মুক্ত রাখার জন্য।
3: চমৎকার প্রশ্ন। আমরা কিন্তু এখন আমাদের যে প্রোগ্রামগুলো, কিছু হলে আমরা বাইরে খেতে যাই। আগে আমরা দেখতাম যে আমাদের আত্মীয় স্বজন আছে, ছুটি ছাটা হলে, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা ঘুরতে যেতাম। এখন কিন্তু আমাদের একটু আউটিং মানে হচ্ছে বাইরে খেতে যাওয়া, আমরা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাই এবং এই খাবারটা হচ্ছে এত বেশি ক্যালোরি থাকে, এই খাবারটা আমরা খাওয়ার পর আমাদের ওজন বেড়ে যায় এবং বিভিন্ন রকম তেল, বিশেষ করে বাহিরে যে তেলগুলো রান্না হয় সে তেলগুলো কিন্তু অনেকদিন ব্যবহার করা হয়, এই ব্যবহৃত তেল থেকে কিন্তু হার্টের অসুখ হতে পারে। কাজেই আমরা যদি ঘরে খাওয়ার অভ্যেস করি, ঘরের তৈরি হাড়ের খাবার খাই, তাহলে কিন্তু আমরা হার্টের অসুখ থেকে অনেকখানি দূরে থাকতে পারবো।
2: সবশেষে আপনার কাছে জানতে চাইবো খাদ্যাভ্যাসের পাশাপাশি কোন বিষয়গুলো মেনে চললে এই অসুখ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো।
3: প্রথমত আমরা খেয়াল করবো যে আমাদের জীবনযাপনের ধরনটা একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমাদের ঘুম থেকে একটু সকালে উঠতে হবে। সকালে উঠে আমাদের যেটা আমরা বলি সকালে নাস্তা, সেটা নিয়ম করে খেতে হবে এবং 3 ঘন্টা পর পর আমাদের নাস্তা অল্প অল্প করে খেতে হবে। আমাদের অভ্যেস আছে যে সকালে খাবারটা কিন্তু আমরা খাই না, বা মিলটা আমাদের স্কিপ করার অভ্যেস আছে, এটা একটু আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের 3 ঘন্টা পর পর অল্প অল্প করে বারবার খেলে তখন হবে কি, আমাদের অ্যাসিডিটির সমস্যা হবে না এবং আমাদের ওজন বাড়ার প্রক্রিয়াটা থাকবে না। কাজেই আমরা এবং বাহিরের খাবার, অতিরিক্ত খাবার যদি আমরা কম খেতে পারি, এবং আরেকটা তথ্য আমি দিচ্ছি, রাতের খাবারটা অবশ্যই 8টার মধ্যে হতে হবে। এই খাবারটা যদি আমরা 8টার মধ্যে শেষ করতে পারি এবং ঘুমোতে যাই 3 ঘন্টা পর, তাহলে কিন্তু আমাদের সেন্ট্রাল যে ওবেসিটি, পেট বড় হয়, এই সমস্যাগুলো থাকবে না এবং আমরা কিন্তু অনেকখানি হার্টের অসুখ থেকে দূরে থাকতে পারবো। তবে আরেকটু বিষয় আমরা এর সাথে যোগ করব, আমাদের ঘরে বানানো খাবারের কথা আমি বারবার বলছি, আমরা ধূমপানটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলবো একটু দূরে থাকার কথা বলবো। আমাদের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, আমাদের একটু দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং হাসি খুশি থাকতে হবে। আমরা যেন আমাদের বাসা বা কর্মক্ষেত্রে সবসময় হাসি খুশি থাকি এবং অতিরিক্ত রেগে না যাই, এটাও কিন্তু হার্টের অসুখের একটি বড় কারণ। আর ওজন কমাতে হবে, পরিমিত খাবার খেতে হবে, আমি আগেই বলেছি। আর যেটা করতে হবে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসাটা করতে হবে এবং ডাক্তারের কাছে নিয়মিত চেক আপটা করাতে হবে।
2: মানে আপনার কথা শুনে যেটা বোঝা গেল, একেবারে নিয়মতান্ত্রিক ভাবে জীবনযাপন করতে হবে, তবেই কিন্তু যাপিতা জীবনটা সুন্দর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের টুশানি মা বন্ধুর উপকারে আসবে।
1: প্রিয় বন্ধুরা, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হার্ট সুস্থ রাখতে সুষম ও পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস রক্তচাপ, কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। প্রিয় শ্রোতা, এতক্ষণ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হার্ট সুস্থ রাখতে সুষম ও পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস রক্তচাপ, কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু ও প্রিয় মা বোনেরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান কৃষাণীতে এবারে আপনাদের জন্য রয়েছে একটি মন ভালো করা গান। নিয়তি সিনেমা থেকে নেওয়া ন্যান্সি ও ইমরানের কণ্ঠে অনেক সাধনার পরে শুনবেন এই গানটি। গানটির কথাও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। চলুন উপভোগ করি এই গান।

0: প্রিয় শ্রোতা ও মা বোনেরা, শুনছেন আপনাদেরই জন্য অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান কৃষাণী। প্রিয় শ্রোতা, আয়োজনী পর্যায়ে শুনবেন একটি স্পট।
1: হ্যালো দুলা ভাই, হাউ আর ইউ?
2: কি কারবার বদরুল, তুমি তোমার এত পরিবর্তন কেমনে হইল?
3: তুমি কার সাথে কথা বলতেছো?
2: আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখা যাও। রুবি কই রে মা, আয় দেখা যা কে আইছে।
3: ও কি বদরুল, তুই? আরে মামা, তুমি এত ড্যাশিং হয়ে গেলে কেমনে? প্যান্ট শার্ট পরছো, শু পরছো, আবার চোখে সানগ্লাসও লাগাইছো।
2: নিশ্চয়ই কারো কাছ থেকে দান করে আনছে।
1: দুলা ভাই, আমি আর আগের বদরুল নাই, আমি এখন নিজে ইনকাম করি।
2: আচ্ছা,
1: নিজের টাকায় এসব কিনছি। বুবু এই নাও, তোমার জন্য কয়টা কবুতর নিয়ে আসছি।
2: কার কবুতর? কবুতর নিয়ে আইছো?
1: কারো কবুতর আনি নাই, আমার নিজের কবুতর।
3: তুই কি কবুতরের দোকান দিছস?
1: আমি কবুতরের দোকান দিই নাই, কবুতর লালন পালন করতেছি বুবু। যাই না রাখো, এই কবুতর আমার ভাগ্য ফিরাই দিছে।
3: কবুতর পালতে এত টাকা কই পাইলি তুই?
1: কবুতর পালতে বেশি টাকা লাগে না বুবু, এক জোড়া ভালো প্রজাতির কবুতর পালন করলে এক বছরের মধ্যে সেই এক জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া যায়। কবুতরের অসুখ বিসুখ কম হয়, থাকার জায়গা আর অতিরিক্ত যত্নেরও দরকার হয় না।
2: তুমি এত কিছু জানলা কিভাবে?
1: প্রথমে আমি ইন্টারনেটে ব্যাপারটা জানছি, তারপর প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে গেলাম, তিনি আমার পুরো বিষয়টা বুঝাই দিছে।
3: কি বুঝাইছে রে তোরে?
1: এই একটা পূর্ণ বয়সের কবুতর ডিম দিবার উপযোগী হইতে 5-6 মাস সময় লাগে।
3: আচ্ছা,
1: এই অল্প সময় পার হইবার পর হইতে কবুতর বছরে প্রায় 12 জোড়া ডিম দেয়। 26 থেকে 28 দিন বয়সেই কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়, আর একটা কবুতর 12 থেকে প্রায় 15 বছর পর্যন্ত বাঁচে।
2: কিন্তু কবুতরের ডিম বাচ্চা সংগ্রহ করা একটা ঝামেলা না?
1: না না না, মোটেই ঝামেলা না। কবুতরের বাক্স থেকে ডিম সংগ্রহের সময় হাতের তালু দিয়া ডিমটা ধরতে হয়, ডিমটা নরম জায়গায় রাখতে হয়, 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস 75 থেকে 80% আর্দ্রতায় সংরক্ষণ করতে হয়। আর শোনেন দুলাভাই, সুস্থ বাচ্চা উৎপাদনের জন্য ডিম জীবাণুনাশক পানিতে মিশাইয়া সুতি কাপড় ভিজাইয়া মুছা নিতে হইব, আর বাচ্চা সংরক্ষণের সময় খেয়াল রাখা লাগবো বাচ্চার থাকার জায়গা অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
2: বাবা, তুমি দেখি কবুতর বিশেষজ্ঞ হয়ে গেছো।
1: আরো আছে দুলা ভাই, আরো আছে। শোনেন, কবুতরের ডিম থেকে মাত্র 18 দিনে বাচ্চা ফুটে।
2: আচ্ছা,
1: এই বাচ্চা আবার 5-6 মাস পরে নিজেরাই ডিম পাড়া শুরু করে। প্রাকৃতিক নিয়মে নিজেরাই নিজেকে সংখ্যা বাড়াইতে থাকে, আর এই কারণে ব্যবসায়িক দিক চিন্তা করলে কবুতর পালন অনেক লাভজনক।
4: ভেরি গুড মামা, এতদিন পর তোমার মাথায় বুদ্ধি খুলছে।
1: দুলা ভাই, ইচ্ছা করলে আপনিও কবুতর পালন শুরু করতে পারেন, আমি হেল্প করব।
4: মামা আমি করব, তুমি আবার আসার সময় আমার জন্য কয়েকটা কবুতরের বাচ্চা নিয়ে আইসো।
1: আচ্ছা আচ্ছা, তোর মতন যারা শৌখিন ভাবে কবুতর পালতে চায় তাদের জন্য সুখবর আছে।
4: কি সুখবর মামা?
1: এই কবুতর তারা বিদেশে রপ্তানি করে ইনকাম করতে পারে, আর বিদেশিরা বুঝলি বাবা আমাদের কবুতর বেশি পছন্দ করে। ইদুলা ভাই শুরু করবেন নাকি?
2: ঠিক আছে, তুমি যখন কইতাছ।
1: ওকে শালা দুলা ভাই, একসাথে করবো কবুতর পালন।
0: ক্রিসেলের কাজ শুধু ঘর পরিষ্কার রাখা নয়, সঠিক পরিকল্পনা, সাশ্রয়ী ব্যবহার ও স্বাস্থ্যকর অভ্যাসও একটি সুন্দর পরিবারের ভিত্তি গড়ে তোলে। গৃহস্থালির ছোট ছোট অভ্যাসই সংসারকে আরও সুন্দর, সাশ্রয়ী ও স্বাস্থ্যকর করে তুলতে পারে। আর কিছু দরকারি টুকিটাকি টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছেন সঞ্জিদা হোসেন।
5: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। সাধারণত ঘর সামলাতে গেলে একজন গৃহিণীকে নানান ধরনের ঝামেলা পোহাতে হয়, সেক্ষেত্রে কিছু টিপস জানা থাকলে সহজে কাজগুলো করা যায়। আসুন জেনে নেই কিছু টিপস। আমরা যখন ঘরে দুধ থেকে ছানা তৈরি করি তখন ছানা থেকে পানি ঝরিয়ে সেই পানিটা ফেলে দেই। কিন্তু যদি পানিটা ফেলে না দিয়ে সংরক্ষণ করে রেখে দেই তবে সেই পানি দিয়ে পুনরায় ছানা কাটা যাবে। বেগুন ভাজতে তেল একটু বেশি লাগে আমরা সকলেই জানি, কিন্তু বেগুন ভাজার সময় যদি লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে ভাজা হয় তবে তেল খরচ অনেক কম হয়। মুড়ি অনেকদিন রেখে দিলে মচমচে ভাব কমে যায়, তাই মুড়িগুলোকে একটি কড়াইতে নিয়ে হালকা আঁচে অল্প সময় ভেজে নিয়ে আবার সেই মুড়িগুলো মচমচে হয়ে যায়। ডিম খান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, প্রতিদিন প্রতিটি ঘরেই কম বেশি ডিম খাওয়া হয়। ডিমের খোসা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ বেশি দিন ভালো রাখতে বোটা ছাড়িয়ে ধুয়ে টিস্যু দিয়ে মুছে বক্সে বা কাপড়ের শপিং ব্যাগে রেখে দিলে রেফ্রিজারেটরে অনেকদিন ভালো থাকে। ছোলা বা বুটের ডাল সেদ্ধ করার আগে আমরা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখি, কিন্তু আমরা যদি গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখি তবে ছোলা বা বুটের ডাল দ্রুতই ভিজে ফুলে উঠবে, তবে ফুটন্ত পানি দিতে হবে। বাজার থেকে লেবু এনে ফ্রিজে রাখলেও অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই লেবুগুলোকে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পুরনো খবরের কাগজ দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে। অনেকেই একই ফ্রাইং প্যানে মাছ ও পরোটা ভেজে থাকেন, সেক্ষেত্রে পরোটায় মাছের আষ্টে গন্ধ উঠে আসে। এজন্য পরোটা ভাজার আগে প্যানে পানি ও সামান্য লবণ ও বেকিং সোডা দিয়ে ফুটিয়ে পানি ফেলে দিয়ে পরোটা ভাজলে গন্ধ আসবে না। চিনির বয়ামে পিঁপড়ে উঠলে তাতে কতগুলো লবঙ্গ রেখে দিন, পিঁপড়ে ধরবে না। ঘরে কাঠের আসবাবপত্র ভেজা কাপড় দিয়ে মোছা উচিত নয়, এতে করে লেকার বা বার্নিশ নষ্ট হয়ে যায়। আর কাজের কোনো অংশ বা আয়না মোছার জন্য প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছে তারপর খবরের কাগজ বা টিস্যু দিয়ে মুছলে ঝকঝকে হবে। অনেক সময় ফার্নিচারে চিকন বা সরু ডিজাইনের মধ্যে ধুলোভালি আটকে থাকে যা কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না, সেক্ষেত্রে ছোট রঙের ব্রাশ ব্যবহার করতে পারেন। রান্নাঘরের সিঙ্ক ও অন্যান্য বেসিনে মাঝে মাঝেই গরম পানির সাথে সোডা মিশিয়ে ঢেলে দিন, এতে করে পোকামাকড়ের উপদ্রব দূর হবে, সেই সাথে আষ্টে গন্ধও থাকবে না। ও আরেকটি কথা, বারান্দায় বা ছাদে ফুলের টবে জমে থাকা পানি 3 দিনে একবার পরিষ্কার করুন, অ্যাডিস মশার উপদ্রব থেকে বাঁচার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানলেন ঘর গৃহস্থালির কিছু গুরুত্বপূর্ণ টিপস, জানাবেন সকলকে, আর আশা করছি এগুলো সবার উপকারে আসবে।
0: প্রিয় শ্রোতা, দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। আমাদের মাঠের সবুজ ফসলের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য কৃষকের খাম, শ্রম ও স্বপ্নের কল্প। তারা শুধু বীজ বোনেন না, বুনে দেন একটি জাতির ভবিষ্যৎ, খাদ্য নিরাপত্তা এবং সমৃদ্ধির ভিত্তি। আর তাই তো আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে আমাদের এমন উদ্যমী মা বোনদের নিয়ে একটু আনন্দ দেওয়ার প্রয়াস রাখছি। কৃষকের আগামী অনুষ্ঠান শোনার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় শ্রোতা, যাবার আগে জানিয়ে যাচ্ছি আজকের কৃষানী অনুষ্ঠানটির গ্রন্থন ও উপস্থাপনায় ছিলাম আমি শারমিন রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমেদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং কৃষানী অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রনিয়া সুলতানা।
6: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষানী।
7: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালা এখন রয়েছে আধুনিক গান। শুরুতে গিয়েছেন শিরিন আক্তার লিসা, গানের কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন জুয়েল আলদিন।

প্রিয় বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন। শিরিন আক্তার লিসার কণ্ঠে আরও একটি আধুনিক গান শুনবেন। গীতিকার সেলিম মাহমুদ, সুর করেছেন জুয়েল আল দিন।

প্রিয় বন্ধুরা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শিরিন আক্তার লিসা, বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজনমালা এবারে শোনাব ফ্যামিলি কার্ডের গান, শুনবেন সমবেত কণ্ঠে গানের গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

বন্ধুরা, ফ্যামিলি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাট ও ডিমলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৯০%, সন্ধ্যে ৬টায় ৭৮%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২০মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালারিয়ান হোসেন। মেটোফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালিড টিল ১ AM সেজ দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্নিং অ্যান্ড নো সিগনাল টু বি ওয়েস্টেড। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল ৬ PM টুমরো। লাইট টু মডারেট শাওয়ার অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পারারি গাস্টি উইন্ড মে এক্সপেক্টেড অ্যাট মেনি প্লেসেস।

0: রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, সিলেট ডিভিশন, সাম প্লেসেস ওভার রাজশাহী, ঢাকা এন্ড বরিশাল ডিভিশন। মিন ওয়াইল মডারেটলি হেভি রেইনফল মে এক্সপেক্টেড অ্যাট প্লেসেস ওভার দ্য কান্ট্রি। ডে টেম্পারেচার মে ইনক্রিজ স্লাইটলি অ্যান্ড নাইট টেম্পারেচার মে রিমেন নিয়ারলি আনচেঞ্জড ওভার দ্য কান্ট্রি। Highest temperature of the country today as recorded in Rajarhat and Dimla 36 degrees, lowest at Silat 24.2 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 32.4 degrees Celsius, minimum 28 degrees. Humidity recorded in air at 9 a.m. 90%, at 6 p.m. 78%. The sun rises over Dhaka tomorrow at 5:39 a.m., sets at 6:20 p.m. That's the end of the weather report for this time.
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। বেতার ম্যাগাজিন উত্তরণ প্রচারিত হবে রাত 9:05। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত 10:00। শ্রোতা বন্ধুরা, এফএম এর অনুষ্ঠানমালায় এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্য বার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এ রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে দুই হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন, এবং 1 বছর ও ততোর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত থানাসমূহ লালবাগ, গ্যান্টারিয়া, কদমতলি, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সিগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য বার্তাটি শুনলেন।

0: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। বৈদ্যুতিক আগুনের দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন। তেল জাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন বা ভেজা মোটা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না, তাহলে আগুন বেড়ে যাবে। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিন এবং তাদের সেবা গ্রহণ করুন। গ্যাসের চুলা জ্বালানোর পূর্বে দরজা জানালা খুলে রাখুন। আবদ্ধ ঘরে কখনো গ্যাসের চুলা জ্বালাবেন না।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আসসালামু আলাইকুম।

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার্কাউন্ট এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী আরও বলেন, কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে কাজ করতে হবে। অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিকও বাড়বে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান,

0: শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে সবুজ ক্যাম্পাস বৈশ্বিক চিন্তা ভবিষ্যৎ বিনির্মাণে আন্তর্জাতিক শিক্ষার্থীরা শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বৈশ্বিক উচ্চ শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। স্বাগতিক বাংলাদেশ সহ পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপালের বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। কিশোরগঞ্জের অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আজ একটি বেসরকারি সংস্থার আয়োজনে 120 জন নারীকে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমে হাওর অঞ্চলে 30 বছর ও তদূর্ধ্ব বয়সী নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা সহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি নারীদের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে সচেতন করা হয়। নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে বক্তারা বলেন, শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলায় গ্যাসের চাহিদা পূরণকে অগ্রাধিকার দিতে হবে। জেলা প্রশাসনের উদ্যোগে এতে ব্যবসায়ী, সিএনজি ফিলিং স্টেশন মালিক, সমিতির প্রতিনিধি এবং তিতাস ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপনের অংশ হিসেবে আজ রাজবাড়িতে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আখ চাষ। লাভজনক হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি এ অঞ্চলের কৃষকদের মধ্যে বাড়ছে আখ চাষের আগ্রহ। অনুকূল আবহাওয়া, উঁচু জমি ও বেলে দোআঁশ মাটিতে আখ চাষের জন্য উপযোগী হয়। এবার ফলনও ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলার প্রায় 200 হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। কৃষকদের আশা, আখ চাষের এই ধারা অব্যাহত থাকলে শিবপুর উপজেলা সহ অন্যান্য উপজেলার কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 90%, এবং সন্ধ্যে 6টায় 78%। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5:39 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:20। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: আসো আসো সাজু ভাই, কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কইও না, আসার সময় বৃষ্টি দেখো না, একদম ভিজেই গেছি।
4: আমি তো মনে করছি বোধহয় দিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আমি তো আল্লাহ করতেছি যে আসরে যাইতে পারো, কিন্তু আল্লাহ রহমতে

0: আশীর্বাদ বলছি তো বর্ষা
1: না আমিও বিচি
2: কয় না ভরা ভাদরে ভরা বর্ষা তাই হইছে
1: তাই হইছে
0: ওরিয়া যদি না বহুত একেবারে ভিজে দিয়ে
1: একেবারে ভিজে এই যে ফ্যানে শুকাই মুকাই এসে বর্ষা
0: হ্যাঁ এই দেখো আমরা দেখো বৃষ্টিরও কিন্তু আমরা মানি নাই কিন্তু তো বৃষ্টির মধ্যে আসরে যে আসরের যে মায়া মহাব্বত আসরের প্রতি আমাকে বৃষ্টিও কিন্তু আমাকে বাধা দিয়ে রাখতে পারে আমার মনে হয় যে বৃষ্টি কিন্তু আমাকে কিন্তু একটু বাধা দিল যে যাইতে পারবা না
1: কিন্তু
0: পারলো না আমরা ঠিক
1: চলে
0: আসছে সবাই চলে আসছে কি আর ভালো লাগতেছে কিন্তু
1: সবাই আসছে ভালো লাগতেছে
0: এই আমরা সবাই যারা আসি শুক্রবার দিন সবাই উপস্থিত দিতে পারতেছি এটা আমি তো মনে করছি বোধ হয় এই যে আমাকে সাজবা বিপদ আসতে পারবো না সুগিনা বলে করতেছি
2: হ্যাঁ
0: তো দেখে যে
2: সাজুবাবি
0: এসে পড়ছো দেখো আসুরের প্রতি আমাকে যদি একটা টান থাকে ভালোবাসা থাকে যতই বাধা আসুক আমরা কিন্তু ঠিকই আসুরে এসে উপস্থিত হব তো ওই যে আমাকে সগিনাবু ওরফে ইয়ে জয়গুণের দাদি আচ্ছা তোমার জয়গুণ যে কয়েকদিন আগে কইছিল একটু অসুস্থ হয়েছিল ডেঙ্গুর মতো হয়েছিল তো এখন কও দেখি জয়গুণের কেমন আছে
2: এখন তো ভালো আছে আসলেই ডেঙ্গু হয়েছিল অনেক বেশি উচ্চ জ্বর হইলে সকালেই তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হয় ডাক্তার টেস্ট করে দেখে যে ডেঙ্গু তখনই আমরা সাবধান
0: হই এই দেখো সুগিনাবু কিন্তু খুব মানে বুদ্ধিমত্তার কাজ
1: করছে
0: একটু জ্বর হলে নিয়ে দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে গেছে
1: এই জন্য এডিস মশা কিন্তু ডেঙ্গু রোগের বাহক এটা আমাদের জানতে হবে সবাই এডিস মশার বিস্তার রোধে আমাদের বাড়ির চারপাশ কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন
2: রাখতে জমানো পানি
1: ফেলে দিতে হবে
0: আর হ্যাঁ ওই যে
3: বাড়ির আশপাশ দেহ না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব আবার দেহ দিনের বেলা ঘুমাইলেও মশারি টানে
1: আমি একটু শখ সাত করে একটু পানির মধ্যে গাছ টাছ লাগাই ঘর বাড়িতে সব পানি ফেলাই দিচ্ছি
0: না শোনো ওই যে তোমরা মহিলারা একটা ইয়ে আছে না ওই যে ইয়ে পাত্রের মধ্যে পাতিলের মধ্যে পানি রান্না করার জন্য ওটা মনে থাকে থুয়ে দাও দুই তিন দিনও মনেই থাকে ওইটা কিন্তু রাখা যায়
1: সেটা এখন করি না
0: তিন দিনের মধ্যে ওই পানি ফেলে দিও তাই যাই হোক আমরা এই আলাপ করলাম এখন আমাকে শ্রোতা ভাই বোন যারা আছে আমাকে আজকে আসো শুনতেছেন তাকে খোঁজ খবর একটু নেওয়া লাগে তো কৃষিজীবী ভাই বোন শ্রোতা বন্ধুরা যারা আজকের আসো শুনতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই এই ডেঙ্গুর থেকে সচেতন থাকবেন আমরা যেভাবে আপনাকে পরামর্শ দিই আপনারা সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন এবং আপনারা সুস্থ থাকলেই আমরা সুস্থ থাকবো কারণ আপনারা আমাকে শ্রোতা আপনার জন্য আমাকে আয়োজন এখন আমরা চাই যে আপনারা আপনাদের নিয়ে আমরা সবাই সুস্থ থাকি
1: সবাই যেখানে আছি সুস্থ থাকি
0: তো আসো আমরা তাহলে আসরের কাজে আরম্ভ করে দিই তো এই যে পলিশেড ফসল চাষ হয় এই বিষয়ে একটা আলোচনা আছে বুঝছো এটা পলিশেডটা কি তো বুঝতে পারবা অত এখন আমরা জিনিসটাকে খুব একটা ভালো বুঝতে পারতেছি না আলোচনা শুনলে আমরা বুঝতে পারব এই পলিশেডটা কি তাহলে আসো আমরা শুনি পলিশেডে বছরব্যাপী ফসল চাষ এই কথিকা রচনা ও পাঠ করছেন স্বদেশ কুমার পাল প্রধান কৃষি তত্ত্ববিদ ক্রপসুইং ডিএই খামারবাড়ি ঢাকা আসো তাহলে ওনার আলোচনাটা আমরা আগে শুনি
3: আচ্ছা শুনি
4: পলিশেড বা পলিহাউস বিশেষ ধরনের প্লাস্টিকের ছাউনি ঘেরা ঘর যেখানে তাপমাত্রা আর্দ্রতা এবং আলো নিয়ন্ত্রণ করে অতিবৃষ্টি খরা পোকামাকড় এবং রোগবালাই হাত থেকে রক্ষা করে সারা বছর প্রতিকূল পরিবেশে উচ্চ মূল্যের উচ্চ ফলনশীল সবজি ফুল ফল এবং সুস্থ সবল চারা উৎপাদন করা হয় গ্রিনহাউজের আদলে দেশীয় কৃষি ব্যবস্থাপনায় নতুন সংযোজন পলিশেড বর্তমানে বৈশ্বিক আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটছে কৃষিতে বৈশ্বিক আবহাওয়া মোকাবেলা করার জন্য পরিবেশ বান্ধব ও লাভজনক পলিশেড প্রযুক্তি ব্যবহার কৃষিতে একটি নতুন সংযোজন পলিশেড তৈরির জন্য উপকরণ হিসেবে সিমেন্টের খুঁটি লোহা বা বাঁশের কাঠামো পলিথিন শিট আরএফএল পাইপ এবং নেট ব্যবহার করা হয় এখন আমরা পলিশেডে ফসল চাষের পরিবেশ কিভাবে নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে জানব পলিশেডে ফসল উন্নত মানের পলিথিনের আচ্ছাদন দিয়ে মোড়ানো থাকে এ কারণে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি নেটের ভিতরে প্রবেশ করে ফসলের ক্ষতি করতে পারে না পলিশেডে ডিপ সেচ প্রযুক্তি ব্যবহার করে গাছের গোড়ায় মূলের চারিদিকে সাশ্রয়ীভাবে পানি সরবরাহ করা হয় আর ফোটাই ফোটাই স্প্রিংকলার সেচ প্রযুক্তি ব্যবহার করে ভিতরের তাপমাত্রা বৃদ্ধি পেলে নিয়ন্ত্রণে এনে ফসল উপযোগী করে তোলা হয়। এতে ফসল যথাযথভাবে বেড়ে ওঠে এবং ফলনটা বেশি পাওয়া যায়। পলিশেডে চাষ করা ফসল অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে অক্ষত থাকে। কারণ পলিশেডে ফসল চাষ করে কি কি সুবিধা পাওয়া যায় সে বিষয়ে আমরা জানব। দেশের সব জায়গায় পলিশেড তৈরি করা সম্ভব। উচ্চমূল্যের ফসল উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হওয়াই কিন্তু পলিশেড প্রযুক্তির মূল উদ্দেশ্য। পলিশেডে নিয়ন্ত্রিত চাষ ব্যবস্থাপনা, তাই শীতে তীব্রতা, ভারী বৃষ্টিপাত অথবা তীব্র খরাজড়িত ক্ষতির সম্ভাবনা থাকে না। পলিশেডে সবসময় অনুকূল আবহাওয়া বিরাজমান রাখা হয়। এই জন্য শীতকালীন সবজি গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালীন সবজিটা শীতকালে উৎপাদন করা যায়। অর্থাৎ পলিশেড ব্যবহার করে কৃষক অসময় বা অফ সিজনে সবজি, ফল এবং ফুলের চারা উৎপাদন করতে পারেন এবং চাষ করে বিষমুক্ত সবজি উৎপাদন করে বেশি দামে বাজারে বিক্রি করতে পারেন। এতে সারা বছর কৃষকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং তার আয়ের একটা উৎস তৈরি হয়। পলিশেডের চারা উৎপাদন কিভাবে করতে হবে? আমাদের দেশের আবহাওয়ায় শীতকালীন আগাম ফসল চাষের জন্য সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বৃষ্টিপাতের কারণে চারা উৎপাদনে বিঘ্ন ঘটে। পলিশেডে আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সারা বছর উন্নত মানের আগাম সবজি চারা উৎপাদন করা যায় এবং আগাম সবজি বাজারে সরবরাহ বৃদ্ধি করা যায়। যে কোনো সময় অধিক সংখ্যক চারা উৎপাদন করে বিক্রি করে আয় বাড়ানো যায়। কারণ পলিশেডে আমরা কি কি সবজি চাষ করতে পারবো সেটা জানা দরকার। পলিশেডে বহুবিধ ফসল চাষ করা যায়, যেমন গ্রীষ্মকালীন টমেটো, মরিচ বা ক্যাপসিকাম, বেগুন, করলা, ফুলকপি, রঙিন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শসা, গাজর, ধনে পাতা, পুদিনা পাতা সহ অন্যান্য সবজি এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চারাও কিন্তু তৈরি করা যায়। ফসলের মধ্যে শসা, বারোমাসি তরমুজ, স্ট্রবেরি এবং ফুল চাষ করা যায় পলিশেডে। আর পলিশেডে পোকামাকড় এবং রোগ বলয় আক্রমণ কেমন হয় সে সম্পর্কে আমাদের জানা দরকার। পলিশেড পলিনেট দিয়ে চারপাশে ঘেরা থাকে, তাই বাইরের পোকামাকড় এবং ক্ষতিকর ভাইরাস ক্ষেতের ভিতরে ঢুকতে পারে না। সে কারণে পলিশেডে পোকামাকড় এবং রোগের আক্রমণ অনেকটা কম হয় এবং শতকরা প্রায় 70-75% কম হয়। যদি কিছু পোকামাকড় থাকে সেখানে ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা যায়। আধুনিক পলিশেডে মাটির পরিপাত্রে নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি করা যে কোকোপিট সেখানে চারা উৎপাদন করা হয়। আর পলিশেডের ট্রেতে উৎপাদিত চারায় ভাইরাস এবং পোকামাকড়ের উপদ্রব কম হয় এবং সুস্থ সবল চারা উৎপাদন করা যায়। এই জন্য চারার শিকড়টা অক্ষত থাকে আর এই কারণে রোপণজনিত চারার মৃত্যু হার কিন্তু অনেক কম হয়। সময় মতো নিয়ন্ত্রিত তরল সার এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য পলিশেডের ভিতরে উপরি প্রয়োগ করা হয়, ফলে সারের অপচয়টা রোধ করা সম্ভব হয় এবং গবেষণার মাধ্যমে দেখা গেছে পলিশেডের ফসল উৎপাদন প্রায় 20% বেড়ে যায়। এখন পলিশেড তৈরি করতে কেমন খরচ হবে? পলিশেড তৈরি করতে খরচ নির্ভর করে কি পরিমাণ জমিতে আমরা পলিশেড তৈরি করব, অর্থাৎ জমির আয়তন এবং উপকরণের উপর। প্রতি শতক জমিতে প্রায় 50-60,000 টাকা হিসাবে, 5 শতক জমির উপরে যদি একটা পলিশেড নির্মাণ করা হয় সেখানে প্রায় 2-2.5 লাখ টাকা প্রয়োজন হতে পারে। উপযুক্ত মেরামত এবং যদি রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং প্রায় 15-20 বছর পর্যন্ত এই পলিশেডটা ব্যবহার করা যায়। তার প্রাথমিকভাবে খরচটা বেশি হয়, কিন্তু যেহেতু বেশি দিন ব্যবহার করা যায় এই জন্য ফসল উৎপাদন খরচটা কম হয়। পলিশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নিরাপদ ফসল উৎপাদনের আধুনিক এবং নির্ভরযোগ্য কৃষি প্রযুক্তি। পলিশের মাধ্যমে সবজি চাষ একটি লাভজনক পরিবেশ বান্ধব পদ্ধতি, যেখানে কৃষকরা সারা বছর নিরাপদ এবং মানসম্মত সবজি উৎপাদন করতে পারবেন। পলিশেডের আধুনিক প্রযুক্তির সফলতা দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। পলিশেডের ফসল চাষ প্রযুক্তিটি ব্যাপকভাবে যদি সম্প্রসারণ করা হলে দেশে সারা বছর বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব হবে, পাশাপাশি বিদেশে উচ্চমূল্যের সবজির রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পাবে। এতে আমাদের দেশে কৃষকরা উপকৃত হবেন এবং শিক্ষিত যুবকরা কৃষিকাজে উদ্বুদ্ধ হবেন।
3: আবার বিদেশে পাঠাইতে তাহলে তো লাভের উপর লাভ। এই
1: পলিশেড
0: এটা হলো কি, ও যে বললো যে বিশেষ ধরনের প্লাস্টিকের ছাউনি ঘেরা ঘর, মনে করে একটা ঘরের মতো করে উপরে প্লাস্টিকের ছাউনি দিয়া পলিথিন দিয়ে আমরা ঘেরা ই করলাম, যাতে বাইরের কোন রকম ইটা আসতে না পারে, ক্ষতিকর রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পাওয়া, আর এটার থেকে বিষমুক্ত ফসল পামু, আর এটা উৎপাদনও ভালো হবে, আর নিজেরা খাইতে পারবো, এটা বিদেশেও আমরা এটা
1: রপ্তানি
0: করতে পারবো,
3: এটা করলে লাভ হবে।
0: হ্যাঁ, এইটার পলিশেডের, এইটা হলো তোমার পলিশেডে দেশের গান শুনি। শিল্পী হলো সেজুতি আশরাফি নদী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। আসো তাহলে আমরা গানটা শুনি।
3: আচ্ছা শুনি।

0: আমরা সুন্দর গানটা শুনলাম,
1: ভালোই লাগল।
0: শিল্পী ছিলেন সেজুতি আশরাফি নদী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। কত সুন্দর গানটা
2: সুন্দর গান।
0: তো শোনো, আমরা তো গান শুনলাম, তো আরেকটা বিষয় আছে আমাকে আসরে শেষ, বুঝছো? এই গুদামজাত শস্যের পোকামাকড় আক্রমণ রোধে করণীয়, এই যে আমরা গুদামে তো ফসল রাখি, শস্য রাখি, এখানে যে পোকামাকড় আক্রমণ, এই আক্রমণটা কিভাবে আমরা রোধ করব,
2: রোধ করতে পারব,
0: এইটা হ্যাঁ রোধের করণীয় বিষয়টা কি,
1: হ্যাঁ
0: এই বিষয়টা একটা আলোচনা আছে। আসো আমরা এই আলোচনাটা শুনি, শুনে তারপরে কথা কই।
1: আচ্ছা শুনি।
3: প্রিয় শ্রোতা, সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আজকের আসরে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজ আমরা কথা বলবো গুদামজাত শস্যের পোকামাকড় আক্রমণ রোধে করণীয়, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ শাফায়েত হোসেন, উপব্যবস্থাপক বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আপনার কাছে একেবারেই শুরুতে জানতে চাইব, গুদামজাত শস্য বলতে আপনি কোন কোন শস্যগুলোকে বোঝেন?
4: আসলে গুদামজাত শস্য বলতে যে কোনো শস্যই যেটা গুদামে রাখা হয়, বিশেষ করে আমাদের দেশে ধান, গম, ভুট্টা তিনটা ফসলই কিন্তু মূলত গুদামজাত শস্য হিসেবে বিবেচনা করা হয়। তিনটা ফসলেই এটাকে আবার দুই ভাবে, একটা হচ্ছে খাওয়ার জন্য রাখা হয় তখন আমরা এটাকে শস্য বলি, আর যখন এটাকে বীজ হিসেবে ব্যবহার করা হয় তখন তো বীজের এটা পরিচর্যা আবার একটু ভিন্ন। সাধারণত ধান, গম, ভুট্টা, সরগম, মিলেট, এই বাজরা এগুলো রাখা হয়, তবে যেহেতু পরিমাণ অনেক বেশি এই জন্য ধান, গম, ভুট্টা এই তিনটা ফসলকেই সাধারণত গুদামজাত শস্য হিসেবে বিবেচনা করা হয়।
3: যখন আমরা কোনো শস্য গুদামে রাখি তখন তো সেই শস্যে নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, তো আপনার দৃষ্টিতে আসলে কোন কোন পোকামাকড়ের আক্রমণ বেশি হয়?
4: আসলে পোকা এবং মাকড় এবং এর সাথে রোগও জড়িত, পোকামাকড় না, এখানে একটা বিষয় খুব বিবেচ্য। আমি বীজটাকে গুদামজাত করলাম, করার পরে যে পরিচর্যা, এই পরিচর্যা যদি খুব ভালো হয় কিন্তু গুদামে শস্য বা বীজটা আনার পূর্বে যদি বীজের যে আর্দ্রতা, এই আর্দ্রতার পরিমাণ যদি সঠিকভাবে পূর্বেই ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু যতই আমি গুদামের ভিতরে বীজটি নিয়ে আসি না কেন বা শস্যকে নিয়ে আসি না কেন, এটা কিন্তু কারণ বীজের যে আর্দ্রতা, যে ময়েশ্চার, পানির পরিমাণ, এই পানি পরিমাণে যদি, যেমন শস্যের জন্য 12-13% মানে শতকরা বলা হয় যে 12-13% যদি পানির পরিমাণ থাকে তাহলে এটাকে আমরা সংরক্ষণ উপযোগী বলে থাকি। আর বীজের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ শতকরা 12% হতে হবে। তো এখন পূর্বেই যদি এই ময়েশ্চার বা আর্দ্রতাকে যদি কমিয়ে আনা না হয়, এই পর্যায়ে যদি বেশি আর্দ্রতা সম্পন্ন বীজ বা শস্যকে যদি গুদামে রাখা হয়, তাহলে পরিচর্যা যতই বেশি সুন্দর করি না কেন এটাকে মান নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। তো এই জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, যেমন আমি বলতে পারি যে সংরক্ষণের পরিবেশ উপযুক্ত না হয় বা আর্দ্রতা সঠিকভাবে রক্ষা করতে না পারায় বীজ ও শস্য উভয়ের মান দ্রুত নষ্ট হতে পারে, কারণ অধিক আর্দ্রতা পোকামাকড়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। গুদামজাত শস্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শস্যে, একটু আমি যেটা আগে বললাম যে শস্যের আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা বিবেচনা করতে হবে। সংরক্ষণের পূর্বে সঠিকভাবে না শুকালে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হতে পারে এবং বীজ শস্যের মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনভাবে বীজ শুকাতে হবে যেন বীজের আর্দ্রতা শতকরা 12% নিচে থাকে এবং শস্যের আর্দ্রতা শতকরা 13-14% নিচে থাকে। সূর্যের আলোতে এটাকে আমরা সান ড্রাইং বলি, বা আমাদের দেশে চাতাল, চাতালে কিন্তু এটা শুকায় থাকে। আর বিএডিসি, আজকাল অনেক বীজ কোম্পানি তাদের কিন্তু চাতাল আছে, সেখানে আমরা চাতালেও শুকাই। আবার মেকানিক্যাল ড্রায়ার, যদি বৃষ্টি হয় ওই পরিস্থিতি আমরা কি করবো, এই জন্য আমাদের ড্রায়ার আছে, যেটা বৃষ্টি হচ্ছে এখন আমি বৃষ্টিকে কিভাবে, শস্যটাকে কিভাবে শুকাবো, তখন আমাদের মেশিনের মাধ্যমে এটাকে শুকিয়ে আর্দ্রতাকে কমিয়ে নিয়ে আসা হয়। আর গৃহস্থলী পর্যায়ে অল্প পরিসরে শুকাতে সূর্যের আলো একটা উত্তম পদ্ধতি, কারণ বীজ বা শস্যের পরিমাণ যদি কম হয় তাহলে এর জন্য মেকানিক্যাল বা যান্ত্রিক পদ্ধতিতে গেলে চাষিদের জন্য এটা খুব একটা মানে ইকোনমিক হবে না। এতে চাষিদের অল্প পরিসরে যেটা করা হয় সেটা ওই চাতালে সান ড্রাইং বা সূর্যালোতে করাটাই সবচেয়ে উত্তম। আর বাণিজ্যিক পরিসরে বা বৃহৎ আকারে শস্য বা বীজ শুকাতে হলে স্থায়ী সানিং ফ্লোর ব্যবহার করা প্রয়োজন, যেটা আমরা বিএডিসি বা বিভিন্ন বীজ কোম্পানি তারা এটা করে থাকে। ইভেন এমনকি যারা ধান, গমের যারা ইয়ে করে থাকে এক্ষেত্রেও তাদেরকে ওই যে সূর্য আলোতে তারা ওই চাতালের মধ্যে শুকায় থাকে আর কি। তো বীজ রাখার জন্য ড্রাম, বিস্কুট বা কেরোসিনের টিন ব্যবহার করা হয়ে থাকে। মাটির মটকা বা কলসে বীজ রাখলে কলসের গায়ে দুইবার আলকাতরা প্রলেপ দিয়ে শুকিয়ে নিতে হবে। আর্দ্রতারোধক মোটা পলিথিনও বীজ বা শস্য মজুদ করা যেতে পারে। রোদে শুকানো বীজ ঠান্ডা করে পাত্রে ভরতে হবে। বীজ শুকানো হলো কিন্তু বেশ গরম, এই অবস্থায় চট করে পলিব্যাগ বা ড্রামে না রাখা, একটু ঠান্ডা করে রাখতে হবে। পুরো পাত্রটি বীজ বা শস্য দিয়ে ভরে রাখতে হবে, যাতে এমন যেন না হয় যে পাত্রে শস্য রাখার পরে কিছু অংশ উপরে ফাঁকা থাকলো, ওই ফাঁকা থাকলে কিন্তু ময়েশ্চার বা আর্দ্রতার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে পুরো পাত্রটা মটকা হোক কৌটা বা পলিব্যাগ যেটি হোক না কেন পুরো ভরে রাখতে হবে। আর যদি বীজ বা শস্য দ্বারা পাত্র না ভরে তাহলে উপরে কাগজ বিছিয়ে তার উপরে শুকনো বালু দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে। এক কথায় যাতে কোনো স্পেস বাতাস থাকে এরকম যেন কোনো স্পেস না থাকে। পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করতে হবে যেন বাতাস ঢুকতে না পারে। এবার এমন জায়গায় রাখতে হবে যেন পাত্রের তলা মাটির সংস্পর্শে না আসে। প্রতি টন বীজ বা শস্যে আমাদের দেশীয় যে পদ্ধতি যে নিম নিশিন্দা বা বিষ কাটালি এদের যে পাতার গুঁড়া এটা প্রতি টনে 3 থেকে 3.25 কেজি এটা ব্যবহার করলে এই পোকামাকড়ের আক্রমণ থেকে গোলাজাত শস্য বা বীজকে আমরা রক্ষা করতে পারি।
3: আপনি চমৎকার করে বললেন কিভাবে আমরা ব্যবস্থাপনা করব, অর্থাৎ এই যে শস্য আমরা গুদামে রাখবো সেটা কিভাবে রাখবো। আপনার কাছে কি মনে হয় যে যদি আমরা এই সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করি তাহলে এই যে বীজ বা শস্যের মান সেটা ঠিকঠাক থাকবে?
4: অবশ্যই, কারণ আমি তো একটু আগে বললাম যে প্রথম দেখতে হবে বীজ বা শস্যটাকে যখন আমি গুদামে নিয়ে আসলাম বা আমি পাত্রের মধ্যে গ্রামে গঞ্জে আমাদের চাষি ভাইরা যখন এটাকে পাত্রে রাখবে আগে নিশ্চিত করতে হবে যে পাত্রে রাখার পূর্বে আর্দ্রতা এটা কমানো আছে কিনা, এবং এটা কিন্তু আসলে টেস্ট করা যায়। এটা দাঁতে দিয়ে কটকট শব্দ করলে চাষি ভাই অনেক অভিজ্ঞ, তারা বুঝতে পারেন যে হ্যাঁ এখন এটা রাখার উপযোগী। তো সেই হিসেবে রাখলে তাহলে অবশ্যই বীজ বা শস্যের মান ভালো থাকবে এবং আমাদের চাষি ভাই এবং বাজার দরও তারা ভালো পাবে। আর
3: আমি যে বীজ বা শস্যটা রাখবো সেটার পরিচর্যার কোনো কিছু আছে বা সেটা যদি থাকে তাহলে কিভাবে করব?
4: পরিচর্যা বলতে আসলে আমি যে কথাগুলো বললাম সেগুলো প্রত্যেকটাই পরিচর্যার মধ্যে, যেমন গুদামটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এয়ার টাইট রাখা, এমন যেন না হয় যে পাত্রটাকে তো এয়ার টাইট করাই যায় বায়ুরোধী, একটা বড় গুদামের মধ্যে ভেন্টিলেটর দিয়ে বাতাস আসতেছে বা বাইরে বৃষ্টি হচ্ছে ময়েশ্চার ভিতরে ঢুকতেছে, এই বিষয়টাকে নিশ্চিত করা যাতে বাইরে থেকে কোনো বাতাস না ঢোকে। এবং আরেকটা বিষয় হচ্ছে ভেন্টিলেটর দিয়ে কিন্তু অনেক সময় পাখি গর্ত দিয়ে বা ফাটা অংশ দিয়ে ইঁদুর বা পোকাও ঢুকতে পারে, এই জন্য ওই ইঁদুর মারার জন্য ব্যবস্থা নিতে হবে, পাখি যাতে ঢুকতে না পারে এই জন্য ব্যবস্থা, কারণ পাখি ঢুকলে কিন্তু বস্তা ছিদ্র করতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, এই জন্য এটা কিন্তু একটা পরিচর্যার অংশ। আর একটা হচ্ছে আধুনিক যে শস্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ফিউমিগেশন করা হয়। ফিউমিগেশন কি, কিছু ট্যাবলেট পাওয়া যায় ফিউমিগেন্টস, এটাকে বাজারে যেমন বলা হয় যে ফসটক্সিন, অ্যালুম ফস, কুইক ফস, এ ধরনের ট্যাবলেট পাওয়া যায় যেটা প্রতি টনে 3টা করে দিলে একটা শীট আছে, এই শীট বলা হয় কি যে ফিউমিগেশন শীট, এই শীটটা দিয়ে যখন ঢেকে দেওয়া হয় এয়ার টাইট করার পরে ভিতরে ওই ট্যাবলেট প্রতি টনে 3টা দিলে একটা ধোঁয়া তৈরি হয়, ধোঁয়ার দ্বারা যদি জীবন্ত কোনো পোকামাকড় থাকে তাহলে এটা মরে যায়।
3: জি, আপনাকে অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, আমরা শুনলাম গুদামজাত শস্যের পোকামাকড় আক্রমণ রোধে করণীয়।
1: হ্যাঁ,
0: তো আমরা কিন্তু ওই যে কথায় কথায় গানে গানে আসলে প্রায় শেষ প্রান্তে
1: চলে আসছি,
0: তা যাওয়ার সময় হয়ে
1: গেছে।
0: তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের আবারও আমরা আরেকবার ধন্যবাদ জানাই। আর আমাদের আসর কেমন লাগে এই বিষয়ে জানে আপনারা আমাদের চিঠি লিখতে পারেন যাতে আমরা আসর আরো ভালো করতে পারি। তো চলো, যাওয়ার সময় হয়ে গেলে যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা উড়ি,
1: চলো যাই,
2: চলো চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বার উপস্থাপনে রয়েছি আমি রাবেয়া সুলতানা শিউনি,
1: সঙ্গে রয়েছি আমি নিশাত শাহরিয়ার।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। প্রথমে গিয়েছেন মনির খান, কুচ বরণ কন্যারে তোর মেঘ বরণ কেশ। গানের কথাগুলো সাজিয়েছেন মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুরবারে দেশের গান শুনছেন উদ্দীপন অনুষ্ঠানে। এবারে শোনাব ফাহমিদা নবীর কণ্ঠে গান। গানের কথা সাজিয়েছেন নাহিদ নজরুল, সুর করেছেন শওকত হোসেন।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে গিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশেদ উদ্দিন, সুরকার ফুয়াদ নাসের বাবু, গীতিকার মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক।

প্রিয় সৈনিক ভাইয়েরা, আপনারা দুর্বারে দেশের গান শুনছেন উদ্দীপনে। এবারে গানটি সুর করেছেন মিল্টন খন্দকার, গীতিকার মোহাম্মদ আব্দুল হালিম টলস্টয়, শিল্পী অপু আমান।

সৈনিক ভাইরা আপনারা দূরবারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে গিয়েছেন ডলি মন্ডল ও আবুল বাশার শিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুরকার উজ্জ্বল সিনহা।

0: তুই যে আমার দেশের মাটি তোকে ভালোবাসি। সুমন রাহাতের গাওয়া গানটির সাথে শেষ হল উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। সেনা নৌ বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। রাবেয়া সুলতানা শিউলি
1: এবং সঙ্গে ছিলাম আমি নিশাত শাহরিয়ার।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা। তোমরা সৎকাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: যাবতীয় সৃষ্ট জীব আল্লাহর পরিজন এবং সে ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যে তার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করে। আল হাদিস, বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খেলাধুলার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ রাউন্ড রবিন লীগ পর্বে বাংলাদেশ হাই পারফরমেন্স তাদের শেষ খেলায় তিন উইকেটে নর্দার্ন টেরিটরিকে পরাজিত করে। নর্দার্ন টেরিটরি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে 143 রান করে। জবাবে বাংলাদেশ 18 ওভার 2 বলে 7 উইকেট হারিয়ে জয়ের জন্য 144 রান সংগ্রহ করে। দিনের অন্যান্য ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি 7 উইকেটে হোবার্ট হেরিকেন্সকে এবং এডিলেডে স্ট্রাইকার 7 উইকেটে হায়দ্রাবাদ কিংসম্যানকে পরাজিত করে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল 6:30 দিনের প্রথম ম্যাচে হোবার্ট হ্যারিকেন্স একাডেমি নিউজিল্যান্ড এ দলে, সকাল 9:30 এডিলেডে স্ট্রাইকার্স টেন্সের এবং বেলা 1:30 নেপাল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে খেলবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। রাত 8:30 খেলা শুরু হবে। আগামীকাল একই ভেন্যুতে দিনের একমাত্র খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। আগামী সোমবার বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 76 রান করেছে। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 290 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 তৃতীয় দিনে খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। আগামী মাস থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের 4 থেকে 13 পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বাংলাদেশ হকি দল ইতিমধ্যে তাদের অনুশীলন ইতিমধ্যে শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন চূড়ান্ত দলের নামও ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশে সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছেন। দলে 3 গোলকিপার, 8 ডিফেন্ডার, 6 মিডফিল্ডার এবং 7 ফরোয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিপি এবং বাংলাদেশ আনসার ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন এডহক কমিটি। আগামী রোববার পসিস্ট্রমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এবং বাংলাদেশ এ দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা 1-0 এগিয়ে রয়েছে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3 ওয়ানডে ম্যাচও খেলবে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10 সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4-দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4 বিভাগে অংশ নেবেন। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা 3 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী মাসের 19 থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইসি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20 এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200 বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক, শুটিং, 2722 ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2 দল এবং সেরা তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগাল সুলতানা জ্যোতি। আর দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8 ম্যাচ জিতলে সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রথম গানটি নেওয়া হয়েছে দরদ ছায়াছবি থেকে, শিল্পী নোবেল।

0: আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবার গানটি নেওয়া হয়েছে তুমি আমার প্রেম, এ ছায়াছবি থেকে শিল্পী আসিফ।
1: হ্যালো
2: নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা,
1: চোখে আবার কখন চোখ পড়লো?

আপনারা শুনছেন ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে গানটির শিল্পী আরিফিন রুমি ও পূজা। গানটি নেওয়া হয়েছে তার কাটা ছায়াছবি থেকে।

এই গানটির সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং বাংলাদেশ বেতার। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলা সংবাদ, এরপর সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পিছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে, মন্তব্য সমাজ কল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির দেশে দাফন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে 5 শিশুর মৃত্যু। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 547, নতুন করে বন্যার ঝুঁকি কমে যাওয়ায় উদ্ধার অভিযান পুনরায় শুরু। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা দেশটির। এ বিষয়ে আগামী বুধবার বেইজিংয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় 7-8 হাজার টন বর্জ্য, যার বড় একটি অংশের শেষ ঠিকানা সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ড। মানুষের তৈরি এসব বর্জ্য মানুষেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বহুদিন থেকে চেষ্টা চলছে, অবশেষে তাতে সায় দিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে চীন বিদ্যুৎ কেন্দ্র বানাবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
3: উত্তর সিটি কর্পোরেশনের ওয়েস্ট এনার্জি প্রজেক্ট তাদের দেশের কোম্পানি করছে, সেখানে CMEC কোম্পানি অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে দিবেন। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে, আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর।
2: পরিকল্পনা অনুযায়ী বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রতি ইউনিট 25 টাকা দরে সেই বিদ্যুৎ কিনবে সরকার। দাম তুলনামূলক বেশি হলেও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় এর সুফল দেখছেন সংশ্লিষ্টরা।
3: 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনা গুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে, এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্য, ঢাকা শহরের জন্য।
2: বাড়তে থাকা বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম।
4: এখানে একটা বিষয় সেটা হলো যে আমাদের যে গার্বেজ গুলো তৈরি হচ্ছে সেটা তো আমরা যে জমিয়ে রাখছি স্তূপ করে, আমাদের তো প্রচুর জমি নেই, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যেখান থেকে মিথেন ইমিশন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, আর এই গার্বেজ ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটাও একটা দেখার বিষয়, কারণ বেড়ে যাচ্ছে, এটা কিভাবে ম্যানেজ করবে। তো সেক্ষেত্রে এটা তো আমাদেরকে অল্টারনেট অপশনে যেতে হবে, সেক্ষেত্রে এটা বিদ্যুৎ জেনারেট করবে সেটা ঠিক আছে, আমাদের কাজে লাগবে।
2: সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বর্জ্যের বোঝা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনে আমিনবাজারের এই উদ্যোগ হতে পারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্র্যাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও তাদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জানন ও অভিহলে দেশ এগিয়ে যাবে।

0: তহবিল অনুদানের চেক ও মেয়ে শিক্ষিতের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয় তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ চীনের জিয়াংসি প্রাদেশিক অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটি আয়োজিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেং ইউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সম্মেলনে বক্তৃতাকালের শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী শিক্ষায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক সুযোগে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্ল্যাটফর্মগুলো হল চীন বাংলাদেশ ভোকেশনাল টিচার্স ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে দেশকে গড়ে তোলা। রংপুর মেট্রোপলিটন পুলিশ আরপিএমপির নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ বলেছেন, রংপুরে একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তিনি আজ আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। আরপিএমপি কমিশনার বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণ বিশ্লেষণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, তদন্ত প্রক্রিয়ায় সব ধরনের প্রয়োজনীয় কারিগরি ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,170 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দেশে আবারও দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ, তবে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। ডেঙ্গু হলে কি করণীয় তা নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন।
1: তীব্র জ্বর, শরীর ও মাথায় প্রচণ্ড ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দানা বা র্যাশ, এগুলোই ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ। চিকিৎসকদের মতে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের NS1 পরীক্ষা করানো জরুরি। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু হলে সবচেয়ে বড় ঝুঁকি হল ডিহাইড্রেশন বা পানিশূন্যতা এবং প্লাটলেট কমে যাওয়া। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী বলেন, অনবরত বমি হওয়া, মাড়ি, নাক বা ত্বক দিয়ে রক্তক্ষরণ, তীব্র পেটে ব্যথা এবং চরম ক্লান্তি বা প্রস্রাব কমে যাওয়ার মতো বিপজ্জনক লক্ষণ দেখা দিলে রোগীকে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে নিতে হবে।
2: উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগীরা আছেন, তাদের যদি ডেঙ্গু হয় তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যেমন যারা গর্ভবতী, যাদের বয়স 65 বছরের বেশি, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, যারা ক্যান্সারের পেশেন্ট, যারা এই মুহূর্তে কেমোথেরাপি পাচ্ছেন, যাদের জটিল কিডনি রোগ আছে, যারা ডায়ালাইসিস পাচ্ছেন, যথা যারা কিছুদিন আগে ট্রান্সপ্লান্ট হয়েছে, এই ধরনের রোগীরা যদি ডেঙ্গু আক্রান্ত হন অবশ্যই তিনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: ডেঙ্গুর কোনো সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক বা ঔষধ নেই। এই বিশেষজ্ঞ আরো বলেন, জ্বর কমানোর জন্য কেবল প্যারাসিটামল ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন বা অন্য কোনো ব্যথানাশক ঔষধ খাওয়া যাবে না। এতে অভ্যন্তরীণ

0: রক্তক্ষরণের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।
1: লক্ষণ ভিত্তিক চিকিৎসাগুলোই আমরা বেশি দিয়ে থাকি। প্রত্যেক রোগীকেই অবশ্যই বেশি বেশি করে তরল খাবার, তরল পানীয় পান করতে হবে, এবং জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন না থাকলে আমরা দুটো করে প্যারাসিটামল 6 ঘন্টা পরপর দেই, এবং অনেক সময় যদি বেশি সর্দি থাকে, কাশি থাকে, অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করি। কিন্তু এর বাইরে কোনো ব্যথার ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ বা কোন অ্যান্টিবায়োটিক এগুলো মোটেই খাওয়া উচিত নয়।
0: ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রধান চিকিৎসা হলো প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ। এ সময় রোগীকে সাধারণ পানির পাশাপাশি খাবার সেলাইন, ডাবের পানি, লেবুর শরবত এবং পুষ্টিকর তরল খাবার খাওয়াতে হবে, সেই সাথে রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ডেঙ্গু নিয়ে ভয় না পেয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। সামান্য অবহেলা কিংবা ভুল ওষুধ সেবন ডেকে আনতে পারে বড় বিপর্যয়। তাই লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে আজ রুশ দূতাবাস জানায়। ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ঢাকা শোভাযাত্রা। হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে শোভাযাত্রাটি পুরনো ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়। উৎসব মুখর এই শোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগর জীবনের নানাবিধ অনুষঙ্গ বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রা শেষে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ঢাকার ইতিহাস ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী হৃদয়ে ঢাকা 416 উৎসবের আয়োজন করা হয়েছে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশীর দাফন সম্পন্ন হয়েছে। আজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে। নিহত 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। উল্লেখ্য, গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 বাংলাদেশি। তাদের মধ্যে 9 জনের পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ দেশে আনা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ বেলা 1টার দিকে নদীতে গোসল করতে নামে বেশ কিছু শিশু। গোসলের এক পর্যায়ে 5 শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একে একে 5 শিশুর মরদেহ উদ্ধার করে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 547 জনে দাঁড়িয়েছে এবং নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শত শত মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালি কর্মকর্তারা জানান, আরও 100 জনের বেশি বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। এর আগে তারা জানিয়েছিলেন 500 বেশি নিখোঁজ রয়েছে। একটি উপচে পড়া হ্রদের ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য বলে মনে হওয়ায় এবং নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কা কমে আসায় নেপাল ও চীন আজ বন্যা বিধ্বস্ত হিমালয়ে কিছু সময়ের জন্য স্থগিত রাখা উদ্ধার অভিযান পুনরায় শুরু করেছে। এদিকে রেডক্রস নেপাল তিব্বত সীমান্তে আঘাত হানা বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধ্বস মোকাবেলায় 3 কোটি $10 লাখ জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। এই আবেদনের অর্থ স্থানীয় নেপাল রেডক্রস দলের কার্যক্রমকে আশ্রয়, নগদ অর্থ, গৃহস্থলীর ত্রাণ সামগ্রী, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক এবং পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপনে সহায়তা করবে। এছাড়াও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বন্যায় তিব্বতে এ পর্যন্ত 5 জন নিহত ও 558 জনের বেশি নিখোঁজ রয়েছেন। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, মধ্যস্থতাকারীদের অনুরোধের প্রেক্ষিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরান শর্তাবলীর একটি তালিকা তৈরি করেছে। ইরান আরও বলছে, জলপথটি পুনরায় খোলার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই দাবিগুলো পূরণের জন্য প্রথমে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এদিকে যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ পুনরায় শুরু হবে বলে আন্তর্জাতিক আশাবাদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি তেহরানে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন। মার্কিন সরকারের একটি সূত্র জানায়, ইরান ওমান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। সূত্রটি আরও বলেছে, হরমুজ প্রণালী খোলা আছে, মাইনমুক্ত করা হয়েছে, কোনো আলোচনা নির্ধারিত হয়নি এবং নৌ অবরোধ বহাল রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের উচ্চ প্রতিনিধি নিকোলাই নাদেনভ সতর্ক করে বলেছেন, বোর্ড কর্তৃক প্রস্তাবিত গাজায় শান্তি রোডম্যাপ সমুন্নত রাখতে ব্যর্থ হলে সেখানকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে এবং নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। দক্ষিণ সুদানে গতকাল সশস্ত্র গবাদি পশু লুটেরাদের হামলায় অন্তত 49 জন নিহত ও 33 জন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ইউনিটি রাজ্যের লুটেরারা প্রতিবেশী ওয়ারাপ রাজ্যের পশু

0: পিতা পঞ্চম হ্যারল্ডের মৃত্যুর পর রাজা অষ্টম হাকন নরওয়ের সিংহাসনে আরোহণ করেছেন। হ্যারল্ড 35 বছর সিংহাসনে ছিলেন। তিনি আজ 89 বছর বয়সে অসলোর জাতীয় হাসপাতালে মারা যান। সেখানে তিনি একটি বিরল রক্তরোগের চিকিৎসা নিচ্ছিলেন। প্রয়াত রাজা একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং নরওয়ের রাজতন্ত্রকে আধুনিকীকরণের কৃতিত্ব তাকেই দেয়া হয়। তিনি প্রথা ভেঙে একজন সাধারণ নারী সোনিয়াকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়েছিলেন। এদিকে প্রাসাদের কাছে একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং তার মৃত্যুতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস গভীর সমবেদনা জানিয়েছেন। ইউরোপীয় নেতারা নরওয়ের প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নতুন রাজা হাকন রাজধানীর রাজপ্রাসাদে সরকারের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি কালো সামরিক পোশাক পরিহিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ হাই পারফরমেন্স তাদের শেষ খেলায় 3 উইকেটে নর্দার্ন টেরিটরিকে পরাজিত করে। নর্দার্ন টেরিটরি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 143 রান করে। জবাবে বাংলাদেশ 18 ওভার 2 বলে 7 উইকেট হারিয়ে জয়ের জন্য 144 রান সংগ্রহ করে। দিনের অন্যান্য ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি 7 উইকেটে হোবার্ট হ্যারিকেন্সকে এবং এডিলেইড স্ট্রাইকার্স 7 উইকেটে হায়দ্রাবাদ কিংসম্যানকে পরাজিত করে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে থাইল্যান্ড এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 ওভারে বিনা উইকেটে 11 রান করেছে। আগামী সোমবার বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। এদিকে লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 86 রান করেছে। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 290 রান করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে, মন্তব্য সমাজকল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির দেশে দাফন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে 5 শিশুর মৃত্যু। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 547, নতুন করে বন্যার ঝুঁকি কমে যাওয়ায় উদ্ধার অভিযান পুনরায় শুরু। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আমি শিমুল হোসেন। প্রকৃতির এক ভয়াবহ ধ্বংস ক্ষমতা প্রত্যক্ষ করল বিশ্ব। দেখল এই উপমহাদেশ, বিশেষ করে হিমালয়ের পাদদেশের ও তার সন্নিকটের জনপদ ভৌগোলিকভাবে কতটা ঝুঁকিতে। নেপাল ও তিব্বত সীমান্তে বিশাল হিমবাহের অংশ ও বরফের পাহাড় ধসে পড়ার কারণে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও বিপর্যয়ে মৃত মানুষের সংখ্যা 500 ছাড়িয়েছে ইতিমধ্যে, নিখোঁজ 1500, যাদের অধিকাংশই বিদেশী, 517 জন চীন এবং নেপাল ছাড়া বিভিন্ন দেশের, এদের মধ্যে ভারতীয়ই বেশি। বিপর্যয়ের পর দুদিন কেটে গিয়েছে। উত্তর নেপালের ভেট্টুকেশী নদীর দুই পাড় জুড়ে এখনও ধ্বংসের চিত্র মুছে ফেলা যায়নি। দুর্যোগে বিপর্যস্ত মানুষের উদ্ধার করতে এবং নিখোঁজদের সন্ধানে লড়াই চালিয়ে যাচ্ছে সেদেশের পুলিশ এবং সেনাবাহিনী। পাহাড়ি বানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া দুই জেলা রাসুয়া নোয়াকোট, পার্শ্ববর্তী ধাথিং জেলা। এই মহাবিপর্যয়ের কারণ নিয়ে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, নেপালের লাংটাং লিরুইং পর্বতের উত্তর ঢাল থেকে বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধস নেমে লহেন্দেখোলা নদীতে পড়ে। সেখানে একটি বিশাল তুষারখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে সৃষ্টি হয় বলগাহীন পানি প্রবাহ। লহেন্দে নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে গিয়ে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হয়। পরে সেই বাঁধ ভেঙে বিপুল পানি

0: বরফ, পাথর ও কাদার স্রোত প্রবল বেগে ভাটির দিকে নেমে আসে। নেপালের বিপর্যয় পুরো বিশ্ব সম্প্রদায়কে গভীরভাবে হতবাক করেছে। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ এর মধ্যে সহায়তা করতে সরবরাহ ও কর্মী পাঠানো শুরু করেছে। বাংলাদেশ ও নেপালের এই ঘটনায় প্রাকৃতিক ধ্বংসযজ্ঞের ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্যের প্রস্তাব রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাঠমান্ডুতে পাঠানো বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় গভীরভাবে ব্যথিত এবং কাঠমান্ডুকে সাহায্য ও উদ্ধার কাজে অংশ নিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘটনায় বহু মানুষের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি শোক জানান। নেপাল এবং তিব্বতের এই বিধ্বংসী বন্যাকে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করতে হবে। ভারী বৃষ্টিপাত বা ঝড়ের আগের মতো আবহাওয়ার পূর্বাভাস দিয়ে এই ঘটনার ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। এটি সৃষ্টি হয় একটি বিশাল বরফ পাথরের তুষার ধস থেকে, যেটি অপ্রত্যাশিতই ছিল। নেপালের এখন যা প্রয়োজন তা হল তাৎক্ষণিক সহায়তা, যেমন হেলিকপ্টার, চিকিৎসা দল, আশ্রয় যা প্রতিবেশী দেশগুলো পাঠাচ্ছে। নগদ অর্থ বা বিদেশি সকল প্রকার সহায়তা দিয়ে রাস্তা, সেতু, বাড়িঘর, গ্রামসহ সব অবকাঠামো পুনর্নির্মাণ করা সম্ভব, কিন্তু বিশাল প্রাণহানির ক্ষতি অপূরণীয়। বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন এই বিপর্যয়ে কতটা অবদান রাখে সেটি নিরূপণ করা, সে অনুযায়ী ব্যবস্থা ও করণীয় নির্ধারণ করা। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালা এখন শুনবেন দেশের গান। শুরুতে গিয়েছেন রন্টি দাস, গানের কথা সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

প্রিয় বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবারের গানটির শিল্পী এন্ড্র কিশোর, কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এইচ এম রফিক।

0: বন্ধুরা, পরপর দুখানি দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: রাতে আকাশের দিকে তাকালে মানুষের মনে যে বিস্ময় জাগে, তার সবচেয়ে পুরনো সঙ্গী হল চাঁদ। কখনো সে পূর্ণিমার স্নিগ্ধ আলোয় পৃথিবীকে ভাসিয়ে দেয়, কখনো বা কৃষ্ণপক্ষের ক্ষীণ রেখায় নিজেকে আড়াল করে রাখে। আবার কোনো কোনো রাতে হঠাৎ করেই সেই চেনা চাঁদের মুখে নামে অদ্ভুত এক ছায়া। জ্যোৎস্নার বুক ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়, মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে। কি তবে কিছু হল? এই মহাজাগতিক দৃশ্যই হল চন্দ্রগ্রহণ।
1: চন্দ্রগ্রহণের রহস্য আসলে তিন মহাজাগতিক পথিকের জ্যামিতিক অবস্থানে, সূর্য, পৃথিবী আর চাঁদ। পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর বিপরীত পাশে অবস্থান করে। কোনো কোনো পূর্ণিমায় সূর্য, পৃথিবী আর চাঁদ এমনভাবে প্রায় একই সরলরেখায় এসে পড়ে যে পৃথিবী সূর্যের আলোকে চাঁদের কাছে পৌঁছতে বাধা দেয়। তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর।
0: চন্দ্রগ্রহণ আসলে পৃথিবীর জন্য কোনো অলৌকিক বিপর্যয়ের কারণ কিন্তু নয়। পৃথিবীর দৈনন্দিন জীবন হঠাৎ থেমে যায় না, মানুষের শরীর বা খাদ্যদ্রব্যে কোনো রহস্যময় পরিবর্তন ঘটে না, গাছপালা বা প্রাণীর ওপরও এমন কোনো বিশেষ ক্ষতিকর প্রভাবের বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই। তবে সূর্য, পৃথিবী, চাঁদের পারস্পরিক মহাকর্ষীয় সম্পর্কের কারণে জোয়ার ভাটার মতো প্রাকৃতিক ঘটনা ঘটে।
1: চাঁদ আর তার মুখে লাগা গ্রহণ নিয়ে কেন এত কথা? কারণ আজ 28 আগস্ট মহাকাশের মঞ্চে দেখা যাবে এমনই এক বিরল দৃশ্য, একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে চাঁদের প্রায় 93% অংশ পৃথিবীর গাঢ় ছায়া পড়বে চাঁদের উপর। তবে এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে না, চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ার বাইরে থেকে যাবে।
0: যদিও এই চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য বাংলাদেশ থেকে একেবারেই দেখা যাবে না, তবু এই গ্রহণ সম্পর্কে আমাদের কৌতূহলের শেষ নেই। মহাজাগতিক বিস্ময়কর দৃশ্যের মধ্যে চন্দ্রগ্রহণ যেন মহাকাশের লেখা এক নীরব কবিতা। সূর্যের আলো, পৃথিবীর ছায়া আর চাঁদের পথ, এই তিনের মিলনে রচিত হয় সেই কবিতা। সেখানে নেই কোনো অলৌকিক ভয়, নেই অশুভ শক্তির ছায়া, আছে মহাবিশ্বের নিয়ম, সৌন্দর্য আর অপার বিস্ময়।
1: একদিন যে চাঁদকে গ্রহণের সময় দেখে মানুষ আতঙ্কিত হতো, আজ সেই চাঁদের গ্রহণ দেখার জন্য মানুষ দূরবীন প্রস্তুত করে, সময় গণনা করে, ছবি তোলে এবং মহাকাশের রহস্য জানতে চায়। এখানেই সভ্যতার অগ্রগতি, ভয় থেকে জিজ্ঞাসায়, কুসংস্কার থেকে বিজ্ঞানে, অন্ধকার থেকে জ্ঞানের আলোয় যাত্রা।
0: আমরা সমস্ত কুসংস্কার ভেদ করে গ্রহণকে ভয় না করে সত্যিকার চাঁদটাকে জয় করে ফেলব একদিন। এই শুভ প্রত্যাশায় শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।

0: শ্রোতা বন্ধু, প্রতিদিনই আমাদের চারপাশে ঘটছে নানান ঘটনা, আর সেই ঘটনাগুলোই পরিণত হচ্ছে সংবাদে। কিন্তু এরই মাঝে এমন কিছু খবর আমাদের সামনে আসে যা সাধারণের চেয়ে একেবারেই আলাদা। বিস্ময়, কৌতূহল আর বৈচিত্র্যে ভরা সেই সংবাদগুলো সহজেই জায়গা করে নেয় আমাদের মনে।
1: ঠিক তাই, আর তেমনই বিচিত্র, চমকপ্রদ আর বিস্ময় জায়গা নিয়ে সব খবর নিয়ে সাজানো উত্তরণের প্রথম পরিবেশনা বিশ্ববিচিত্রা। পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া এমন কিছু মজার, অবাক করা আর ব্যতিক্রমী ঘটনা আমরা তুলে ধরি এই আয়োজনে।
0: আপনাদের কৌতূহলের কথা মাথায় রেখে আর সময় না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিশ্ববিচিত্রা। পড়ে শোনাচ্ছেন জাভেদ কারদার।

0: ইতালির উত্তর আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত ভিগানেলা নামের একটি ছোট্ট পাহাড়ি গ্রামের বিচিত্র গল্প সম্প্রতি আবার আন্তর্জাতিক মহলে চাওয়ার হয়েছে। গ্রামটি খাড়া পাহাড়ের উপত্যকায় এমনভাবে অবস্থিত যে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাস সেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছাতে পারে না, পুরো গ্রাম অন্ধকারে ডুবে থাকে। এই সমস্যা সমাধানে গ্রামবাসীরা পাহাড়ের চূড়ায় একটি বিশাল কম্পিউটার নিয়ন্ত্রিত কাচের আয়না বসিয়েছেন। এই আয়নাটি সূর্যের গতিপথ অনুযায়ী ঘোরে এবং সূর্যের আলোকে প্রতিফলিত করে সরাসরি নিচের গ্রামটির চত্বরে ফেলে আলো দেয়। একে গ্রামবাসীরা বলেন তাদের কৃত্রিম সূর্য। একজন ড্রোন ইঞ্জিনিয়ার এবং এভিয়েশন প্রেমী, মাত্র 11 সেন্টিমিটার লম্বা এবং মাত্র 42 গ্রাম ওজনের একটি সম্পূর্ণ কার্যকরী রিমোট কন্ট্রোল বিমান তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এটি সাধারণত কোনো খেলনা ড্রোন নয়, এর ডানা, ইঞ্জিন এবং ফুয়েল সিস্টেম একটি আসল জেট বিমানের মতোই নিখুঁত। এটি ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিতে আকাশে একটানা 20 মিনিট উঠতে পারে। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে একে বিশ্বের ক্ষুদ্রতম দূরনিয়ন্ত্রিত বিমান হিসেবে স্বীকৃতি দিয়েছে। গ্রিসের উপকূলে এজিয়ান সাগরের তলদেশে একদল সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক প্রাচীন যুগের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন। সমুদ্রের প্রায় 200 ফুট গভীরে বালুর নিচে চাপা পড়া একটি ব্রোঞ্জের বাক্সের ভেতর থেকে খাঁটি সোনার তৈরি একটি অত্যন্ত নিখুঁত রাজকীয় মুখোশ উদ্ধার করা হয়েছে। বিজ্ঞানীরা কার্বন ডেটিং পরীক্ষা করে জানিয়েছেন এটি আজ থেকে প্রায় 3200 বছর আগে ট্রোজান যুদ্ধের আমলে কোনো বীর বা রাজার হতে পারে। এত বছর নোনা পানির নিচে থাকার পরেও সোনার উজ্জ্বলতা একটুকু কমেনি।
1: শুনছিলেন বিশ্ববিচিত্রা। ভ্রমণ মানেই শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা নয়, ভ্রমণ মানে নিজেকে ছাড়িয়ে নতুন কিছু দেখা, জানা আর অনুভব করা। অচেনা পথ, নতুন মানুষের গল্প আর প্রকৃতির বিচিত্র রূপ আমাদের ভাবনার জগৎকে সমৃদ্ধ করে। প্রতিটি ভ্রমণ যেন জীবনের খাতায় যোগ করে নতুন এক অভিজ্ঞতার পৃষ্ঠা।
2: প্রকৃতির কাছ থেকে শেখার এই সুযোগই আমাদের জীবনকে করে আরও সুন্দর, আরও ঋদ্ধ। ভ্রমণের মাধ্যমে আমরা নদীর কলতান, সবুজ মাঠ, বনভূমি, গ্রামীণ জনপদ আর মানুষের সহজ সরল জীবনযাত্রার সঙ্গে পরিচিত হই নতুন করে।
1: সেই পথচলারই ধারাবাহিকতায় উত্তরণের নিয়মিত আয়োজন জীবন ও প্রকৃতির আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব ঝালকাঠির কুড়িয়ানা পেয়ারা বাজারে। সেখানে পেয়ারা চাষ বেচাকেনা আর গ্রামীণ জীবনের সঙ্গে মিশে আছে এক অনন্য জনপদের গল্প।
2: প্রতিবেদনটি উপস্থাপন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।
3: প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। এখানে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য সৌন্দর্যের খনি, কোথাও সমতল, কোথাও সাগর, কোথাও পাহাড়, আবার কোথাও প্রকৃতির এতটা নান্দনিক দৃশ্য দুই চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যায় না। এই সৌন্দর্য দেখতে অতীতে এসেছেন হিউয়েন সাং কিংবা ইবনে বতুতার মতো বিখ্যাত সব পর্যটকরা। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের ভ্রমণ পর্যটন পর্বে আমাদের এবারের গন্তব্য এশিয়ার সর্ববৃহত্তম পেয়ারা বাজার। পিরোজপুরের সরবকাঠির নেসারাবাদ আটঘর কুড়িয়ানা ভাসমান পেয়ারা বাজার দক্ষিণ বাংলার অন্যতম ঐতিহ্যবাহী ও সুন্দর পর্যটন কেন্দ্র। এটি প্রায় 200 বছরের পুরনো। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মূলত পেয়ারার মৌসুমে খালের পানিতে নৌকা বোঝাই পেয়ারা নিয়ে শত শত কৃষক পাইকাররা এই ভাসমান পেয়ারা বাজারে কেনাবেচা করেন। একবার কল্পনা করুন তো, একটি বাজার যেখানে টসটসে সব পেয়ারা ভেসে আছে শত শত নৌকায়। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কিভাবে যাবেন আপনার স্বপ্নের সেই রাজ্যটিতে। আপনি যদি ঢাকা থেকে বাসে রওনা হন, তবে গাবতলী থেকে সরাসরি বাসে ঝালকাঠিতে যেতে পারেন। ঝালকাঠি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পৌঁছে যাবেন ভীমরুলি গ্রামে। আর এই ভীমরুলি গ্রামেই তিনটি খালের মোহনায় জেগে আছে এই সর্ববৃহৎ পেয়ারা বাজার, যার একদিকে ঝালকাঠি জেলা আর অন্যদিকে পিরোজপুর জেলা। ঠিক মাঝামাঝি তিনটি খালের উপরে এই বিখ্যাত পেয়ারা বাজার। শ্রোতাবন্ধু, আপনি ইচ্ছে করলে নদীপথও যেতে পারেন, তাহলে আপনার ভ্রমণটি একটি নান্দনিক ভ্রমণ হতে পারে এবং রোমান্টিকতা বেশি হতে পারে। নদীপথে যদি যেতে চান তবে ঢাকা সদরঘাট থেকে সরাসরি লঞ্চে করে আপনি বরিশাল যাবেন, এরপর বরিশালে সরবকাঠি লঞ্চ ঘাটে থেকে ট্রলার ভাড়া নিতে পারেন। এই জায়গাটিতে আপনি কি কি দেখতে পাবেন? চমৎকার এই জায়গাটি মূলত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। খালের উপরে পেয়ারা বাজার, সেই পেয়ারা বাজার একেবারে পুরোটাই ভাসমান পানিতে। আপনি এখানে এলে পরে দেখবেন যে ভাসমান স্কুল, রঙিন সব ঘরবাড়ি, মনে হবে আপনি অন্য গ্রহে চলে এসেছেন। ইচ্ছে করলে হাত বাড়িয়ে পেয়ারা তুলতে পারবেন, তবে সাবধান থাকতে হবে যে পেয়ারা মালিকের অনুমতি ছাড়া এটি কখনোই করা যাবে না। এখানে এসে আপনি আরো দেখতে পাবেন গুটিয়া মসজিদ, যে মসজিদটি চমৎকার একটি মসজিদ। এই মসজিদের নকশা আপনি দেখতে পাবেন, এর খুব কাছে আপনি আবার দুর্গাসাগর দিঘি দেখতে পাবেন। এই এলাকায় খাবার দাবারের বেশ ভালো সুনাম রয়েছে, স্থানীয় ঐতিহ্যবাহী খাবার আপনি খেতে পারেন। এছাড়াও কুরিয়ানা বাজারে আপনি গরম বিখ্যাত রসগোল্লা খেতে পারেন। খাবারের মধ্যে আপনি শুধুমাত্র পেয়ারা ছাড়া এখানকার বিখ্যাত সব মিষ্টি আমরা খেতে পারেন। শ্রোতা বন্ধুরা, এই জায়গায় এলে আপনি যদি 2-3 দিন থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ঝালকাঠি জেলা শহরে অথবা সরবকাঠি উপজেলায় থাকতে হবে। এখানে থাকার জন্য বেসরকারি পর্যায়ে বেশ কিছু হোটেল রয়েছে, তাছাড়াও সরকারি পর্যায়ে ঝালকাঠি ডাকবাংলো রয়েছে, সার্কিট হাউস রয়েছে এবং সরবকাঠিতে উপজেলা ডাকবাংলো রয়েছে। সব মিলিয়ে আপনার ভ্রমণটিকে চমৎকার করতে পারেন। এই জায়গাতে আসার এবং এই প্রকৃতির সৌন্দর্যটি উপভোগ করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে। আপনি ভাসমান এই পেয়ারা বাজার দেখতে চাইলে আপনাকে খুব সকাল সকাল যেতে হবে। সকাল সকাল গেলে পরে আপনি পেয়ারার যে পসরা সাজিয়ে তারা আস্তে আস্তে এই জায়গাটিকে সরগরম করে তুলছে, এটি কিন্তু পুরোপুরি দেখতে পাবেন। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্ত। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে, স্থান নিয়ে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, অনেক অনেক ভালো।
1: প্রিয় শ্রোতা, কান পেতে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণী, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতাবন্ধু, বাংলা সাহিত্যের ঐতিহ্যের কথা বলতে গেলে পুঁথি সাহিত্যের কথা বিশেষভাবে মনে পড়ে। একসময় গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান আয়োজন ছিল পুঁথিপাঠ। হাটে, মাঠে, উৎসব পার্বণে কিংবা কোন বিশেষ আয়োজনে পুঁথিপাঠকে ঘিরে জমে উঠত দারুণ এক মানুষের আড্ডা।
2: সময়ের পরিবর্তনে আধুনিক বিনোদনের নানা মাধ্যম আমাদের জীবনে জায়গা করে নিয়েছে, তারই ভিড়ে বাংলা সাহিত্যের এই প্রাচীন আর সমৃদ্ধ ধারাটি আজ অনেকটাই বিস্তৃতির পথে। অথচ আমাদের শেকড় ও ঐতিহ্যকে জানতে পুঁথি সাহিত্যের গুরুত্ব অপরিসীম। তাই নতুন যেতে বসা এই ঐতিহ্যকে তুলে ধরতেই উত্তরণের নিয়মিত আয়োজন পুঁথিপাঠ। আজকের আয়োজনে গাজী কালু চম্পাবতীর পুঁথিপাঠ করবেন আবু বকর সিদ্দিক।
4: হায় হায় হায় আরে কহিলেন শেষে গাজী।

আয়ার সাগর শুকায় গেল বালুচর হইয়া, সুরাসুরি শুই নাহি পাইল খুঁজিয়া। খুবাজের কাছে এসে লাগিল কহিতে, অনেক খুঁজিনু শুই নাহি সাগরেতে। ধ্যান করিয়া দেখে খুবাজ খিজির, সেই সময় ফেলিল শুই শ্বাসে কান্দর। হায়ারে জ্বরের মানুষ এক সেই সুর লিয়া, পাতালে নগরে সেই গেলেন চলিয়া। ফলানি বেটি সেই ফলানি নামিতে গাথিয়ার।

0: সিনেমা আলো ছায়া আর গল্পের এক মায়াবী জগৎ। রূপালী পর্দায় কখনো হাসির ঝলক, কখনো চোখের কোণে জমে থাকা অশ্রু, কখনো প্রেমের মাদকতা, আবার কখনো টান টান উত্তেজনা। ফ্রেমের পর ফ্রেমে নির্মিত সেই গল্প আমাদের কখনো নিয়ে যায় কল্পনার জগতে, আবার কখনো খুব কাছ থেকে দেখায় আমাদেরই চেনা জীবনকে।
1: প্রিয় শ্রোতা, সেই রূপালী পর্দার আলো ছায়ার জগতের নতুন খবর নিয়ে এখন শোনাব আমাদের আজকের এই সময়ের সিনেমা পর্বটি। দেশ বিদেশের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, নতুন নির্মাণ, অভিনয় আর সিনেমা দুনিয়ার নানা আলোচিত বিষয় নিয়ে সাজানো হয়েছে এই আয়োজনটি। উপস্থাপনায় নওশিন ফারহান।
2: হলিউডের সুপারহিরো চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু চরিত্র রয়েছে যারা কেবল পর্দার নায়ক নন, প্রজন্মের পর প্রজন্ম তারা আবেগের অংশ। তাদের মধ্যে স্পাইডারম্যান নিঃসন্দেহে অন্যতম। আর 2026 সালের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সেই আবেগকে যেন নতুন করে জাগিয়ে তুলেছে। নো ওয়ে হোমের ঘটনা প্রবাহের পর একাকিত্ব, আত্মত্যাগ আর নতুন পরিচয়ের সংকট নিয়ে শুরু হয়েছে আমাদের সবার প্রিয় পিটার পার্কার ও স্পাইডারম্যানের সম্পূর্ণ নতুন অধ্যায়।
3: হাই, মাই নেম ইজ পিটার পার্কার। আই হ্যাভ সামথিং টু টেল ইউ দ্যাটস গোনা সাউন্ড ক্রেজি, বাট ইটস দ্য ট্রুথ।
4: ইউ আর দ্য স্পাইডারম্যান।
5: আই ক্যান্ট টেল এনিবডি অ্যাবাউট দিস, গট টু কিপ ইট আ সিক্রেট।
4: ওকে,
5: থ্যাংক ইউ।
2: প্রিয় শ্রোতা, আজকের এই সময় সিনেমায় আমরা জানব এই সময়ের অন্যতম আলোচিত চলচ্চিত্র দ্য স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর নির্মাণ শৈলী, কাহিনী, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সঙ্গীত এবং বিশ্বজুড়ে দর্শকদের কেন এত উন্মাদনা এই চলচ্চিত্রটিকে ঘুরে তার একটু ছোট্ট বিশ্লেষণ। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন অধ্যায় স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে পরিচালনা করেছেন জাস্টিন ড্যানিয়েল ক্রেইটন। Shang-Chi and Legend of the Ten Rings এর পর তিনি আবারও প্রমাণ করেছেন সুপার হিরো চলচ্চিত্র কেবল বিস্ফোরণ আর ভিজুয়াল ইফেক্টের প্রদর্শনী নয়, এটি মানুষের ভেতরে ভাঙন, নিঃসঙ্গতা এবং আত্মপরিচয়ের গল্প হতে পারে। স্পাইডারম্যান নো ওয়ে হোম এর শেষে ডক্টর স্ট্রেঞ্জের জাদুর ফলে পৃথিবীর সবাই ভুলে যায় পিটার পার্কারকে। এই চলচ্চিত্র শুরু হয় সেই ঘটনার কয়েক বছর পর। পৃথিবী তাকে ভুলে গেলেও সে ভুলতে পারেনি তার প্রিয় মানুষদের। নিজের পরিচয় গোপন রেখে নিউ ইয়র্ক শহরকে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। কিন্তু একদিকে একাকিত্ব, অন্যদিকে এক রহস্যময় শক্তির আবির্ভাব। সব মিলিয়ে পিটার পার্কারকে এবার শুধু শত্রুর সঙ্গে নয়, নিজের ভেতরে পরিবর্তনের সাথেও কিন্তু লড়াই করতে হয়েছে। ছবিটি সুপার হিরো ঘরানার হলেও এর মূল সুর মানবিক, একজন মানুষের একাকিত্ব, আত্মত্যাগ এবং নতুন করে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার সংগ্রাম। টম হল্যান্ড আবারও প্রমাণ করেছেন আধুনিক সময়ের পিটার পার্কারের চরিত্রে তিনি সবচেয়ে স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য মুখ। তার অভিনয়ে সুপার হিরো শক্তির পাশাপাশি একজন সাধারণ তরুণের নিঃসঙ্গতা তিনি সমানভাবে তুলে ধরেছেন। জেন্ডায়া এমজে চরিত্রে সংক্ষিপ্ত উপস্থিতিতে আবেগের গভীরতা তৈরি করেন। এছাড়া জ্যাকব ব্যাটলন, স্যাডি সিং, জন ব্রেথলন, মার্ক লাফেলো অ্যান্ড মাইকেল ম্যান্ডো নিজেদের চরিত্রকে গল্পের সাথে একেবারে লিন করে ফেলেছেন।
6: But something bad was going to happen.
7: Me.
6: And the only way to stop it was to do the hard thing.
2: এই চলচ্চিত্রের অন্যতম শক্তি হচ্ছে অবশ্যই এর সিনেমাটোগ্রাফি। নিউ ইয়র্ক শহরে পরিচিত স্কাইলাইনকে এখানে শুধু অ্যাকশন দৃশ্যের পটভূমি হিসেবে নয়, পিটার পার্কারের নিঃসঙ্গতার প্রতীক হিসেবেও দেখানো হয়েছে। রাতের আলো, বৃষ্টি ভেজা রাস্তা এবং আকাশচুম্বী ভবনের মধ্য দিয়ে ক্যামেরার গতিশীল ব্যবহার চলচ্চিত্রটিকে একাধারে মহাকাব্যিক এবং ব্যক্তিগত অনুভূতির রূপ দিয়েছে। সিজিআই এবং বাস্তব লোকেশনের ভারসাম্য প্রশংসার দাবি রাখে। চলচ্চিত্রটির ব্যাকগ্রাউন্ড স্কোর আবেগ এবং উত্তেজনার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রেখেছে। যেখানে অ্যাকশন দৃশ্য, অর্কেস্ট্রাল সঙ্গীত দর্শকের হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়, সেখানে নিঃসঙ্গ মুহূর্তগুলোতে সংযত সুর দর্শককে পিটার পার্কারের মানসিক অবস্থার আরো কাছে নিয়ে যায়। সঙ্গীত কখনো দৃশ্যকে ছাপিয়ে যায় না, বরং গল্পের আবেগকে আরো গভীর করে তোলে। আর এই ছবির প্রতি বিশ্বব্যাপী আগ্রহের কারণ শুধু স্পাইডারম্যানের জনপ্রিয়তা নয়, নো ওয়ে হোম এর পর পিটার পার্কারের জীবনে কি ঘটবে এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় ছিলেন কোটি কোটি দর্শক। একই সাথে টম হল্যান্ডের প্রত্যাবর্তন নতুন নির্মাতার একেবারে অন্য ধরনের একটা দৃষ্টিভঙ্গি এবং মার্ভেল ইউনিভার্সের ভবিষ্যৎ গল্পের সম্ভাবনাও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে বহুগুণ।
3: My name is Peter Parker, and I would like a coffee.
7: Is there anything else?
2: প্রিয় শ্রোতা, চলে এসেছি আমাদের আজকের এই সময়ের সিনেমার একেবারে শেষের দিকে। সময়ের সাথে সাথে প্রযুক্তি বদলায়, সিনেমার ভাষাও বদলে যায়, কিন্তু কিছু কিছু গল্প কখনো পুরনো হয় না, কারণ সেগুলো মানুষের সাহস, ভালোবাসা এবং আত্মত্যাগের গল্প। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সেই চিরন্তন মানবিক অনুভূতিকে নতুন প্রজন্মের ভাষায় তুলে ধরেছে। সুপার হিরো মুখোশের আড়ালে যে একজন একাকী মানুষও থাকে, এই উপলব্ধি ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
1: শ্রোতা বন্ধুরা, সিনেমার আবেগতাড়িত কথা আর সুরের মাধুরী মেশানো রেশ সত্যি হৃদয়কে দারুণ নাড়িয়ে দিল। তাই আবেগ আপ্লুত মন শরতের শুভ্র মেঘের মতো পাখা মেলতে চায় স্নিগ্ধ রাতের আকাশে।
0: কিন্তু আমরা তো মানুষ, রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় কোথা পাবো পাখা, সে আমাদের তো পাখা নেই। তাই উড়বার ইচ্ছে থাকলেও শরতের মেঘের মতো আপাতত উঠতেও পারছি না। তবে মনের সুন্দর আর কল্যাণকর ইচ্ছেগুলো মেলে দিতে পারি এই দেশ আর দেশের মানুষের জন্য, এমনই শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
1: যাবার বেলায় শেষের কথাগুলো বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন মনিরুজ্জামান, পলাশ উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
0: এবং জিনাত আক্তার। উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা।
1: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
0: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
1: শুভরাত্রি।

0: ইজ শুড বি অফ লস রাদার দ্যান অফ ম্যান। বিচার ব্যবস্থাটা এটা আইনের উপরে প্রতিষ্ঠিত হবে, কোনো ব্যক্তির উপরে না। যে যেই দেশে রাষ্ট্রটা আইনের উপরে প্রতিষ্ঠিত, ব্যক্তির বাহিরে ব্যক্তির নির্ভর না, সেই দেশটা সব দিক থেকে উন্নতি হবে, এখানে কোনো সন্দেহ নেই। যেই যে দেশগুলি আইনের উপরে প্রতিষ্ঠিত দেখেন তাদের শৃঙ্খলা শান্তি সব কিছুই আছে তাদের কাছে। পলিটিক্যাল ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, এটা তো সবার মধ্যেই থাকবে, সব দেশেই আছে, মানুষ বহুতই মত পার্থক্য থাকে। কিন্তু যখন আমরা আইনের কাছে যাব, বিচারটাকে আইনের উপরে সর্বোচ্চ করে দেব, এটা যদি আমরা করতে পারি, আমাদের দেশের যে রিসোর্স আছে, যারা আপনারা আমরা আছি, এত চ্যালেঞ্জের পরেও কিন্তু এটা উপরের দিকে উঠছে, এটা কিন্তু আপনাদের জীবনের একটা নতুন অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু আপনার জীবনের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আইন আছে দুইটা শব্দের উপরে, একটা হলো ইয়েস, একটা নো। এখন আপনারা যারা কনসার্নড, যারা আইনকে বিশেষজ্ঞ, তারা যদি চিন্তা করেন এটা আপনার পক্ষে, মানে আপনার যুক্তিক ইয়েস মনে করেন, এটাই রায়। আপনারা যদি এটাকে অযুক্তিক মনে করেন, নো মনে করেন, এটাই কিন্তু রায়। আসলে কিন্তু বেসড অন দি টু ওয়ার্ড ইয়েস অন নো, সো দ্যাট দিস ইজ ওয়ানলি দ্য প্রফেশন, যেটা ডাক্তারিতে বা অন্য কিছুতে আপনারা পারবেন না ইয়েস নো বলে, কিন্তু এখানে কিন্তু আপনার কনসিয়াস দিয়ে, আপনার নলেজ দিয়ে এটাকে প্রসেস করে ইয়েস অ্যান্ড নো বলার অথরিটি কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে যখনই আপনারা অ্যাগ্রিমেন্টে গেছেন, এবং হয়তো বা কোনোদিন জাজ হবেন। আপনারা যারা আছেন, আপনারা টিমে কাজ করবেন, আপনারা বসের সাথে কাজ করবেন, আপনারা জজ সাহেবদের সাথে কাজ করবেন, আপনারা যদি আপনাদের ভুলটাকে স্বীকার করেন, তাহলে কিন্তু আপনার অপোজিশন আর থাকবে না। আপনাকে যারা রেজিস্ট করার জন্য আসবে, সে কিন্তু আর আপনাকে রেজিস্ট করতে আসবে না। যখনই আপনি সরি বলবেন, আপনার কিন্তু নেগেটিভ অ্যাকশন ফ্রম দি আদার্স উইল বি স্টপ। আপনার যে জুনিয়র বা যারাই থাকে আপনার টিমের মধ্যে, তাদের খারাপ কাজটা বলবেন না, বলবেন না যে ক্লাসটা অর্ধেক খালি, বলবেন যে ক্লাসটা অর্ধেক ভরা। ওর দশটা খারাপ থাকলো, আপনি বলবেন তুমি এই কাজটা ভালো করেছো। তারপরে আরেকটা ওয়ার্ড আছে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন। হোয়েনএভার ইউ ডু সামথিং, আপনি টিমের সাথে আপনি ওপিনিয়নটা নিয়ে কাজ করবেন, সো দ্যাট টেক দি ওপিনিয়ন টুগেদার অ্যান্ড ডিসকাস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ডটাকে ঠিক করেন। ইফ ইউ প্লিজ, যখনই অ্যাপ্রোচ করবেন তাহলে বিনয়ের সাথে করবেন, আপনারা এটা একটু মনে রাখবেন। তারপরে থ্যাংক ইউ দুইটা ওয়ার্ড, ছয় ওয়ার্ড, পাঁচ ওয়ার্ড, চার ওয়ার্ড, তিন ওয়ার্ড, দুই ওয়ার্ড হলো থ্যাংক ইউ। যে যেটাই আপনাকে করে রিসিপোকেট করবেন, সুক্রিয়া করবেন তার প্রতি, এবং সে কিন্তু আপনার প্রতি খুব বেশি লয়াল হবে, অথবা আপনাকে খুব বেশি স্নেহ করবে।
1: গতকাল রাজধানীর ইনস্টিটিউশনস অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবি

0: অলস বসে দেশে কোনো কাজ লাগবে না। উচ্চত যারা শিক্ষা অর্জন করছেন বিশেষ করে টেকনিক্যাল সাইডে, তারা আন্ডার পেমেন্ট যদি হন তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এত গ্লোবালাইজেশনের কথা শুনছি, অফশোরিং এর কথা শুনছি, আমাদের এত বেকার হচ্ছে কেন? কেন তারা চাকরি পাচ্ছে না এবং তাদের শিক্ষা অনুযায়ী কেন চাকরি পাচ্ছে না? শুধু সরকারি চাকরি দিয়ে কোনো দেশেই বেকারত্ব এবং কর্মসংস্থান নিশ্চিত হয় না। অনেক পরিসর থাকবে, প্রাইভেটাইজেশন থাকবে, আরো অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ থাকতে হবে। রাষ্ট্র এমন একটা লিয়াজো অফিসারের দায়িত্ব পালন করবে যার যে দক্ষতা, যার যে মেধা, সেই অনুযায়ী যেন সে তার কাজ পায় এবং সে তার পরিবার এবং জীবনের ভরণ পোষণ করতে পারে।
1: রাজধানীর গুলশান ও ঢাকার 17 নির্বাচনী এলাকার করাইল, সাততলা ও ভাষানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন নির্মাণ প্রকল্পে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগে সম্মতি জানিয়েছে চীন। তবে একসঙ্গে পুরো অর্থ বিনিয়োগ সম্ভব না হলে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিনিয়োগ করবে। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সম্মতির কথা জানান। বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সাংবাদিকদের এ তথ্য জানিয়ে আরো বলেন,
2: গুলশান এরিয়ায় এবং ঢাকা 17 নির্বাচনী এলাকার যে তিনটি বস্তি রয়েছে, করাইল, সাততলা বস্তি এবং ভাষানটেক, এই ব্যাপারে আমরা একটা প্রপোজাল, প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি, এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে এবং তারা বলেছে যে পুরোটা যদি একসাথে আমরা নাও পারি, আমরা প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে আমরা এখানে ইনভেস্ট করব। আর তিনটা বিষয়ে তারা ইনভেস্টমেন্ট তাদের আছে, এগুলোকে আরো তারা বাড়াতে চায়। যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টে তাদের তো ইনভেস্ট আছেই, অলরেডি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যে ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে, সেখানে সিএমইসি কোম্পানি অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে আগামী 2 সেপ্টেম্বর, এটা বেজিং এ হবে, নর্থ সিটি কর্পোরেশন আমিনবাজার, আমাদের ড্যাম্পিং পয়েন্ট যেটা, ল্যান্ডফিল যেটা রয়েছে আমিনবাজারে, এটা ওনাকে অবহিত করেছে। সেকেন্ড হচ্ছে আমাদের ওয়াসার যে দাসেরকান্দি যে প্রজেক্ট রয়েছে, যেটা আমাদের সোয়ের স্ট্রিটমেন্ট প্ল্যান, যেটা সেটাতে তারা আরো ইনভেস্ট করতে চায়। পূর্বের ইনভেস্টরও তাদের ছিল, সেটা তো মাত্র 30%, 30% কার্যক্রম চালু আছে, 70% এখনো আমরা চালু করতে পারিনি। ওই প্রজেক্টটা পূর্ণাঙ্গ রূপে চালু করবার ব্যাপারে তারা সহযোগিতা করার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে এবং বলেছে বাকি যে অর্থ লাগবে সেটা আমরা ঋণ আকারে হোক, গ্র্যান্ড আকারে হোক, যেভাবে হোক বাকিটা দিয়ে তারা ওটা চালু করতে চায়। এবং অল কালেকশন যেটা বাকি রয়েছে, তখন ওখানে তো 30% কানেকশন দেওয়া রয়েছে, এখনো আমাদের গুলশান, বারিধারা, বনানী এই অঞ্চল থেকে কিন্তু আমরা সুয়েরেজ লাইনের কানেকশনটা ওখানে দিতে পারিনি। এটা আমরা সরকারি ভাবে চেষ্টা করছি, আমাদেরও 1,000 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা অলরেডি প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি জিওবি থেকে। সেই জিনিসটা আবার ওনাদেরকেও বলেছি, যদি ওনারা ইনভেস্ট করতে পারে তাহলে আমাদের রাষ্ট্রীয় কোষাগারের চাপটা এই মুহূর্তে কমে যাবে, 1,000 কোটি টাকা তাহলে আমাদের লাগবে না। এটা নিয়ে উনি সম্মতি দিয়েছেন যে ঠিক আছে, এটা নিয়ে তাহলে আমরা রিনিউয়েবল এনার্জি, যেটা নবায়নযোগ্য জ্বালানি, যেটা ওয়েস্ট টু এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌর বিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রুপটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। এবং এই বিদ্যুৎটা এরকম, এখন আমরা একটা বিদ্যুৎ মন্ত্রণালয় যেভাবে এখন যাচ্ছে সেটা হচ্ছে নেট মিটারিং এর মাধ্যমে আর কি, দিনের বেলা যদি আমরা সৌর বিদ্যুৎটা ইউজ করি, রাতের বেলা যদি আবার আমরা পিডিবির বিদ্যুৎ ইউজ করি, তাহলে নেট মিটারিং এর মাধ্যমে ওটা সমন্বয় হবে, এ ব্যাপারেও তারা ইনভেস্ট করার জন্য সম্মত হয়েছে। এটা মূলত আমাদের মন্ত্রণালয়ের বিষয় ছিল।
1: আজ সকালে সংস্কারকৃত রাজধানীর কামরাঙ্গীর চর লোহার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন,
3: এই ব্রিজটি যে অবস্থা, ভঙ্গুর অবস্থা ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আমাকে বললেন যে লোহার ব্রিজটা, এটা একটা অনেক পুরানো ব্রিজ, এটাকে যে কোনো ভাবে রাখতে হবে। তখন এটা আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে মাত্র 25 দিনে সংস্কার করছি আমরা, এবং খুব অল্প খরচে। এর ফলে কামরাঙ্গীরচর এলাকার প্রায় 50 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে। প্রতিদিন প্রায় 70,000 মানুষ এই ব্রিজটি ব্যবহার করবে। আমরা ঐতিহ্যবাহী ব্রিজটি পরবর্তী প্রবেশের

0: প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চাই। যেখানে 8 লেন হচ্ছে, 8 লেন হলেও যাতে এই ব্রিজটা আমরা রাখতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করব, যাতে প্ল্যানিং যেটা আছে সেটাতে সামঞ্জস্য করে আমরা রাখতে পারি কিনা। আমরা কিন্তু আমাদের মানুষের প্রয়োজন উপলব্ধি করেই আমরা এটা তাৎক্ষণিকভাবে সংস্কার করে দিয়েছি। মনে রাখতে হবে এটা দিয়ে কোনো যানবাহন যাতে না যায়, শুধু মানুষ পারাপার হলে এটা দীর্ঘদিন আমরা রক্ষা করতে পারবো, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়।
1: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনায় চমচমি দেওয়ান, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় প্রিয়ঙ্কা গোপ, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য, কাব্য সবকিছুর সঙ্গেই ভালো আছেন। আপনারা জানেন যে এবারের আমাদের নজরুল চর্চা বা নজরুল সম্পর্কিত অনুষ্ঠানগুলো একটু অন্য মাত্রায় এসেছে। তার কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2026-27 এই বর্ষকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং নজরুল বর্ষকে সম্মান জানিয়ে যা যা করা দরকার আমরা সেই কাজগুলি করার জন্য বিবিধ অনুষ্ঠান সাজিয়েছি বাংলাদেশ বেতারের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমরা চাই নজরুলকে তার স্বরূপে প্রতিষ্ঠিত করতে, তার সঙ্গীত, কাব্য, সাহিত্য সবকিছু তার মতন করে প্রতিষ্ঠিত করতে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী প্রিয়াঙ্কা গোপ, এই প্রজন্মের শ্রেষ্ঠ একজন শিল্পী। তো প্রিয়াঙ্কার সঙ্গে আমরা কথা বলবো, তার গান শুনব, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয়াঙ্কা, কেমন আছো তুমি?
1: খুব ভালো আছি।
0: তেমনি কেমন চলছে এখন চর্চা?
1: চর্চা চলছে।
0: আমাদের এই যে অনুষ্ঠানটা দোলন চাপাটা, এর আগেও তুমি করেছো। তো দোলন চাপা এখনকার একটু অন্যরকম মাত্রা যোগ হয়েছে, একটা পেখম যুক্ত হয়েছে, কারণ এই 2026-27 নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে। সুতরাং আমরা অনেক উদ্যমী হয়েছে, অনেক উদ্যোগ নিয়ে কাজ করছি, তাই না?
1: একেবারে।
0: তো এমনি তোমার কি কেমন মনে হচ্ছে যে এই যে ঘোষণাটা, এটা কতখানি প্রাসঙ্গিক এবং কতখানি কার্যকর হওয়া উচিত তোমার মনে হয়?
1: প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আসলে আমরা যারা গান করি কিংবা নজরুলকে নিয়ে নীরবে নিভৃতে যারা কাজ করে যাচ্ছেন, তারা তাদের মতো করে কাজী নজরুল ইসলামকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সৃষ্টিগুলোকে নতুন কর্মোদ্দীপনায় যতভাবে আবিষ্কার করা যায় চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্র হিসেবে, সরকারের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে নিয়ে এত বড় পরিসরে ভাবাটা আমার কাছে ভীষণ আনন্দের, কারণ শুধু তো গান বা কবিতা নয়, কাজী নজরুল ইসলাম একটা প্রতিষ্ঠান আমার কাছে মনে হয়। তো সেই কাজী নজরুল ইসলাম সেই প্রতিষ্ঠানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে গভীর ভাবনা থেকে শুরু করে তার আমরা যদি দর্শন চিন্তা করি, সবটা মিলেই আসলে আমরা কাজী নজরুল ইসলামকে চর্চা করব বা করা প্রয়োজন। এবং রাষ্ট্র যে সেটা ভেবে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো বছরটাকে নজরুলের কাজ নিয়ে এগোতে চাইছেন কিংবা আরও ফোকাসড হতে চাইছেন, এটা আমার কাছে ভীষণই আনন্দের এবং গর্বের যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এই অনুষ্ঠানে গান শুনবো, তারপরে আবার আরো অনেক কথা শুনবো। তো আমরা প্রথমে একটি গান শুনতে চাই। কি গান
1: প্রথমে যেটি শোনাবো, এটি অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হয়, এত সুন্দর একটা গান। যে গানে আসলে কবি 12 স্বরেরই প্রয়োগ করেছেন এবং এত সুন্দরভাবে প্রত্যেকটা লাইনের সঙ্গে লাইনের মালা গেঁথেছেন। সন্ধ্যার একটি গান, গভীর বোধের একটি গান, আমি গগন গহনে সন্ধ্যা তারা।
0: অসাধারণ একটি গান, একেবারে যেমন চমৎকার তার কথা, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কি চমৎকার সুর। তো এরকম নজরুলে কিন্তু আরো অনেক গান আছে যেগুলো 12 স্বরই ব্যবহার করা হয়েছে এবং এগুলো ইচ্ছে করেই করেছেন ওনারা, তাই না? তো এই অসাধারণ গানটি সম্পর্কে আমরা যেটুকু জানি তথ্য, সেটা হচ্ছে আমরা রেকর্ড কোম্পানির সাথে যে চুক্তিপত্র নজরুল, সেখানে আমরা পেয়েছি কিছু তথ্য। 6/7/1942 চুক্তি হয়েছিল, শিল্পী ছিলেন ইলা ঘোষ। সুর নজরুলের একটা বলারই অপেক্ষা রাখে না। রেকর্ড HMV থেকে January 1942 হয়েছিল, স্বরলিপি নজরুল একাডেমি থেকে নবম খণ্ডে প্রথম বেরিয়েছিল, পরবর্তীতে নজরুল ইনস্টিটিউট থেকে প্রথম খণ্ডে গ্রন্থিত হয়েছে। শুনি আমরা গানটি।

0: আহা, ভারী চমৎকার, যেমন তুমি বলছিলে একেবারে মনে হচ্ছে যেন তার চেয়েও আরো ছাপিয়ে যাচ্ছে বৈভবটা, সুরের যে কি বৈভব, কি মোহময়তা, ভারী সুন্দর গিয়েছ তুমি একেবারে, আমরা খুব খুশি হয়েছি এবং আমার বিশ্বাস আমাদের শ্রোতা মণ্ডলী যারা তাদেরও ভীষণ ভালো লাগবে। এবার আমরা কোন গানটি শুনব?
1: এবার আরো একটি সুন্দর গান, এটি একটু গজল আঙ্গিকের গান, কেন আসিলে ভালোবাসি।
0: আহা, কি অসাধারণ গান! এবং এটা তুমি নিশ্চয়ই জানো যে এটা কবি নজরুলের নিজের গলায় গাওয়া গান, মানে কতখানি অসাধারণ, কতখানি এক্সপেরিমেন্ট এই গানের মধ্যে আছে, যে গজলের যত রকমের ফর্ম তৈরি করা সম্ভব। নজরুল কিন্তু শুধু গজলের আবির্ভাব ঘটিয়েছেন তাই না, সমস্ত ফর্মে উনি কাজ করেছেন। তো এই গানটি উনি নিজে গিয়েছেন, উনি কিন্তু নিজে গাইতেন না বেশি, কিন্তু উনি নিজে গিয়েছেন। তো এই যে এই গানটি সম্পর্কে আমরা যে সূত্র পেয়েছি, এটা রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড মেগাফোন থেকে, April 1933 বেরিয়েছে এটা। আর ভৈরবীর আগে এবং তার স্বকণ্ঠে গীত গান আমাদের স্বরলিপি নজরুল ইনস্টিটিউটের প্রথম খণ্ডে এটা গ্রন্থিত হয়েছে। শুনি গানটি।

0: অসাধারণ। আসলে আমি একবার অসাধারণ বললে তোমার এই গানটিকে আমি একেবারে ই করতে পারবো না। আমরা এই গানটি দীর্ঘদিন ধরে গাইছি, আমরা শেখাচ্ছি, এবং অসাধারণ তুমি গিয়েছো। এর মধ্যে কিছু ফিল তুমি লাগিয়েছো যেটা তোমার নিজস্বতা, আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে, অনেক ভালো লেগেছে এই গানটি। তো এবার তোমার সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু আমরা সবাই প্রশিক্ষণের সঙ্গে সরাসরি যুক্ত, আর এই কারণেই শুধু আমাদের কথা আমরা ভাববো বলবো তা কিন্তু নয়, আগামী দিনে যারা আসছে তাদের জন্য আমরা কতটুকু করে যেতে পারলাম, কি করছি, এটা একটা বিশাল ব্যাপার। তো এই যে প্রজন্মকে, নতুন প্রজন্মকে তোমরা প্রশিক্ষণ দিচ্ছ, তাদের সঙ্গে একেবারেই সহাবস্থান, তাই না? তো কেমন বোধ করছো আমাদের নজরুল সঙ্গীতের আগামী দিন কি অবস্থা তুমি আশা করো, আর কি অবস্থা এখন দেখছো?
1: আশা আসলে আমি কখনো আশা হত হই না, আশা সবসময় একটু জিয়ে রাখি, কারণ দেখা যায় ভালো সময় খারাপ সময় সবসময়ই মানে এটা চলমান প্রক্রিয়া। তো বেশ কিছু বছর আমার কাছে মনে হয় যে আসলে আমরা নতুন প্রজন্ম থেকে সেই রকম গায়কী, আমি কণ্ঠ বলবো না, অনেক ভালো ভালো কণ্ঠ আছে, কিন্তু নজরুলের সেই গায়কীটা আমরা খুঁজে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে একটা নতুন প্রজন্মতে অল্প হলেও একটুখানি শূন্যতা তৈরি হয়েছে।
0: পারিবারিকভাবে যে উৎসাহ বা দেয়ার ব্যাপারটা বা তাদের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো কেমন মনে হচ্ছে তোমার?
1: আমার কাছে মনে হয় আর একটু উৎসাহ আসা উচিত পরিবার থেকে।
0: তাহলে এই মেসেজটা কিন্তু তোমাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে কিন্তু দিতে হবে যে না, আমাদের মিউজিক্যাল যে পরিবেশটা সেটা অনেক ভালো, এবং এটাকে ব্যবহার করে আমরা অনেক ভালো জায়গায় থাকতে পারি।
1: অবশ্যই, এবং আমি যেটা বলছি যে এত কাজে, যেমন নজরুল বর্ষ নিয়ে তো প্রচুর কাজ হচ্ছে, তো দেখা যায় যে আমরাই কয়েকজন হয়তো ঘুরে ফিরে সব জায়গায় নতুনদের থেকে নিয়ে এসে সবাইকে হয়তো সব জায়গায় নেওয়া যাচ্ছে না, তাদের হয়তো প্রেজেন্স কম, কিংবা সেইভাবে তারা চর্চার ওই জায়গাটা এখনো পৌঁছাতে পারেনি। আমাদেরও চেষ্টা থাকবে তাদেরকে নিয়ে আসে, এবং পরিবারের সেই মোটিভেশনটা লাগবে।
0: এটা একটা বিরাট ব্যাপার, আমাদের সবার দায়িত্ব হচ্ছে পারিবারিকভাবে উৎসাহিত করা তাদের, এবং এই যে সুন্দর একটি পথ, সুন্দর একটি ক্ষেত্র, সেই ক্ষেত্রে তাদের অবদান থাকলে তারাই সমৃদ্ধ হবে, এটাও আমাদের বোঝাতে হবে, তাই না?
1: এবং ওরাই তো সামনের দিকে নিয়ে যাবে নজরুলের গানকে কিংবা সঙ্গীতকে, সব তাই সামনে ওদের মাধ্যমে মশালটা ওদের হাতেই আমাদের তুলে দিতে হবে, তারাই বহন করে নিয়ে যাবে। আমি একেবারেই হতাশ হচ্ছি না, কারণ যারাই চর্চা করছে ওরা নিজ আগ্রহেই ভালোবেসে নজরুলের চর্চা করছে।
0: আমরা সেই আশায় কিন্তু থাকবো, তাই না? আরেকটি গান শুনি, কোন গানটি গাইবে এবার?
1: বর্ষা।
0: অবশ্যই,
1: শাওন রাতে যদি।
0: অসাধারণ এবং সবচেয়ে জনপ্রিয় গানের একটি গান, তাই না?
1: তো
0: সুধী মণ্ডলী, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, এই চমৎকার গানটি আমাদের প্রিয়াঙ্কার চমৎকার গলায় আমরা এবার শুনব। তার তথ্য একটু বলি, গ্রন্থ বুলবুল দ্বিতীয় খণ্ডে এটি গ্রন্থিত হয়েছে, রেকর্ড হয়েছে এইচএমবি থেকে April 1940 সালে। শিল্পী জগন্ময় মিত্র, তাল কারফা, এটা বলার অপেক্ষা রাখে না। তবে অনেকে কিছু বিভ্রান্তিকর তথ্য বলে যে চতুর্মাত্রিক একতাল বলে সব বলার চেষ্টা করে, আসলে এটা একবারেই ঠিক কথা নয়। আর এই গানটি তাল ছাড়া আমাদের জগন্ময় মিত্র গেয়েছেন, এবং এটা আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে স্বরলিপি হয়েছে প্রথম খণ্ডে। আমরা শুনি গানটি।

0: অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে অনেক কথা হলো। আসলে আমরা গান গাই, গান ভালো লাগে শ্রোতাদের, সেটা ভিন্ন কথা, কিন্তু শিল্পীদের কথাও কিন্তু সবাই শুনতে চায়। তুমি একটু তোমার এই অবস্থানে তুমি এখন এসেছো, এবং আমি বলবো তোমার বয়সের তুলনায় তুমি অনেক ভালো অবস্থানে এসেছো, তো এটাও ঈশ্বরের এবং গুরুদের কৃপা,
1: তাদের সবার আশীর্বাদে সেই সুযোগটা হচ্ছে।
0: এই যে জায়গায় তুমি এসেছো, এই জায়গায় তো অত সহজে তুমি আসোনি, একেবারে অল্প করে হলেও আগামী দিনে যারা শিল্পী হিসাবে আসবে তাদের উদ্দেশ্যে যদি তুমি এই তোমার যে পথটা, সেই পথটা সম্পর্কে একটু সংক্ষেপে বলো যে তুমি কিভাবে এলে।
1: পথটা তো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, আমি শুধু কয়েকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে লক্ষ্য স্থির রাখতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক, আমার সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হবে। তো সেই লক্ষ্যে পৌঁছতে গেলে যেভাবেই হোক, এর সঙ্গে যেন এটা যুক্ত না হয়, মানে যেমন তেমন করেই হোক সেটা না হয়, সততা থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, আর চর্চার থাকতে হবে, এই তিনটা থাকতেই হবে।
0: এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ, অনেক ধন্যবাদ তোমার এই যে কথা, এই যুক্তি, এই মেসেজগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনেক মূল্যবান বলে আমি মনে করি, এবং তারা এগুলোকে যদি মেনে চলে তাহলে আগামী দিন অনেক সহজভাবে তারা সামনে এগিয়ে যাবে। তো আমরা কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা, অনেক ভালো থাকো, অনেক ভালো গান করো। সুধী মণ্ডলী, আপনারা ভালো থাকবেন, আপনাদের অত্যন্ত প্রিয় এই অনুষ্ঠান এইভাবেই আমরা চালিয়ে যেন যেতে পারি, এবং এই যে ঘোষিত নজরুল বর্ষতে আমরা আরো নতুন নতুন নতুনতর ভাবনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি, সেই চেষ্টা আমরা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা শুদ্ধ সঙ্গীতের সঙ্গে থাকবেন, নজরুল সঙ্গীতের সঙ্গে থাকবেন, তার শিল্প ভাবনা সমস্ত কিছু সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় প্রিয়াঙ্কা গোপ, গবেষণা ও গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলোকে সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জালনার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে নিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতরে রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সেমন্তী রোদশী।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সেমন্তী রদেশী,
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী সুমন রাহাত, গীতিকার শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন শিল্পী নিজেই।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী সুমন রাহাত, বাংলাদেশ বেতার ঢাকা। এবার শুনবেন পল্লীগীতি শিল্পী সায়মা আজাদ। গানটির কথা ও সুর সাজিয়েছেন পল্লীকবি জসীম উদ্দিন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পল্লীগীতি, শিল্পী ছিলেন সায়মা আজাদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা দেশটির। এ বিষয়ে আগামী বুধবার বেইজিংয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্রাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও তাদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। তিনি আজ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয় তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। তিনি বলেন, একজন নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি ও অগ্রগামী করা। চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটি আয়োজিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেং ইউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সম্মেলনে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী শিক্ষায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক সুযোগে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্ল্যাটফর্মগুলো হল চীন বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী আনী। তিনি আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা ও নতুনভাবে দেশকে গড়ে তোলা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে আজ রুশ দূতাবাস জানায়। ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, মঙ্গল এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কল্যাণে তাঁর ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টায় সাফল্য কামনা করেন। রুশ প্রেসিডেন্টের এই বার্তাটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রতিফলিত করে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশীর দাফন সম্পন্ন হয়েছে। আজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে। নিহত 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁয় আত্রাই উপজেলায়। উল্লেখ্য, গত 9ই আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 বাংলাদেশি। তাদের মধ্যে 9 জনের পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ দেশে আনা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ বেলা 1টার দিকে নদীতে গোসল করতে নামে বেশ কিছু শিশু, গোসলের এক পর্যায়ে 5 শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একে একে 5 শিশুর মরদেহ উদ্ধার করে। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আজিজ আল কাউসার। পথপাথে অনুষ্ঠানে প্রতিবেশী হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবেন মুফতি শায়খ সুলাইমান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা 20 মিনিটে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7টা 30 মিনিটে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। বেলা 2টা 20 মিনিটে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2টা 45 মিনিটে। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3টা 35 মিনিটে।
1: পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4টা 5 মিনিটে। সুর তরঙ্গ বিকেল 4টা 25 মিনিটে। জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী বিকেল 5টা 10 মিনিটে। সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সমী পেশু রাত 9টা 5 মিনিটে ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা রাত 10টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান রাত 10টা 20 মিনিটে।
2: এছাড়া FM 90 MHz রাত 12টা 15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক পিয়াসা, রচনা মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রযোজনা ইমদাদুল হক।
1: এবার FM এর অনুষ্ঠান সূচি। FM 92 MHz সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz, FM 106 MHz সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাট ও ডিমলায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 90%, সন্ধ্যে 6টায় 78%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 39 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 20 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 MHz, FM 102 MHz ও FM 90 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা আমাদের নিশ্চিতি অধিবেশন শুরু হল প্রিয় শ্রোতা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন আমি কাউসার শেখ
1: এবং আমি সৌরভ পাল শুভ
0: প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক মোহাম্মদ সুলাইমান হোসেন খান রাহাত তরফদার এবং রাসেল খান এছাড়া রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম অধিবেশন তত্ত্বাবধানে মেহেদি হাসান
1: জানিয়ে দিচ্ছি আজকের নিশুতি অধিবেশনের আয়োজন সূত্রে রাত ১২টায় শুনবেন বাংলা সংবাদ ১২:০৫ ইংরেজি সংবাদ রাত ১২:১০ শুনবেন দেশের গান ১২:১৫ নিশুতি নাটক পিয়াসা রচনা মোহাম্মদ আমিনুল ইসলাম প্রযোজনা ইমদাদুল হক রাত ১:১৫ আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী ১:৪০ মিশ্র গানের অনুষ্ঠান রংধনু রাত ২টায় শুনবেন দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা ২:৫০ নজরুল সঙ্গীত ২:৫৫ আবহাওয়া বার্তা এবং ৩টায় সমাপ্তি ঘোষণা করা হবে

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি মোহাম্মদ আলমগীর হোসেন। রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য থেকে প্রতিদিন ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে চীন। সিটি কর্পোরেশনে জায়গা ভাড়া নিয়ে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা দেশটির। এ বিষয়ে আগামী বুধবার বেইজিংয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা উত্তীর্ণ ল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্রাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও তাদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। সমাজকল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। তিনি আজ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি পরিবারে মেয়েরা যদি শিক্ষিত, কর্মক্ষম হয় তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। তিনি বলেন, একজন নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি ও অগ্রগামী করা। চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটি আয়োজিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটি প্রফেসর জ্যাং পেং উ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সম্মেলনে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী শিক্ষায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক সুযোগে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্ল্যাটফর্মগুলো হল চীন বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি। তিনি আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, ১৭ বছর ফেসিড শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা ও নতুনভাবে দেশকে গড়ে তোলা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তার সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে আজ রুশ দূতাবাস জানায়। ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, মঙ্গল ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টায় সাফল্য কামনা করেন। রুশ প্রেসিডেন্টের এই বার্তাটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রতিফলিত করে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। আজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে। নিহত ৯ জনের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। উল্লেখ্য, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ বাংলাদেশি। তাদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ দেশে আনা হয়। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই শামীমা নাসরিন। New possibilities are opening up in Dhaka's waste management. China has shown interest in generating 42 megawatts of electricity per day from waste of Sawar's Amin Bazar landfill. The country plans to set up a power plant there by renting land from the city corporation. A tripartite agreement is scheduled to be signed in Beijing on Wednesday next. Electricity generation from Amin Bazar landfill is expected to connect to the national grid by August-September of 2028. Law Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has urged young lawyers to focus on developing professional skills rather than running after money to succeed in the legal profession. He made the call while addressing the Felicitation Program 2026 organized at the University of Asia Pacific in the capital today to honor the law graduates who passed the Bangladesh Bar Council enrollment examination. The law minister said a lawyer's responsibility is not limited to handling cases in exchange for fees. Ensuring access to justice for poor and vulnerable people is also a social and professional responsibility of lawyers, Mohammad Asaduzzaman added. The law minister said the government is moving towards introducing training programs to enhance lawyers' professional skills and will take necessary initiatives to make the legal profession more dignified and skill-based. Social Welfare and Women and Children Affairs Minister Dr. A.Z.M. Jahid Hussain has said the country's future will advance through the greater programs of women. He said this while speaking at a program at Ghorakhat Upajila Porishad Hall Room in Dinajpur today. The minister said if daughters in a family are educated and capable of working, the family's financial capacity will increase. He said the government is providing mothers and daughters with financial assistance and encouragement to make families self-reliant. A Memorandum of Understanding MOU has been signed to establish the China-Bangladesh Vocational Education Training and Research Center. The MOU was signed today at the China-Bangladesh Education Exchange Conference organized by the Jiangxi Provincial Government and Jiangxi Science and Technology Normal University of China. In presence of Education Minister Dr. A.N.M. Ehsan Haq Milon and Prime Minister's Advisor on Education Dr. Mahdi Amin, Secretary of the Technical and Madrasa Education Division Mohammad Daud Mia signed the MOU on behalf of Bangladesh, while Professor Zheng Pengyu of Jiangxi Science and Technology Normal University signed it on behalf of China. Addressing the conference, the education minister said, through quality technical education and modern technological training, the young population can be transformed into a world-class skilled workforce. He called for stronger Bangladesh-China cooperation in curriculum development, teachers' training, institutional partnerships, modern technology, practical education and employment-oriented education. At the conference, the Prime Minister's Advisor on Education said the government's main objective is to transform education into skills, skills into employment, and employment into economic opportunities. Meanwhile, three major cooperation platforms were formally inaugurated at the conference. The platforms are China-Bangladesh Vocational Teacher Training Center, Bangladesh Vocational Education Research Center, and Bangladesh Chinese Language Skill Development Center. Russian President Vladimir Putin has congratulated newly elected President Major Farukul Islam Alamgir, wishing him success in serving the people of Bangladesh. In a congratulatory message, the Russian President extended his best wishes to his Bangladeshi counterpart on his election, as President said the Russian embassy in Dhaka today. Nine Bangladeshi who were killed in a fire incident in Saudi Arabia have been buried. They were buried in their family graveyards after the Namaz Janaza today. Earlier, the bodies of the deceased were taken to their respective village homes from Hazrat Shah Jalal International Airport yesterday. It may be mentioned that 16 Bangladeshi lost their lives in a terrible fire incident at a sofa factory at Riyadh in Saudi Arabia on 9 August. Five children were drowned while taking a bath in a river in Chapai Nawabganj Sadar Upazila today. Police said several children went to the river around 1 p.m. to take bath. At one point, five of them drowned. Local people later recovered the bodies of all five children one by one. Finally, weather and forecast validity 9 tomorrow morning says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সুবীর নন্দী, গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন এইচ এম রফিক।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন দেশের গান, শিল্পী ছিলেন সুবীর নন্দী।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্চিতি অধিবেশন, আমন্ত্রণ আমাদের আজকের নাট্যানুষ্ঠানে।

আজকের নাটক পিয়াসা, রচনা মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রযোজনা ইমদাদুল হক, নাট্যানুষ্ঠান পিয়াসা।

0: بس بس ای کنه رفت
1: بس دیه گرم بوده چه سار ঘামে শরীর একেবারে চুপ চুপ করছে।
0: হ্যাঁ প্রচন্ড গরম। তা ভাড়া কত দেব?
1: ভাড়া দেন স্যার, যা দিবেন দেন না। পোশাক আশাক দেখে বুঝাই যাচ্ছে বেশ বড় লোক হয়ে গেছে। দেন স্যার 10 টাকা দেন।
0: মানে তোমার কথা তো বুঝলাম না।
1: বেশি না বোঝাই ভালো স্যার। ওই যে বুনো না 10 টাকা, 10 টাকাই দেন। বুললিতে বুলবেন আবার যে ওই ছোড়া বেশি মাতব্বরি করছে।
0: হ্যাঁ তোমার কথায় বোঝা যাচ্ছে তোমার বাড়ি রাজশাহী।
1: জি স্যার, ওই যে রাজশাহীর মহিষ বাথান ওইখানে।
2: মহিষ বাথান
1: কেন স্যার? নামটা কি খুব খারাপ স্যার? গরু মহিষের আখড়া লয় বলে দিন। হ্যাঁ
0: না না, খারাপ হবে কেন, বাদ দাও সব। কি করি বলতো, এই ভাঙতি যে নেই।
1: ভাঙতি নাই স্যার? তাহলে বাদ দেন স্যার, আরেকদিন দিয়ে দিন।
0: না না, তা কি করে হয়, আবার কবে দেখা হয় না হয়।
1: তা অবশ্য ঠিকই বলেছেন স্যার।
0: তুমি এক কাজ করো, তুমি একটু দাঁড়াও, দেখি ওই টং দোকানটা থেকে ভাঙানো যায় কিনা। দাঁড়াও কেমন।
1: ঠিক আছে স্যার, আমি দাঁড়াচ্ছি।
3: রবীন স্যারকে তো দেখছি আগের মতনই মনে হয়েছে, শরীর স্বাস্থ্য কিছুই বদলায়নি, বদলিয়াছে খালি পোশাক আশাক আর চাকচিক্য। মনে হয়েছে বড় চাকরি করে, টাকা পয়সাও মনে হয় কম কামাই করে না। হায় রে মানুষ, একই রক্তের মানুষ, শহরে আছে কত শান শওকতে, আর তার অবুজ ময়া মাহারা মেয়েটা বাড়ি বাড়ি কাম করে বেড়ায়। আহ রে আহ। আচ্ছা রবীন স্যার কি জানে না যে তার একটা মেয়ে আছে? বিহার দেওয়ার 2 মাস পরে শ্বশুরের উপর রাগ করে যে উধাও হয়ে গেল, আর 14-15 বছরও দেশে ফিরল না। জানবে কি করে? মহিষ পাথার নাম শুনে স্যার কেমন চমকে উঠল। তখনই আমি বুঝে নিয়েছি যে এটা আমাদের সেই মাস্টার, আমার এক সময়ের প্রিয় স্যার, রবীন স্যার। আচ্ছা মেয়েটার কথাকে কিছু বলবো, হয়তো জানি না যে কুসুমবাবুর ঘরে তার একটা মেয়ে আছে। না থাকে থাকে, কি দরকার বলার, হয়তো আর একটা বিয়ে শাদি করে স্যার এখন ভালোই আছে। থাক, বললি তো তখন বলবে যে আবার ছোঁড়াটা বেশি মাতব্বরি করছে।
0: এই যে একটু দেরি হয়ে গেল, ভাঙতি পাচ্ছিলাম না। নাও এই নাও 10 টাকা।
1: দেন স্যার দেন।
3: স্যার তো চলে গেছে, আর যদি দেখা না হয় মেয়েটার কথাটা কি বলা উচিত না? হ্যাঁ মেয়ের আছে, বড় কষ্ট আছে, বড় কষ্টে আছে।
1: স্যার স্যার, ও স্যার
0: আমাকে কিছু বলবে?
1: জি স্যার, মানে একটা কথা বলতো স্যার।
0: আমার সাথে? কি কথা?
1: না স্যার, মানে কি মনে করেন না করেন স্যার,
0: আমার একটু তাড়া আছে ভাই, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো।
1: না বাবা বাবা, তাড়া থাকলে থাক স্যার, আমি আপনি যান স্যার যান।
0: না না ঠিক আছে, বলো কি বলবে বলো। তবে হ্যাঁ আগেই বলে রাখি, চাকরি বাকরি কথা বলো না, আমি একটা চাকরি করি ঠিকই, তেদারসে পয়সা কামাচ্ছি, খাওয়া পড়ার কেউ নেই, নেই আপনজন, নেই কেউ, এই দুঃখ। শোনো, এই কোনো চাকরি বাকরি দেওয়ার ক্ষমতা কিন্তু আমার নেই।
1: চাকরি বাকরির কথা লয় স্যার, সেদিন পর্যন্ত পড়েছি, চাকরি কি পাবো বললেন?
0: তাহলে
1: কথাটা স্যার আপনারই।
0: আমার আমারই কথা?
1: জি স্যার, আমি ঠিকই চিনেছি। আচ্ছা স্যার, আপনি মহিষ বাথান স্কুলের আমার সেই ইংরেজির মাস্টার, আমি আমি আপনার ছাত্র ছিনু স্যার।
0: তুমি তুমি আমার ছাত্র ছিলে?
1: হ্যাঁ স্যার।
0: তা তোমার এই দশা কেন, তুমি রিক্সা চালাচ্ছ কেন, লেখাপড়া?
1: স্যার বাপ দাদা আগে থেকেছিল অভাবী, অভাবী দাদা বাপকে পড়াইতে পারেনি, আর অভাবী বাপ আমাকে পড়াতে পারেনি, বাস লেখা চুকে গেল।
0: কি তবে জানো আমার প্রিয় ছাত্র, জানো
1: স্যার? স্যার মানে কথাটা বলবো কিনা চিন্তা করছি।
0: চিন্তার কোনো দরকার নেই জানু, কি বলবি বল।
1: স্যার আপনি আমার নামটাও মনে রেখেছেন?
0: আমার অনেক কিছুই মনে থাকে রে জানু, তুই আমার ছাত্র ছিলি, খুবই ব্রেনি ছিলি তুই, প্রথমে ভালো করে দেখিনি বলে চিনতে পারিনি, হ্যাঁ এখন ঠিক মনে পড়েছে।
1: আর কিছু মনে পড়ছে না স্যার, মানে ওই কুসুম বাবুর কথা।
0: কুসুম?
1: হ্যাঁ, মানে আপনার ওই শ্বশুর শাশুড়ির কথা।
0: না না, মনে পড়ে না জানো, তাদের কথা মনে পড়ে না, আর কোনোদিন মনে পড়ুক তাও আমি চাই না, জীবন নেও না। ওই ফণ্ড লোভীরা সবাই মিলে আমার জীবনটাকে লেবু চিপা করে চিপে চিপে একেবারে তেতো করে নিঃশেষ করে দিয়েছে।
1: আমি আমি জানি স্যার, আমি জানি, আমি আমি সব জানি।
0: আচ্ছা আচ্ছা, তুই বল জানু, আমার কি দোষ ছিল? তুই তখন 6-7 পড়তি, অনেক কিছুই বুঝতিস তুই, বল বল আমার কোনো অন্যায় ছিল? একরকম ট্রাপে ফেলে কুসুমের বাবা আর স্কুলের হেডমাস্টার কুসুমকে বিয়ে করতে বাধ্য করেছিল, মেনে নিয়েছিলাম, ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। কিন্তু তারপর বিয়ের প্রথম কিছুদিন ভালোই কাটলো, দিন যতই গড়াতে লাগলো লোভীরা ভণ্ডরা উফ, দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। মানুষ যে এত নীচ হতে পারে ভাবাই যায় না। কোনো যৌতুক লোভী শ্বশুর শাশুড়িও হয়তো তার পুত্র বধূদের এমন মানসিক নির্যাতন করে না যা তারা মেয়ে জামাইয়ের উপর করেছিল। ছি, মা বাবার স্মৃতি বিজড়িত একমাত্র ভিটাটাও ওই কুসুমের নামে করে দিতে বাধ্য হয়েছিলাম। আর ওদের কথা মনে রাখবো আমি? 15 বছর আগের ফেলে আসা সেই স্মৃতি, উহ।
1: কিন্তু কিন্তু স্যার, একজনের কথা যে আপনাকে মনে রাখতে হবে স্যার।
0: একজনের? কার? ওই ভণ্ড হেডমাস্টারের, যে আমাকে কুসুমের সাথে মিথ্যা প্রেমের জালে জড়িয়ে।
1: না না স্যার, না স্যার, হেডমাস্টার নয়।
0: তবে তবে কার?
1: আপনার, আপনার রক্ত।
0: আমার, আমার রক্ত?
1: হ্যাঁ স্যার, আপনার রক্ত। আপনার মেয়ে, আপনার মেয়ে চৈতি।
0: চৈতি?
1: আপনি আপনি হয়তো জানেন না স্যার, 15 বছর আগে বউ শাশুড়ির উপর অভিমান করে সেই যে আপনি গ্রাম থেকে উধাও হয়ে গেলেন, তখন কুসুম বাবুর পেটে আপনার।
0: আমার? জানো জানো, বল বল তুই কি বলতে চাস।
1: হ্যাঁ স্যার, আপনার সন্তান, আপনার রক্ত, আজ আজ ফুলের মতন মায়া চৈতি।
0: চৈতি? আমার সন্তান, আমার রক্ত?
1: বলতাম না স্যার, বলতাম না, কিন্তু কিন্তু মেয়েটা বড় কষ্টে আছে স্যার, বড়ই অসহায়।
0: কেন কেন অসহায় কেন?
1: জন্ম দেওয়ার সময় কুসুম বাবু যে মরে গেল।
0: কুসুম? কুসুম নেই?
1: না স্যার, কুসুম বাবু মারা যাওয়ার 40 দিন পার হতে না হইতে আপনার সে নিষ্ঠুর লোভী শ্বশুরও মারা গেল হার্ট ফেল করে। শাশুড়ির অবস্থা না বাঁচার মতো, অন্ধ, চোখে কিছুই দেখে না, জমি জমা যা ছিল পদ্মার ভাঙনে তাও সব শেষ।
0: তবে তবে ওদের চলে কি করে জানু?
1: চলে না স্যার, চলে না, এটাকে এটাকে চলা বলা যায় না। চৈতি এখন বাড়ি বাড়ি কাম করে বেড়ায়।
0: না না জানু,
1: এটাই যে সত্যি স্যার, এটাই যে সত্যি স্যার। এর লাগে তো না বলে থাকতে পারল না, বাড়ি বাড়ি কাম করে, আমার প্রিয় রবীন স্যারের রক্ত ফুলের মতো মেয়া চৈতি, মানুষের করুণার পাত্রী স্যার, লাঠে গুতার বস্তু স্যার, লাঠে গুতার বস্তু।
0: আর বলিস না জানু, আর বলিস না, প্লিজ প্লিজ আর বলিস না।

0: কাঁদছিস কেন বলতো? কালকে তো বললি ঢাকায় যাবি, এখন ফের কাঁদছিস কেন?
1: এখনো ছুরি কান্দন থামাইনি খো। কি রে চৈতি, তুই ঢাকায় যাবি কি যাবি না সেই কথা বল। কি হইলো, বলছিস না কেন? আরে তুই জবান খুলছিস না কেন?
2: যাবো।
0: যাবি তো ফের কাঁদছিস কেন?
2: কষ্টে কাঁদছি মরিয়ম খালা, মুখ যেন কেমন কেমন করছে, 15 বছরের মায়া তো।
1: তা ঠিকই রে বুবু, মায়া হওয়ারই কথা, 15 বছর তো আর কম লয়। কিন্তু কি করবি বুল, শেষ সম্বল তোর নানিটাও দুনিয়া ছেড়া চলে গেল।
0: আমি তখে কামের মায়া করে লিয়া যাচ্ছি না চৈতি, তখে আমি নিজে মায়া করে থুব, লেখাপড়া করাবো বুঝলি। তুই হলি আমার প্রিয় সখী কুসুমে মায়া, প্রিয় সার রবিন সারের মায়া।
2: মরিয়ম খালা, বাবাকে বলে আমার বাপ না?
0: হ্যাঁ, তোর বাপ একটা খাটাস, একটা হারামি।
2: না খালা না, এই কথা বলো না, বাবাকে বলে তুমি বলো না। আমি নানির মুখে সব কথা শুনেছি, বাপ আমার কষ্টে উধাও হয়েছে, কষ্টে। আর একদিন না একদিন বাপকে আমি পাবই খালা, পাবই।
1: তোর বাপ কি আর বাইচে আছে রে বুবু, এই 15 বছরেও যে ফিরলো না। যাইগা, আর দেরি করিস না, তোরা গাড়ি ছেড়া দিবে, যা।
0: হ্যাঁ চৈতি, এবার উঠ, মুখ হাত ধোয়া বাইর।
2: খালা, আমার বাপ যদি আসে, বুঝার পর থেকে বাপের পথে আছে গো খালা। জানি না বাপ আমার কোন পথে গেছে, কোন পথে আসবে কি আসবে না, তাও চাহি গো খালা, তাও চাহি, একবার ও পথ একবার ও পথ।
1: আল্লাহই জানে কোনদিন ফিরবে কিনা, বাইচে আছে কি নাই।
2: না আছে, বাপ আমার বাইচে আছে, আমার মন বলছে আমার বাপ বাইচে আছে। আল্লাহ ঠিকই একদিন মরিয়ম খালা, সেই দিন কত দূরে গো খালা, ও রইবা নানি কত দূরে বলো না একবার।
1: জানি না রে বুবু, জানি না,
2: হে বুকে বড় তৃষ্ণা গো রইবা নানি, বড় তৃষ্ণা, ঢকে ঢকে পানি খাই, পানি খেতে খেতে ক্ষুধার পেটটা বানের পানির মতো টুম্বর হয়ে যায়, তার বড় তৃষ্ণা মেটে না, মেটে না। বাপ, বাপ আমাকে বুকে নেও গো বাপ, আমার বুকটা তৃষ্ণায় ভেটে যাচ্ছে, ভেটে যাচ্ছে। বাপ
1: চুপ কর, হাত ভাগি ছুড়া, চুপ কর।
0: ওকে একটু কাঁদতে দাও মা, একটু হালকা হয়ে লেখ, বুকের চাপা কষ্টটা একটু বাইর হোক, বাইর হোক।
1: হ্যাঁ, চাপা কষ্টই,
0: মানুষের যে কত রকমের কাঁদন গো মা, এক এক কাঁদন এক এক রকম, ওপরের কাঁদন একরকম ঠিকই, কিন্তু ভিতরের, কেহ কান্দে মা বাপের লাইগা, কেউ কান্দে সন্তানের লাইগা, একটা ছাদ মুখের লাইগা।
2: হ্যাঁ রে মরিয়ম, তোর স্বামীরও তো শুনছি মেলা টাকা পয়সা, একটু ভালো করে চিকিৎসা করাতে পারিস না খো, বিয়া হলো 4 বছর অথচ একটা সন্তানও।
0: করেছি মা করেছি, কিন্তু আল্লাহ মুখ তুলে না থাকলে কি হইবে?
2: কি জানি আল্লাহ এটা কোন ধরনের পরীক্ষা। যাক, আর দেরি করিস না, গাড়ি ছেড়ে দিবে, চৈতি একটা রিস্কা ডাক বুবু, রিস্কা ডাক। ডাকছে না।
0: এইটা হলো আমাদের 3 তলার ফ্ল্যাট, সরকারি কোয়ার্টার, যারা সরকারি অফিসে চাকরি করে তারা এমন ফ্ল্যাট পায় বুঝলি। লে ব্যাগটা একটু ধর, আমি তালা খুলি।
3: খালা, তোমার স্বামী সরকারি অফিসে চাকরি করে না?
0: হ্যাঁ, কেন?
3: না এমনি। খালা, তোমার স্বামী মানে খালু যদি আমাকে দেখে রাগ গোসা করে।
0: কেন রাগ গোসা করবে কেন?
3: না মানে খালু অনুমতি ছাড়া আমাকে নিয়ে আসলো না।
0: তোর খালু খুব ভালো মানুষ, তখে পায় খুব খুশি হইবে রে চৈতি, লোকটা বাচ্চাদের খুব আদর করে। আচ্ছা শোন, যা, তুই তো ক্লান্ত আসছিস, এবার যা ঘুমা গা, যা।

0: কখন এলে?
1: এই 4টার দিকে। তোমার তো দেরি হলো যে, আজ 6:15 বাজে।
0: অত কৈফত তো দিতে পারবো না মরিয়ম, কাজ ছিল, কাজ থাকতেই পারে।
1: আসতে বলো শামিম, পাশের রুমে চৈতি আছে।
0: চৈতি? কোন চৈতি?
1: আরে চৈতি, বলেছিল না আমার রবিন শাড়ির মায়া চৈতি।
0: ও, তা কি দরকার ছিল একটা উটকো ঝামেলা জড়িয়ে আনার?
1: উটকো ঝামেলা?
0: তা নয় তো কি, তুমি তো সারাদিনই বসে থাকো, কাজের বুয়াই তো তিনবেলা কাজ করে যাচ্ছে, কি কাম করবে ও?
1: অখে তো কামের মায়া করে আনিনি শামিম।
0: তবে কি করে এনেছেন? ও, আপন মেয়ে করে এনেছেন বুঝি?
1: শামিম প্লিজ এমন করে বলো না, মায়াটা শুনলে কষ্ট পাবে।
0: কষ্ট পেতেই তো জন্মেছে শুনেছি, পাক না একটু কষ্ট, এই কষ্টে কি এমন হবে ওর?
2: আপনি ঠিকই বলেছেন খালু, যার জীবন কষ্ট দিয়ে গড়া তার আবার কষ্ট। দেন খালু, আপনার জুতা জোড়া দেন, রাখে আসি।
0: রে ছে ছে ছে ছে ছে, কি বিশ্রী দুর্গন্ধ শরীরে, এনে একটু গোসল টোসল করাতে পারো নি? পড়ে পড়ে খালি ঘুম। এই যা বাথরুমে যা, সাবান টাবান মেখে তারপর বের হ। যা
1: যা চৈতি, বাথরুমে যা।
2: ঠিক আছে খালা।
0: আরে আরে, ওই বাথরুমে না, পেছনের বাথরুমে যা, দুর্গন্ধে তখন আমি এই বাথরুমে ঢুকতেই পারবো না। এই শোন, যে কদিন আছিস এই বাথরুমের ধারে কাছে ঘেসবি না, মনে থাকে যেন। যা।
2: জি মনে থাকবে খালু।
1: মায়েটা আইচি আসছে, এমন রাফ ব্যবহার করাটা তোমার?
0: শোনো মরিয়াম, ওটা তোমার প্রিয় রবিন স্যারের মেয়ে হতে পারে, বাট আমার নয়। আমার যা দরকার তা দেওয়ার চেষ্টা করো, দুধের স্বাদ ঘোলে মেটাতে অন্তত আমাকে বলো না, ব্যাস।
1: শামিম, শামিম, কি ভয় পাচ্ছি নো, কি হলো মায়ের কাছে? আমি ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল।

0: স্যার স্যার, ট্রেন ছাড়তে আরো আধ ঘন্টা দেরি হবে, একটু চাটা কিছু মুখে দিলেন না?
1: আরে জানু,
0: কিন্তু সকাল থেকে তো কিছুই মুখে দেননি।
1: আমার মুখে কিছু ঢুকবে না।
0: এটা তো ঠিক নয় স্যার, বললেই তো বলবেন যে ছোঁয়াটা মাথা বড়ি করছে। সকালবেলায় কিছু মুখে দিলেন না, আমাকে নাস্তা খাওয়ালেন, পেট ভরে মাংস পরোটা, গরম গরম পরোটা, কিন্তু আপনি আপনি এক ফোঁটাও কিছু মুখে তুললেন না। এইটা কোনো কথা হলো স্যার?
1: পারছি না রে জানু, পারছি না। এতদিন জানতাম না চৈতির কথা, কোনো সিম্পেতি, কোনো কষ্ট, কোনো পিপাসা ছিল না এই মনে। কিন্তু এখন এখন যে অন্য রকম রে।
0: তা ঠিক, এখন আপনি একজন বাপ, নতুন বাপ।
1: নতুন বাবা, 14-15 বছর আগে ভূমিষ্ঠ হওয়া চৈতি যেন নতুন করে জন্ম নিল আমার কাছে। তাই তো অজানা একটা ভয়, একটা টেনশন আমার চৈতির জন্য।
0: এটাই স্বাভাবিক স্যার, টেনশন হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমরা তো মানুষ, বাঁচতে চাইলে, শক্ত থাকতে চাইলে, ইচ্ছা না করলেও মুখে কিছু দিতে হয় স্যার। চলেন স্যার চলেন, ওই যে দোকানটা দেখা যাচ্ছে, একটা রুটি আর স্যার অন্তত একটু চা খান।
1: জোর করিস না জানু, আমার চৈতিকে না দেখে এই ফাঁকা বুকটা একবার চেপে না ধরে মুখে কিছু ঢুকবে ভেবেছিস? ঢুকবে না, ঢুকবে না,
0: কে জানে, কে জানে, হয়তো এটাই নিয়ম। এমনি হয় সব বাপের, সব মায়ের। স্যার স্যার, মনে হয় ওই যে হুঁশিয়ার পড়েছে, ট্রেন এখনো ছাড়ে দিবে।
1: হ্যাঁ, ছাড়ুক ছাড়ুক, দ্রুত ছাড়ুক, দ্রুত যাক তার গন্তব্যে, আমার গন্তব্যে, আমাকে পৌঁছে দিক দ্রুত, আমার চৈতির কাছে, আমার মায়ের কাছে। আরে আরে জানো
0: স্যার,
1: এই ঢাকা থেকে ট্রেনটা কয়টায় রাজশাহী পৌঁছে?
0: এই স্যার মনে করেন 8টা নাগাদ।
1: 8টা? আমি আগে বলেছিলাম ট্রেনে নয় বাসে চল, তুই অযথা ট্রেনে আনলি স্টেশনে।
0: স্যার স্যার, এইরকমের ট্রেন ছাড়লে বাসে জার্নি করা সুবিধা লাগে স্যার। আর ট্রেনটা তো স্যার ছেড়ে দিয়েছে, চোখের পলকে দেখবেন রাজশাহী কখন চলে যাবে। চোখের পলকে, বললেই তো বলবেন যে ছোঁড়ার আবার মাথা বুড়ি করছে।
1: জানু
0: স্যার,
1: আর কত দূর রে, আমার যে আর তর সইছে না।
0: আর বেশি দূর নয় স্যার, এই তো আমরা নাটোর পার হয়ে গেছি, চোখের পলকে রাজশাহী স্টেশন পৌঁছে যাব। স্যার আপনি স্যার এই আর একটা লম্বা করে ঘুম দেন স্যার।
1: ঘুম তো আসে না রে জানু, যমুনা ব্রিজ পার হওয়ার পর একটু চোখটা এটে এসেছিল, আর অমনি
0: কি স্যার,
1: অমনি কে যেন বাবা বলে ডাকলো জানিস, চমকে উঠলাম, চোখ খুলে দেখি সব ফাঁকা, কোথায় বাবা আর কোথায় মেয়ে।
0: স্যার স্যার, একটা কথা জিজ্ঞেস করবো?
1: কর জানু, তুই আমার যে কি উপকার করলি বল, কি জানতে চাস?
0: আচ্ছা স্যার, আপনি আর বিয়ে শাদি করেননি?
1: বিয়ে, এক বিয়ে করেই জীবন কাবার, আবার বিয়ে।
0: বলছেন কি স্যার, এতদিন হয়ে গেল?
1: হ্যাঁ রে জানো, এতদিন একা একা ঘুরে বেরিয়েছি, একেবারে একা, কম তো নয়, 14-15 বছর, এ শহর থেকে ও শহর, এ দেশ থেকে ও দেশ, কিন্তু কি জানিস কোথাও সুখ নেই, কোথাও সুখ নেই রে জানু।
0: আছে স্যার আছে, সুখ আছে।
1: কোথায়?
0: মায়ের কোলে, মায়ের কোলে মাথা রাখো, দেখবে সব সুখ কুণ্ঠে থেকে চাষা পড়বে, টেরি পাবা না। যার মা নাই তার কাছে কিছুই নাই। স্যার স্যার, আমার মারাও গত বছর চলে গেল স্যার, আমার কে একবার দুঃখের সাগরে ফেলে পথের কাঙাল করে দিয়ে।
1: আমারও তো কেউ নেই রে জানো, বাপ নেই, মা নেই।
0: না স্যার, আছে স্যার, আছে। হ্যাঁ স্যার আছে। কেনে? আপনার মা চৈতি?
1: চৈতি? চৈতি আমার মা?
0: আমি জানি স্যার, আল্লাহ যারকে মা করে লাই তাকে মা দেয় মেয়ের রূপে আর বাপ দেয় ছেলের রূপে।
1: তাহলে জানো, তাহলে চৈতি আমার মা?
0: হ্যাঁ স্যার, যখন চৈতির কোলে মাথা রাখবেন, চৈতি যখন একটা হাত আপনার মাথায় বুলাবে, আমি আর কি বলবো স্যার, দেখবেন স্যার, তখন দেখবেন সুখ কাকে বলে, কুণ্ঠে থেকে আসে সুখ স্যার, তখন বুঝতে পারবেন স্যার।
1: জানো জানো
0: স্যার,
1: চৈতি, আচ্ছা চৈতি কি আমাকে গ্রহণ করবে?
0: এইটা আপনি কি কথা বললেন স্যার?
1: না না, আবার ঘৃণায় দূর দূর করবে না তো, পিপাসায় ভরাই বুকটা আবার শুকিয়ে দেবে না তো?
0: না স্যার, না, মায়ের কি পারে কোনো সন্তানকে ঠেলে ফেলে দিতে? কোখের সন্তানই মা বাপকে দূর করে দেয়, কিন্তু মায়েরা লয় স্যার, মায়েরা না, সন্তান হলো মায়ের চাঁদ, সাত রাজার ধন।
1: তোর তোর কথায় যেন ঠিক হয় রে জানু, তোর কথায় যেন ঠিক হয়, তোর কথায় যেন ঠিক।

0: কি হাল হয়েছে বাড়িটার, একেবারে চেনাই যায় না। ইয়ে জানু
1: স্যার,
0: হঠাৎ করে বলে বসিস না যেন যে আমি ওর বাবা।
1: বলবো না স্যার, বলবো না।
0: ইয়ে ওই ধীরে সুস্থে বলিস কেমন?
1: ঠিক আছে স্যার, ঠিক আছে।
2: চৈতি রে, চৈতি, ও খালা, খালা তোমরা কি বাড়িতে কেউ নাই গো?
0: হে আল্লাহ, আমার চৈতিকে দেখার তৌফিক দাও আল্লাহ, তৌফিক দাও।
1: স্যার দরজায় দেখছি তালা, কিন্তু ভাঙা দরজায় ভাঙা তালা, ব্যাপার নাকি?
0: তালা, তালা কেন?
3: কেডা কেডা ওখানে?
2: রহিমা খালা, রহিমা খালা, চৈতি রাখি?
3: চৈতি তো নাই খো জানু।
0: নাই
1: নাই মানে
2: কি বলছো খালা?
3: আর বলিস না জানু, আর বলিস না। চৈতির নানি 8-10 দিন আগে পেটের জ্বালা সহিতে না পেরে মরে গেলছে।
1: মরে গেলছে? তাহলে চৈতি, চৈতি কোনটা খালা?
3: আমি পাঠিয়ে দিয়েছি জানু, অসহায় মায়াটার কষ্ট সহিতে না পেরে আমি পাঠিয়ে দিয়েছি।
1: কুণ্ঠে, কুণ্ঠে পাঠিয়ে দিয়েছ?
3: ঢাকায়।
0: ঢাকায়?
3: হ্যাঁ, মরিয়মের কাছে পাঠিয়ে দিয়েছি।
1: মরিয়ম বুবুর কাছে?
3: হ্যাঁ, মরিয়মের আর ছেলে পুলে হইল না, মরিয়ম বেড়াতে আসা চৈতিকে লিয়ে গেছে। না না, কামের মায়া করে লয়, আপন মায়া করেই থুবে বলেছে। চৈতিকে স্কুলে ভর্তি করে দিবে, লেখাপড়া করাবে।
1: মরিয়ম বাবুর স্বামী, শামীম ভাই খুব কাঠখোট্টা খালা, চৈতিকে ওখানে পাঠিয়ে তুমি মনে হয় ভালো করনি খালা।
3: চুপ কর, ঠিক হয়নি খো। এইখানে মানুষের লাথি গুতা খাচ্ছিল, ওটাই ভালো ছিল, ঠিক লয়? মেয়েটা ডাঙর হইয়া উঠেছিল, রূপে গুণেও মাশাল্লাহ, ছোড়া গুলান শখ পিছন লেগেছিল, পাঠিয়ে আমি ঠিকই করেছি। অন্তত পেট ভরে দুটা খেতে তো পাবে ছুঁড়ি। তাছাড়া মরিয়মের স্বামী আগে তো কাঠখোট্টা ছিল না খো, শহরের লোক হাসি খুশি ছিল। 4 বছর হলো বিয়া হলো, একটা বাচ্চা এলো না ঘরে। সন্তান না থাকলে ঘর আর ঘর থাকে না, শ্মশান হয়ে যায়, শ্মশান। তুই কি বুঝবি বোকা? চৈতিকে লিয়া তুই চিন্তা করিস না খো, মরিয়ম আপন মায়া করে রাখবে বলেছে।
0: জানু, জানু চল ঢাকা যেতে হবে আজই।
3: এই লোকটা কেডা, চিনা চিনা মনে হয়েছে জানে?
1: ভালো করে দেখো রহিমা খালা, ভালো করে দেখো, এরা হলো কুসুমবাবুর স্বামী, চৈতির বাপ।
3: চৈতির বাপ রবিন মাস্টার? তুমি, তুমি বাইচে আছো বাপ? আমরা তো মনে করেছিলাম তুমি আর বাইচেই নাই খো। আহারে, কি সোনার কণা ফেলে গেলা বাপ, আহা, সোনার কণা আর কণা নাই খো, কালো কয়লা হইয়া গেলছে, কালো কয়লা, ভুললে ভুলবে আবার ভুলছে।
0: রহিমা খালা, রহিমা খালা, আমার চৈতিকে ফিরে পেতে চাই, রহিমা খালা, আমার চৈতিকে ফিরে পেতে চাই, বিশ্বাস করো খালা, আমি জানতাম না যে এই 14-15 বছরের পেছনে ফেলে আসা ভয়ঙ্কর অন্ধকার মাঝে জ্বলে উঠছে, চলে উঠছে একটি কণা, আমি সেই কণা ফিরে পেতে চাই রহিমা খালা, আমি, আমি সেই কণা ফিরে পেতে চাই।
3: পাইবা, তোমার সোনার কণা, তোমার মাইয়া, তুমি পাইবা না তো কেডা পাইবে? জানু, জানু রে, তুই তো মরিয়মের বাসা চিনিস, যা যা মাস্টারকে লিয়া যা, লিয়া যা।
1: স্যার, স্যার আপনি কোনো চিন্তা করেন না, মরিয়ম বাবুর বাসা আমি চিনি তো, ওই যে ধানমন্ডি, ধানমন্ডি এক আছে না, ওখানেই থাকে।
0: তাহলে, তাহলে আমরা রওনা দেই রহিমা খালা।
3: একটু আমাদের বাড়িতে বসা যাও বাপ, একটু চা পানি খেয়ে যাও।
0: না খালা, আরেক দিন।
1: স্যার আমার মনে হয় যে ওই রাত 11-র গাড়িটা আমরা ধরতে পারবো।
0: হ্যাঁ হ্যাঁ, চল চল, আসি আসি রহিমা খালা।
3: যাও বাপ, সহি সালামতে যাও, অসহায় মায়াটাকে একটু সুখ দেওয়াল্লা, ওকে একটু সুখ।

0: চৈতি, কি ভাঙলি?
1: খালু, হাত ফসকে দুটো গেলাস।
0: হাত ফসকে দুটো গ্লাস? হ্যাঁ, আমি অপেয়া মেয়ে। মরিয়াম, আয় মরিয়াম।
2: কি হয়েছে, কি ভাঙলো?
0: কি ভাঙলো? এই যে দেখো, দেখো চে
1: গ্লাস।
0: ওগুলো শুধু শুধু গ্লাস নয় মরিয়াম, ভালো করে চেয়ে দেখো, আমার অফিসের ক্রাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার পাওয়া সেটের গ্লাস।
1: ও ঠিকই তো।
0: তো কি বলছি আমি, কি দামি সেটের গ্লাস।
1: আমি ইচ্ছে করে ভাঙিনি খেলা, হঠাৎ হাত।
0: আমি ইচ্ছে করে ভাঙিনি খেলা, হঠাৎ হাত ফসকা। আমার কথা বলে চুপ চুপ একদম চুপ।
2: আরে সে কি কার চুপ হয়েছে কেন? ছাড়ো ছাড়ো বলছি। কি বলো তো, দুটা তো কেবল গ্লাস।
0: তুমি তো বলবেই ও কথা, কিন্তু ওই দুটো গ্লাস আমার খেলার স্মৃতি।
2: আর এটা, এইটা আমার স্মৃতি শামিম, আমার প্রিয় রবিন স্যারের স্মৃতি। তোমার ওই দুইটা গ্লাস কাচের জড় পদার্থের, আর এই চৈতি রক্ত মাংসের প্রাণ স্পন্দনের।
0: রক্ত মাংসের প্রাণ? শোনো, আমি অত কথা শুনতে চাই না। ওই মেয়েকে তুমি বাড়ি থেকে বের করে দাও।
2: তা সম্ভব নয়।
0: কি সম্ভব নয়? আমার মুখের উপর কথা। মরিয়াম, ভুলে যাও না আমি তোমার স্বামী।
2: তুমিও ভুলে যাও না যে আমি তোমার স্ত্রী। আমারও একটা চাওয়া পাওয়া আছে।
0: তার মানে তুমি ওই ছেমড়িকে বাড়ি থেকে বের করবে না? না
2: না, করব না।
0: করবে না?
2: না বলেছি না।
0: ঠিক আছে, আমি দেখছি।
1: খালা, আমার লাগলে তোমরা ঝগড়া করছো কেন বললো তো? আমি চলে যাচ্ছি, এখনই চলে যাচ্ছি।
2: চৈতি, হ্যাঁ চৈতি, চৈতি,
0: একটা কথাও বলো না গাইয়া ভূত কোথাকার।
2: আমি গাইয়া ভূত? আর তুমি, তুমি বুঝি লন্ডনে জন্মেছো, সোনার চামচ মুখে।
0: দেখো মরিয়াম, আমার জন্ম নিয়ে কথা বলবে না।
2: কেন, তুমি পুরুষ বলে?
0: হ্যাঁ হ্যাঁ, আমি পুরুষ বলে।
2: আমি তা মানি না, আমাদের দেশে স্ত্রীর পুরুষের সম অধিকার। তুমি কিছু বললে, কিছু করলে আমিও ছেড়ে দিব কেন?
0: ছেড়ে দেবে এই জন্য যে আমি চাকরি করি, তুমি করো না। আমি টাকা কামাই, তুমি করো না। তুমি শুধু খরচ করো দুই হাতে। আমি পুরুষ, তুমি মহিলা। আমি স্বামী, তুমি স্ত্রী।
2: আর আমিও ছেড়ে দিব না এই লাগে যে আমি রান্না বান্না করি, তুমি করো না। ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মাছের মাথা, না হয় দেশি গরুর নরম কুড়মুইরা হাড় চাবাও। আমি ঘর সামলাই, তুমি তা সামলাও না। দু টাকা আয় করে পাঁচ টাকার কথা চলবে না কবুল্লা দিনু।
0: কি, আমি আমি দু টাকা? তুমি তুমি একটা
2: কি, আমি কি বুলা ফেলো? দিল খোলাসা করে বুলা ফেলো আমি কি? বিয়ার প্রথম প্রথম তো স্বপ্নের রানী ছিনু, গোলাপ ফুল ছিনু, এখন কি হয়ে গেছি বুলা ফেলো?
0: তুমি তুমি একটা কীট।
2: তাহলে তুমি কি বলি, কীটের স্বামী পুরুষ কীট?
0: তোমাকে তোমাকে আমি
2: না, হাত তুলবে না, খবরদার।
0: কেন কেন, আমি মারলে তুমিও স্বামীর গায়ে হাত তুলবে নাকি?
2: না, তা তুলবো না, কিন্তু ঘৃণা করব। আর একজন স্বামীর লাগা একজন স্ত্রীর ঘৃণা দশটা থাপ্পড়ের চাইতে কোনো অংশে কম নয়।
0: ও শোনো, আমি স্পষ্ট ভাষা বলে দিচ্ছি, দুই একদিন রাখো ভালো কথা, তবে পার্মানেন্ট ভাবে ওই অবাঞ্ছিত মেয়েটা এই বাড়িতে থাকুক তা আমি চাই না।
2: শামিম, আমি ওকে নিয়ে এসেছি আমার কাছে রাখার লাগে, বুঝতে চেষ্টা করো।
0: অত শত বুঝি না মরিয়াম, বলেছি ব্যাস।
2: আমিও বলে দিচ্ছি ওই মাইয়া এ বাড়িতে আমার কাছে থাকবে, ব্যাস।
0: না, থাকবে না।
2: থাকবে,
0: থাকবে না,
2: ব্যাস। থাকবে।
1: জীবনটা কেন এমন করেছো খোদা, কেন বলো? কেন? ও বুঝেছি, জবাব দিবা নাখো, কিন্তু শুনে রাখো খোদা, আমার লাগা কারো ঘর ভাঙতে মন ভাঙতে আমি দিব নাখো। তোমার হাতে মেলা কিছু, এই আকাশ পাতাল সব, কিন্তু আমার হাতে অল্প কিছু আছে তো। আমি যে তোমারই সৃষ্টি, তোমারই বান্দা, দিব না, সুযোগ দিব না।

0: এলো এত সকালে?
1: কে
2: কে এত সকালে? দাঁড়াও আমি খুলছি।
0: তুমি দাঁড়াও, আমি দেখি কে না কে। সে কি দরজা তো খোলাই, রাতে লাগাওনি না?
2: লাগিয়েছি তো।
0: না তুমি লাগাওনি।
2: লাগাইনি নাকি?
0: কাকে চাই?
3: শামিম ভাই, শামিম ভাই, আমি চানু।
0: ও চানু,
2: চানু আয় ভিতরে আয়।
3: আসেন স্যার, আসেন ভিতরে আসেন।
2: ইনি কে রে জানু?
3: দেখো তো চিনতে পারো কিনা। আরে দেখো, ভালো করে চেষ্টা করে দেখো। চৈতি, চৈতি।
2: কেমন করে জানলি যে চৈতি এখানে?
3: জানেছি গো, জানেছি।
2: ও হয়তো এখন ঘুমাচ্ছে। কই চিনতে পারলো না রে জানু?
3: চিনতে পারলে না? তোমার প্রিয় স্যার। আরে আমার রবিন স্যার।
2: রবিন স্যার?
3: হ্যাঁ,
2: চৈতির বাবা।
4: হ্যাঁ হ্যাঁ মরিয়ম, আমি রবিন।
2: চৈতি, চৈতি দেখ, দেখ কেটা আছে। চৈতি স্যার বসেন, আমি চৈতিকে ডাকছি। চৈতি, চৈতি।
0: দাঁড়িয়ে কেন রবিন স্যার, বসুন না।
3: হ্যাঁ হ্যাঁ স্যার বসেন স্যার, এই যে এই এখানে বসেন স্যার, এখানে বসেন।
4: বসবো, বসবো রে চানু, বসবো।
0: কোথায় উদাও হয়েছিলেন এতদিন? আশ্চর্য মানুষ।

0: বাথরুমে দেখা তো
1: দেখছি। চৈতি, চৈতি,
2: জানু স্যার,
0: চৈতি,
2: চৈতি,
0: চৈতি
3: স্যার, স্যার, ও স্যার, সে কি স্যার, আপনি আপনি পড়ে আছেন কেন স্যার, স্যার, ও স্যার, স্যার, স্যার গো,
2: আমাকে আমাকে আপনি মাফ করে দেন স্যার, আমাকে মাফ করে দেন, আমি আপনার মনে ঝড় তুলেছি, চোখে বানানেছি, আমি পাপি স্যার, আমি পাপি, ও স্যার, স্যার, স্যার কথা বলুন স্যার, স্যার কথা বলুন স্যার।
4: তোর কি আর দোষ জানো, সবই আমার নিয়তি
2: স্যার। নিয়তি না হয় মানলাম, কিন্তু আপনাকে কষ্টে ফেলাতে আল্লাহ আমাকে উছিলা বানাইল স্যার, আর কাউকে পালো না, আমাকে দিয়েই, এই যে, এই যে এত সুন্দর আপনার বাড়ি, এত সাজানো গুছানো চারদিক, কত সুখেই ছিলেন আপনি, কোনো পিছুটান ছিল না, বাঁধন ছিল না, আর আর আমি কিনা
4: নিজেকে এত ছোট ভাবছিস কেন জানু, প্রকৃত পক্ষে ছোট তো আমরা, আমাদের লোভ, আমাদের জিদ,
2: লোভ, জিদ,
4: হ্যাঁ হ্যাঁ জানু, লোভ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত নয়, অতিরিক্ত লোভের কারণে কুসুম পেল না স্বামীর স্বাদ, সন্তানের স্বাদ, এই চমৎকার পৃথিবীর আলো বাতাসের স্বাদ, অকালে ঝরে গেল, আর আমি আমার অতিরিক্ত জিদের কারণে পেলাম না স্ত্রী, স্ত্রীর স্বাদ, জীবন থেকে হারিয়ে গেল 15টি বসন্ত, পেলাম না সন্তান, সন্তানের স্বাদ, জিদ আর লোভের মাঝে চাপা পড়ে দোলে মোলে চৈতি, চৈতির মতো আর যারা, কেবল পেল কান্না, কষ্ট আর হতাশা, বুক ভরা জ্বালা, যন্ত্রণা।
2: ঠিক কথা বলেছেন স্যার, ঠিক কথাই বলেছেন, লোভ আর জিদের ধন্দে চৈতিরা ছাতু পিসা হয়ে পিসা যায়।
4: জানো জানো, ওই যে মরিয়মা স্বামী আসছে, নিশ্চয়ই কোনো ভালো সংবাদ।
1: রবিন স্যার,
4: মরিয়ম
0: স্যার, থানা ডায়েরি করিয়েছি, ঢাকার সমস্ত হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি,
1: এলাকায় মাইকিংও করিয়েছি স্যার,
4: কোনো লাভ হয়নি, এই তো আমার চৈতিকে তোমরা পাওনি, এই তো
2: স্যার, ওই রেডিও টেলিভিশনে নিখোঁজ সংবাদ দিলে হয় না, তাছাড়া পেপারে
4: পাবে না, পাবে না, চৈতিকে আর কেউ পাবে না।
1: অমন কথা বললেন না স্যার, প্লিজ বলেন না।
2: জি স্যার, অমন কথা বললেন না স্যার, আল্লাহ সহায় থাকলে চৈতিকে আমরা পাবই।
0: হ্যাঁ পাবই। জানু, তুই স্যারের কাছ থেকে কোথাও নড়বি না, মরিয়ম তুমি বাসায় যাও, টেলিফোনের পাশে বসে থেকো, যে কোনো মুহূর্তে চৈতির সংবাদ আসতে পারে, আমি চললাম বাস স্ট্যান্ডে আর রেল স্টেশনের দিকে, কেমন
1: স্যার? আমি যাই, ধৈর্য হারাবেন না স্যার, ধৈর্য হারাইবেন না।
4: আচ্ছা জানু
2: স্যার,
4: চৈতি আবার গ্রামে ফিরে যায়নি তো?
2: আমি স্যার রহিমা খালার সাথে ফোনে কথা বলেছি, তখনও যায়নি, আর গেলেই রহিমা খালা খবর দিবে, আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি।
4: বেশ করেছিস জানু, যদি চৈতি টাউট বদমাইশের খপ্পরে পড়ে কিংবা পাচারকারী,
2: হ্যাঁ পড়তেই পারে স্যার, হয়তো পড়বে, হয়তো পড়বে না, সত্যি সত্যি সুস্থ চৈতিকে যা আমরা ফিরে পাই, আল্লাহ আল্লাহ গো, আমরা কি চৈতিকে সুস্থ অবস্থায় ফিরে পাবো না, আল্লাহ পাবো না, তুমি বলো, ও আল্লাহ।
4: জানুর কথাই হয়তো ঠিক, হয়তো পাবো, হয়তো পাবো না, 50-50, একুলে আমি, ওকুলে আমার মা চৈতি, একুলে আমি, এই যে গদি, মখমলের সোফায় বসা, সুদৃশ্য গ্লাস সেটিং, টি টেবিলের উপরে ওঠানো পা, এসি ফিট করা, সুগন্ধি ছড়ানো, আহ কি প্রশান্তি, আর ওকুলে কষ্টে যন্ত্রণায় আমার মা পেটের জ্বালায় কুকড়ে কুকড়ে হাঁটছে, হয়তো হয়তো হাত পেতে চাইছে কারো কাছে,

0: বাবা সারাদিন কিছু খাইনি, একটা দুটো টাকা দিবে, একটা রুটি খাবো, রুটি। কারো কি দয়া হলো? আমার মা চৈতির জন্য কেউ কি দিলে একটি দুটো টাকা? কেউ কি ধাক্কা মেরে ফেলে দিল যা বলে? পড়ে গেল কি আমার মা চৈতি? শক্ত পাকা রাস্তার উপর ঠুকে গেল কি কপাল?
1: স্যার
0: আমি চাই না, আমি চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না।
1: স্যার স্যার আপনি শান্ত হন, স্যার আপনি শান্ত হন, স্যার আপনি আপনি শান্ত হন।
2: মেয়েটার কোনো হদিস পাইল না?
3: না মরিয়ম, পেলাম না। মেয়েটা যে আমাদের
2: এই পরিস্থিতির লাগা দায়িত্ব তুমি শামিম।
3: হ্যাঁ মরিয়ম, এর জন্য দায়ী আমি, আর এই জন্য নিজেকে বড় অপরাধী লাগছে আজ, বড় অপরাধী। সেদিন রাতে আমরা
2: পেপারে, রেডিওতে, টেলিভিশনে সবখানে হারানো বিজ্ঞপ্তি দেয়া হলো, অথচ মেয়েটা ঠিক বাপের মতন জিদ, বাপকা বেটি। আচ্ছা শুনো, কোনো খারাপ মানুষের খপ্পর টপ্পরে পড়েনি তো?
3: বিচিত্র তো নয় মরিয়াম।
2: ওহ, খাপলা ময়রা খাবে মেয়েটাকে, খাপলা ময়রা।
3: আর রবীন স্যারকে দেখেছো কেমন ঝিমিয়ে পড়েছে? সামনে যে দাঁড়াবো সে সাহস শক্তি পর্যন্ত আমার নেই মরিয়াম।
2: কেটা এলো?
3: আমি দেখছি। ও জানো, আয় ভেতরে আয়।
2: জানো বস, এখানটায় বস। কোন হদিস পালি না রে?
1: না গো।
2: সার খুব ভাঙ্গা পড়েছে না?
1: হ্যাঁ,
2: তিন দিন ধরে কিছু মুখে দেয়নি না?
1: না,
2: পানিও না।
1: লোকটাকে বুঝিন, বাঁচানা যাবে না মরিয়ম বাবু, বাঁচবে না। চৈতিকে ছাড়া বাঁচবে না স্যার, মরে যাবে। রবীন স্যারের মনে আমি চৈতির চারাক জ্বালিয়েছিল বাবু, অথচ
3: অথচ আমি সেই চেরাগের সলতেটা আভা ছড়ানোর আগেই কালবৈশাখী হয়ে এক ঝাপটায় নিভিয়ে দিয়েছি, নিভিয়ে দিয়েছি।
1: মানে আপনি? মানে
3: হ্যাঁ জানু, আমি গ্রাম থেকে মরিয়মের চৈতিকে নিয়ে আসাটা আমি ভালোভাবে নেইনি। সন্তান না পেয়ে পেয়ে সন্তানের প্রকৃত মর্ম আমি বুঝিনি, দূর দূর করেছি মেয়েটাকে। রাতেও আমার আর মরিয়মের বচসা, মানে কথা কাটাকাটি হয় ওকে নিয়ে।
2: হয়তো চৈতি চাহিনি তার লেখা আমাদের সংসারে অশান্তি হোক, চাহিনি পুড়ে যাক আমার কপাল, ভাঙ্গা যাক আমাদের ঘর সংসার।
3: হ্যাঁ বড়ই চালাক মেয়েটা, একটুকুতেই কেমন বুঝে গেল সব। ঢাকা শহরের কিছু না চিনিও কেমন হুট করে সিদ্ধান্ত নিয়ে নিল, আমাদের ভালোর জন্য, আমাদের সুখের জন্য কেমন হুট করে নিজেকে অজানায় মেলে দিল। কে জানে, হয়তো বিলিয়ে দিল, মিলিয়ে দিল মাটির সাথে জীবনের স্বাদ, হয়তো জীবনটাই।
4: না, কে চৈতি? বাজে কথা, চৈতি বলে আমার কেউ ছিল না, নেইও। টোটাল একটা স্বপ্ন, স্বপ্নের ঘোর। ধুর বাদ, আউট, সব আউট। আমি কাউকে চিনি না, না জানু কে, না চৈতিকে, কাউকে না, নেভার। আই এম রবীন চৌধুরী, MA BEd ফ্রম রাজশাহী। প্রথম কর্মজীবন শুরু স্কুল মাস্টার, তারপর ছন্ন ছাড়া ভব ঘুরে, চাকরি তেতারসে পয়সা কামানো, নেই স্ত্রী, নেই সংসার, নেই নেই কেউ, একা, আমি একা এসেছি, একা যাব, একা বাদ, সব বাদ। যাই অফিসেই, যাই অফিসে, আমার সময় কাটবে ভালো। এ কি, কে তুমি? আমার দরজার সামনে পড়ে আছো কেন? সে কি এই মেয়ে, তুমি কাঁদছ কেন?
2: আমি আমি তিন দিন ধরে কিছু খাইনি স্যার।
4: কি তুমি, সে কি তুমি মাথা ঘুরে পড়ে যাচ্ছ কেন? এই এই মেয়ে, আরে আরে মাই গড, শরীর যে জ্বরে পুড়ে যাচ্ছে।
2: আমাকে আমাকে কিছু খেতে দিতে পারেন স্যার? রুটি, মাছের ভাত, যা কিছু।
4: চলো চলো ভেতরে চলো, তোমার কথা ধীরে সুস্থে শুনবো, চলো তো।
2: 3 দিন ধরে খাওন খুঁজছি, পাইনি।
4: হ্যাঁ তুমি কথা বলো না, বসো এই সোফাটায় বসো।
2: নিচে বসি স্যার?
4: না না,
2: এত চকচকে সোফাটা ময়লা লাগে যেতে পারে।
4: না না, লাগুক লাগুক, ময়লা লাগুক, বসো তুমি, বসো সোফাতেই বসো।
2: স্যার স্যার খাওন দেন স্যার।
4: হ্যাঁ দেখি দেখি ফ্রিজে কিছু আছে কিনা।
2: লোকটা মনে হচ্ছে খুবই ভালো, হে আল্লাহ আমাকে একটা আশ্রয় দাও। 3 দিন 3 রাত তুমি আমাকে মেলা কষ্ট দিচ্ছ, মেলা। জীবনে তো কম পরীক্ষা দিন না খোদা, এইবার তুমি ক্ষান্ত হও, একটা কাজ, একটু আশ্রয়, একটু খাও দাও।
4: এই নাও পাউরুটি আর জ্যালি, জাস্ট এ মিনিট, আমি জেলে মেখে দিচ্ছি, তুমি খাও।
2: দেন স্যার।
4: আস্তে আস্তে খাও, দাঁড়াও পানি আনছি।
1: কি সারের দরজা খোলা কেন? দেখি তো ভিতরে সার সার। আরে কেটা, চুইতি চুইতি চুইতি, তুই
2: জানু কাকা?
4: কে কে এটা?
1: এটা এটা চৈতি, আপনার চৈতি স্যার, চৈতি চৈতি চৈতি, তোর বাবা রবিন স্যার।
2: বাবা আমার?
4: সে কি চৈতি নেতিয়ে পড়ছে কেন জানু?
1: চৈতি চৈতি, ও মা
4: জানু,
1: মা চৈতি
4: জানু, জানু দেখ তো মোড়ে ওষুধের দোকানে ডাক্তার আছে কিনা, ডেকে আন।
1: আমি চলতি কর, আমি যাচ্ছি স্যার, আমি যাচ্ছি স্যার, আপনি আপনি চৌতিকে একটু বিছানায় নিয়ে যান স্যার, আমি এখন যাচ্ছি স্যার।
4: আমি দেখছি মারে, ঠিক আছে দ্রুত মারে, চল চল মা বিছানায় চল। আর কোনো ভয় নেই মা, আর কোনো চিন্তা নেই, তুই তুই একটু খেতে এসেছিলি আমারই দুয়ারে মা, এবার এবার তোর দুয়ারে আমি মা, আমাকে একটু রসদ দে মা, একটু আশ্রয় দে মা, তোর বুকে তোর বুকে একটু ঠাঁই দে মা, একটু সুখ দে, এই বিছানায় মা বস, বস মা এখানটায় বস।
2: বাবা
4: কি মা, মা
2: তুমি কি সত্যি আমার বাবা?
4: হ্যাঁ মা, বিশ্বাস হয় না তোর, আমি আমি কুসুমের স্বামী, তোর বাবা, হতভাগ্য বাবা।
2: আর আমি তোমার হতভাগ্য মেয়ে?
4: না মা না, আজ থেকে তোর ভাগ্যবান বাবা আর তুই।
2: আর ভাগ্যবতী মেয়ে বাবা?
4: না না, তুই কেবল আমার মেয়ে না, আমার মাও
2: বাবা।

এতক্ষণ মোহাম্মদ আমিনুল ইসলাম রচিত পিয়াসা নাটকের অভিনয় শুনলেন। এতে অভিনয় করেছেন রবিন চৌধুরী, গাজী ফারুক, রহিমা, রুকসানা শাহনাজ, শামীম শরফুদ্দিন আহমেদ খোকা, মরিয়ম সাদিয়া খন্দকার রিয়া, চানু ও চৈত্রীর চরিত্রে অভিনয় করেছেন মুস্তাকিজুর রহমান বাবু ও প্রমা আজিজ। নাটকটি প্রযোজনা করেছেন ইমদাদুল হক।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী ফরিদা পারভিন, গীতিকার আবু জাফর, সুর করেছেন গাজী আব্দুল হাকিম। এবার এরপর পরই শুনবেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে গান, গীতিকার আশরাফ ফারুক, সুর করেছেন প্রণব দাশ।

প্রিয় শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। আমাদের এবারের শিল্পী শবনম হুমায়রা মিম, গানটির কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুর করেছেন সমর দাস। এর পরপরই শুনবেন এম এ বাতেনের কথায় রাজা হোসেন খানের সুরে গান শিল্পী শেখ ইশতিয়াক।

প্রিয় শ্রোতা, শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। আমাদের এবারের শিল্পী জুলি শারমিলি। এবারের গানের কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন জুয়েল আল দিন। এর পরপরই শুনতে পাবেন মাহমুদ শফিকের কথায়, হাবিবুল আলম খানের সুরে, তপন চৌধুরীর কণ্ঠে গান।

0: প্রিয় শ্রোতা, এরই মধ্যে দিয়ে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশুতি অধিবেশন, আমন্ত্রণ জানাচ্ছি রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমেই শুনবেন দেশের গান, মনির খানের কণ্ঠে গীতিকার জাহিদুল হক, সুর করেছেন সুজিয় শ্যাম। এরপর পরই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, বদরুন্নেসা ডালিয়ার কণ্ঠে পোড়ামন টু ছায়াছবি থেকে শুনবেন এর পরপরই নদী ও আকাশের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফারাবি ইসলাম। এর পরপরই শুনতে পাবেন লালন গীতি, সফি মণ্ডলের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মধ্যে দিয়ে শেষ হলো মিশ্র গানের অনুষ্ঠান রংধনু।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুতি অধিবেশন, আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারায়। দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান বশির আহমেদের কণ্ঠে, গীতিকার ফজলে খোদা, সুর করেছেন শিল্পী নিজেই। এরপর পরই শুনবেন ইংরেজি গান ফিল কলিংস এর কণ্ঠে, এবং পল্লীগীতি শুনবেন বারী সিদ্দিকের কণ্ঠে, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজি, সুর করেছেন শিল্পী নিজেই।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত অদিতি মহসিনের কণ্ঠে, এর পরপরে শুনতে পাবেন স্প্যানিশ গান শিল্পী ফ্লয় মেনার।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন তসনস ছায়াছবির গান এস আই শহীদ ও তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে। এরপর শুনবেন আরবি গান আনগামের কণ্ঠে, হরলীল রায়ের গান শুনবেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন লালন গীতি, শিল্পী রুশিয়া খানম। এর পরপরে শুনবেন জাপানি গান, শিল্পী ফুজাকাজে।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন নজরুল ইসলাম বাবুর কথায় ও মোহাম্মদ শাহনেওয়াজের সুরে দিলরুবা খানের কণ্ঠে গান। আর এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীত শোনার জন্য শিল্পী সিফাতি মঞ্জুর।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন নজরুল সঙ্গীত, শিল্পী ছিলেন সিফাত ইমঞ্জুর। বাংলাদেশ বেতার আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আজিজ আল কাউসার। পথপাথে অনুষ্ঠানে প্রতিবেশী হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবেন মুফতি শায়খ সুলাইমান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা 20 মিনিটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মনশীল সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান যুক্তিতে ঘুরি বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান আমার গানের মালা শুনবেন বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। শুনলেন পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশ্চিত অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।